এখন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আজ 12 মে 2026 মঙ্গলবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা, ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প। বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা, ন্যাশনাল ফরেন্সিক মেডিসিন ডে, বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং দেবজ্যোতি লাহিড়ী। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:00 জানা অজানা শুনবেন কথিকা পরিযায়ীর পিছু পিছু দ্বিতীয় পর্ব, সংকলন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। 8:05 আধুনিক গান, শিল্পী মধুছন্দা ভট্টাচার্য। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম অমরজ্যোতি ভট্টাচার্যের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন সাক্ষাৎকারের প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ধ্রুপদ এবং ধামার, পরিবেশন করবেন সুমনা গুপ্ত। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। 9:30 আকাশবাণী পডকাস্ট, প্রযোজনা সময়িতা দাস। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা, উপস্থাপনায় স্বপ্নময় চক্রবর্তী এবং ঋত্বিক শিকদার। 12:00 অতুলপ্রসাদের গান, শিল্পী সমিতা মুখোপাধ্যায়। 12:15 লোকগীতি, পরিবেশন করবেন সুশান্ত দাস। 12:35 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর, পরে শুনবেন গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল। আমরা যত বন্য, এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 1:00 নির্বাচিত নজরুল গীতি, 1:50 মাননীয় ইস্যু, উপস্থাপনায় নীলিমা সাঁতরা। 2:30 সাঁওতালি গান, পরিবেশনায় নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। পরে সাঁওতালি ঐতিহ্যবাহী গান আখড়াড়ে দোলমাদল এর উপরে একটি সঙ্গীত আলেখ্য, শুনবেন আলেখ্যটির প্রথম পর্ব, রচনা সারদা প্রসাদ কিস্কু, শিল্পী মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, সুদাম সরেন ও সহশিল্পীবৃন্দ, জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। পরে সাঁওতালি গান পরিবেশন করবেন রথমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য 11 শ্রেণীর সমাজবিদ্যা বিষয়ে পাঠদানে কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নেহা মুখোপাধ্যায় এবং সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোক

আবৃত্তি পরিবেশন করবেন মধুসূদন মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা আমাদের অবশ্যই সড়ক নিরাপত্তার নিয়ম মেনে চলা উচিত, বলবেন রাজু মুর্মু। পরে শুনবেন লোকগীতি পরিবেশনায় ধরমদাস সরেন ও সহশিল্পীবৃন্দ, বাজার হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে 6:40 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। পরে শুনবেন কৃষি কথার আসর, আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস, এ বিষয়ে ডক্টর রাজীব কর্মকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 পল্লী তর্জাগান, পরিবেশনায় গোবিন্দ জোদ্দার ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন অনুপম ঘোষ। রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 8:30 শুনবেন কথায় কাহিনী, নাটক স্বর্ণমৃগ দ্বিতীয় পর্ব, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা স্বপন দে সরকার। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে মুদ্রার বিবর্তন, এ বিষয়ে আলোচনায় অধ্যাপক ডক্টর দেবাশিস মজুমদার, অধ্যাপক ডক্টর রাজীব ভট্টাচার্য এবং শৌর্য চৌধুরী, শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা, পরিবেশন করবেন সুমনা গুপ্ত। 9:30 শ্রবণী, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বিষয়ে আলোচনায় থাকবেন প্রসাদ রঞ্জন রায় এবং দীপান্বিতা রায়। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রাগ প্রধান গান শিল্পী তৃষা পারুই, 10:45 নজরুলগীতি শিল্পী তপন ভৌমিক। 11:00 দ্বিজেন্দ্রগীতি পরিবেশন করবেন সমিতা মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতারবাজি শোনাবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। শুনলেন আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গ।

0: একটু পরে খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্ন। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভা শপথ নিতে চলেছে। পুদুচেরিতে এনডিএ নেতা এন রঙ্গস্বামী আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পশ্চিমবঙ্গে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ইডি আজ আদালতে পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার পাঁচ দেশে ছদিনের সফরে রওনা দিচ্ছেন। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাটের বদোদরায় গতকাল সর্দারধাম হোস্টেলের উদ্বোধন করে তিনি বলেন, এই সংকটের প্রভাব দেশবাসীর ওপর যাতে ন্যূনতম হয় সরকার তার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে আমদানি করা পণ্যের ব্যবহার কমানো এবং বৈদেশিক মুদ্রা খরচের ওপরে হ্রাস টানার কথাও বলেছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, এর আগেও যুদ্ধ বা যে কোনো বড় সমস্যার সময় দেশবাসী সরকারের আবেদনের প্রেক্ষিতে যথাযথ দায়িত্ব পালন করেছেন।

0: कुछ वर्षों में दुनिया लगातार अस्थिर परिस्थितियों से गुजर रही है। पहले कोरोना का संकट, फिर वैश्विक आर्थिक चुनौतियां और अब पश्चिम एशिया में बढ़ता तनाव, पश्चिम एशिया में युद्ध से बनी परिस्थितियां इस दशक के बड़े संकटों में से एक है। ऐसे समय में देश को जन भागीदारी की शक्ति की बहुत बड़ी आवश्यकता है। आज जरूरत है कि हम सब मिलकर अपना दायित्व निभाएं, देश के संसाधनों पर पड़ने वाले बोझ को कम करें।
1: সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে কোনো এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারের মজুত ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গত তিন দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000 বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের তেল শোধনাগারগুলিতে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুতও বজায় রাখা হচ্ছে বলে তিনি জানান। রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান যে 2026 সালের খরিফ মরশুমের জন্য দেশের সারের মজুত 51%-এরও বেশি রয়েছে। এই বৈঠকে বক্তব্য রাখার সময় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা উপেশ কুমার শর্মা জানান যে পশ্চিম এশিয়ায় অবস্থানরত ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘন্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এখন জীবনদায়ী ব্যবস্থার ওপর টিকে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর পশ্চিম এশিয়ায় অপরিশোধিত তেলবাজারে তীব্র অস্থিরতা ও কূটনৈতিক উত্তেজনা আরও গভীর হয়েছে এবং এর ফলে স্থায়ী শান্তির সম্ভাবনা নিয়ে গভীর সন্দেহ দেখা দিয়েছে। এর আগে আমেরিকার শান্তি প্রস্তাবের জবাবে তেহরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাতিল করা ইরানি সম্পদের মুক্তি, মার্কিন নৌ অবরোধের সমাপ্তি এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতির দাবি জানালে প্রস্তাবে প্রথমে সমঝোতা স্মারক এবং পরবর্তী 30 দিনের আলোচনার একটি রোডম্যাপ দেওয়া হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শর্তগুলি গ্রহণযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করায় ব্রেন্ট ক্রুডের দাম 4% বেশি বেড়ে ব্যারেল প্রতি $105 উপর উঠে যায়, যদিও পরে সামান্য কমে আসে। সৌদি আরামকো কর্মকর্তারা সতর্ক করেছেন যে এই সংঘাতের ফলে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংক্রান্ত বিপদ তৈরি হয়েছে। তারা বলেছেন হরমুজ প্রণালীর অবরোধ এখনই শেষ না হলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজার 2027 সালের আগে পুরোপুরি স্থিতিশীল নাও হতে পারে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভা শপথ নেবে, এই জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। খানাপাড়ার ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। তিনি গতকাল ওই ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসম যাচ্ছেন। আজ সকাল 9টায় কলকাতা থেকে রওনা হয়ে তিনি গুয়াহাটি পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামী বুধবার এক লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন তাকে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডক্টর মনসুখ মান্ডাভিয়া, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্যসভাপতি ভিপি রামালিঙ্গম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন AIDMK বিধায়কের একটি দল পি ভেনুমনিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুর পাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের সাক্ষ্য সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পারি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীকে আগামীকাল বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তরের এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতে সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। আজ তাকে আদালতে পেশ করবে ইডি। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময়ে নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে গত 1 মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব।

0: চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15ই মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্যসূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি উইলিয়াম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন তিনি। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি 2017 সালে সেখানে যান। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়ের প্রথম সফর। ভারত থেকে 43 বছর পরেই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারাল্ড বি ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিও মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে। মর্গান স্ট্যানলির একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে সৌরশক্তির ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে, যা 2024 সালের মার্চে 38 গিগাওয়াট থেকে গত বছরে 74 গিগাওয়াটে পৌঁছেছে। দেশে সৌরকোষের ধারণ ক্ষমতা 9 গিগাওয়াট থেকে বেড়ে 25 গিগাওয়াট হয়েছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ধর্মশালায় গতকাল IPL ক্রিকেটের ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে পাঞ্জাব 5 উইকেটে 210 রান করে। জবাবে ব্যাট করতে নেমে অক্ষর পটেল এবং ডেভিড মিলারের অর্ধশতরানের উপর ভর করে দিল্লি 19 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ IPL ম্যাচে গুজরাত টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং LPG সরবরাহ নিরবচ্ছিন্ন। অসমে BJP নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভা শপথ নিতে চলেছে। পুদুচেরিতে NDA নেতা এন রঙ্গস্বামী আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। খবর শেষ হল। পরবর্তী খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র।
1: প্রাণী কল্যাণ ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং নৈতিক দিক। শুধু ভারত সরকার না, ভারত সরকার বিভিন্ন রাজ্য সরকারের সহযোগিতায় প্রাণী কল্যাণ নিয়ে বিভিন্ন প্রকল্প সমূহ তারা শুরু করেছেন এবং সংবিধানের যে অনুচ্ছেদ 48 এবং 51 গ, এই অনুচ্ছেদ অনুযায়ী প্রাণীর যত্ন সংরক্ষণ এবং তাদেরকে নিষ্ঠুরতার হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ কিন্তু ভারত সরকার শুরু করেছেন রাজ্য সরকারের সহযোগিতায়। এর জন্য অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া 1962 সালে চেন্নাইয়ে প্রতিষ্ঠাপিত হয়েছিল এবং এর

বিভিন্ন যে আইনগত দিক আছে সেই আইনগত দিক নিয়েও কিন্তু ভারত সরকারের সংবিধানে এগুলো আলোচনা আছে, যে প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমেল অ্যাক্ট 1960, প্রদর্শন বা সার্কাসে ব্যবহৃত প্রাণীদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া, প্রাণী পরিবহনের নির্দিষ্ট কিছু শর্ত এবং তার মানদণ্ড রূপায়ণ করা, এবং পথ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও রেবিস ভ্যাকসিনেশন, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা আইনগত কাঠামো সেগুলো কিন্তু ভারত সরকারের প্রকল্পের আওতাধীন রয়েছে। আমরা এই প্রাণী কল্যাণের যে প্রধান যে প্রকল্প সেগুলোকে যদি আমরা আলোচনা করি, দেখা যায় যে অ্যানিমেল বার্থ কন্ট্রোল প্রোগ্রাম, অর্থাৎ পথ কুকুরের মানবিকভাবে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করা, সেদিকে একটা দেখা দরকার। গোশালা ডেভেলপমেন্ট স্কিম, অর্থাৎ যে সমস্ত গবাদি পশু যারা আশ্রয়হীন তাদেরকে আশ্রয় দেওয়া, তাদের জন্য খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করা, এটাও একটা স্কিম রয়েছে। স্কিম ফর অ্যানিমেল অ্যাম্বুলেন্স এবং রেস্কিউ, যেগুলো আহত প্রাণী তাদেরকে যথাযোগ্য জায়গায় চিকিৎসা করানো, মোবাইল ভেটেরিনারি ইউনিটের মাধ্যমে চিকিৎসা শাস্ত্র বা মোবাইল অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা, এটাও একটা স্কিম রয়েছে। অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম, স্কুল কলেজে প্রাণী স্বাস্থ্য নিয়ে, প্রাণী বিজ্ঞান নিয়ে এবং প্রাণীদের কল্যাণ সাধনের জন্য যে সমস্ত প্রোগ্রাম সেগুলো নিয়ে আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তার জন্য স্কিম রয়েছে। ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি অ্যান্ড লাইফ স্টক ওয়েলফেয়ার, এবং এর আন্ডারে বিশেষ কিছু কিছু প্রকল্প যেমন রাষ্ট্রীয় গোকুল মিশন যোজনা, ন্যাশনাল লাইফ স্টক মিশন NLM, এই সমস্ত প্রকল্প কিন্তু ভারত সরকার তৈরি করেছেন। রাষ্ট্রীয় গোকুল মিশন যোজনার মাধ্যমে যেগুলো আমাদের দেশি প্রজাতির গবাদি পশু রয়েছে সেগুলোকে তার মান উন্নয়ন এবং সেখান থেকে উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য যে সমস্ত প্রোগ্রাম নেওয়া সেগুলো কিন্তু রাষ্ট্রীয় গোকুল মিশন যোজনার মাধ্যমে করানো হচ্ছে। ন্যাশনাল লাইফ স্টক মিশন যোজনার মাধ্যমে যেগুলো ছোটো ছোটো প্রাণী রয়েছে, অর্থাৎ শুকর, ছাগল, ভেড়া, বিভিন্ন ধরনের পোলট্রি বার্ড, এদের আরও মান উন্নয়ন করানো তাদেরকে, এবং যারা বেকার যুবক যুবতী থাকবেন তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট করানোর প্রোগ্রাম নেওয়া হয়েছে, অর্থাৎ উদ্যোগপতি হিসাবে তাদেরকে আমরা চিহ্নিত করানোর কাজ শুরু করা যেতে পারে ন্যাশনাল লাইফস্টক মিশনের মাধ্যমে। জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম, অর্থাৎ ন্যাশনাল অ্যানিমেল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এর মাধ্যমে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটাকে এঁসো বা খুঁড়াই রোগ বলা হয়, ব্রুসেলোসিস, এই ধরনের রোগগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো এবং তার কী করে সার্ভাইল্যান্সের দিক নজরদারি করতে পারবো, সেটাও কিন্তু আমাদের এই ভারত সরকারের প্রকল্পের আওতাধীন স্কিম রয়েছে। জাতীয় দুগ্ধ উন্নয়ন কর্মসূচি বা ন্যাশনাল ডেয়ারি প্ল্যান, ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট, তো এই প্রোগ্রামগুলোও কিন্তু আমরা নিতে পারি, যার মাধ্যমে বিভিন্ন মূল্য সংযোজন অর্থাৎ ভ্যালু অ্যাডিশন করানো যেতে পারে, এবং প্রক্রিয়াকরণ

0: কৃষি যোজনা, তার সঙ্গে কিছু কিছু বিশেষ প্রোগ্রাম মাছ এবং প্রাণীর ক্ষেত্রে আরও উন্নতি কিভাবে করানো যায় সেগুলো নিয়েও দেখছেন, ডাল শস্য কীভাবে বাড়ানো যায় সেই নিয়ে প্রকল্পও শুরু করেছেন। অর্থাৎ সামগ্রিক দিক থেকে ভারত সরকার যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেগুলো রাজ্য সরকারের যে এআরডি ডিপার্টমেন্টের অধীনে বিভিন্ন সংস্থা রয়েছে তাদের মাধ্যমে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে আমাদের গ্রামীণ যুবতী এবং কৃষক পরিবার তারা কিন্তু এর সুযোগ সুবিধা নিতে পারেন। সর্বোপরি তাদের নিজের মঙ্গলের জন্য, সামাজিক মঙ্গলের জন্য এবং আর্থসামাজিক দিকের উন্নয়ন ঘটানো, সঙ্গে প্রাণী কল্যাণের দিকটাকে নজর রেখে যদি আমরা এই প্রোগ্রামগুলো নিতে পারি বা ভারত সরকারের যে সুযোগ সুবিধাগুলো যদি নিতে পারি তাহলে অদূর ভবিষ্যতে নিশ্চয় আমরা একটা জায়গায় দাঁড়াতে পারব।
1: শুনলেন ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র।
2: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়। একথা কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হচ্ছে। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
3: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যে 6টায়। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য। আজ জাতীয় ফরেনসিক মেডিসিন দিবস, সেই উপলক্ষে শুনবেন কথিকা, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী।
5: আজ স্কুল ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি, তাই দল বেঁধে স্কুলের 10ম শ্রেণীর একদল ছাত্র স্কুল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি বিরাট পুরনো বাড়ির সামনের মাঠে ফুটবল খেলতে এসেছে। এই অঞ্চলে ওই মাঠটিতে এমনিতে বেশি লোকজন আসে না, একটু নির্জন, কেমন যেন গা ছমছমে একটা ভাব। তবে ওরা তো অনেকে এসেছে, তাই ওসব কথা না ভেবে খেলা।

0: মেতে ওঠে। খেলতে খেলতে বলটি হঠাৎ চলে যায় একটা ভাঙা জানলার মধ্যে দিয়ে ওই বাড়ির মধ্যে। যদিও ওই বাড়িটাতে ঢোকার ইচ্ছা ওদের কখনোই ছিল না, তবুও বাধ্য হয়েই বল আনতে ওদের ঢুকতে হয় সেখানে। বন্ধ দরজাটা ঠেলতেই খুলে যায়। ঘরে ঢুকতেই নাকে আসে একটা তীব্র গন্ধ। অন্ধকারের ঘোর কাটিয়ে যখন ওরা একটু একটু আবছা দেখতে পাচ্ছে যে ঘরের ভিতর কী কী আছে, তখন ওরা ওদের খেলার বলটাকে খুঁজতে থাকে। বলটা নিতে গিয়ে ওদের চোখে পড়ে ঘরের একপাশে ছড়ানো কিছু হাড়গোড়ের দিকে। আপাত দৃষ্টিতে তা মানুষের হাড়গোড় বলেই মনে হয় ওদের। এক ছুটে ঘর থেকে বেরিয়ে এসে ওরা ওই স্থান ত্যাগ করে। বেশ খানিকটা দূরে একটা বাড়ি, গ্রামাঞ্চলে যেমন হয় আর কি। ওরা এসে তাদের ঘটনাটা জানায়। তারা সাথে সাথেই পঞ্চায়েত সদস্যকে খবর দেন, তিনি পুলিশকে জানান। পুলিশ এসে ঘর থেকে উদ্ধার করে ওই হাড়গুলি এবং নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সবচেয়ে কাছের মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগে পরীক্ষার জন্য তা পাঠানো হয়। হাড়গুলি পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিমত দেন যে তা মানবদেহেরই হাড়, তবে সব হাড় সেখানে নেই। যা হাড় পাওয়া গেছে তা থেকে বোঝা যাচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক মহিলা ও একটি বাচ্চা ছেলের হাড় সেখানে মেশানো রয়েছে। তাদের আনুমানিক বয়সের একটি ধারণাও দেওয়া হয়। যদিও মৃত্যুর কোনো কারণ সেই শুকিয়ে যাওয়া হাড় থেকে বলা যায়নি, কারণ কোনো আঘাতের চিহ্ন বা অন্য কোনো কারণ সেখানে খালি চোখে ধরা পড়েনি, তাই হাড়গুলি রাসায়নিক পরীক্ষার জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়। আর অবশ্যই ডিএনএ পরীক্ষার ব্যবস্থাও করা হয়, যাতে পুলিশের অতীত রেকর্ড অনুযায়ী কোনো নিরুদ্দেশ ডায়েরি বা মিসিং ডায়েরি কেসের পরিবারের লোকজনের সাথে এই উদ্ধার হওয়া হাড়ের কোনো রক্তের সম্পর্ক আছে কি না তা দেখা যায়। যে ঘটনাটি বললাম তা হল ফরেন্সিক মেডিসিন বিভাগের কাজের একটি উদাহরণ। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন বিশেষ প্রয়োজনে কোনো জীবিত ব্যক্তির বা অপরাধীর বয়স নির্ধারণ, যৌন অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ও নির্যাতিতার শারীরিক পরীক্ষা, ডিএনএ পরীক্ষার দ্বারা কোনো শিশুর পিতৃত্ব নিরূপণ, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়না তদন্ত করে তার কারণ নির্ধারণ ইত্যাদি। এর সাথে সাথেই চলে এই সব বিষয়ে ডাক্তারি ছাত্রদের শিক্ষাদান। কালে ভদ্রে কোনো অস্বাভাবিক মৃত্যুর কারণ ভালোভাবে বোঝার জন্য এই বিশেষজ্ঞরা অকুস্থলে গিয়ে পর্যবেক্ষণ করে থাকেন। তবে সাধারণত কোনো দুর্ঘটনা বা অস্বাভাবিক মৃত্যুর পর অকুস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ এই বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা করেন না, সেটা ফরেন্সিক সায়েন্সের বিজ্ঞানীরা করে থাকেন। যে আলোচনা এখনো পর্যন্ত হল তার থেকে বোঝা যাচ্ছে যে ফরেন্সিক মেডিসিন মানে হল চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানকে প্রয়োগ করে আইন ও বিচার ব্যবস্থাকে সাহায্য করা, যাতে সমাজ ন্যায় বিচার পায়। পুলিশ বা বিচার বিভাগে কর্মরত অফিসার, বিচারক বা আইনজ্ঞ তো চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী নন, তাই চিকিৎসকের ভূমিকা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারা যে মেডিকোলিগাল অটোপসি রিপোর্ট বা মেডিকেল রিপোর্ট পুলিশের কাছে জমা দেন, সেটা কোর্টে জমা পড়ে এবং বিচার প্রক্রিয়ার একটা ধাপে এসে ওই চিকিৎসককে কোর্টে গিয়ে তার রিপোর্টটিকে বুঝিয়ে বলতে হয়। সে সময় সরকারি কৌঁসুলি, ডিফেন্স লয়ার বা অভিযুক্ত পক্ষের আইনজীবীরা সেই চিকিৎসককে প্রশ্ন করেন, বিচারকও কোনো কোনো বিষয়ের ব্যাখ্যা চান, তারপর সেই রিপোর্টটি কোর্টে প্রামাণ্য সাক্ষ্য হিসেবে গৃহীত হয়। তাই ফরেন্সিক মেডিসিন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার কাজের উপর অপরাধীর শাস্তি বা নিরপরাধীর মুক্তি নির্ভর করে। আজ জাতীয় ফরেন্সিক মেডিসিন দিবসে তাই এই বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের শপথ নেবার দিন। সততার সাথে চিকিৎসা বিজ্ঞান নিষ্ঠ হয়ে সমাজকে অন্ধকার থেকে আলোয় আনার সংগ্রামে নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে এগিয়ে যাবার দিন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জাতীয় ফরেন্সিক মেডিসিন দিবস উপলক্ষে কথিকা বললেন চিকিৎসক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোমিটার

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা। প্রাত্যহিকীতে মে মাসের দ্বিতীয় পক্ষে চিঠি লেখার বিষয় সম্পর্কে জানিয়ে দিই, প্রতীক্ষার প্রহর। আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারোর সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক দেয় আনন্দ। কোনো প্রতীক্ষা হয় সংক্ষিপ্ত, আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয় কোনো কোনো প্রতীক্ষার প্রহর। সব প্রতীক্ষার কি অবসান হয় আদৌ? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithijhanpi চিঠির ঝাঁপি @gmail.com। ডাকযোগেও চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়, প্রতীক্ষার প্রহর।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

ছায়া তরু রবীন্দ্রনাথ, যার ছায়ায় আমাদের আশ্রয় খোঁজা, আমাদের ভালো লাগার সময়, আমাদের মন খারাপের বেলায়, আমাদের পথ হারানোর বেলায় তিনিই তো ছায়া তরু। চলছে মে মাস, প্রথম পক্ষকাল জুড়ে শুনছি আমরা প্রাত্যহিকীতে আপনাদের চিঠি, বিষয় ছায়া তরু রবীন্দ্রনাথ। আসা যাক আজকের প্রথম চিঠিতে। শুক্লা হালদার লিখছেন চিঠি নয়াবাদ পঞ্চসায়র কলকাতা থেকে। দীর্ঘ জীবন পথ, কত দুঃখ তাপ, কত শোক দহন, দুঃখ শোকের অনলের মধ্য দিয়ে কবিকেও তো যেতে হয়েছে বারংবার, কিন্তু প্রণম্য অগ্নি তাকে দগ্ধ করেনি, করেছে আত্মশুদ্ধ। বিয়োগ ব্যথায় কাতর কবি জ্যোৎস্না প্লাবিত চরাচরের দিকে তাকিয়ে উপলব্ধি করেছেন এক শাশ্বত সত্য, অন্তর্গত শোকের মধ্যেও প্রত্যক্ষ করেছেন সুন্দরকে। কোথাও তো কিছু কম পড়েনি, পাওয়া অপমান বেদনার মোহন পথ ধরে পৌঁছে গেছেন অপার শান্তিভূমিতে, সৃজিত হয়েছে সাহিত্যের অনন্ত বৃক্ষরাজি। সঙ্গীতের শাখা প্রশাখা ডালপালা মিলেছে বিচিত্র ভঙ্গে, আনন্দ ঝুড়ি হয়ে নেমেছে তারা গল্পে প্রবন্ধে উপন্যাসে অগণিত চিঠিপত্রে, আর উত্তর প্রজন্ম পেয়েছে শীতল ছায়া, পেয়েছে আলোকিত আশ্রয়। সেই বিকেলটার কথা মনে পড়ে, সেই বিকেলটা ছিল একলার

সন্ধেটা ছিল অশ্রু বাড়ির। বয়সটা তখন বড্ড কম, ঘাত প্রতিঘাতের আঁচড় তখনও জীবনের সঙ্গে কাটাকুটি খেলেনি তেমনভাবে। সদ্য চাকরি পেয়ে আবাল্যের চরণভূমি ছেড়ে, সে চারণভূমি ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে দূরের এক প্রান্তিক জেলায় মেসের আবাসিক হওয়া আর সপ্তাহান্তে ঘরে ফেরা। কিন্তু এক শনিবার অর্থ দিবস, অফিস শেষে কোনো কারণে ফিরতে পারলাম না, সঙ্গিনীরা সবাই বাড়ির পথে। এদিকে বিকেল হতে না হতেই ঈশান কোণে কৃষ্ণকুলি মেঘের আগমন। দামিনী আর অশ্বনীর দাপাদাপিতে কেঁপে কেঁপে উঠছে ভয়ে, একলা যাপনের অনুভ্যস্ত ভয়ে। অনাড়ম্বর মেষ জীবনের সঙ্গী তখন গুটি কতক বই, একটা ছোট্ট টেপ রেকর্ডার আর কয়েকটা ক্যাসেট। ভয় কাটাতে চালিয়ে দিলেম গান। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? কেন নয়ন আপনি ভেসে যায়, বাইরের প্রবল বৃষ্টিপাতের সঙ্গে মিশে যাচ্ছে আমার চোখের জল, বেজে চলেছে একটার পর একটা গান। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, কিংবা এ আধার যে পূর্ণ তোমায়। শুনতে শুনতে মন ভরে গেছে প্রশান্তিতে, কখন ঘুমিয়ে পড়েছি জানি না, চোখ মেলতেই আলোকময় প্রভাত। আলো তখন দেহে মনে প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো আরো আরো দাও প্রাণ। তার সৃষ্টির অঞ্চল ছায়াতেই সকালে জেগে ওঠা, সেদিন আজ প্রতিদিন। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সারাদিন শত কাজের মাঝে তার নিভৃত সঙ্গ যেন এক স্নিগ্ধ বিশ্রাম ছায়া। রাতে ঘুমোতে যাওয়ার আগে জীবন দেবতার কাছে প্রার্থনা জানাতেও স্মরণ নেই সেই ছায়ারে। আমার বিচার তুমি করো প্রভু, তব আপন করে তোমায় প্রণাম, তোমায় প্রণাম।

0: শুক্লা হালদার চিঠি লিখলেন নয়াবাদ পঞ্চশায়র কলকাতা থেকে।
1: জগৎ বন্ধু পাল, আপনার চিঠি পড়ব। আপনি লিখছেন গ্রাম পোস্ট বিশপুর উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রাত্যহিকী, আজকের পৃথিবী যখন হিংসার দাবদাহে দগ্ধ, যখন ভ্রাতৃঘাতী সংঘর্ষ আর যুদ্ধের বারুদ আমাদের মানবিকতাকে প্রতিনিয়ত রক্তাক্ত করছে, তখন ছায়াতরু রবীন্দ্রনাথ কেবল এক বিমূর্ত ধারণা নয়, বরং এক পরম আশ্রয় হিসেবে অনিবার্য হয়ে ওঠে। যখন চারপাশে কেবল বিভেদ আর ঘৃণার প্রাচীর দেখি, তখন রবীন্দ্রনাথ আমাদের চেতনার আকাশে সেই বিশাল মহিরুহের মতো দাঁড়িয়ে থাকেন, যার শিকড় শান্তির সলিলে সিক্ত আর যার পত্রপল্লব অভয়বাণীতে মুখর। হিংসা আর সংকীর্ণতা যখন প্রখর রোদের মতো আমাদের মনুষ্যত্বকে পুড়িয়ে ছাই করে দিতে চায়, রবীন্দ্রনাথ তখন তাঁর অখণ্ড বিশ্ববোধের উদার ভাবনা ছায়ার মতো মেলে ধরেন। তিনি সেই ছায়াতরু যিনি আমাদের শেখান যে প্রতিরোধের ভাষা কেবল আস্ফালন নয়, বরং শিল্পের গভীরতা ও সত্যের কাঠিন্য। উন্মত্ততা যখন আমাদের দৃষ্টি ঘোলাটে করে দেয়, তখন তাঁর দর্শন সেই ছায়ার কাজ করে যা আমাদের মনের চোখকে শান্ত করে, বৃহত্তর সত্যের মুখোমুখি দাঁড় করায়। রবীন্দ্রনাথ আজও এই কারণেই প্রাসঙ্গিক যে তা ক্ষমতার দম্ভকে নয়, বরং মানুষের অন্তর্নিহিত শক্তিকে জয়ী হতে শেখায়। রবীন্দ্রনাথ আমাদের কেবল শান্তি দেন না, বরং লড়াই করার মানসিক শক্তি যোগান। যুদ্ধের তপ্ত হাওয়ার বিরুদ্ধে তিনি দাঁড় করান সভ্যতার সংকটের মতো চেতনার দুর্গ। তার ছায়াতলে আশ্রয় নেওয়া কোনো পলায়ন নয়, বরং এটি এক রণকৌশল যেখানে প্রেমের মাধ্যমে ঘৃণাকে এবং সৃজনশীলতার মাধ্যমে ধ্বংসকে প্রতিহত করার দীক্ষা মেলে। তিনি সেই বিরল বনস্পতি যিনি সমস্ত বৈশ্বিক বিবাদ আর কলহকে নিজের প্রশান্ত গাম্ভীর্যে ধারণ করে আমাদের জন্য এক মানবিক পৃথিবীর মানচিত্র এঁকে গেছেন। বাংলার ঋতুচক্র যতই আবর্তিত হোক কিংবা সময়ের ইতিহাস যতই রক্তরঞ্জিত হোক না কেন, ছায়াতরু রবীন্দ্রনাথ তার অবিচল করুণা আর সৃষ্টির ঐশ্বর্য নিয়ে আমাদের অস্তিত্বের প্রতিটি বাঁকে অকম্পিত ছায়া বিলিয়ে চলবেন। তপ্ত পৃথিবীর বুকে তিনি আমাদের সেই ধ্রুবপদ, যার ছায়ায় দাঁড়িয়ে আমরা আজও বলতে পারি মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ সেই প্রশস্ত শীতল প্রসন্নতার নিচেই আমাদের প্রকৃত মর্যাদা, আর সেখান থেকেই শুরু হয় মনুষ্যত্বের অন্তহীন জয়যাত্রা। লিখলেন জগৎ বন্ধু পাল, গ্রাম পোস্ট বিশপুর উত্তর চব্বিশ পরগনা থেকে।

পূর্বইবারে শিলিগুড়ির চিঠি। মৌসুমি মজুমদার, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন এবারের চিঠি। বটবৃক্ষের ছায়া যেমন ক্লান্ত পথিককে বিশ্রাম দেয়, জীবনের ক্লান্তি ও অনিশ্চয়তার মুহূর্তে রবীন্দ্রনাথও আমাদের মানসিক আশ্রয়স্থল। সহজ পাঠের অক্ষর জ্ঞান থেকে শুরু করে জীবনের প্রতিটি স্তরে তিনি বিরাজমান। চিন্তায়, চেতনায়, দৈনন্দিন যাপনে চিরকালের ছায়াতরু। শৈশব থেকে বার্ধক্যের আনন্দ বেদনা, জীবনের প্রতিটি বাঁকে তাঁরই সৃষ্টির পরশে প্রতি মুহূর্তে অনুভব করি তাঁকে। কাবুলিওয়ালার স্নেহ ও মমতা, পোস্টমাস্টারের বিচ্ছেদ মানুষ লোকে গভীর প্রভাব ফেলে। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, এই গানের মধ্যে ভালোবাসার গভীর অনুভূতি আমাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে কেমন মিলে মিলে যায়। আবার আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, গানটিতে খুঁজে পাই জীবনের প্রতি গভীর ভালোবাসার এক অদ্ভুত বহিঃপ্রকাশ।

0: প্রকাশ। তার গান আমাদের মনকে শান্ত করে, তার কবিতা আমাদের ভাবতে শেখায়, তার দর্শন জীবনকে নতুনভাবে চিনতে ও দেখতে সাহায্য করে। নিত্যদিনের যাপনে ছায়ার মতো আগলে রেখেছেন তিনি। প্রেমে তিনি বুঝিয়েছেন গভীরতা, বিষাদে সান্ত্বনা, আর একাকিত্বে সঙ্গী হয়ে থেকেছেন পাশে। ছায়া শুধু আশ্রয় নয়, প্রশান্তি ও নিরাপত্তার অন্য নাম ছায়া। বটগাছের ছায়া থাকলেও নিজের পথ নিজেকেই তো খুঁজে নিতে হয়। সেই সঠিক পথে যিনি হাঁটতে শিখিয়েছেন, তিনি আমাদের অন্ধকারের আশ্রয়। সেই আলোক বর্তিকাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। মৌসুমী মজুমদার দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে লিখলেন এ চিঠি।
1: পরের চিঠি লিখছেন আলোক সামন্ত, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, তোমার এবারের বিষয় ছায়াতরু রবীন্দ্রনাথ। তাপিত হৃদয়ের সমন, নিভৃত প্রাণের আরাম, এই মানুষটির সঙ্গে আমার পরিচয় হয়েছিল কোন ছেলেবেলায়, সেই সহজ পাঠের দিনগুলিতে। তারপর ধীরে ধীরে গড়ে উঠেছিল বন্ধুত্ব। তার লেখায়, কবিতায়, গানে মুগ্ধ হয়েছি বারবার। তার কাছ থেকেই শিখেছি প্রকৃতিকে ভালোবাসতে। ফাল্গুনে কাঞ্চন ফুলের বিকাশ দেখেছি, দেখেছি হাটের পথে মাটির হাঁড়ি কলসি বোঝাই কুমোরপাড়ার গরুর গাড়ি, শিখেছি বাঁকে বাঁকে প্রবাহিত ছোট নদীতে বৈশাখ মাসের হাঁটু জলে গামছা পেতে মাছ ধরতে। বিভোর হয়ে পড়েছি ডাকঘর, দইওলা, পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, মালিনীর মেয়ে সুধা, বারবার ভেসে উঠেছে কল্পনার আকাশে। কতবার হয়েছি কানাই মাস্টার, গাছপালা, আকাশ, মুক্ত প্রাঙ্গণ আমার হাত ধরে চিনিয়ে দিয়েছে তাকে, যিনি যন্ত্র নন, যিনি মানুষ নন, যিনি যন্ত্র নন, যিনি মানুষ, যিনি সৌন্দর্যের ভিতর দিয়ে সারাটা জীবন খুঁজেছেন মুক্তি। ছোটবেলার বন্ধুত্ব বড়বেলায় গেল অনেকটা বদলে। আবিষ্কার করলাম এক নতুন মানুষকে, যিনি শুধু বন্ধু নন, আমার আশ্রয়। তার গীতবিতানে দেখেছি অন্য এক মানুষকে, যিনি ভালোবাসতে শেখান, শেখান আত্মত্যাগ করতে। তাই তো বিরহে বিলীন হয়ে বলতে পারেন, যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। দুঃখটা নিজের, সুখটা অন্যের। দুঃখে ফিরে যাই তাঁর গানের ভিতরে, মনে হয় বড় বেদনার মতো তুমি বেজেছ আমার প্রাণে। তবুও তাঁকেই আঁকড়ে ধরে গেয়ে উঠি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি। জীবনের কত আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিলেন, তারপরেও তিনি বলেছেন কঠিনেরে ভালোবাসিলাম, কারণ কঠিনকে না ভালোবাসলে সত্যকে অস্বীকার করা হয়। তিনি তো শেখান ভালো মন্দ যাই আসুক সত্যকে যেন সহজে স্বীকার করতে পারি। জীবনে আমরা কত কিছু হারাই, ফুরোয় মুহূর্ত, ছেড়ে যায় মানুষ, কিন্তু একজন আছেন রবীন্দ্রনাথ, যিনি ছেড়ে যান না, থাকতে আসেন, খুব সহজে মিশে যান যাপনে। তাঁরই লেখা দিতে পারে আমার সব প্রশ্নের উত্তর, জীবনের ঝড়ে জলে, সুখ দুঃখে, প্রেমে বিরহে, তিনি প্রশান্তি হয়ে বিরাজ করেন অন্তরে।

0: এবারে পূর্ব চামেলি চক্রবর্তীর চিঠি, চন্দননগর হুগলি থেকে লিখছেন। অগণিত্য সখা কবিগুরু, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। শৈশবের আলপথ ধরে ছুটতে ছুটতে কখন যে এক বিস্তীর্ণ ধান ক্ষেতের মধ্যে এক বিশাল ছায়াতরুর সন্ধান পেয়ে তার নিচে ক্ষণিকের জন্য বসেছিলাম, আজ আর তা মনে পড়ে না। শুধু মনে পড়ে সেই গাছটি যেন তার শীতল শীতল পরশ দিয়ে তনুমন ভরিয়ে দিয়েছিল আমার। তারপর যতই একটু একটু করে বড় হয়েছি, ততই উপলব্ধি করেছি যে তুমি শুধু ছায়া তরু নও, সবুজ পত্র পল্লবে সেজে ওঠা এক মায়া তরুও বটে। তোমার মায়ায় কত যুগ যুগান্ত ধরে বেঁধে রেখেছ কাছে দূরের পথিকদের, তোমার মায়ায় তোমার ছায়া তরুর নিচে আশ্রয় নেওয়া ক্ষণিকের অতিথিরাও তোমার চিরকালের আপনজন হয়ে গিয়েছে। যখন কোনো নির্জন মুহূর্তে ভারাক্রান্ত মন নিয়ে আমি বসে থাকি নিরালা বারান্দায়, তখন বন্ধুর মতো চুপি চুপি আমার কাছে এসে দাঁড়াও। বলো, আমারে ধূপ না পোড়ালে, গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। অমনি আমার ব্যথা হত মনে যেন শত শত আলোর প্রদীপ জ্বলে ওঠে, সেই আলোকিত আনন্দের পরশ পেয়ে মন আমার গান গেয়ে ওঠে অনেক পাওয়ার মাঝে মাঝে, কবে কখন একটুখানি পাওয়া সেইটুকুতেই জাগায় দক্ষিণ হাওয়া। ভরা গ্রীষ্মের শুক্লা সপ্তমীর আধখানা চাঁদ যখন ঝুলতে থাকে আকাশের কিনারায়, আর ধরণীর বুকে নাম না জানা বনফুলিদের সাথে ভেসে আসে লেবু ফুলের গন্ধ, সেই সময় অপূর্ব মাদকতায় ভরা রহস্যময়ী রাতের আঙিনায় আমি নতুন করে খুঁজে বেড়াই তোমায়। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। চামেলি চক্রবর্তী লিখলেন চন্দননগর হুগলি থেকে।
1: চিঠির ঝাঁপি বন্ধ করে এবার আবহাওয়ার খবর দিয়ে দেবার পালা।

0: আকাশ অংশত মেঘলা থাকবে, কোনো কোনো এলাকায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি 88%, সবথেকে কম 54%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই।
1: ছায়াতুর পরশে আমাদের কাটে সারাটা জীবন, তাই আবারও আগামীকাল সে পরশখানে নিয়ে বসবো না হয় প্রাত্যহিক গীতে। আজ পর্যন্তই, আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ
0: দেবজ্যোতি লাহিড়ি,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে। নমস্কার।
0: নমস্কার।

0: শুনলেন প্রাত্যহে কি এখন।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, অসমের মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন জোট সঙ্গী আরও চারজন মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, এনডিও শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার আবারও জানিয়েছে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে পাঁচ দেশ সফরে রওনা দেবেন। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। আজ অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন আরও চারজন মন্ত্রী, এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। এটি হবে অসমে এনডিএ তৃতীয় সরকার। সরকারের নেতৃত্বে মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের ইতিহাসে কংগ্রেস বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসাবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি একমাত্র ব্যক্তি। সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএর প্রার্থী হবেন। আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজন্তা নেওগাঁও। অতুল বোরা হলেন অসম গণ পরিষদ অগ্রবর সভাপতি এবং চরণ বোরো বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের বিধায়ক। তাঁরা উভয়ই পূর্ববর্তী এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন। অজন্তা নেওগাঁও পূর্ববর্তী সরকারের মন্ত্রী ছিলেন। অন্যদিকে রামেশ্বর তেলি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 2026 সালে বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যের রাজনীতিতে ফিরে এসেছেন। এর আগে গতকাল দিনের শুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করার সময় ডক্টর শর্মা জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। খানাপাড়া ভেটেরিনারি কলেজের মাঠে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেখানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, 126 সদস্য বিশিষ্ট অসম বিধানসভায় বিজেপি একাই 82 আসনে জয়লাভ করেছে। জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকে 10টি করে আসনে জয়ী হয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন এআইএডিএমকে বিধায়কের একটি দল পি ভেনমণিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ারের সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পাড়ি পালানের স্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাস নাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো এবং একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। আজ তাকে আদালতে পেশ করবে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলেই অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষাপটে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় গুজরাটের ভাদোদারায় আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী তার পূর্বের সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময়ে বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক, পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন।
2: पिछले कुछ वर्षों में दुनिया लगातार अस्थिर परिस्थितियों से गुजर रही है। पहले कोरोना का संकट, फिर वैश्विक आर्थिक चुनौतियां और अब पश्चिम एशिया में बढ़ता तनाव, पश्चिम एशिया में युद्ध से बनी परिस्थितियां इस दशक के बड़े संकटों में से एक है। ऐसे समय में देश को जन भागीदारी की शक्ति की बहुत बड़ी आवश्यकता है। आज जरूरत है कि हम सब मिलकर अपना दायित्व निभाएं, देश के संसाधनों पर पड़ने वाले बोझ को कम करें।
1: সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে আন্তর্মন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে কোনো এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গত তিন দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000-এরও বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের তেল শোধনাগারগুলিতে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদও বজায় রাখা হচ্ছে বলে তিনি জানান। তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বানটি পুনর্ব্যক্ত করেন এবং গণপরিবহন ও কার পুলিং ব্যবহারের পক্ষেও মত দেন।
3: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूलिंग का विकल्प चुनें, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
1: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানিয়েছেন যে 2026 সালে খরিফ মরশুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। তিনি বলেন যে সংকটকালীন এই সময়ের পর থেকে সারের অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির হাত দাঁড়িয়েছে 76.78%। বৈঠকে বক্তব্য রাখার সময় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা অপিশ কুমার শর্মা জানান যে পশ্চিম এশিয়ায় অবস্থানরত ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘন্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান যে এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। 11টি ভারতীয় জাহাজ ইতিমধ্যে নিরাপদে ফিরে এসেছে। অন্যদিকে ভারতীয় পতাকাবাহী বহনকারী আরও 13টি জাহাজ ওই এলাকায় অবস্থান করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশ।

আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তার আলোচ্যসূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে তিনি মিলিত হবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। ধর্মশালায় গতকাল IPL ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে পাঞ্জাব 5 উইকেটে 210 রান করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ IPL ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি, তাকে আজ আদালতে তোলা হবে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে নবনিযুক্ত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। রাজ্য সরকার অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনও যারা কর্মরত, অবিলম্বে তাদের মেয়াদ শেষ করার নির্দেশ দিয়েছে। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের 5 জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসির ম্যাচ অমীমাংসিত। আসি বিস্তারিত খবরে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়, তাকে আজ আদালতে পেশ করবে ইডি। এদিকে সুজিত বসু গ্রেপ্তারের পর জানান তার শ্বাসকষ্ট হচ্ছে, ইডির তরফে তার বাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার আনার নির্দেশ দেওয়া হয়। রাতেই তার স্ত্রী ও এক আত্মীয় অক্সিজেন, ওষুধপত্র এবং খাবার দাবার নিয়ে সিজিও কমপ্লেক্সে যান। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। সেই 150 জনের তালিকাও রয়েছে ইডির হাতে। মোট 17টি পুরসভায় মোট 1,000 কর্মীকে আইন বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয় বলে ইডির সূত্রে জানা গেছে। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের অফিসে তল্লাশির সময় প্রচুর ওএমআর শিট উদ্ধার হয়। সেখানেই বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকার লেনদেনের অভিযোগও সামনে আসে। এই তদন্তের সূত্রেই সুজিত বসু সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা ও প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে। এই মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি, কিন্তু তিনি এখনও হাজিরা দেননি। 2009 সালে বিধানসভা উপনির্বাচনে প্রথম তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্বাচিত হন সুজিত বসু। পরে 2011, 2016 এবং 2021 বিধানসভা কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হন তিনি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অবশ্য তিনি বিধাননগর আসনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। ভোটের আগে একাধিকবার সুজিত বসুকে ইডি তলব করে, কিন্তু তখন তিনি হাজিরা দেননি। এর আগে গত 1 মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। কেন্দ্রীয় বাহিনীকে

0: সঙ্গে নিয়ে তার বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। সুজিত বসুর সঙ্গে তার ছেলে সমুদ্র বসুও গতকাল হাজিরা দেন ইডির দপ্তরে। তাকেও দীর্ঘক্ষণ জেরা করা হয়। বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, এই তদন্তের কিনারা হয় কিনা গোটা রাজ্যের মানুষ সেই দিকে তাকিয়ে আছেন। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানোর পাশাপাশি দুর্নীতির পিছনে আসল মাথাকে তা খুঁজে বের করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে সিপিআইএম বলেছে, সুজিত বসুর আরও আগেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল। দলের উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক পলাশ দাস সাংবাদিকদের বলেছেন, তৃণমূল কংগ্রেসের এই নেতা শুধু নিয়োগ সংক্রান্ত নয়, আরও অনেক রকম দুর্নীতির সঙ্গেই যুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত ৫৬৯ কিলোমিটার অংশের মধ্যে ৪৫৬ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এজন্য প্রথম পর্যায়ে ১৮১ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র তৎকালীন রাজ্য সরকারকে প্রয়োজনীয় টাকাও পাঠিয়ে দেয়, কিন্তু রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করেনি। মুখ্যমন্ত্রী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে গতকাল যুক্ত করা হয়। এরাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন।
1: কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, সে ৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিসিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না।
0: জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও গতকালই কার্যকর হয়েছে বলে ঘোষণা করেন নতুন মুখ্যমন্ত্রী। একটি প্রতিবেদন,
2: প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ এবার পাবেন পশ্চিমবঙ্গবাসী। পাশাপাশি পূর্বতন সরকারের কোনো চালু সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি দেওয়া, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, ভারতীয় ন্যায় সংহিতা চালু করা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। এছাড়া আগামী জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে রাজ্যের মহিলাদের মাসিক ৩০০০ টাকা করে সহায়তা দেওয়া, তাদের বিনামূল্যে বাস যাত্রার সুযোগ দেওয়ার মতো বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে ডবল ইঞ্জিন সরকার। আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক বসবে। সেই বৈঠকে আরজিকর কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, রাজ্য সরকারি কর্মীদের বেতন কমিশন, মহার্ঘ ভাতা এবং বকেয়া নিয়েও আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরিদর্শনে যান। সাংবাদিকদের বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্য সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দপ্তর, তবে সেখানে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে কর্মীর অভাব রয়েছে এবং সঠিকভাবে কাজ হয়নি। নিয়োগের জন্য প্রায় ৬,৫০০ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, শীঘ্রই এই নিয়োগ হবে বলে দিলীপবাবু জানিয়েছেন।
3: সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই, এমন পঞ্চায়েত যেখানে কোনো অফিসার নেই কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, এডুকেশনের লোক নেই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে, ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে

0: রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি?
1: এদিকে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গত সন্ধ্যায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ভবনে গিয়ে তাঁর দপ্তর পরিদর্শন করেন। আগে জানানো হয়েছে পাঁচ মন্ত্রীর গতকাল দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়নের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ ও সমবায় দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকার অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে এখনও যারা কর্মরত অবিলম্বে তাদের মেয়াদ শেষ করার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকায় রাজ্যের সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং সচিবদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ষাট বছর বয়সের পর যারা পুনর্নিয়োগ বা বর্ধিত মেয়াদে কাজ করছেন তাদের সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জলজীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেন, সেখানেই এই সিদ্ধান্ত হয়। উল্লেখ, অনিয়মের অভিযোগে গত 2 বছর এই প্রকল্পে টাকা আটকেছিল। হিমালয়ের পাদদেশ এলাকায় ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের 5 জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় আজ ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে গতকাল ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসির ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে কোনো দলই গোল করতে পারেনি। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল এ ইন্টার কাশির মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 9:15।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: জানা অজানা,
0: জানা অজানায় দুই পর্বের ধারাবাহিক পরিযায়ীর পিছু পিছু লিখেছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। পরিযায়ী পাখিদের পিছু পিছু ঘুরে গত পর্বে আমরা জানলাম পাখিদের মহাসড়কের কথা। সেই সঙ্গে আমরা এও জেনেছি কি কি কারণে এই উড়ানপথ ধ্বংস হচ্ছে, যার ফলস্বরূপ কমছে পরিযায়ী পাখিদের আনাগোনা, হ্যাবিটেট বা বাসস্থানের ধ্বংস, অবক্ষয় এবং বিখণ্ডিত হওয়ার জন্য পরিযায়ী পাখিদের সংখ্যা কমে যাচ্ছে, তাদের প্রজনন স্থল, বিরামভূমি এবং শীতকালীন আস্তানা, কৃষি এবং নগরায়নের প্রসারের কারণে হারিয়ে যাচ্ছে বিশ্বজুড়ে। বাস্তুতন্ত্র নষ্ট হওয়ার কারণে বিপন্ন হচ্ছে খাদ্য শৃঙ্খল, অভাব ঘটছে পরিযায়ী পাখিদের জন্য প্রয়োজনীয় খাবারের। এর ফলে ওই বাস্তুতন্ত্রে বাড়ছে শক্তির ব্যয়, যা পরিশেষে জনসংখ্যার হ্রাস করে বিলুপ্তির ঝুঁকি তৈরি করে। তথ্য বলছে গত দুই দশকে পরিযায়ী পাখিদের নানান প্রজাতির জনসংখ্যার 49% হ্রাস পেয়েছে। পরিযায়ী পাখির সংখ্যা আসলে গোনা হয় কিভাবে? বিজ্ঞানীরা একাধিক পদ্ধতি একসঙ্গে ব্যবহার করেন। ফ্লাইওয়ের যেখানে যেখানে বিরামস্থল আছে সেই জায়গাগুলোতে গিয়ে সরাসরি গণনা করা হয়। বাসা বাঁধার মরশুমে বাসা বা ডিম গুনে জনসংখ্যার আন্দাজ নেওয়া হয়। আবার নির্দিষ্ট জায়গায় পাখিদের চোখে দেখে কিংবা কানে তাদের ডাক শুনে নথিভুক্ত করা হয়। আবার কিছু পাখির পায়ে রিং পরিয়ে ছেড়ে দেওয়া হয়, পরে সেই পাখি আবার দেখা গেলে বোঝা যায় সে কত পথ পেরিয়ে এসেছে বা কতদিন বেঁচে আছে। অন্যদিকে রাডার বা স্যাটেলাইট ট্র্যাকার ব্যবহার করে কোন দিক থেকে কত বড় ঝাঁক উড়ে যাচ্ছে তার খতিয়ান নেওয়া হয়। এছাড়া আছে আপনার আমার মতো পাখি প্রেমীদের জন্য বার্ড ট্র্যাকিং অ্যাপ। আমাদের মতো সাধারণ মানুষ যে যে পাখি দেখেন তা ওই অ্যাপে নথিভুক্ত করলে সেই তথ্য বিজ্ঞানীদের কাজে লাগে। তাই শুধু বিজ্ঞানীরা নন, আপনার পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ। 2006 সালের কথা। জাতীয় সংঘের পরিবেশ কর্মসূচির অধীনে দুটি আন্তর্জাতিক সংস্থা কনভেনশন অন মাইগ্রেটরি স্পিসিস বা CMS এবং আফ্রিকান ইউরেশিয়ান মাইগ্রেটরি ওয়াটারবার্ড এগ্রিমেন্ট বা AEWA, এরা চালু করল বিশ্ব পরিযায়ী পাখি দিবস। প্রথম উদযাপন হয়েছিল কেনিয়ার ওলে আরে নিপ্লো বন্যপ্রাণী সংরক্ষণ নাগারে। 2018 সাল থেকে এই দিনটি বছরে দুবার পালন করা শুরু হয়, মে মাসের দ্বিতীয় শনিবার এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার। 2026 সালে এই দিন দুটি 9ই মে এবং 10ই অক্টোবর। এ বছরের থিম এভরি বার্ড কাউন্টস ইওর অবজারভেশন ম্যাটার, অর্থাৎ প্রতিটি পাখি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ আপনার পর্যবেক্ষণও। এই থিম সাধারণ মানুষের, আপনার আমার পাখি পর্যবেক্ষণের ইচ্ছেকে বিজ্ঞানের কাজে লাগানোর আহ্বান জানাচ্ছে। একটি সচেতনতার দিন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ পরিযায়ী পাখি কোনো সীমানা মানে না। সাঁতরাগাছি ঝিলে যে হাঁসটি শীত কাটায় সে হয়তো জন্মেছে কাজাখাস্তানে, সুন্দরবনের তরুশির সে যে ফ্যালকন বসে থাকে নভেম্বরে সে হয়তো গত গ্রীষ্মে ছিল সাইবেরিয়ার পাথুরে পাহাড়ে। কোনো একটি দেশ একা এই পাখিদের রক্ষা করতে পারবে না। ফ্লাইওয়ে যেমন ভাগ করা, দায়িত্ব তেমনি ভাগ করা। কিন্তু এই দায়িত্ব পালন করতে হলে সবার প্রথমে চাই তথ্য। পরিযায়ী পাখিদের নির্দিষ্ট একটি দল এখন কোথায় আছে, তাদের সংখ্যা কত, বছর বছর এই সংখ্যা কমছে না বাড়ছে, কোন জলাভূমিতে কখন কোন প্রজাতি আসে, এই তথ্যগুলি জরুরি। কারণ তথ্য ছাড়া নীতি তৈরি হয় না, সংরক্ষণ কর্মসূচিও তৈরি করা যায় না। বিশ্বের হাজারো বিজ্ঞানী একা এই তথ্য সংগ্রহ করতে পারবেন না, তাদের দরকার আমাদের সাধারণ মানুষের সাহায্য। এই ভাবনাটাকেই বলা হয় কমিউনিটি সায়েন্স বা সিটিজেন সায়েন্স, বাংলায় নাগরিক বিজ্ঞান। আপনি যখন আপনার গ্রামে বসে একটা পরিযায়ী পাখি দেখলেন এবং সেটা আপনার স্মার্টফোনে ডাউনলোড করা নির্দিষ্ট একটি অ্যাপে নথিভুক্ত করলেন, আপনিও বিজ্ঞানী হয়ে গেলেন। কারণ আপনার সেই পর্যবেক্ষণটি হয়তো সংরক্ষিত হলো কর্নেল ল্যাব অফ অর্নিথোলজির বৈশ্বিক তথ্য ভাণ্ডারে। সেখান থেকে বিশ্বের যে কোনো গবেষক পরিযান বিষয়ক যে কোনো বিশ্লেষণের জন্য নির্ভর করবেন আপনার নথিভুক্ত করা তথ্যটির উপর। পশ্চিমবঙ্গে এই ক্ষেত্রে একটি অসাধারণ উদাহরণ। কর্নেল ল্যাব অফ অর্নিথোলজির ই বার্ড নামের বৈজ্ঞানিক অ্যাপের তথ্য বলছে যে পরিযায়ীর পাখি সংক্রান্ত তথ্য নথিভুক্ততে পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম শীর্ষ রাজ্য। কলকাতা নিজেই ভারতের সবচেয়ে বেশি পাখি পর্যবেক্ষণ করা শহরগুলির একটি। এই রাজ্যের পাখি প্রেমীরা যে তথ্য সংগ্রহ করেন তা সরাসরি সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ের বৈশ্বিক পর্যবেক্ষণ তথ্যে যোগ হয়। এবছর বিশ্ব পরিযায়ী পাখি দিবসের আরও একটি বিশেষ তাৎপর্য আছে। 2026 সাল হল আন্তর্জাতিক জলপাখির সুমারি। 1966 সাল থেকে প্রতি বছর জানুয়ারিতে সারা বিশ্বে স্বেচ্ছাসেবীরা নির্দিষ্ট জলাভূমিতে গিয়ে জলচারী পাখি গণনা করে আসছেন। ছয় দশকের এই অক্লান্ত প্রচেষ্টা আমাদের দিয়েছে পাখির দীর্ঘমেয়াদী পরিসংখ্যান। পরিযায়ীর পিছু পিছু জানা অজানায় শুনলেন দুই পর্বের ধারাবাহিক। লিখেছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান শুনবেন মধু ছন্দা ভট্টাচার্যের কণ্ঠে। প্রথম গানের গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

0: মধু ছন্দা ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন আধুনিক গান।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ। আজ যার জীবনের গল্প শুনবেন তার নাম অমরজ্যোতি ভট্টাচার্য।
2: আমার পড়াশোনা চন্দননগরী দুর্গাচরণ রক্ষিত বঙ্গবিদ্যালয় থেকে, পরবর্তীতে কলেজ পাশ করেছি ভদ্রেশ্বরে, তারপরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেছি ডিস্টেন্সে।
1: হুগলির চন্দননগরের বাসিন্দা অমরজ্যোতি বাবুর জন্ম 1990 এর 12ই আগস্ট। তার বাবা চাকরির পাশাপাশি পূজাও করতেন। যে মানুষটি 14-15 বছর বয়স পর্যন্ত সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেছেন, হঠাৎই ডিজেনারেশন অফ রেটিনা নামে এক জটিল চোখের রোগে দৃষ্টিটাই যায় চলে। শুরু হয় এক নতুন লড়াই। সেই লড়াইয়ের গল্প শুনবেন আজকের উত্তরণ অনুষ্ঠানে। আজ প্রথম পর্ব।
2: আমার চোখের সমস্যা ধরা পড়ে যখন, তারপর থেকে সমস্যা বেড়েছে, পড়াশোনা চলেছে, বহু মানুষের সাহায্য উৎসাহ সবকিছু নিয়ে গিয়েছি। চোখের সমস্যা গ্রাজুয়েশনের সময় থেকে খুবই বাড়াবাড়ি, তারপরে এমএ পাস করার পরে চাকরির চেষ্টা করতে করতে 2018-তে বাবাকে হারিয়েছি। 19-এ আমি দিল্লি গেছি, তখন প্রিন্ট ডিজেবল, অলমোস্ট ছাপা লেখা পড়ার ক্ষমতা নেই। এক বছর পরে অল ইন্ডিয়া কনফেডারেশন অফ দি ব্লাইন্ড থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, প্রিমিটিভ কিছু ব্রেল ট্রেনিং নিল বনগ্লিপ ইত্যাদি জায়গা থেকে। ব্রেল সম্পর্কে কোনো স্বচ্ছ দেখতে গেলে যে দক্ষতা সেটা আমার নেই, এখনো নেই। তো রেকর্ডিং এবং অন্যান্য অ্যাসিস্টিভ টেকনোলজি সাপোর্ট নিয়ে নিয়েছি। 3 বছরের কাছে কাজ করেছি একটি বেসরকারি সংস্থায়, 2020-তে জয়েন, 23 সাল পর্যন্ত সঙ্গে সঙ্গে সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি, সেল, রাজ্য সরকারের পরীক্ষা, ব্যাংক ইত্যাদি করতে করতে 2023 সালে আমি চাকরি পাই NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, মাল্টিটাস্কিং স্টাফ

0: পদে একটি পরীক্ষা নিয়েছিল, আরো বিভিন্ন পদে ছিল, লোয়ার ডিভিশন ক্লার্ক ইত্যাদিতে। আমি মাল্টিটাস্কিং স্টাফ পদে যোগ্যতা অর্জন করতে পারি 2 রাউন্ড পরীক্ষা পাস করে। বিশ্বভারতী ইউনিভার্সিটি ছিল পরীক্ষাটা, NTA 2 হয়েছিল, সেখানে জয়েন করি 2023-এর অক্টোবর মাসে। বর্তমানে সেখানেই কর্মরত আছি। কর্মজীবন বাবার প্রায় 30 বছরের কাছাকাছি, কাজ করেছেন কলকাতায়, কল্যাণী ইত্যাদি জায়গায়। ছোট থেকে বাবাকে দেখেছি অসম্ভব পরিশ্রম, মায়ের ভালোবাসা, বাবার স্নেহ সবকিছু নিয়ে বেড়ে ওঠা আমি, আমার দিদি, আমরা দুজন। দিদি আমার থেকে বড় 6 বছর, আমরা যৌথ পরিবার হিসেবে বড় হয়েছি। বাবারা, 4 ভাই, 2 বোন, বাড়িতে দুর্গাপুজো হওয়া, সবাই আসা যাওয়া, চন্দননগরে মোটামুটি একটা পরিচিতি ছিল, কিন্তু চোখের সমস্যাটা ধরা পড়া এবং অন্য ভাই বোনেদের সাথে একসাথে বহু ক্ষেত্রে সমান তালে তাল দিতে না পারাটা, এই খারাপ লাগাটা যেমন সবার আছে আমারও ছিল। রেটিনাইটিস পিগমেন্টোসা রোগটা, যেটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় যে এটা একটা জেনেটিক রোগ, তো সেটা জানান দিয়েছিল কিরকম, যে ছোটতে অন্ধকার হয়ে আসলে সমস্যা হতো, নাইট ব্লাইন্ডনেস এই রোগটার মূল সিমটম। আমি দেখাতাম চন্দননগরের একজন খুব প্রফেসর ডাক্তার, তখনকার দিনে পরিচিত মানুষ ছিলেন, তো তিনি কোনোভাবে বিষয়টা ধরতে পারেননি, বা হয়তো আমারও বলার ভুল ছিল, কারণ ওই ছোট বয়সে আমার সমস্যাটা ঠিক কি সেটা বুঝে ওঠাটা খুব কঠিন হতো। ফ্লোটার্স যেটাকে বলেন ডাক্তাররা, সেই ফ্লোটার্স চোখের সামনে ভাসত সাদা সাদা, তো যখন 14-15 তখন আমি বুঝছি না এটা একেবারে স্বাভাবিক নয়। হ্যাঁ, পড়তে গেছি কখনো টিউশন পড়তে, তো সেখানে গিয়ে দেখছি কম আলোয় পড়তে লিখতে অসুবিধা হচ্ছে। ভাইয়ের সাথে যেতাম, আমরা একই ক্লাসে পড়তাম, করতো তো ভাই, তো সেই ভাই আমাকে সাইকেলে নিয়ে যেত, তো সাইকেল চালাতো দিব্যি অন্ধকারে, আমি পারতাম না। আমি সাইকেল চালিয়েছি এক সময়, কিন্তু সেটা দিনের আলোয়, কিন্তু রাতের কম আলোয় সাইকেল চালানো আমার পক্ষে অসম্ভব। এরকম ধরনের চ্যালেঞ্জ গুলো আমি ফেস করতে শুরু করি যখন, তখন বুঝি না সমস্যাটা বেশ গুরুতর। তারও কিছুটা আগে 12-13 বছর বয়সে, তখন অন্ধকারে পড়ে ফেরার সময় একদিন আসছি বন্ধুরা মিলে, হঠাৎ আমি হাইড্রেনটা খেয়ালই করিনি, পাটা পুরো ঢুকে গেল, তো তখনই বুঝলাম যে না, এই ধরনের সমস্যাগুলো হয়তো স্বাভাবিক নয়, কিন্তু তখন চোখের পাওয়ার বদলানো ইত্যাদি ইত্যাদি করা হয়েছিল, খাবার দাবারে বিশেষ পরিবর্তন আনা, কিন্তু সমস্যার সাথে তাল মেলানো অসম্ভব হয়ে যায়। তো এই ধরনের চ্যালেঞ্জ গুলো ছিল ছোট থেকে, ক্লাস 1-এ যখন 5-5.5, তখন যখন ব্ল্যাকবোর্ডের বোর্ড ওয়ার্ক করতে পারি না, তো তখন প্রথম আমার চশমা, ফার্স্ট বেঞ্চে বসা, সেকেন্ড বেঞ্চে বসা, সেই থেকে শুরু। তো এই সমস্যাটা তখন থেকে গ্রো আপ করতে থাকলেও সেটা কোনোভাবে ধরা না পড়া, এইটাই চ্যালেঞ্জটাকে নিয়ে বেড়ে ওঠে। এখন আমি লাইট পারসেপশন কেন আরো বেশ কিছুটাই বুঝতে পারি, কিন্তু তাতে করে স্পষ্ট নয়, যেমন মানুষ চেনা এখন আমার পক্ষে অসম্ভব। রং বেশ কিছু ক্ষেত্রে চিনতে অসুবিধা হয়, মোটামুটি একটা ওভারঅল বোঝার একটা ক্ষমতা ওপর ওপর আমার আছে। 2021 সাল থেকে আমার পক্ষে লেখা পড়া তো বটেই, কোনো মানুষ চেনাও আমার পক্ষে চ্যালেঞ্জ নেই। চাকরি পেয়েছি 23 সাল, তো তখন থেকেই আমি এই অ্যাসিস্টিভ টেকনোলজিটার উপর আরো বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই, এবং কিভাবে এটা আমার চ্যালেঞ্জ গুলোকে রিপ্লেস করতে পারে সেই জায়গাটাও আরো বেশি করে খুঁজতে শুরু করি। কলকাতায় তো দেখানোই, এবং এখানেও আমার যে শহরে বড় হয়েছে, চন্দননগরে একজন ছিলেন, তিনি ওই ভদ্রলোক দেখেছিলেন, ডাক্তার কুন্ডু, তো তিনি বলেছিলেন এই রোগটা RP, তো তারপরে সেখান থেকে চেন্নাই চলে যাওয়া, তারা সমস্ত প্রসিডিওর করার পরে জেনেটিক কাউন্সেলিং সেখানে পাঠানো, সেখানে ফ্যামিলি হিস্ট্রির ওপর আলাদা করে কাউন্সেলিং হওয়া, আমাকে বাইরে রেখে বাবা মাকে আলাদা রুমে বসিয়ে সেসব ইত্যাদি করার পরে এই সিদ্ধান্তে পৌঁছানো, এবং পরবর্তীতে হায়দ্রাবাদ সেখানেও মেল করা হয়েছিল, ওনারাও একই উত্তর দিয়েছিলেন যে না, এই মুহূর্তে কোনো চিকিৎসা নেই, সরাসরি ভিটামিন যে ডোজ আছে ও ইঞ্জেকশন ওনারা রেকমেন্ড করেছিলেন নেওয়ার জন্য, টু ট্যাবলেট সেগুলোকে নেওয়া হয়েছিল, কিন্তু কখনো কিছু ডাইজেশনের, আমার ইনডাইজেশনের একটা সমস্যা হয়েছে, যার জন্য ডিসকন্টিনিউ করতে হয়েছিল। বর্তমানে আমি সেইভাবে কোনো ওষুধ খাই না, খাবার দাবারের উপরই জোর দিই। খাবার দাবার রেস্ট্রিকশন বলতে আলাদাভাবে কিছু রেস্ট্রিকশন নয়, চেষ্টা করি বাইরের খাবারটা কম খেতে, মিষ্টিটা কম খেতে। আমাকে বারবার বলেছিলেন ডাক্তাররা যে রকমারি সবজি, হলুদ, কালার ভেজিটেবল যেগুলো সেগুলো বেশি করে খেতে, তার মধ্যে পেঁপে, কুমড়ো এই ধরনের সবজি, গাজর অবশ্যই, বিট এইগুলো বেশি খেতে বলেছিলেন, তারপরে পালং শাক ইত্যাদি। এবং আমায় যেটা বলেছিলেন ভিটামিন এ পালমিটেট, সেই ধরনের সামুদ্রিক মাছ তার মধ্যে পড়ে, ডিম ইত্যাদি।
1: শুনলেন অমরজ্যোতি ভট্টাচার্যের জীবন সংগ্রামের নানান গল্প। এই গল্পের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব শুনবেন আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা শ্রাবন্তী মৈত্র, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন ধ্রুপদ এবং ধামার, শিল্পী সুমনা গুপ্ত। বিলাস খানি টোরির আগে ধ্রুপদ এবং জনপুরীর আগে ধামার, শিল্পীকে পাখবাজে সহযোগিতা করেছেন প্রবালনাথ, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। ধ্রুপদ এবং ধামার, শিল্পী সুমনা গুপ্ত।

0: শুনলেন বিলাসখানি টরির আগে ধ্রুপদ এবং জনপুরীর আগে ধামার, শিল্পী সুমনা গুপ্ত। শিল্পীকে তবলায়, মাফ করবেন, শিল্পীকে পাখোয়াজে সহযোগিতা করেছেন প্রবাল নাথ এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: পুলিশ?
2: মিস সীমা?
1: বলুন।
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
1: হাই।
4: RBI এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। দাদার কীর্তি ছবির গান শুনবেন শুরুতে, দ্বৈত কণ্ঠে অরুন্ধতী, হোম চৌধুরী এবং বিটু সমাজপতি।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রক্সি ছবির গানের সঙ্গেই শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: হ্যালো
2: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
1: আবার
2: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশে ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
3: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: স্যার অত কোথায় পাবো?
3: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
1: স্যার 2 লাখ?
4: কি হয়েছে বাবা?
1: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
2: আরে
1: কেটে দিল।
4: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
1: ফ্রড?
4: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
1: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
5: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
6: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান।
7: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, অসমে বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নেবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন জোট সঙ্গী আরও 4 জন মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পুডুচেরিতে এনডিএ নেতা এন রঙ্গস্বামী আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি, তাকে আজ আদালতে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এই দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার 5 দেশে 6 দিনের সফরে রওনা দিচ্ছেন। আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর বিষয়ে তদন্ত করতে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আসি বিস্তারিত খবরে। অসমে বিজেপি নেতা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নেবে, এই জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী ও নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেবেন আরও 4 জন মন্ত্রী, এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোট সঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই অনুষ্ঠানে অংশ নিতে অসমে যাচ্ছেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। খানাপাড়া ময়দানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্তরে বিশিষ্ট অতিথিদের জন্য আলাদা মঞ্চও তৈরি করা হয়েছে। উল্লেখ, এ নিয়ে পরপর 3 বার এনডিএ অসমে ক্ষমতা দখল করতে চলেছে। হেমন্ত বিশ্ব শর্মাও প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসেবে 3য়বার শপথ নেবেন। রাজ্যের ইতিহাসে কংগ্রেস বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসেবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি একমাত্র ব্যক্তি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর বিশ্ব শর্মা জানিয়েছেন, প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএর প্রার্থী হবেন। তিনি আরও জানান, আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজন্ত নেওগো। এবারের বিধানসভা নির্বাচনে 126 আসনের মধ্যে এনডিএ 102 আসন লাভ করেছে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে 82 আসন। জোট সঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকেই 10 করে আসনে জয়ী হয়েছে। পুডুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডক্টর মনসুখ মান্ডাভিয়া, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি ভিপি রামালিঙ্গম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যেসব বরিষ্ঠ বিজেপি নেতা পুডুচেরি পৌঁছবেন তাদের বিমানবন্দরে স্বাগত জানানো হবে। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 এআইএডিএমকে বিধায়কের একটি দল পি ভেনুমানিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছেন। অধ্যক্ষ প্রতিম কারুপ্পাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 বিধায়কের আরেকটি দল এড়াপ্পাড়ি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বেজয়ের নেতৃত্বে নতুন সরকার তামিলনাড়ুতে ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করবে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9 নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। এদিকে সুজিত বসু গ্রেপ্তারের পর জানান যে তার শ্বাসকষ্ট হচ্ছে। ইডির তরফে তার বাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার আনার নির্দেশ দেওয়া হয়। রাতেই তার স্ত্রী ও এক আত্মীয় অক্সিজেন, ওষুধপত্র, খাবার দাবার নিয়ে সিজিও কমপ্লেক্সে যান।

0: জানান। উল্লেখ, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। মোট 17টি পুরসভায় 1000 কর্মীকে আইন বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয় বলেও ইডি সূত্রে জানা গেছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষাপটে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় গুজরাটের ভাদোদরায় এক অনুষ্ঠানে শ্রী মোদী তার পূর্বের সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময় বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক এবং পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে এই সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকার জানিয়েছে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর শিপে সিলিন্ডারের মজুত ফুরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। তিন দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000 বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বানটি পুনর্ব্যক্ত করেন এবং গণপরিবহন ও কার্পুল ব্যবহারের পক্ষে মত দেন।
1: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूलिंग का विकल्प चुनें, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
0: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালে খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। এদিকে বন্দর, জাহাজ, চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা উপেশ কুমার শর্মা জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এখন জীবনদায়ী ব্যবস্থার উপর টিকে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর পশ্চিম এশিয়ায় অপরিশোধিত তেলবাজারে তীব্র অস্থিরতা এবং কূটনৈতিক উত্তেজনা আরও গভীর হয়েছে। এর ফলে স্থায়ী শান্তি সম্ভাবনা নিয়ে গভীর সন্দেহ দেখা দিয়েছে। এর আগে আমেরিকার শান্তি প্রস্তাবে জবাবে তেহরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাতিল করা ইরানি সম্পদের মুক্তি, মার্কিন নৌ অবরোধের সমাপ্তি এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতির দাবি জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম, আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন, সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তিনি। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন, তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনে তার আসন্ন সফরের আলোচনায় তাইওয়ান ও জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি প্রাধান্য পাবে। একই সঙ্গে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন। নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে মনোনীত ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন বলেছেন, সীমান্ত পেরিয়ে আসা যে কোনো তৎপরতা মোকাবিলার জন্য এবং শক্ত হাতে দমন করতে দেশ প্রস্তুত। ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং চিফ স্বামীনাথন বলেন, ভারত বহু বছর সন্ত্রাসবাদের শিকার। বাংলাদেশ সরকার 2026 সালে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনার তদন্ত করতে 3 সদস্যের কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর এ কে এম ওয়ালিউল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আহমেদাবাদে খেলা শুরু 7:30। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। নদিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনুপম মুদো। বিধানসভা নির্বাচনে নদিয়া জেলায় 17টি আসনের মধ্যে 14টি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে 3টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। জেলার কল্যাণী, কৃষ্ণগঞ্জ, হরিণঘাটা, চাকদা, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম এবং নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে পুনরায় জয়ী হয়েছে বিজেপি। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির স্বপন কুমার দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের ব্রজকিশোর গোস্বামীকে 45,000+ ভোটে পরাজিত করেন। শান্তিপুর কেন্দ্রে গত 21-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। পরে তিনি সাংসদ পথ রেখে বিধায়ক পদ থেকে পদত্যাগ করায় ওই কেন্দ্রে উপনির্বাচন হয়। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জয়ী হয়েছিলেন। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির তারকনাথ চট্টোপাধ্যায়। তিনি তৃণমূল কংগ্রেসের সোমনাথ দত্তকে 78,000+ ভোটে পরাজিত করেন। উল্লেখ্য, গতবারের নির্বাচনে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন বিজেপির মুকুল রায়। করিমপুরে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। উল্লেখ্য, এই কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিমলেন্দু সিংহ রায়। এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদল করে সোহম চক্রবর্তীকে দাঁড় করানো হয়। পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের রুকবানুর রহমান। চাপড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জেবির শেখ জয়ী হয়েছেন। নদিয়া জেলায় বিজেপি 14টি আসনে জয় পেয়ে শক্ত ঘাঁটি গড়ে তুলেছে বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শক্তি এখানে অনেকটাই ক্ষয়িষ্ণু। নতুন সরকার গঠনের পর নদিয়া জেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। গ্রাম শহর সর্বত্রই উন্নয়ন, কর্মসংস্থান, নতুন রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থার উন্নতি, বন্ধ কলকারখানা চালু ও নতুন শিল্প স্থাপনের আশায় বুক বেঁধেছেন জেলার মানুষজন। পলাশী সুগার মিল পুনরায় খোলা নিয়ে জোরদার দাবি উঠেছে। মানুষ চাইছেন কল্যাণী শিল্পাঞ্চলে আরও নতুন শিল্প কারখানা গড়ে উঠুক। জেলার ঐতিহাসিক স্থান পলাশী, নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, ফুলিয়া, দিগনগর, কৃষ্ণগঞ্জকে নিয়ে একটি সার্কিট ট্যুরিজম গড়ে তোলা হোক। সরকার পরিবর্তন হতেই সার্কিট ট্যুরিজম নিয়ে প্রত্যাশা আবার জেগে উঠেছে। শান্তিপুরের হস্তচালিত তাঁত শিল্পের জগৎজোড়া খ্যাতি। এই শিল্পের এখন খুবই করুণ অবস্থা। হস্তচালিত তাঁত শিল্পের প্রসারে নতুন সরকারের তরফ থেকে কিছু একটা ব্যবস্থা গ্রহণ করা হোক, এই প্রত্যাশাও শান্তিপুর ফুলিয়ার ঘরে ঘরে শোনা যাচ্ছে। ধান, পাট ও সবজি উৎপাদনের ক্ষেত্রে নদিয়ার বিশেষ স্থানে রয়েছে। কৃষকদের দাবি, কৃষিনির্ভর এই জেলায় শিল্পের বিকাশের পাশাপাশি সবজি ও ফল সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন প্রয়োজন। উন্নত সংরক্ষণ ব্যবস্থা এবং রপ্তানি সুযোগ বাড়লে জেলার কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। ফুল চাষেও সুনাম রয়েছে নদিয়ার। এখানকার ফুল আজও দেশের বিভিন্ন স্থানে পাড়ি দেয়। তাই ফুল চাষীদের প্রত্যাশা, নতুন সরকার ফুল রপ্তানিতে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করে জেলার ফুল চাষীদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসবে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অধ্যাপক সহ অনেকেই চাইছেন এই বিশ্ববিদ্যালয়ের আরও শ্রীবৃদ্ধি হোক। রাজনৈতিক পালাবদলের পর সাধারণ মানুষের এই প্রত্যাশাই এখন নদিয়ার অন্যতম বড় চর্চার বিষয় হয়ে উঠেছে। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মুদো।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: পুলিশ?
1: মিস সীমা?
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আকাশবাণী কলকাতার পডকাস্ট।

0: আকাশবাণী কলকাতার পডকাস্ট। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলির একটা নতুন ধরনের অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই কিছুদিন ধরে শুনছেন। সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষেরা, সেই সব মানুষেরা যারা বিভিন্ন ধরনের কাজ করছেন, সেই কাজের মধ্যে তাদের ভালোবাসাকে মিশিয়ে দিচ্ছেন, এবং যে কারণে আমাদের মনে হচ্ছে তাহলে একটু গল্প হয়ে যাক, সেই গল্প শুনবো। আজকে এমন একজন আমাদের সঙ্গে রয়েছেন যার কাজের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের ভালো লাগা। সোনা এমন একটা ধাতু যে ধাতু কখনো নিরাশ করে না। অবশ্যই ভালো লাগার সময় সে আছে বটে, যখন খারাপ আছি তখনও সে কিন্তু হাতটা ধরে। আর এই সোনার সঙ্গে, স্বর্ণ ব্যবসায়ের সঙ্গে বাংলার যে কটি পরিবার পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন, অত্যন্ত সুনামের সঙ্গে যারা কাজ করছেন, তাদের মধ্যে অন্যতম বেঙ্গল জুয়েলারি। বেঙ্গল জুয়েলারির কর্ণধার শুভদীপ রায় আজ পডকাস্টে আমাদের অতিথি। শুভদীপ বাবু, স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার।
0: আপনাদের এই ব্যবসা 100 বছরেরও বেশি পুরনো।
1: আর একটু পিছতে হবে আপনাকে, আপনি ঠিকই বলেছেন, আর 100-এর কাছাকাছি যোগ করলে
0: ভালো। আরো 100?
1: হ্যাঁ, 1832 খ্রিস্টাব্দ, 4C ডালহৌসি স্কোয়ার, এটা অ্যাড্রেস। আমাদের রায় কাজিন জুয়েলার্স দিয়ে আমাদের যাত্রা শুরু। 1905 নাগাদ বঙ্গভঙ্গ আন্দোলন যেমন হয়েছিল, তেমন বোধহয় আমাদের পরিবারেও একটা আন্দোলন গেছিল,
0: ভঙ্গ হয়েছে,
1: একটা ভাগ এসেছিল। হওয়ার পর 1924 সালে আমার ঠাকুরদাদা ঈশ্বর শম্ভুনাথ রায়ের হাত ধরে এই ব্যবসা শুরু হয়, বেঙ্গল জুয়েলারি।
0: এবং সেই 1924 থেকে মানে 102 বছর,
1: 102 বছর এই ব্র্যান্ডটা,
0: এই 102 বছরে তিলে তিলে তিলে তিলে তৈরি হলো। এই শুরুর গল্পটা একটু যদি শুনি, কারণ সেই সময়টা 1924 মানে একদম মধ্য গগনে স্বাধীনতা সংগ্রাম চলছে, সেই সময় কলকাতার বুকে, এবং উত্তর কলকাতা মানে যে জায়গাটা স্বাধীনতা আন্দোলনের একদম আমরা পীঠস্থান বলতে পারি, সেই জায়গায় একটা সোনার ব্যবসা শুরু হলো। করছেন যিনি, তিনি একজন যুবক, সেই জায়গা থেকে এই ব্যবসাটা যে উঠে এলো, সেই সময়কার যে জার্নি, অর্থাৎ ব্যবসা এবং তার সঙ্গে রাজনীতি জড়িয়ে থাকা সবটা নিয়ে আমরা একটু ওই সময়টায় ফিরে দেখি।
1: দেখুন, এইটা না বলতে গেলে কোনো দস্তাবেজ আমি পাইনি, কিছু চিঠি ঠাকুরদাদা এবং ঠাকুমার ভালোবাসার পত্র আমার কাছে আছে, সেটা একটা খসড়া আমার কাছে রয়েছে, মানে ছবি দেখতে পাই আমি। আর কিছু চিঠি ঠাকুরদাদা লিখেছিলেন তাদের সেই সময় তার মামাকে, বা সেই জাতীয় কিছু চিঠি আমার কাছে রয়েছে। সেটা থেকে যেটা আমি বুঝতে পেরেছি, ব্যবসাটা ভালোবাসা এবং ভালো লাগা থেকে শুরু করেছিলেন। আর আপনি যেটা বলছেন স্বাধীনতা সংগ্রামের, সেটা কিন্তু চিরকালই আমার ঠাকুরদাদা এবং আমাদের পরিবারের প্রত্যেকটা লোকই, আমার আরেকদিকে বলতে গেলে আমার দাদামশাই স্বাধীনতা সংগ্রামী, সেটা তো আমার মায়ের মা বাপের বাড়ির দিক গেল। আমার বাবার বাড়ির দিকের কথা হচ্ছে, ওই যে বললেন উত্তর কলকাতা সিমলা ব্যায়াম সমিতির হচ্ছে একটা অনুশীলন সঙ্গের একটা পীঠস্থান,
0: অনুশীলন সমিতির
1: পীঠস্থান, সেইখানে দাঁড়িয়ে নিশ্চয়ই আমার ঠাকুরদাদা, কোথাও জায়গায় কোনো লেখা নেই, কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতা ছিল এবং আজকেও দাঁড়িয়ে আমাদের পৃষ্ঠপোষকতা সিমলা ব্যায়াম সমিতির সাথে সমানতালে জড়িয়ে রয়েছে। তার ফলে সেইখানে দাঁড়িয়ে বলতে পারি যে নিশ্চয়ই কষ্ট করেই এই জায়গাটায় দাঁড়িয়েছিলেন। কিভাবে দাঁড়িয়েছিলেন আমার কাছে কিন্তু এটাও এখনো, আপনার বলার পর তো আরো বেশি করে মনে হচ্ছে যে কি করে উনি তখন এই স্ট্রাগল, হ্যাঁ, এবার

0: বোধহয় ইতিহাসটাকে ঘাঁটতে হবে আমার।
1: এই যে আপনাদের পারিবারিক ব্যবসা এত বছর, 100 বছর ধরে এতটা সুনাম অর্জন করেছে, আমরা জানি যে স্বর্ণ ব্যবসার ক্ষেত্রে এই সুনামটা খুব বড় জিনিস। একবার যখন কোনো মানুষ কোনো দোকানের সঙ্গে সেই হৃদ্যতাটা বা তাদের জিনিসটা যখন ভালো লেগে যায়, চোখে পড়ে এবং মনে ধরে, এই দুটো যখন মিলে যায়, তারপর সেটা থেকে যায়। আপনাদের যে এই সুনাম অর্জন, তার যদি বলি চাবিকাঠি, যদি বলি তার মূলধন, সেটা কি?
0: দেখুন, আমি একটা এমন জায়গায় আজকে বসে রয়েছি যেটা হচ্ছে মানে কি বলবো, একটা মন্দির বলা যেতে পারে, আকাশবাণী একটা মন্দির বলা
1: আমাদের কাছে, তাই
0: আমাদের কাছে না অনেকের কাছে, আমার কাছেও তাই, এটা মন্দিরে বসে রয়েছি। তা সেই জায়গায় বলছি, এটা তিলে তিলে তিলোত্তমা, আস্তে আস্তে আস্তে আস্তে একটা কাউকে বিশ্বাস অর্জন করতে গেলে, সেটা সেই লেভেলে পৌঁছতে গেলে অনেক কষ্ট, কৃচ্ছ সাধন করতে হয়, লোভ সম্বরণ করতে হয়, তবে সেই জায়গায় পৌঁছানো যায়। হঠাৎ করে একদিনে একজনের কাছে আপনি পৌঁছতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা, এই আমি থার্ড জেনারেশন বেঙ্গল জুয়েলারিকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে, আমার ভাই এবং দাদাও আছে এর সাথে, ফোর্থ জেনারেশনও এসে গেছে আমার। তিন জেনারেশনে আমি এরকম বহু পরিবার জানি যারা পাঁচ পুরুষ আমার সাথে যুক্ত, মানে কলকাতার বহু বাঙালি অবাঙালি পরিবার আছে যারা আমাদের সাথে এখনো সেইভাবেই যুক্ত রয়েছে। তাই সেই সার্ভিসটা কোথায় কোথাও আমি দিতে পেরেছি বলেই তবে তাদের চাহিদা মেটাতে পেরেছি। এবং নতুন নতুন জেনারেশন যে এসছে, নতুন নতুন জেনারেশনের সাথে সেই আপকেপনেসটা রাখতে পেরেছি, মডার্নাইজেশনটা রাখতে পেরেছি, ঐতিহ্য যেমন রয়েছে মডার্নটাকেও আমরা অ্যাকসেপ্ট করেছি, তবেই এই জিনিসটা সংমিশ্রণ হয়ে এখানে পৌঁছেছে।
1: এই যে পরিবার এবং পরিবারের ভালো লাগা, সেখানে বংশানুক্রমটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা এমন অনেক পারিবারিক ব্যবসায় দেখি যে যুগের চাহিদা বদলাতে থাকে, নতুন প্রজন্ম অনেক সময় বিভিন্ন পরিবারের ক্ষেত্রেই পারিবারিক ব্যবসার ক্ষেত্রে অতটা ইন্টারেস্ট থাকে না তাদের। আপনি বলছেন আপনি এবং আপনার ভাইয়েরা, তার আগে আপনাদের বাবারা, তার আগে ঠাকুর দাদা, এবং এখন আপনাদেরও পরবর্তী প্রজন্ম, এই যে ইন্টারেস্ট, এই যে ভালো লাগাটা, এটা কিভাবে চালিয়ে যাচ্ছে? এটা কি আপনারা অত্যন্ত সুচিন্তিত ভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে রাখছেন, নাকি এটা হয়ে যাচ্ছে? এই গল্পটা একটু শুনুন।
0: এইটা খুব মজার জিনিস। আমাদের ছোটবেলায় ধরুন একটি বাচ্চা হাঁটতে শিখছে, আমি আমার মেয়েদের কথাই বলতে পারি, আমার মেয়েরা যখন ছোটবেলায় কথা বলতে শিখতো, হাঁটতে শিখতো, আমরা যখন বসে কথা বলি, এখন নয় আমাদের বোর্ডরুম হয়েছে আলাদা একটা, সেখানে কিছু আলোচনা করবার জন্য, কিন্তু সেই বোর্ডরুমটা আদেও বোর্ডরুম নয়, বোর্ডরুমটা আমাদের হচ্ছে চায়ের টেবিল। কিছুক্ষণ আগেই আপনার সাথে আলোচনা হচ্ছিল, চা খাওয়াটা একটা খুব বড় আমাদের বাড়িতে, যৌথ পরিবার আমরা 13 জনের, এবং একটা কিচেন, যেটা সবচেয়ে বড় কথা, আমাদের রান্নাঘর এখনো একটাই। তা সেই চা খাওয়ার ব্যাপারটা একটা বিশাল থাকে সকালবেলা আমাদের, সেই চা খাওয়াতে কিন্তু সকলে আসে। আর ওই চা খাওয়া মানে হচ্ছে আড্ডা, আড্ডা মানে হচ্ছে কাজের গল্প, ঝগড়াঝাটি, আলোচনা, ভালোবাসা, সব রকম প্ল্যানিং। তাই ছোটবেলা থেকে ওরা শুনে শুনে কোথাও মনে হয় আমরা ওই 1 বছর বয়স থেকে তারা বোধহয় সেই বীজটা বপন হয়ে গেছে। তারা যখন এসছে, আমরা ব্যবসাই করব, আমরা এইভাবেই ব্যবসা করব, আমরা ফ্যামিলি জুয়েলার হয়ে থাকব। আমাদের যখন কিছু লোক আমি কদিন আগে জিজ্ঞেস করছিল যে তোমরা এটাকে বড় করছো না কেন, অনেকগুলো ব্রাঞ্চ করছো না কেন, অনেক শহরে যে পৌঁছচ্ছো না কেন, তোমাদের এত পরিচিত
1: চেইন যেটাকে বলে,
0: চেইন যেটাকে বলে। আমরা বললাম ফ্যামিলি জুয়েলার ওইভাবে চলতে পারে না, তাহলে আর ফ্যামিলি ওই ইঁদুর দৌড় হতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই দরকার, আমি নেই আর তা না, আমার 3টে শোরুম আছে, আমার আরেকটা শোরুমও আছে। তবে সেইখানে দাঁড়িয়ে একটা জায়গায় বসার জন্য, ব্যবসার জন্য দরকার, কিন্তু তা বলে এই নয় যে সেটাকে এটা ওই লেভেলে নিয়ে যাব আমরা, কেন আমাদের কাজটাই হচ্ছে অন্য ধরনের। শুধু স্বর্ণকার আমরা নই, বা এটা বলা ভালো, স্বর্ণকার কোনোদিনই আমরা ছিলাম না, আমরা ছিলাম জহুরি, পাথর নিয়ে কাজ আমাদের মেন। হ্যাঁ, সোনা তো সঙ্গে রয়েছেই, সোনা থাকবেই, সোনা ছাড়া তো আর জহরত হয় না, কিন্তু জহুরি আমাদের মেন পরিচয়, জড়োয়া নিয়ে কাজ। তার ফলে ডায়মন্ড বলুন, রুবি, এমারেল, পান্না, চুনি, নীলা, পোগরাজ, এগুলো আমাদের কাছে একটা বড় অংশ জড়িয়ে থাকে। আর এটা একটা মানুষ শেষ দিন অবধি এটা শেখে। এই পাথর এমন একটা জিনিস, প্রত্যেক দিন আমাকে শিক্ষা নিতে হয়,

0: প্রত্যেক দিন শিখতে হয়। এর কোনো লেখাপড়া, কোনো পুঁথিগত বিদ্যে, কোনো মার্ক লেভেল কিছু হয় না। এটা যখন একটা ন্যাচারাল জিনিস, ন্যাচারাল মাইন্ড থেকে বেরোলো, একটা ইনক্লুশন রইলো, আরেকটা দিন আরেকটা বেরোলো, আরেকটা দাগ পেলাম, সেটাতেও হয়তো ন্যাচারাল দেখা গেল, সেটাও একটা শেখার জিনিস। এইভাবে ছোটোবেলা থেকেই ওরা দেখছে বড় হচ্ছে, আমরাও ছোটোবেলা থেকে দেখছি বড় হচ্ছে, আজও শিখছি, ওরাও আজকেও শিখছে আমাদের সাথে, একসাথে শিখছে।
1: ভারী ভালো লাগছে যে এইভাবে একটা ব্যবসা একটা পরিবারকে ধরে রেখেছে, বা বলা যায় একটা পরিবার একটা ব্যবসাকে ধরে রেখেছে, দুই তরফের এই যে একটা সুন্দর বন্ধন, এই বন্ধনের সঙ্গে সোনার ব্যবসার ক্ষেত্রে কারিগরদের বন্ধনটা থাকাটাও খুব দরকারি। কারণ আমরা জানি এক একটা জুয়েলারির ক্ষেত্রে তাদের স্পেশালিটি থাকে, তাদের গয়না, তাদের যে নকশা, সেই নকশার টানেই বারবার মনে হয় এত সুন্দর আমায় হাটটা দিয়েছে, আমি আবার যাব। আপনাদের ক্ষেত্রে সেই কারিগরদের সঙ্গে এবার সম্পর্কের গল্পটা শুনুন।
0: আমাদের কারিগররাও বলতে পারেন বংশ পরম্পরায় আমাদের সাথে জড়িয়ে, তাদের ছেলেরা আসছে, মেয়েরা বলবো না, আমাদের কোনো কারিগরের মেয়েরা এসছে দেখেছি বলে আমার জ্ঞান, তো হয়তো পরবর্তী প্রজন্ম আসবে আমার মনে হয়। কেন, আমার বাড়িতেও আমার ভাইজি অলরেডি আমাদের ব্যবসায় এসে গেছে, আমার স্ত্রী, আমার বৌদি, আমার ভাইয়ের স্ত্রী সবাই ব্যবসার সাথে যুক্ত। আমার মা ব্যবসার সাথে যুক্ত ছিলেন, ওনার 81 বছর বয়স এখন, কিন্তু অ্যাবসলিউটলি ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তা সেইখানে দাঁড়িয়ে বলতে পারি ওরাও বংশ পরম্পরায় আমাদের সাথে যুক্ত। আর আমাদের একটা স্পেশালাইজেশন স্কিল আছে আমাদের পার্টিকুলার, পুরনো গয়না রিপেয়ারিং। এটা অনেকেই জানে না, এই স্কিলটার ব্যাপারে হয় কি, লোকে বলে এক্সচেঞ্জ করে নেব। আপনার ঠাকুমার কাছে একটা বালা আছে, বালাটা হয়তো ছোট হয়ে গেছে, আমি এমন একটা জিনিস করে দিতে পারি, আমি যেহেতু এটা বলবো না আজকে পডকাস্টের মাধ্যমে, এটা আমাদের বিজনেস সিক্রেট, আপনি বালাটা নিয়ে এলেন আমার কাছে, আমি এমন একটা জিনিস করে দিতে পারি, আপনি কোনো বিশেষ দিনে বিশেষ মুহূর্তে ওই জিনিসটা ব্যবহার করবেন এবং সারা পৃথিবীর লোক আপনাকে, বা যেখানে দাঁড়াবেন সেখানে আপনাকে লোকে চেয়ে দেখবে, সেই আমি করে দিতে পারি। এটা আমার একটা মানে আমাদের একটা স্পেশালিটি বলতে পারেন, যে পুরনো গয়না রিপেয়ারিং, বা ধরুন ঠাকুমার গলার একটা বড় ভারী নেকলেস আছে, দুই নাতনি বা এক নাতি এক নাতনিকে দিতে চায়, দুজনেই এই এত ভারী গয়না পরবে না আজকের যুগে, আমরা কিন্তু ওই গয়নাটাকে ইনট্যাক্ট রেখে কোনো কিছু না করে এমনভাবে দুজনের তৈরি করে দেবো যাতে দুজনেই মডার্ন এরায় পড়তে পারে, মানে আজকের যুগে যাতে পড়তে পারে, আমি সেরকম করে দিতে পারবো, তারা দুজনেই পছন্দ।
1: তাহলে এই যে বদলে দেওয়াটা, আপনি বলছেন আমি করতে পারি, তার মানে কাজটা আপনি নিজে শিখেছেন। মানে আমরা জানি যে স্বর্ণ ব্যবসায়ী পরিবার মানে হাতে মুখে শুধু রূপো কেন, সোনার চামচ নিয়ে তারা জন্মেছেন।
0: না না না, একদম বাজে কথা, আমি মার খেয়েছি কারিগরের কাছে, আমি হ্যাঁ আমি একদম মার খেয়েছি কারিগরের কাছে, এবং বাবার কাছে বলার সাহস ছিল না, কেন তাহলে আবার বাবার
1: কাছে কারিগরের কাছে আপনি মার খেয়েছেন?
0: আমি যখন কাজ শিখেছি প্রায় 1 বছরের কাছাকাছি আমি কাজ শিখেছি কলেজে পড়তে পড়তে, তখন 11-12 কলেজ ছিল, এখন যেমন 11-12 মাস্ট স্কুল, তখন ওটা ছিল না, তা কলেজ পড়ে আবার ইভিনিং কলেজ করতাম, সকালবেলা কারিগরের কাছে কাজ শিখতাম, তা তখন কারিগরের কাছে মার খেয়েছি, সেই কথাটা কিন্তু বাবাকে বলিনি, বাবাকে বললে আরও দুঘা খাবো তো সে, মানে এখন কিন্তু বুঝতে পারি, যখন আমি এই আজকে মধ্য গগনে আমার বয়সের যখন কোনো হাতে কাজ আসে, সেটা নিয়েও আমি একটা মজার ঘটনা আপনাকে বলবো, যে হাতে কাজ করি, তখন হাতে কাজ করতে গেলে হয়তো একটু সময় লাগে, আগের চেয়ে ওই সেই ফ্লোটা আমার হয়তো কমে গেছে বয়সের সাথে সাথে, বা ছেড়ে দেওয়ার ধরুন
1: অনভ্যাস, অনভ্যাস করছেন না,
0: কিন্তু এখনো আমরা পুরনো গয়না এলে আমি কাউকে ছাড়ি না, এটা আমার হাতে করে আমরা প্ল্যানটা হয়তো পুরো প্ল্যানিংটা আমরা করে দিই, দিয়ে ফাইনালটা কারিগর করে। সেরকম কোনো পুরনো গয়না এলে, বহু পরিবারের পুরনো গয়না আসে যেগুলোর খুব অ্যান্টিক ভ্যালু তো আছেই, তাছাড়াও হয়তো তার একটা ইমোশনাল ভ্যালু থাকে, তাই দুটো মিলিয়ে আপনার ঠাকুমা আপনার কাছে, এবার আপনার ঠাকুমা মহারানীও হতে পারে, আপনার ঠাকুমা একজন সাধারণ মহিলাও হতে পারেন, তা দুজনের কাছেই কিন্তু ঠাকুমা, তা এরকম আমার
1: আবেগটা একই, তো
0: আবেগটা একই, সেই এখানে আমি কিন্তু দুজন কাছেই সমানভাবে আমি মেনটেন করি এই পুরনো গয়না রিপেয়ারিং করার ক্ষেত্রে, মানে আমি বলাটা বল আমরা মেনটেন করি। তা এই ধরনের একটা ঘটনা, একটা আমি বিদেশের কথা বলি, আমাদের আপনি বললেন না প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান কথাটার অনেকটা বড় ভার হয়ে যায়। তা সেইখানে দাঁড়িয়ে খুব বড় জিনিস হচ্ছে লোভ সম্বরণ করে চলতে হয় প্রতিষ্ঠানে। আর এরকম 2010 সালে ন্যাশভিল আমেরিকাতে আমরা এক্সিবিশন করছি, এক ভদ্রমহিলা একটা গয়না কিনেছেন। গয়না কেনার পর আমরা যে সার্টিফিকেট দিই সেটা দেওয়া হয়নি। তাই এন্ড অফ দ্য ডে যখন আমরা ক্লোজিং করছি, আমার স্ত্রী সঙ্গে ছিলেন, স্ত্রী বললো, দেখো এই সার্টিফিকেটটা পড়ে আছে, গয়নাটা তো দেওয়া হয়নি, তাহলে তুমি একটু খেয়াল রেখো, যদি যায় আমি তো ফোন নাম্বার নেওয়া আছে, নাহলে ফোন করবো রাত্রিবেলা, তা যদি এদিক দিয়ে যাতায়াত করে দেখতে পাও তাহলে ওটা আমি সার্টিফিকেটটা দিয়ে দেবো। তা কাকতলীয় তার কিছুক্ষণের মধ্যেই উনারা যাচ্ছিলেন। আলম যে বৌদি আপনার সার্টিফিকেটটা দেওয়া হয়নি, এই সার্টিফিকেটটা বলো। পাশে আরেকজন বয়স্ক মহিলা অ্যারাউন্ড 75 বলো, সার্টিফিকেট লাগবে না, সার্টিফিকেট আছে। আলম, না না, এই যে সার্টিফিকেটটা গয়নাটা যেটা নিলেন তার সার্টিফিকেট, আমি দুবার বলছি, উনিও দুবার বলছে সার্টিফিকেট আছে, আর আমি বলছি না না এই তো সার্টিফিকেট, আপনার কাছে কোথা থেকে থাকবে, সার্টিফিকেট তো আমার কাছে, আর উনি সকালেই কিনেছেন। তখন বলছে, আমার জ্যাঠাইমার বিয়ের গয়না আপনার ঠাকুরদাদার হাতের তৈরি, 75 বছর বয়স, তার জ্যাঠাইমা অ্যাটলিস্ট 15-20 বছর বেশি হবে। তখন যখন বলছে, আমি মানে ওই অ্যারাউন্ড, আমরা তো, আমার ঠাকুরদাদা তো ব্যবসার মধ্যে ছিলেন, ব্র্যান্ডটা নিয়ে এলেন 1924 সালে, যেহেতু ওই 1924 সালে চিত্তরঞ্জন অ্যাভিনিউকে এখনও বলে, কিছু রিক্সাওয়ালারা বলেন নয়া রাস্তা, কেন এটা তৈরি হয়েছিল ওই কুইন ভিক্টোরিয়া যাওয়ার জন্যে, কানেক্টেড টু দ্য রাজভবন টু, মানে এখন লোকভবন টু এয়ারপোর্ট, এটা তো ওই নয়া রাস্তা বলে। তা তখনই ওইখানে তৈরি হয় 1924 সালে বেঙ্গল জুলি, তার আগেও তো ব্যবসা করছিলেন। তা তখন আমায় বলছেন যে এটা আপনার ঠাকুরদাদার হাতে আর বিয়ের গয়না তৈরি আমার জ্যাঠাইমার, তার চেয়ে বড় সার্টিফিকেট কিছু হতে পারে? আমি না ওইখানে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছি। তো ইমোশান আমাদেরও আছে, আমাদেরও ভালোবাসা আছে, অনেক রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, এটা একটা পাওনা আমাদের কাছে বলতে পারেন।
1: এবং এই কাজের সঙ্গে আবেগটা, এই যে আপনি কেঁদে ফেললেন, তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে যে মানুষের ভালোবাসা, কারণ টাকা তো তিনি সকালেই দিয়ে দিয়েছেন, কিন্তু এখন যেটা পেলেন সেটার তো কোনো মূল্য হয় না, এটা তো অমূল্য।
0: 18 বছর আগে আমি আমার বাবাকে হারাই, শ্রী অশোক রায়। সেদিন দেখেছিলাম বাবা যখন মৃত্যুশয্যায় লড়াই করছে, খুব অল্প দিন ভুগেছিলেন উনি, 15 দিন। অ্যাটলিস্ট আমি বলবো 70-80 জন পরিবার, মানে যারা আমাদের রক্তের সম্পর্ক না, যাদের সাথে আমাদের পয়সার সম্পর্ক, যাদের সাথে ব্যবসার সম্পর্ক, তারা এসে দাঁড়িয়েছে এবং আমাদের সাহস জুগিয়েছে বহুভাবে। এক বিখ্যাত পরিবারের ঘটনা বলি, ব্যবসা করি সবসময়, ব্যবসার উঁচু নিচু থাকে, 1995 সালের ঘটনা, এটাও একটা বলবার মতো বিখ্যাত পরিবার, কলকাতা, আমি নাম বলছি না, রাজ পরিবারের কথা। তা আমার বাবার বাইপাস হবে, হার্ট অ্যাটাক করেছে, তা আমরাও ছোটো ছোটো তখন, যদিও ব্যবসা করছি কিন্তু অতটা তো বুঝি না। তা তখন আমায় বললেন টাকার দরকার, তা হসপিটালে যাবে, তো বাবা থাকলে হয়তো বাবা তখন ব্যবস্থা করে নিতেন। তা উনি বুঝতে পেরেছিলেন কিছু, আমাদের মাকে ফোন করে বললেন, তখন ল্যান্ডলাইন, তখন মোবাইল আর আমাদের চালু হয়নি,
1: 95 সাল,
0: ফোন করে বললেন, বৌমা একবার এসো, আমার মাকে বৌমা বলছে, মার তখন বোধ হয় 50-55 বয়স হবে, তা মাকে বৌমা বলে আসতে বলেছে। তা মা আমার দাদাকে নিয়ে গেছে, তখনকার দিনে উনি একটা থলে দিয়ে বললেন, অশোকবাবু এটা আমার থেকে পেত। তা আমরা জানি না, মাও অবাক, তা মা বলছে তো আমি তো জানি না অশোকবাবু পেত। তা উনি ওনাকে মা বলে সম্বোধন করতেন, তা সত্যি মা বলে সম্বোধন করতেন বলে বোধ হয় তাই, জানি না। তা বলছেন যে মা এটা তো আমি জানি না কিছু, আমি তো আপনার ছেলেকে জিজ্ঞেস করবো, বলে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই, ও সুস্থ হয়ে আসুক তারপর কথা জিজ্ঞেস করো, ও জানে। তা সুস্থ হয়ে গেছে, এ গেছে, তখন যখন 10-15 বাদে বাবার বাড়ি এসে সব ঠিক হয়ে গেছে, তখন বলছে টাকা পয়সা কী করে জোগাড় করলে, খোঁজ নিয়ে জানা গেল ওই এক থলে টাকা এসেছিল তখন, তো তখনকার দিনে আমি যতদূর মনে পড়ে 10 লক্ষ টাকা দিয়েছিলেন
1: 1995 সালে,
0: তত টাকা তো লাগেইনি, তো উনি 10 লক্ষ টাকা দিয়েছিলেন, আমার বাবা একটা পয়সাও পেতেন না তার থেকে,
1: ভাবা যায়।
0: তো এটাও আমি পেয়েছি আমার ব্যবসা সূত্রে, ভালোবাসা সূত্রে, এটা এটাকে আমি মাথায় করে রাখতে পারি।
1: সত্যি তাই, কারণ আমরা জানি যে যদি ব্যবসার কথা আমরা ভাবি, সেখানে পয়সা কথা বলে, লেনদেন এই সবটাই, প্রফিট লস,
0: এটা এটা প্রফিট লসের বাইরে।
1: হ্যাঁ, এর সঙ্গে তো কোথাও লেনদেন নেই, কোনো প্রফিট নেই, যেটুকু আছে সেটা সেটার আবার কিনতে পাওয়া যাবে না।
0: আমি যে পরিবারের কথা বলছি, আজও কিন্তু তার সাথে সমানতালে সম্পর্ক।
1: সেই এই যে আপনি বললেন যে মূলত আমরা জহুরি বাঙালিরা বা আমাদের মতন গড়পড়তা বাঙালিরা, আমরা সোনা অবধি বুঝি মোটামুটি খানিকটা, সোনার ব্যবসাটা সম্বন্ধে। হ্যাঁ, অনেক দাম বাজারের দামের সঙ্গে ওঠে নামে কিভাবে আনা হচ্ছে, এবং যেহেতু হলমার্ক এখন ম্যান্ডেটরি আমাদের জন্য, আমরা এখন ভরসাও করতে পারি যে ঠিক আছে, সোনা চিনলাম কি না চিনলাম আমি জানি যে আমি ঠকছি না। আপনাদের পাথর রয়েছে তার সঙ্গে, পাথরের ব্যবসা, বাঙালির কাছে পাথর খুব চেনা সোনার মধ্যে বলতে গেলে সত্যজিৎ রায় নিয়ে এসেছিলেন যখন একটা একটা করে। তো সেই গোপীবাঘার সময়টা, সেই ছবি, তারা আমাদেরকে পাথর চিনিয়েছে টিভির পর্দায়, গড়পড়তা বাঙালির কাছে। কিন্তু আপনারা পুরুষানুক্রমে এত বছর ধরে ব্যবসা করছেন পাথর নিয়ে, এই পাথর চেনা, এর অথেন্টিসিটি দেখা, এইগুলো যদি একটু বলেন, গল্পের মতন কোনো গল্প আছে?
0: পাথর চেনা বলতে, আমি এটা গল্প বলবার আগে, তার আগে একটা কথা, আপনি একজনের নাম করলেন, বিখ্যাত লোক সত্যজিৎ রায়।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আমার বাবা নদিয়া মহারাজ কুমারের বাড়িতে আড্ডা মারতে যেতেন, নদিয়া হাউসে, যেটা এখন কনস্ট্রাকশন হচ্ছে ব্রাইট স্ট্রিটের, 2 নম্বর ব্রাইট স্ট্রিট। আমরা তাকে ওনাকে বলতাম সৌরেশ জেঠু, সৌরেশচন্দ্র রায়। ওনার বাড়িতে আড্ডা মারতে যেতেন প্রায়শই আমার বাবা, এবং তার ডেলি লাইফ লিখতেন বলে ওনার ডেলি লাইফের লেখাও আছে সেসব নানা রকম ঘটনা। সত্যজিৎবাবুও ওখানে আড্ডা মারতে আসতেন কাকতলীয়। তো একটা সিনেমার আমার নামটা মনে পড়ছে না, সত্যজিৎবাবু ওই সৌরেশ জেঠুর পুরো জায়গাটায়, মানে অফিস ঘরটা পুরোটাই সাজিয়েছিলেন ওইভাবে। সেই সূত্রেই সত্রঞ্জি খেলাড়িতে সঞ্জীব কুমার যখন দাবা খেলছিলেন, যে জামেবারটা পরে, সে জামেবারটা কিন্তু আমার বাবার দেওয়া। এটা যদিও কোনো লেখা নেই, তখনকার দিনে তো এই কোনো জিনিস, কোনো অনুষ্ঠান, কোনো ভালোবাসা লেখা দিয়ে তো তার প্রমাণ রাখা হয় না, স্মৃতিটা থেকে যায়। তো ফলে যেমন বুক ফেয়ারের লোগো আমাদের তৈরি।
1: হ্যাঁ, এই গল্পটাও শুনবো, আগে এই গল্পটা শুনে নি।
0: সত্যজিৎ রায়ের ওইটার সময় জামেবারের দরকার, আমার বাবার থেকে জামেবার চাইলেন সৌরেশ জেঠুর মারফত, দিয়ে জামেবার দেওয়া হলো, গেল। তা পরে আমি ওই আমাদের কথা বলে বিজয় রায়ের লেখা আছে বইটা, আমি পড়েছিলাম, তাতে আমাদের কথা, মানে বেঙ্গল জুয়েলারি বা অশোক রায়ের কথা লেখা নেই, কিন্তু ওনার একটা ইয়ে ছিল, অরিজিনাল যেসব জিনিস যেসব জায়গা থেকে জোগাড় করা যায় উনি কিন্তু সেই সব জায়গা প্রোকিওর করতেন, এটা একটা ওনার স্বভাবের মধ্যে ছিল। তা ওই জামেবারটা জানে প্রোকিওর করতে গেলে আমাদের দরকার, তখন আমাদের থেকেই নিয়েছিলেন, কোথায় আসতে হবে। তা এরকম জিনিস ওনাদের ইয়েতে আছে। আরেকটা কথা যেটা আপনি তুললেন যে পাথর, পাথরের দেখুন এটা না একটা বিশাল বড় সাবজেক্ট। এখন আমি আপনাকে বলবো, ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট বলে একটা প্রতিষ্ঠান আছে, যেটা মোটামুটি পৃথিবীর সব জায়গায় প্রায় বহু বহু বলবো বহু দেশেই রয়েছে, নিউ ইয়র্ক, টরন্টো, মানে কানাডা, ইউএসএ, লন্ডন, তেল আভিভ, দুবাই, ইন্ডিয়া তো রয়েছেই, বাংলাদেশে নেই, পাকিস্তানে নেই আমি যতদূর মনে পড়ে, এরকম বহু জায়গায় আছে। এনিওয়ে, আমরা ওখানকার সার্টিফিকেশন ইউজ করি পাথরের, কিন্তু 25 বছর আগে কিন্তু সার্টিফিকেটের কোনো জায়গা ছিল না। সেই সময় কিন্তু সার্টিফিকেটটা ছিল আমার বাবা বা আমার, তার আগে আমার ঠাকুরদাদা বা তারও আগের প্রাণপুরুষরা। এটা কিন্তু দেখে দেখে শেখাটাই আসল জিনিস, কোন পাথরটার সাথে কোনটা। একটা ছোট্ট গল্প বলি, এক জনের বাড়িতে, উনি জানেন না, ডেকেছেন, তার বাড়িতে কী গয়না আছে হয়তো তিনিও হয়তো জানেন না, একটা আংটি বাবা হাতে তুলে নিয়েছে তার সামনেই, অশোকবাবু এটা কি নিয়েছেন? আমি সেদিনকে ওনার সাথে ছিলাম, আমার ছোট বয়স তখন, কি নিয়েছেন? বলে তুমি দেখো না, তোমার আগে কাজগুলো করো না, মেটাও না, আমি নিয়েছি একটা কিছু, আমি নিতে পারি না? বলে হ্যাঁ নিতে পারেন, কিন্তু কি নিলেন? বলে দেখবো, তুমি সব হয়ে গেছে কাজকর্ম, তো ওনার আংটিটা উনি রয়েছেন। সবচেয়ে খারাপ একটা পাথর, একটা লালচে পাথর দেখতে, সেটা নিয়েছেন। আমি আমার বাবাকে ভাবছি যে কী একটা লাল পাথরের একটা ইমিটেশনের মতো দেখতে কি তুললো, বুঝতে পারছি না। বাবা একটুখানি গেল রোদ্দুরে, পাথরটা সবুজ হয়ে গেল।
1: আচ্ছা,
0: আমি বললাম এটা কী হলো? এটা তুমি লাল দেখলাম না আগে? বলে আমি তাই জন্যই তো নিয়ে এসেছি। তা ভদ্রলোক যিনি ওনাকে ডাকলেন বলে এটা দেখো সবুজ, আবার ঘরের মধ্যে গেল লাল। আমি অদ্ভুত ব্যাপার তো, আমি তো বুঝতেই পারছি না এটা কী লাল সবুজ হচ্ছে একটা পাথরে। বলে এটা হচ্ছে

0: অ্যালেকজান্ড্রাইট। এটা পৃথিবীর বিখ্যাত এবং সবচেয়ে কি বলবো রেয়ারেস্ট স্টোন, মানে এটা পাওয়া যায় না, দুর্মূল্য জিনিস, সেটাও একটা বিখ্যাত সাইজ। তা এই ছিল বাবা, আর এই হচ্ছে জহুরি।
1: সেই মানে ওই যে প্রবাদটা, জহুরির মতন চোখ, জহুরি জহর চিনে না।

0: জহুরি আক্ষরিক অর্থে আপনারা বংশানুক্রমে সেই চোখ
1: পেয়েছেন? হ্যাঁ, সেটা পেয়েছি এবং সেটাই চালানোর চেষ্টা করছি এখন। অবশ্য লেখাপড়া অনেক এসছে, আমার ভাইপোই জিআইএস সার্টিফাইড জেমোলজিস্ট, কিন্তু তারপরেও মাঝে মাঝে বলে যেসব পাথর তুমি দেখালে এগুলো দিয়ে লেখাপড়া কিন্তু করিনি, বা বাবাকে বললো, আমার দাদাকে বললো যে তুমি যে আজকে দেখলাম যে এটা লেখাপড়া এই পাথর দেখিনি। তো এরমভাবে শিখতে হয়, শেখা হয়, এইভাবেই চলে।
0: এবার একটু সোনা থেকে আসা যাক বইয়ের দিকে। কলকাতা বুক ফেয়ারে আমরা কলকাতা বইমেলায় যে লোগোখানি দেখি, সেই লোগোখানির সঙ্গে আপনাদের পরিবারের যোগসূত্র কিভাবে এলো?
1: এটা যখন বইমেলা তৈরি হচ্ছে, সেটা তৈরি হয়েছিল বিমল কাকার হাত দিয়ে। বিমল ধর, বিখ্যাত বুক সেলার্স পাব গিল্ডের প্রথম উনি সেক্রেটারি ছিলেন। বিমল কাকা এক প্রায়শই দোকানে আসতেন আড্ডা দিতে, সন্ধেবেলা এরকম 6:30-7:00 উনি অফিস বন্ধ করে একটা সাফারি স্যুট পরতেন, এসে দোকানে বসতেন।
0: অশোকবাবু ছিলেন তখন?
1: অশোকবাবু তখন ছিলেন, আমরাও ছোট ছোট ঘুরে বেড়াতাম বাড়ির তলায় দোকান যেরকম হয়। অশোকবাবু, এই বই মেলার এই লোগো করছি। কই, দেখি কি করছেন? না, এটা বইয়ের ছবি। এটা শুধু তো বইয়ের ছবি, সব জায়গায় বইয়ের ছবি, তো এটাতে কী হবে? এটা বই পড়ছে তবে না হবে, বলে বাবা মাথায় একটা গোল করলেন, আঁকলেন। সেটাও একটা ওই টিস্যু পেপার জাতীয় একটা কাগজ টাগজ পোদা কিছু ছিল, এটা সেই থেকে লোগো তৈরি হয়ে গেল। সেই লোগো আজও চলছে,
0: মানে মানুষ একটা হিউম্যান টাচ এলো
1: একদম
0: বইয়ের সঙ্গে, মানুষের একটা মানে দেখলেই বোঝা যাচ্ছে,
1: দেখলেই বোঝা যাবে। তারপরে সেই লোগোর দেখুন, সময়ের সাথে সাথে লোগোর ইয়ে বদলায়, চাহিদা বদলায়, বা খোঁজ করা শুরু হয়। যেমন একটু আগেই বললাম না, সত্যজিৎ রায়ের বহু সময়ের জিনিস লিখে রাখা হয় না, আজও বহু লোকের সাথে আমরা মিট করি সেটা লিখে রাখি না বা ছবি তুলে রাখি না। সেইখানে দাঁড়িয়ে আমি তখন এই কথা হতে হতে, যখন আমাদের শতবর্ষর আগে বিমল কাকার সাথে কথা হচ্ছে একদিন, তা বিমল কাকা বলল একদিন তুই নিয়ে আয় কাউকে, আমি বলবো। বিমল কাকা বলল, তারপর এখন ত্রিদীপদার সাথেও খুবই আমাদের হৃদ্যতা, ত্রিদীপ চট্টোপাধ্যায় উনিও জানেন, ওনাকে আবার বলেছেন বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। সমরেশ মজুমদারের গল্পটা যদি বলতে যাই বইয়ের ক্ষেত্রে, সমরেশ মজুমদারের স্ত্রী প্রথম আমাদের থেকে গয়না কেনেন একটা, সেটাও কেনেন বিখ্যাত সাহিত্যিক বাংলাদেশের হুমায়ুন আহমেদ আসছিলেন, ওনার স্ত্রী, ওনার জন্য কিছু একটা কিনতে হবে বলে উনি মুক্তোর গয়না কিছু কেনেন আমাদের থেকে, সেইটা শুরু। আর যখন কাকু চলে গেলেন, সমরেশ মজুমদার কবে যে কাকু হয়ে গেছে জানি না, যেদিন চলে গেলেন সেদিন রাত্রির বেলা আমাকে দোয়েল ওর বড় মেয়ে ফোন করে বলছে, বাবার কিন্তু যেটুকু শেষ কাজ হবে শ্মশানে ওটা তুমি করো। তা এটাতে, এটা কি ব্যবসা? এটা কি লাভ ক্ষতি? এটা কি দেনা পাওনা? এটা আমার কাছে চিরজীবনই আমার কাছে থাকবে। তা এটা শুধু ব্যবসা দিয়ে আসে না,
0: না সত্যি তাই। এবং এই যে প্রাপ্তি, মানে জীবনের যে কাজই যিনি থাকুন না কেন, কেউ ব্যবসা করছেন, কেউ খেলা করছেন, কেউ গান গাইছেন, কেউ লিখছেন, চাকরি করছেন, কেউ, যখন কাজের সঙ্গে ওই সততা, ভালোবাসা, ভালো লাগা এবং একই সঙ্গে মানবিক গুণগুলো সবটা যখন মিলেমিশে যায়, তখনই বোধহয় ওই বিয়ন্ড ওয়ার্ডস হয়ে যায়, তখন আর শব্দ দিয়ে সেই
1: না সেটা দিয়ে
0: পাওয়াটাকে আর
1: এটা এটাকে আপনি কোনো কিছু বিচার, যেমন গত বছর শিমলা ব্যায়াম সমিতির শতবর্ষ গেল, আমি হাতে করে লোগো তৈরি করলাম। এটা আজকে হয়তো লোগোটা আমি তৈরি করেছি, আগামী প্রজন্ম 25-30-50 বছর বাদে হয়তো সেই লোগোটা কে করেছে দেখা যাবে, হয়তো শুভদীপ রায় করেছে, সেটা এটা তখন এটা বিচার জায়গায় চলে আসবে, বিরাট ভাবে চলে আসবে। এটা তো এক এক সময়, এক এক দিন, এক এক জায়গায় হতে পারে।
0: এরকম তৈরি হোক, আরো অনেক অনেক গল্প দেখতে দেখতে আমাদের সময়টা একেবারেই পার করে ফেললাম আমরা। জানি আপনার ঝুলিতে আরো এমন গল্প রয়েছে যা বুঝতে পারছি, কিন্তু আজ আর নয়, নিশ্চয়ই কোনোদিন আবারও বাকি গল্পগুলো নিয়ে। তবে এইভাবে আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারাও বুঝবেন যে আমরা যে যে কাজটাই করি না কেন, সেই কাজের মধ্যে সততা, নিষ্ঠা, ভালোবাসা, শিক্ষা, জ্ঞান সবটা যদি জুড়ে যায়, তখন কিন্তু তার একটা অন্যই পরত আসে, যে পরতকে কিনতে পাওয়া যায় না, যাকে অর্জন করতে হয়, যেটা করেছেন শুভদীপ বাবু এবং তার পরিবার আজ এত বছর ধরে। অনেক ধন্যবাদ শুভদীপ বাবু, ভালো থাকবেন।
1: নমস্কার।
0: নমস্কার। আমরা এতক্ষণ কথা বললাম বেঙ্গল জুয়েলারির কর্ণধার শুভদীপ রায়ের সঙ্গে। শুধুমাত্র সোনার ব্যবসা যদি বলি তাহলে তা যে কতটা ভুল বলা হবে, এই আধ ঘন্টা যারা পডকাস্ট শুনলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা একটা জার্নি, একটা যাত্রাপথের গল্প। এমন আরো অনেক যাত্রাপথের গল্প নিয়ে আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি পডকাস্ট। শুনতে থাকুন, সঙ্গে রাখুন আকাশবাণীকে। নমস্কার।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
1: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
1: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
1: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
1: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
1: ব্যাস,
0: বুঝে গেছি।
1: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: পুলিশ?
4: মিস সীমা
1: বলুন,
4: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
4: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
4: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
4: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
4: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
5: হ্যালো মাম্মা।
1: হাই।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: হ্যালো
4: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
0: আবার?
4: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান, একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
6: 10,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: স্যার, অত কোথায় পাবো?
6: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2,00,000 পাঠান, বাকিটা পরে।
0: স্যার, 2,00,000?
1: কি হয়েছে বাবা?
0: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
4: আরে,
0: কেটে দিল।
1: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
0: ফ্রড?
1: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
2: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে সুতপা চট্টোপাধ্যায়।

আমরা গত কয়েক সপ্তাহ ধরে নজরুলগীতির এই গানের ভেলায় গান যেমন শুনছি, তেমনি পাশাপাশি শুনছি তার জীবন কথাও। জীবন কথার যে বাঁকে আমরা এখন উপস্থিত, তা হল কবি জীবনের সওগাত পর্ব। 1930 সালের কথা, আশ্বিন সংখ্যা, নতুনভাবে শুরু হওয়া সওগাতে কাজী নজরুল ইসলামের যে লেখা প্রথম ছাপা হল তা হল সর্বসহা। কিন্তু এর আগে পর্যন্ত কবি সওগাতের সঙ্গে যুক্ত ছিলেন না, অনুরোধে তিনি লিখলেন ওই সর্বসহা। কিন্তু এই যে সর্বসহা তিনি লিখলেন, এর পরেও যে তিনি লিখে যাবেন সওগাতের জন্য, এরকম কোনো প্রতিশ্রুতি কিন্তু কবির তরফ থেকে ছিল না। কিন্তু ওই যে সওগাত যারা সেই সঙ্গে সওগাতের সঙ্গে যারা খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, তাদের খুব ইচ্ছে যে কবি তাদের সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে যুক্ত হন। তাই আবারও তার কাছে অনুরোধ নিয়ে, দাবি নিয়ে, ভালোবাসার আবদারে তার কাছে উপস্থিত হলেন যে সওগাতে আবারও লেখা দিতে হবে। তো যেদিন গিয়েছেন সেদিন কবি বললেন, না রে আজ হবে না রে, আর একদিন আসি। কিন্তু আর একদিন তো যেতে বলে দিলেন, তাকে কোথায় পাওয়া যায়? তিনি তো আজ এখানে কাল এমন জায়গায় যে যে একেবারে নাগালের বাইরে। এই রকম বেশ কিছুদিন এ জায়গা ও জায়গা হাঁটাহাঁটি করার পর একদিন দ্বিধা সংকোচ নিয়ে হ্যারিসন রোডে লাঙ্গলের অফিসে গিয়ে হাজির হয়েছেন সওগাতের লোকজন। কবি তখন খুব মন দিয়ে কিছু একটা লিখছেন। জিজ্ঞেস করল যারা উপস্থিত, যারা গিয়েছেন সওগাত থেকে, তারা জিজ্ঞেস করছেন কে লিখছেন। তো ইশারা করে কবি একটু পাশে বসতে বললেন। এবার একটু যেন আড়াল করে খুব দ্রুত কলম চালিয়ে কিছু একটা লিখছেন। প্রায় আধ ঘন্টা এভাবেই চুপচাপ তিনি লিখছেন, আর যারা সওগাত থেকে গিয়েছেন তারাও চুপ করে বসে শুধু দেখছেন। তারপরে আধ ঘন্টা পরে তিনি মুখ তুলে চাইলেন, বললেন যে বারান্দায় দাঁড়িয়েছিলাম তো, তখনই তোদেরকে আমি আসতে দেখলাম। শোন, লিখেছি একটা, ঋতুর ভরিয়া এলো কি ধরণীর সওগাত, নবীন ধানের আঘ্রাণে আজি অঘ্রাণ হলো মাতা, গিন্নি পাগল চালের ভিড়নি তস্তরি ভরে নবীনা গিন্নি, হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে খুশিতে কাঁপিছে হাত, শিরনি রাধিন বড় বিবি বাড়ি গন্ধে তেলেসমাত, ইত্যাদি। তো শুনে তো যিনি আনতে গেছেন সেই কবিতা একেবারে চিৎকার করে উঠেছেন, যা চমৎকার চমৎকার, যা চেয়েছিলাম ঠিক তেমনটি আপনি লিখেছেন। তখন কবি বললেন, একটু চুপ করে বস, আমি এটাকে কপি করে দিই। কিন্তু সওগাতের তরফ থেকে যাওয়া প্রতিনিধি, তার তো একেবারে তর্স হয়েছে না, বলছে আমাকে দিন, আমি এটা কপি করে নিই। কবি বলছেন, আতুর ঘরে তুই হাত দিতে চাস, একে ধুয়ে মুছে পরিষ্কার করে তবে আমি তোর হাতে দেব, এর আগে

এতে হাত দেবার তোদের কোনো অধিকার নেই। এতে কবির ওপর মানুষের শ্রদ্ধা কমে যায়, বলেছিলেন কাজী নজরুল ইসলাম। তারপর সে লেখা নিয়ে কি হলো সে কথা বলবো, কিন্তু তার আগে আরও একটি গান শুনব। অনুষ্ঠান শুরু করেছি পণ্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া গানে, এবারে শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

স্বগতের প্রতিনিধি বিকেল বেলায় সেই কবিতাটি নিয়ে এলেন মজলিশে, এবং মজলিশে কবিতাটি পড়া হলো। সবার একেবারে চোখে মুখে আনন্দের দীপ্তি, সবাই মন্তব্য করলো যে চমৎকার কবিতা, অতি সুন্দর। এবার অগ্রহায়ণ সংখ্যা স্বগত বার হবার পর পাঠকদের কাছ থেকেও এই কবিতাটি খুব প্রশংসা পেল, এবং এই কবিতার দরুন কবিতা কবিকে কিছু টাকাও পাঠানো হলো, খুবই সামান্য কিছু টাকা। এর কিছুদিন পরই গণবাণী থেকে পাকাপাকিভাবে স্বগতে চলে এলেন কাজী নজরুল ইসলাম। 1926 সাল, এর আগে আমরা 1930-এ ছিলাম, এবারে 1926 সালের প্রসঙ্গে একটু আসতে হচ্ছে। যে স্বগতের তখন একেবারে জমজমাট সংসার, প্রতিদিন সন্ধ্যায় বসছে স্বগত অফিসে সাহিত্যিকদের আসর, বিভিন্ন কাগজে এই যারা আসছেন তারা দিনের বেলাটায় বিভিন্ন কাগজে কাজ করছেন, সারাদিনের কর্মক্লান্তির পর সবাই গিয়ে জড়ো হচ্ছেন স্বগত অফিসে, এবং কি একটা যেন নেশার মতন সবাই সন্ধ্যাবেলায় স্বগত অফিসের দিকে যাচ্ছেন। সেখানে সাহিত্য নিয়ে, নানান ধরনের সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা এইসব চলছে। এমনই একদিন বসে বসে সবাই মিলে নানান রকম কথা বলছেন, বলতে বলতে একজন প্রস্তাব করলেন যে বার্ষিক একটা স্বগত বার করা হোক। বলার সঙ্গে সঙ্গে সবাই একেবারে হই হই করে উঠল যে দারুণ ব্যাপার, কিন্তু বার্ষিক স্বগত বার করা তো মুখের কথা নয়, খুব ব্যয় সাপেক্ষ, খুব বড় একটা ব্যাপার। যদিও তখন এমন একটা পরিস্থিতিতে এই প্রস্তাবটা এসেছে এবং সবাই হই হই করে উঠেছে, যে তখন যে মাসিক স্বগত সেটাই নিয়ম মতন বার হতে পারছে না টাকার অভাবে, সেখানে বার্ষিক স্বগত। সবার তো, যারা ওই গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন, ওই গোষ্ঠীতে যারা আছেন তাদের সবার পক্ষেই যে অর্থ সাহায্য করা সম্ভব হবে স্বগত কর্তৃপক্ষকে সেটাও নয়, কিন্তু তা সত্ত্বেও ভাবনাটা এতটা জোরালো ছিল, উৎসাহটা এত বেশি ছিল যে বার্ষিক স্বগতের কাজ একটু একটু করে এগিয়ে চলতে লাগলো। এবং বার্ষিক স্বগতকে সুষ্ঠুভাবে সাজানোর প্রচুর উপাদান সেই সময় ছিল হাতের কাছে মজুদ। কেউ কেউ লেখা সংগ্রহের দায়িত্ব নিলেন, আবার কাউকে দায়িত্ব দেওয়া হলো, একেবারে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হলো যে তার কাজই হচ্ছে কাজী নজরুলের কাছ থেকে লেখা আদায় করা। আবার এই রকম নানান ধরনের বিষয় নিয়ে এটা এগোতে লাগলো বার্ষিক স্বগতের কথা। তারপর কবি কিভাবে বিষয়টার সঙ্গে যুক্ত হয়ে পড়লেন সে কথা পরে বলি, তার আগে আরও একটি গান শুনব। এবারের গানের শিল্পী ডক্টর অনুপ ঘোষাল।

বার্ষিক সৌগাতের জন্য কবির কাছ থেকে তো লেখা পাওয়া গেল, কিন্তু সেই লেখা তো আর খুব সহজে পাওয়া যায়নি। কলকাতা থেকে কৃষ্ণনগর নিয়মিত যাতায়াত করতে হচ্ছে, তাকে সাধ্য সাধনা করে একটা নিরিবিলি জায়গায় বসানো সে একেবারে বিরাট সাধ্য সাধনার ব্যাপার। আজ সভা, কাল সমিতি, পরশু গানের মজলিস, তারপর দিন হয়তো তিনি দাবা খেলতে বসেছেন, পরের দিন হয়তো কোথাও কোনো এক বন্ধুর বাড়িতে তিনি আড্ডায় বসেছেন, এরকমভাবে হয়তো টানা তিন দিন ধরে আড্ডাই চলছে। এর মধ্যে কিভাবে কিভাবে তার কাছ থেকে কবিতা আদায় করা গেল, বার্ষিক সওগাত এই নামে তিনি সওগাত পত্রিকার ওই বার্ষিক সংস্করণের জন্য তিনি লিখলেন। তার প্রথম দুটি লাইন ছিল এরকম, বন্ধু গো সাকি আনিয়াছ নাকি বরফের সওগাত, দীর্ঘদিনের বিরহের পরে প্রিয় মিলনের রাত। এই লেখা নিয়ে সওগাত অফিসে তো একেবারে উৎসাহে আবেগে সবাই নেচে উঠল লেখা পড়ে। সান্ধ্য আসরে খুব ঘটা করে কবিতাটি পড়া হয়ে হলো এবং এটা পড়ে সবাই একেবারে বাচ্চাদের মতন আরও বেশি লোভী হয়ে উঠলেন যে এমন সুন্দর কবিতা পেয়েছেন যে আরও আরও কবি আরও কবিতা চাই, কবির কাছ থেকে আরও কবিতা আদায় করে আনতে হবে। যার উপর দায়িত্ব ছিল কবিতা আনবার, নজরুলের কাছ থেকে, বিশেষভাবে তার দায়িত্ব ছিল যে নজরুলের কাছ থেকে তাকে কবিতা আদায় করে আনতে হবে, তার উপর ক্রমশ ক্রমশ চাপ বাড়তে লাগল। স্বগতের সেই প্রতিনিধি আবার একদিন গিয়ে হাজির হলেন কৃষ্ণনগরে। সেখানে তার স্ত্রী এবং নজরুল ইসলামের যিনি শাশুড়ি মা, তিনি সেখানে আপ্যায়ন করলেন তাকে। তারপর দেখলেন সেই প্রতিনিধি যে কবির ঘরে গিয়ে যে কি চেহারা হয়েছে তার, কিছুদিন থেকেই কবি ম্যালেরিয়ায় ভুগছেন, চেহারা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। কয়েকদিন আগেও যখন তিনি বার্ষিক সওগাতের কবিতা নিয়ে গেছেন তখন তো কবিকে এত খারাপ দেখেননি, বা এরকম খারাপই দেখেননি, তখনও কবি একেবারে সুস্থ, একটি বেতের চেয়ারে অবশ অলস দেহ একেবারে এলিয়ে চুপ করে বসে আছেন কবি। মানে এই অবস্থায় তাকে কোনো কিছু লেখার কথা বলাই যায় না, অথচ ওই দিনই সন্ধ্যের ট্রেনে কলকাতায় না ফিরলে, ফিরতেই হবে, না ফিরলে নানা রকমের অসুবিধে। প্রথমত যে বার্ষিক সওগাত তার ছাপার আয়োজন সম্পূর্ণ প্রায়, সেই জন্য লেখা পেতে দেরি হলে বার্ষিক সওগাতে তাকে জায়গা দেওয়া যাবে না, অথচ বার্ষিক সওগাতের জন্যই আসা। আর বাড়িতে পা দিয়েই কবির আর্থিক অবস্থা অনুমান করতে পেরেছেন, সেই অবস্থায় কবির কাছে একবেলার বেশি যদি কোনো অতিথি থাকেন সেটাও হচ্ছে গৃহস্থকেই আরও বেশি অসুবিধের মধ্যে ফেলা। যত তাড়াতাড়ি কলকাতায় ফিরে আসা যাবে তত তাড়াতাড়ি কবির জন্য কিছু টাকার ব্যবস্থা করা সম্ভব হবে, এই সব কিছু ভাবনা চিন্তা করে সওগাতের সেই প্রতিনিধি ভাবছেন যে বলতেও পারছেন না লেখার কথা, আবার ফিরেও চলে আসতে পারছেন না। এবারে কবি তাকে বারবার করে বলছেন কী কারণে এসেছো, কেন এসেছিস, কী বিষয়, বারবার করে বলায় তখন ওই কবি খুব আগ্রহ প্রকাশ করছেন বলে সেই সওগাতের প্রতিনিধি তখন জানালেন যে কেন তিনি কৃষ্ণনগরে এসেছেন। তো কবি খানিকক্ষণ কী যেন একটা ভাবলেন, তারপর কাগজ নিয়ে কলম নিয়ে বসলেন, এক লাইন দু লাইন করে একটু একটু করে তিনি লিখছেন, দশ বারো লাইন পর্যন্ত লিখতে পেরেছিলেন, তারপরে আর কলম এগোচ্ছে না। সেইটায় বসে আছেন কবি, আর একটু পরে দেখছেন যে কবি কাঁপছেন, থরথর থরথর করে তার কাঁপুনি আসছে, ভীষণ প্রবলভাবে একটা জ্বর এলো। পাশের ঘর থেকে কবির পরিবারের লোকজনরা তারাও চলে এলেন, কবিকে বিছানায় শুয়ে দিলেন, একসঙ্গে দুটো লেপ চাপা দিলেন, আর সেই সঙ্গে তো পরিবারের লোক ঘনিষ্ঠ মানুষ সেই হিসেবে করেই থাকে, সব পরিবারের মানুষই যেমন তাই হলো, যে এই ভীষণ জ্বর যাচ্ছে প্রতিদিন, তার উপরে লেখার তোমাদের এসব আমরা বুঝি না কেন যেরকম করো। কবি চুপ। এবারে সেই প্রতিনিধি কবিকে চুপ করে চেপে ধরে আছেন, ভাবছেন যে কি করলে যে কবির সেই কষ্ট তিনি লাঘব করতে পারেন, কিন্তু কিছুই তো করে উঠতে পারছেন না। এর মধ্যেই আবার কবিকে রেখেও চলে আসতে পারছেন না ওরকমভাবে। একটু পরেই লেপের ভিতর থেকে
কবি মুখটা বার করলেন, ক্ষীণ কণ্ঠে বললেন, ওই কাগজ আর কলমটা নিয়ে আয়। বলছে, কি হবে কাগজ কলম দিয়ে? বলছে, লেখাটা এখনই ভালো হবে। না না, এখন লেখা থাক, জ্বর ছেড়ে যাক, তারপর চেষ্টা করবেন। কিন্তু কবি শুনলেন না, বললেন, না, ওই কাগজ কলমটা নিয়ে আয়, এখনই লেখাটা ভালো হবে। অগত্যা কাগজ আর কলম এনে দিতে হলো, পাশের টেবিলেই রাখা ছিল। কবি কলম ধরতে পারছেন না, হাত কাঁপছে তখনও। নিরুপায় হয়ে সেই সওগাতের প্রতিনিধি, তাকেই কলম ধরতে হলো। আসলে কবি নিজেই তার হাতে কলমটা গুঁজে দিলেন, বলেন, লেখো। এবারে সেই প্রতিনিধি খুব ভয় ভয় ভয় ভয়ে লিখছেন। তার আগে বলছেন, আচ্ছা কী করতে হবে বলুন। বলছে, তুই লেখ, আমি বলে যাচ্ছি। কবির কথা মানে তো কবির হুকুম, তাকে তো তামিল না করে কোনো উপায় নেই। তখন কবি বলে চললেন, আর সেই সওগাতের প্রতিনিধি লিখে চললেন। প্রায় এক ঘন্টার পর জন্ম নিল কবির বিখ্যাত কবিতা খালেদ। এর মধ্যে দু তিনবার পরিবারের লোকজনরা উঁকি দিয়ে এসে দেখে গেছেন, অসন্তুষ্ট হচ্ছেন তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে, কিন্তু কিছু বলেননি। আসলে লেখার সময় তারা কোনো গোলমাল করেন না, বুঝতে পারেন যে এখন কবির লেখার একটা আবেগ এসেছে, অতএব লিখতে দাও। এর মধ্যে ওই ওই ওইটুকুনি লেখার মধ্যেও কবিকে বেশ কয়েকবার একটু একটু করে জলও খাওয়াতে হয়েছে। লেখাটা শেষ করে কবির মধ্যে একটা তৃপ্তির নিঃশ্বাস পড়ল, তারপর লেপের ভিতর ঢুকে চুপ করে শুয়ে রইলেন। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখা গেল কবির ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেছে, কিন্তু কেমন নির্জীব হয়ে বিছানায় পড়ে আছেন। পাশে রয়েছে তার সেই খালেদ, আর তার দিকে কেমন যেন একটা তৃষিত নয়নে তাকিয়ে আছেন কবি। এর মধ্যে কবির স্ত্রী এলেন, কবির শাশুড়ি মা এলেন। একে তো জ্বর ছেড়ে কবি খানিকটা সুস্থ বোধ করছেন, তার পাশাপাশি এমন একটি কবিতা, সবাই খুশি। এই যে খালেদ, ভাবলে অবাক হতে হয় যে কেমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে অমন একটি সুন্দর কবিতার জন্ম হয়েছিল। বার্ষিক সওগাতে যখন লেখাটা ছাপা হলো, সারা বাংলাদেশে অপূর্ব সাড়া পড়ে গিয়েছিল সেই খালেদ।

এই সময়টায় কবি তীব্র আর্থিক সংকটে রয়েছেন এবং তার আর্থিক দুর্গতি এমন একটা চরম সীমায় এসে পৌঁছেছে যে দিন আর চলছেই না। তার পরিবার নিয়ে, স্ত্রীকে নিয়ে তিনি নদিয়ার কৃষ্ণনগরে থাকেন। কোনো কোনো দিন তো সারাদিনই প্রায় উপোসে থাকার মতন অবস্থা। তো সওগাতের আড্ডায় সবাই আলোচনায় বসলেন যে কী করা যায়, এমন এক প্রতিভা, তাকে বাঁচানোর জন্য কিছু তো একটা করা দরকার, কিন্তু কী করা যাবে। সেখানে তখন যারা উপস্থিত হতেন তারাও যে আর্থিকভাবে খুব সবল তা তো নয়, যে খানিকটা ওই নিত্যভিক্ষা তনুরক্ষা এরকম একটা অবস্থা তাদের। তো অনেক বিচার বিবেচনা করে ঠিক হলো যে অ্যালবার্ট হল বা অন্য কোথাও একটা ভ্যারাইটি এন্টারটেনমেন্টের আয়োজন করে এককালীন কিছু আর্থিক সাহায্য নজরুলকে করা যায় কিনা। অনেক গায়ক বা নৃত্যশিল্পী তারা নজরুলের ভক্ত, তারা হয়তো বিনা পারিশ্রমিকে নজরুলকে আর্থিক সাহায্য করা হবে জেনে অনেকেই সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারেন। তো এরকম একটা প্রস্তাব উঠল, সেই প্রস্তাব সবাই সমর্থন করল, সেইভাবে কাজও এগোতে লাগলো। প্রাথমিক যে আয়োজন তার যে খরচ হবে সেই টাকাটা নিজেদের মধ্য থেকেই তোলা হবে, নিজেদের মধ্য থেকেই ব্যবস্থা করা হবে। কিন্তু কেবল নানান কারণে দিন পিছিয়ে যাচ্ছে, কেবল পিছিয়ে যাচ্ছে, প্রত্যেকেরই কোনো না কোনো কাজ রয়েছে। আসলে জীবিকার টান তো একটা খুব বড় টান, জীবনের তাগিদ তো সব থেকে বড় তাগিদ। কাজেই সেই তাদের যে জীবিকা, তাদের যে উপার্জনের রাস্তা, সেটাকে তো অনাদর করে অন্য কাজে হাত দেওয়া যাচ্ছে না, যার ফলে কেবল দিন পিছিয়ে যাচ্ছে। এইবারে ভাবা হচ্ছে যে একটা না অনেকটা সময় দিতে পারে, এরকম লোক কোথায় পাওয়া যায়। ঠিক এরকম সময় সওগাতের এক ঘনিষ্ঠ মানুষ খান মোহাম্মদ মঈনুদ্দিন তাকে কাজী নজরুল ইসলাম একটি চিঠি লিখলেন। কি লিখলেন তাতে? খান মোহাম্মদ মঈনুদ্দিন, সত্যাগ্রহী অফিস, 10-3 মুসলমান পাড়া লেন, কলকাতা। স্নেহভাজন ইস্যু, মঈন, বহুদিন তোকে আর পত্র দিতে পারিনি, আবারও জ্বরে পড়েছিলাম। কাল জ্বর শয্যা ছেড়ে উঠেছি, আজও গাজী আহ করিম কবিতাটা শেষ করতে পারিনি জ্বরের জন্য। আজ কিংবা কাল শেষ করব ইচ্ছা আছে। জ্বরে আমার শরীর ও মনের ক্ষতিই করলে না শুধু, কাব্যেরও বড় ক্ষতি করলে। নাসিরুদ্দিন সাহেব না জানি কি মনে করছেন, তুই বুঝিয়ে বলিস তাকে। তাকে আলাদা চিঠি দিলাম না, একেবারে কবিতার সাথে চিঠি দেব বলে অপেক্ষা করছি। তিনি এতদিন বোধহয় বাড়ি হতে ফিরেছেন। ফাল্গুনের সওগাতের কত দূর, এখানে আর সব ভালো। হ্যাঁ, ভ্যারাইটি এন্টারটেনমেন্টের কতদূর করলি জানাবি, যত তাড়াতাড়ি হয় ততই ভালো আমার পক্ষে, কেননা আমার অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে উঠছে। আর সপ্তাহখানেকের মধ্যে কি পারবি নে? নাসির সাহেবকে জিজ্ঞাসা করে জানাস, আমি সেইরূপভাবে প্রস্তুত হব। আশা করি ভালো আছিস, অন্যান্য খবর দিস, স্নেহাশিস নে। ইতি শুভার্থী নজরুল। এ চিঠি পড়ে কি মনে হয় যে অমন এক প্রতিভা, কি লড়াই করে তাকে এগোতে হয়েছে, দিন যাপন করতে হয়েছে। আসুন পরের গানে যাই, শিল্পী রামানুজ দাশগুপ্ত।

এবারে এই চিঠি যখন সবাই সওগাতে দেখলেন, দেখে সবারই মনে খুবই খারাপ লাগলো যে কবিকে এই সময় যদি সাহায্য করতে না পারেন তাহলে সেই সাহায্যের তো কোনো মূল্য থাকে না। তখনই নিজেদের কাজের ক্ষতি করেও সবাই এই উৎসবের আয়োজনে মেতে উঠলেন। হ্যান্ডবিল ছাপানো হলো, পোস্টার ছাপানো হলো, রশিদ বই ছাপানো হলো, অদম্য উৎসাহ নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ল। একেবারে প্রাণ প্রাচুর্যে ভরপুর সবাই। তখন এক একজনকে এরিয়া ভাগ করে দেওয়া হলো এবং এক একজনকে এক একটা রশিদ বই দিয়ে দেওয়া হলো। বলা হলো এর ভেতর যার যা সংগ্রহ হবে সব এনে নাসিরুদ্দিন সাহেবের হাতে দিতে হবে। রশিদ বই আর পরবর্তী সংগ্রহের টাকা উৎসবের দিন বেলা 5টার আগে অ্যালবার্ট হলে নাসিরুদ্দিন সাহেবের কাছে

সার্কেল করতে হবে উইদাউট ফেল। হলে প্রচুর লোক, একেবারে লোকে লোকারণ্য, তিল ধারণের এক ফোঁটা জায়গা নেই। বন্ধুদের অনেকেই ডায়াসের ওপর এবং নজরুল আর অন্যান্য আর্টিস্টরা এসে গেছেন, তাদেরকে ঘিরে বসে আছেন। সবারই চোখে মুখে একটা আনন্দের দীপ্তি। এক এক করে অনুষ্ঠান শুরু হলো, এরপর নজরুলের গানও শুরু হলো। এভাবেই আস্তে আস্তে উৎসব শেষ হলো এবং

আর্থিক যে অসুবিধে তাকে কিছুটা সামাল দেওয়া গিয়েছিল। আজ এখানেই শেষ করি কবির জীবন কথা, আর কানে রাখি শম্পা কুণ্ডুর গাওয়া এই গান শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুতপা চট্টোপাধ্যায়।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় স্বপ্নময় চক্রবর্তী এবং ঋত্বিক শেখ।

0: খেলা চলছে আজকে সেই খেলাধুলোর কথা নিয়ে আজকে তোমাদের সঙ্গে গল্প হবে আজকের অনুষ্ঠানে পুরো একটা ঘন্টা তোমার সঙ্গে। আর আজকে স্টুডিওতে রয়েছি আমি ঋত্বিক আর আমার
1: আমি স্বপ্নময়। এবং হ্যাঁ, যে আমরা কিন্তু আসবো খেলাধুলার আঙিনায়। হ্যাঁ, এবং এখন কিন্তু জানো তো এই যে মাসটা, এই মাসটা কিন্তু পুরোপুরি খেলাধুলার মাস। এখন কিন্তু একদিকে চলছে ইন্ডিয়ান সুপার লিগ, ইন্ডিয়ান উইমেন্স লিগ, এবং তারই সাথে সাথে কিছুদিন আগে ঋত্বিকের একটা হার্ট ব্রেক হয়েছে। আজকে ঋত্বিক কিন্তু রিয়াল মাদ্রিদের জামাটা আর পরে আসেনি, আজকে ঋত্বিক একটা ইন্ডিয়ার জার্সি পরে এসেছে,
0: টেস্ট টিমের জার্সিটা পরে এসেছে। তাও ঠিক আছে, সাদাই তো, দূর থেকে দেখলে সবই রিয়াল মাদ্রিদই লাগে। যাই হোক,
1: মানে ঋত্বিক খুব কষ্টে আছে বোঝা যাচ্ছে।
0: না, এইভাবে তুমি বলো না, সবাই মানে খেলাধুলোতে কষ্ট তো থাকবেই, আর কিছুক্ষণ পর সেটা আনন্দও হয়ে যাবে, কিছুদিন পর আনন্দ হয়ে যাবে।
1: জানো ঋত্বিক, আমার একটা বন্ধু আছে বুঝলে তো, আমি যখন দিল্লিতে থাকতাম ওই বন্ধুটা যে দলটাকে সাপোর্ট করতো না সেই দলটাই হেরে যেত। তো ও না তোমার মতো রিয়াল মাদ্রিদ সাপোর্টার, তো তোমারও কি সেই অবস্থা হয়েছে?
0: না, আমার আমি কি বলবো তোমায়,
1: তুমি কোনোভাবে ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করো না তো?
0: আমি ইস্ট বেঙ্গল ফ্যান, তুমি ভুলে যাচ্ছো, এটা জন্ম জন্মান্তর ধরে ইস্ট বেঙ্গল ছিলাম। আর ওই
1: এবার কিন্তু আমার এবার কিন্তু আমার চিন্তা হয়ে যাচ্ছে।
0: আরে এত চিন্তা করো না, তোমার বদহজম হয়ে যাবে চিন্তায়। আর এই যে তোমরা বুঝতেই পারছো যে এখন ইস্ট বেঙ্গল টেবিল টপার রয়েছে, সেই সঙ্গে আইপিএলে রয়েছে আমাদের সবার প্রিয় আরসিবি টেবিল টপ, তারপরে আমাদের বিদেশে যে সমস্ত ফুটবল লিগ চলছে সেই সমস্ত কিছু নিয়ে কথা হবে তোমাদের সঙ্গে আজকের এই একটা ঘন্টায়। তবে কথা হওয়ার সঙ্গে তোমরাও কিন্তু আমাদের সঙ্গে আজকের এই আড্ডায় জুড়তে পারো, আর তার জন্যে আমরা তোমাদের জন্য বেশ কিছু ফ্রি হিট দেবো আর কিছু ফ্রি কিক দেবো, সেইগুলো তোমাদের উত্তর দিতে হবে। আর কীভাবে উত্তর দেবে, আমাদের সরাসরি ফোন কল করে 0332213134 নাম্বার, কিংবা আমাদের ফেসবুক পেজে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজটা তোমরা সবাই জানো,
1: হ্যাঁ, যুববাণী কলকাতা ফেসবুক পেজে তোমরা আমাদের যে পোস্টারটা আছে তার নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এবং যে কথাটা বলছিলাম যে দেখো ঋত্বিকের মন কেন খারাপ, অলরেডি রিয়াল মাদ্রিদ দেখো প্রথমে ইউসিএল থেকে বাইরে গেল, তারপরে কিছুদিন আগে যে এল ক্লাসিকো হলো, কিছুদিন আগে কেন বলছি, পরশু দিনের ব্যাপার, রাত্রিবেলা মানে গতকালেরই ব্যাপার। তো সেখানে আর কি এল ক্লাসিকোয়ে বার্সেলোনার সামনে রীতিমতো দুর্মুষ হলো, এবং তারপর থেকে আমার কাছে খবর আছে গোপন সূত্রে যে ঋত্বিক বাড়ির বাইরে বেরোতে পারছে না।
0: না, এইভাবে বলো না। যাই হোক, তুমি যখন এল ক্লাসিকো নিয়েই বলছো, তো বন্ধুদের জন্য প্রথম একটা ফ্রি কিক রইল যে এই সিজনে লা লিগাতে রিয়াল মাদ্রিদের হয়ে সব থেকে বেশি গোল কোন প্লেয়ার করেছে। এটা আমাদের সরাসরি ফোন কল করে উত্তর দিয়ে দাও 0332213134 নাম্বারে, কিংবা আমাদের ফেসবুক পেজ, যেটা কিছুক্ষণ আগেই স্বপ্নময় বললো যুববাণী কলকাতা, যে এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগাতে সবচেয়ে বেশি গোল কে করেছে, এটা তো আমাদের উত্তর দাও। আর যতক্ষণ তোমরা উত্তর দিচ্ছ, আর রেফারি তো বাঁশি বাজিয়েই দিয়েছে আজকের অনুষ্ঠানের আর খেলাধুলার অনুষ্ঠানের, আর সেই সঙ্গে রূপম ইসলামও কিন্তু তার গানে গানে রেফারির বাঁশি গাইছে, তো সেইটা তোমাদের জন্য রইলো।

0: ফিরে এলাম স্টুডিওতে আর রূপম ইসলামের কণ্ঠে রেফারির বাঁশি গানটা শুনে ফিরে এলাম।
1: তো রেফারির বাঁশি, রেফারি কিন্তু এই সিজনের ফুটবল সিজন চালুর বাঁশিও কিন্তু ইতিমধ্যে বাজিয়ে দিয়েছে। এবং যে কথা যেটা নিয়ে আলোচনা হচ্ছিল গানে যাওয়ার আগে, যে রিয়েল মাদ্রিদ এল ক্লাসিকো, তাহলে সেটা দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানটা শুরু হোক। কেননা অনেক বছর পর বার্সেলোনার তারা আরেকটা জয়, এবং ডেফিনেটলি হঠাৎ করেই বার্সেলোনার জন্য আবার আমরা সেই স্বর্ণযুগ, চলে গেলাম। কেননা রিয়াল মাদ্রিদকে মানে ডেফিনেটলি ম্যাচটা যদি কেউ দেখে থাকে, বিশেষ করে বার্সেলোনা, তারা কিন্তু মাঝ মাঠে নিরঙ্কুশ আধিক্য নিয়ে খেলেছে, তাদের নিরঙ্কুশ প্রাধান্য ছিল, এবং উইং প্লে ওই ম্যাচে কিন্তু বেশ ভালো হয়েছে, যে কারণে অ্যাকচুয়ালি রিয়েল মাদ্রিদের ডিফেন্ডারদের কিছুটা প্রবলেম হয়েছে।
0: যতদূর মনে হচ্ছে রিয়েল মাদ্রিদ খেলাটা যেটুকু দেখেছি, আমি পুরো দেখিনি, সেখানে ওদের প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশন যেটা ল্যাক ছিল, এটা রিসেন্টলি ওদের মধ্যে দেখা গেছে।
1: এবং দলের মধ্যে এরকম অনেক খবরই সমাজ মাধ্যমে এসেছে, দলের মধ্যে প্লেয়ারদের মধ্যে যে সম্পর্ক সেটাও হয়তো খুব একটা মানে ভালো নেই, মানে যেটা টিম বন্ডিং বলে,
0: সেটাই কিন্তু আমরা খেলার মাঠেও দেখতে পারছি। এটা একটা সমস্যার বিষয় রিয়াল মাদ্রিদের জন্য। আশা করি এইটাকে কামব্যাক করে ফেলবে, কারণ রিয়াল মাদ্রিদ বরাবরই কামব্যাক করে ফেলে, কারণ একটা লেগেসি আছে এই টিমের মধ্যে।
1: কিন্তু এবছর কামব্যাক করতে করতে তো একদম দলটা ব্যাকে চলে যাচ্ছে গো।
0: চিন্তা করো না, এখনো পর্যন্ত লাস্ট 10 ইয়ার্স এ রিয়াল মাদ্রিদের কাছেই কিন্তু হাইয়েস্ট চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি রয়েছে। তো
1: আমি এবছরের কথা বলছি,
0: ঠিক আছে, একটা বছর ঘাটা গেল না হয়, পরের বছর একেবারে সুদে আসলে রিয়াল মাদ্রিদ সবকিছু হিসেব করে নেবে। একদম লেট সি। আর সেই সঙ্গে আমরা তো এল ক্লাসিকো নিয়ে বলছি, আর তোমাদের জন্য একটা ফ্রি কিক ছিল, যেটা হচ্ছে এই সিজনে রিয়েল মাদ্রিদের হয়ে সব থেকে হাইয়েস্ট গোল কে করেছে, আর সেটার উত্তর কিন্তু এখনো পর্যন্ত ফেসবুকের কমেন্ট বক্সে এসছে, যেখানে সন্টু বসাক লিখছেন কিলিয়ান এমবাপে 24টা গোল।
1: আর টেলিফোন লাইনেও একজন বন্ধু আছে, শুনে নেব তিনি কি বলেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
0: আর গোল কটা করেছে?
2: 26

0: 27টা কত বলে বেশ
1: বেশ শুনতে থাকো। বন্ধুর নামটা বলেছে, গোল সংখ্যাও বলেছে, কিন্তু ফেসবুকের গোল সংখ্যার সঙ্গে বন্ধুর ফোনের গোল যেটা বললো গোল সংখ্যা একটু ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, আরও বাকিরা উত্তর দিতে থাকে।
2: হ্যাঁ মানে সামান্য ডিফারেন্স, ঠিক আছে, মানে সবসময় তো মানে হিসাব রাখা সম্ভব না।
1: একদম একদম একদম ঠিক আছে, তোমরা কিন্তু আমাদের ফোন কলে উত্তর দিতে থাকো। সেই সঙ্গে আমরা যেই কথাটা বলছিলাম এল ক্লাসিকোতে, আর মানে এল ক্লাসিকো নিয়ে কথা বলতে বলতে লা লিগাতে কিন্তু এই মুহূর্তে পুরো জমজমাট ব্যাপার হয়ে গেছে। আর আমরা যদি লিগ টেবিল দেখি, লালিগার লিগ টেবিলও কিন্তু বেশ মানে একদম ক্লোজ ফাইট চলছে প্রত্যেকটা টিমের মধ্যে।
2: হ্যাঁ, এবং বার্সেলোনা টেবিলের যে টপ পজিশন সেটা কিন্তু মেইনটেইন করছে, মানে
1: 91 পজিশনে 91 পয়েন্ট নিয়ে পজিশন 1 এ রয়েছে। বাট
2: 91 পজিশন, 91টা তো দলই নেই লালিগাতে গো,
1: 91 পয়েন্টে নাম্বার 1 এ রয়েছে। বাট 2 আর 3 এর মধ্যে রিয়াল মাদ্রিদ আর ভিলারিয়াল যেটা রয়েছে, রিয়াল মাদ্রিদ 77 পয়েন্টে সেকেন্ডে রয়েছে আর ভিলারিয়াল রয়েছে 69 পয়েন্টে।
2: মানে তুমি কখনো ভাবতে পেরেছিলে ভিলারিয়াল রিয়াল মাদ্রিদের সাথে ফাইট করবে?
1: এক্স্যাক্টলি, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ 4 নম্বরে রয়েছে 63 পয়েন্টে।
2: মানে ভিলারিয়ালের কিন্তু যে পারফরমেন্সটা, মানে জোকস অ্যাসাইড, কিন্তু বেশ ভালো। এবং সবচেয়ে বড় কথা, ভিলারিয়াল কিন্তু স্প্যানিশ সেরকম কোনো বড় দল নয়, মানে সেভিয়া, অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, আমরা জেনারেলি এই দলগুলোর নামই শুনে ছোটবেলা থেকে বড় হয়েছি। কিন্তু ওই যে বলে না ফুটবলের, মানে ফুটবলে অ্যাকচুয়ালি যখন কোনো দল মাঠে নামে সেই মুহূর্তে তুমি অন পেপার কতটা স্ট্রং ওটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি ওই 90 মিনিট কিরকম খেলছো। আর জোসে মরিনোর, এবং 90 মিনিট তুমি খারাপ খেলেও ম্যাচটা জিততে পারো, কারণ জোসে মরিনোর একটা ফেমাস কোট আছে যে তুমি কেমন খেলছো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি ম্যাচ শেষে তিনটে পয়েন্ট নিয়ে ফেরত যেতে পারছো কিনা। এবং ভিলারিয়াল কিন্তু দেখো, যদি ভিলারিয়ালের ম্যাচগুলো যদি তুমি দেখো, ভিলারিয়ালের ম্যাচে কিন্তু তুমি মানে ওরকম দৃষ্টিনন্দন ফুটবল সেটা কিন্তু তুমি দেখতে পাবে না, কিন্তু তুমি এফেক্টিভ ফুটবল দেখতে পাবে। আমরা যে বছর লেস্টার সিটি যে বছর চ্যাম্পিয়ন হলো প্রিমিয়ার লিগে, হ্যাঁ সেই সময় লেস্টার সিটিরও যদি পারফরমেন্সগুলো দেখো, জেমি ভার্ডি যে বছর আর কি তাদের উত্থানগুলো হলো সেই বছর, এবং ফেমাস হ্যারি ম্যাগুয়ার সেখান থেকে কিন্তু তারও উত্থান। তো সেই বছর যদি তুমি লেস্টারের পারফরমেন্সটা দেখো, লেস্টার কিন্তু সে বছর খুব ভালো ফুটবল খেলেছে, একদম অসাধারণ, চোখ জুড়িয়ে গেছে, এরকম নয়। কিন্তু লেস্টার সিটি যে কাজটা সেই ইয়ার করেছিল সেটা হচ্ছে তারা কিন্তু একটা এফেক্টিভ ফুটবল খেলেছিল, এবং যেই কারণে কিন্তু তারা সে বছর ট্রফিটা পেয়েছিল। এবং এবছর ভিলারিয়ালের উত্থান ডেফিনেটলি স্প্যানিশ ফুটবলের জন্য কিন্তু একটা খুব ভালো বার্তা নিয়ে আসবে।
1: এইবার আমরা এই এফেক্টিভ ফুটবলের কথা বলছি, আর্সেনালের দিকে যাই, কারণ আর্সেনাল কিন্তু এখনো পর্যন্ত টেবিল টপ করে রয়েছে ইপিএল এ, ইংলিশ প্রিমিয়ার লিগে।
2: একদমই তাই, আর্সেনাল মানে আর্সেনালকে আমরা বলতাম যে ফুটবলের সাউথ আফ্রিকা, ফুটবলে আরসিবি, মানে প্রিমিয়ার লিগের আরসিবি ছিল হচ্ছে আর্সেনাল। তো মনে হচ্ছে
1: মাঠে ডমিনেশন থাকতো কিন্তু ক্যাবিনেটের ট্রফি থাকতো।
2: হ্যাঁ, আমার মনে হয় আর্সেনাল এবছর জানো তো ওই আরসিবি ট্রফিটা জেতার পরে না, আর্সেনাল সেটাকে অ্যাজ ইন্সপিরেশন নিয়ে এবছর তারাও ওখানে ভালো কিছু করার চেষ্টা করছে।
1: অ্যাকচুয়ালি আমরা যদি লিগ টেবিল দেখি, অলমোস্ট আর্সেনাল জিতে গেছে বললেই চলে, কারণ 36 ম্যাচে আর্সেনাল 79 পয়েন্টসে রয়েছে, আর সেকেন্ডে রয়েছে হচ্ছে ম্যানচেস্টার সিটি যেখানে 35 ম্যাচে 74 পয়েন্ট। হ্যাঁ ক্লোজ ফাইট রয়েছে, বাট আর্সেনাল
2: দেখো মানে 35 ম্যাচ মানে মানে আর তিনটে মতো ম্যাচই বাকি আছে, তো সেই হিসেবে যদি তুমি দেখো, আর মানে এখান থেকে আর্সেনাল খুব খারাপ কিছু না করলে এবছর হয়তো প্রিমিয়ার লিগটা আমরা আর্সেনালের হাতেই দেখতে পাবো, এবং এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে এই দলটার জন্য।
1: আর একটা বড় অ্যাচিভমেন্ট কি জানো, এই বছরে যেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড নাম্বার 3 তে শেষ করতে চলেছে।
2: হ্যাঁ ম্যানচেস্টার ইউনাইটেড, দেখো ম্যানচেস্টার ইউনাইটেড একটা সময় ছিল, মানে আমি যখন ছোটবেলায় ফুটবল খেলা দেখা আমি যখন শুরু করেছি সেই সময় ওয়েন রুনির মতো প্লেয়াররা, শুধু ওয়েন রুনি নয়, সেই সময় রবিন ভ্যান পার্সি, ড্যানি ওয়েলব্যাক, সেই মানে দেগিয়া সেই সময় গোলে খেলতো, এবং আরও যা যা নামগুলো ছিল, হ্যাঁ ওই 12-13 সময় আর কি। তো তখন আমি মানে ক্লাস 3-4 পড়তাম, তো তখন থেকে হয়তো মানে ফুটবল খেলা দেখা আমার শুরু, এবং সেই সময় কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের একটা স্বর্ণযুগ চলেছে অ্যালেক্স ফার্গুসনের আমলে, এবং সেই সময় থেকে যে ডাউনফলটা আরম্ভ হয়, অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পরে ডেভিড মোয়েস অতটা ভালো করতে পারেনি। তবে হ্যাঁ, যেটা আমরা একটা মানে আগের খেলাধুলো আমরা একটা থিওরি বানিয়েছিলাম যে যদি ইন্টারিম কোচের আন্ডারে ভালো করে
1: পার্মানেন্ট, মানে ওটাকে ইন্টারিম কোচ হিসেবেই আমরা রেখে দিই জানো, কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যালেক্স ফার্গুসন বেরিয়ে যাওয়ার পর থেকে একটা কার্স দেখেছি, যতক্ষণ ম্যানেজাররা ইন্টারিম পজিশনে রয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড খুব ভালোভাবে খেলছে, যখনই সেই ইন্টারিম ম্যানেজার পারমানেন্ট ম্যানেজার হয়ে যাচ্ছে ডাউনফল শুরু হয়ে যাচ্ছে। সো এখনো পর্যন্ত যখন আমাদের আলমোরিনকে স্যাক করা হলো, তারপরে যে আমাদের কোচ হিসেবে ইন্টারিম ম্যানেজার হিসেবে এলো, তাকে কিন্তু পারমানেন্ট করা হয়নি, অর্ধেকটা সিজন ধরে তাকে ইন্টারিম হিসেবেই খেলা।
2: না না না, এটা এটা এই ঋত্বিকের এই থিওরিটা এখনো অব্দি কাজ করছে। আমি আমার একটা বন্ধুর কথা বললাম না, যে দিল্লিতে থাকে, তো তার ক্ষেত্রেও না এরকম, সে না এরকম অনেক অনেক থিওরি বানায় এবং ওই থিওরিগুলো কাজ করে, মানে
1: খেলাধুলোতে থিওরি তো বানাতেই।
2: এবং এই এই আমি দেখেছি রিয়েল মাদ্রিদ ফ্যানদেরই এই ব্যাপারটা থাকে, এই যে নতুন নতুন থিওরি।
1: এই থিওরির কথা বলছো, ঠিক আছে, দেখা যাক ম্যানচেস্টার ইউনাইটেড এই সিজনে যেইভাবে খেলছে কি পরের বছরে যে চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে সেখানে যেতে পারবে কিনা। আর আশা করি কোনো অঘটন না,
2: টিমে শেষ করলে তো ডেফিনেটলি চ্যাম্পিয়ন্স লিগেই যাবে,
1: ইউসিএল দেখতে পারছি। আর সেই সঙ্গে কিন্তু ফ্রি কিকের উত্তরও বন্ধুদের থেকে আসছে, শুনে নি বন্ধু কি বলছে।
2: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
1: ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারো যুবাণী কলকাতা। আর সেইখানে কিন্তু আরও একজন বন্ধু ফোন কলে চলে এসেছে, শুনে নি।
2: হ্যালো,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: ২৯টি
1: কে গো, না শুধু তো সংখ্যা বললে চলবে না, তোমাদের তো বলতে হবে যে কে সবথেকে বেশি গোল করেছে।
2: নামটা জিজ্ঞেস করা হয়েছে, কে সবথেকে বেশি গোল করেছে, তো
1: এটা তো তোমাদের বলতে হবে। আর তোমরা যতক্ষণ বলছো ততক্ষণ না হয় একটা গান শুনে ফিরে আসি।
2: একদমই তাই,
1: তো আমরা নির্মলা রায় এবং সোহন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে যুদ্ধং দেহি গানটা শুনে আবার ফিরে আসছি।

0: শ্যামলা রয় এবং শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে যুদ্ধং দেহি গানটা শুনে আবার স্টুডিওতে ফিরে এলাম। আর সত্যি কথা, এখন কিন্তু মাঠে যুদ্ধ চলছে।
1: হ্যাঁ, একদমই একটা বেশ যুদ্ধাং দেহি মনোভাব কিন্তু আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি, এবং ভারতীয় ফুটবলের আনাচে কানাচেও কিন্তু সেই যুদ্ধাং দেহি মনোভাবটা কিন্তু ছড়িয়ে গেছে, জমে উঠেছে আইএসএল। এবং সেখানে কিন্তু ট্রফির জন্য লড়াই করছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। অনেকদিন পরে কিন্তু টপ দুটো দল, দুটো দলই কিন্তু কলকাতার দুটো দল, এবং ঋত্বিক যখন ইস্ট বেঙ্গল সাপোর্টার, তখন আমার মানে একটু মনে ভয় হচ্ছে যে ইস্ট বেঙ্গল এবার টুর্নামেন্টে জিততে পারবে কিনা। কেন মানে তুমি মানে ওই ওই যে ওই ব্যাপারটা আছে না রিয়াল মাদ্রিদ সাপোর্টারদের,
0: ঠিক আছে, বাট এত বছর ধরে সাপোর্ট করে এসেছি, যেরকম এত বছর ধরে আমি রিয়াল এই আরসিবি কে সাপোর্ট করার পর তারপরে আরসিবি চ্যাম্পিয়ন হয়েছিল।

0: লাস্ট ইয়ারে, ঠিক এত বছর ধরে আমি ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করছি, আশা করি এই সিজনে যদি চ্যাম্পিয়ন নাও হই টপ টু বা টপ থ্রিতে যেন ফিনিশ
1: না, টপ টুতে ফিনিশ করবেই, মানে এখান থেকে, মানে যদিও আমি আর ইস্ট বেঙ্গলের ওপর খুব একটা ভরসা নেই, মানে আমি এই দলটাকে 2010 থেকে দেখছি এবং প্রত্যেক বছর আমরা সিজনটা শুরু যখন করতাম প্রথম 10-20টা ম্যাচ, মানে তখন তো আই লিগ অনেক লম্বা একটা লিগ হতো, প্রায় 36 ম্যাচের লিগ হতো, এবং সেই সময় প্রথম 10-20টা ম্যাচ আমরা দেখতাম মোটামুটি ওই ইস্ট বেঙ্গল টপে আছে, এবং তারপরে হঠাৎ করে এমন এমন দলের বিরুদ্ধে হারতে শুরু করতো, মুম্বাই এফসির বিরুদ্ধে হেরে যাচ্ছে, হ্যালের এগেনস্টে হেরে যাচ্ছে, তো না আমরা আমরা দেখে ভাবতাম এটা কী হচ্ছে হঠাৎ করে, তো এই কোনো একটা কার্স আছে আর কি ইস্ট বেঙ্গলের ওপর। আর মানে আমি এক্ষেত্রে একটা খুব মানে ইন্টারেস্টিং কথা যেটা আমি প্রত্যেকটা খেলাধুলাতেই বলি, ওই যে ফুটবলে দুটো এল আছে না, ফুটবলের বানানে ওই একটা এল হচ্ছে লাক, তো হয়তো কখনো কখনো লাকও ফেভার করেনি আমাদের, আমরা মানে ইস্ট বেঙ্গলদের যদি দলটাকে দেখি অনেক সময় রেফারির ভুল সিদ্ধান্ত, অনেক সময় কন্ডিশন খারাপ, এফসির ম্যাচ খেলার একদিনের মধ্যেও আই লিগের ম্যাচ খেলতে হয়েছে, সেরমও কন্ডিশন হয়েছে, তো সব কিছু মিলিয়ে অনেক ক্ষেত্রেই হয়তো আমরা ট্রফিটা হেরে মানে ট্রফিটা পাইনি সেই সময় ইস্ট বেঙ্গল দল, কিন্তু ডেফিনেটলি মানে যদি দেখো লাস্ট 10 বছরে মানে তার আগের যে টাইমটা সেই সময় সবচেয়ে সাকসেসফুল দল কিন্তু ছিল, মানে সবচেয়ে বেশি পয়েন্ট জাতীয় লিগে পাওয়া যে দলটা ছিল সেটা কিন্তু ছিল ইস্ট বেঙ্গল, এবং আবারও অনেক বছর পর টপ থ্রিতে ইস্ট বেঙ্গলকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি যে ডাউনফলটা 19 থেকে আরম্ভ হয়েছিল ইস্ট বেঙ্গলের, তখন আলেহান্দ্রো মেনেন্ডেস তার আমলে বেশ কিছুটা চাপের মধ্যে পড়লো, তারপর ধীরে ধীরে সেখান থেকে মুভ করতে থাকলো 20-তে রবি ফাউলার এরা, এবং তারপরে আস্তে আস্তে ওই 9-10-11 ওই জায়গাটাতে ফিক্স হয়ে গিয়েছিলো, এবং সেখান থেকে যে জাম্পটা এবছর আমরা দেখেছি কার্লোস কোয়াদ্রাতের হাত ধরে হয়তো একটা সুপার কাপ আসে, কিন্তু অস্কার ব্রুজোন ডেফিনেটলি বেশ বড় একজন কোচ।
0: আর অস্কার ব্রুজোর কিন্তু এর আগেও যেটা আমি বলেছিলাম এশিয়ার মাঠে কিন্তু তার রেকর্ড ট্র্যাক রেকর্ড খুব ভালো ছিল, আর ইস্ট বেঙ্গলের যখন কোচ হয়ে আসার আগে কিন্তু সে এফসি টুর্নামেন্টে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে বসুন্ধরা টিমসের হয়ে, যেটা বাংলাদেশে রয়েছে, এছাড়াও আমাদের অন্যান্য এশিয়ান টিমসের সঙ্গে কিন্তু সে খুব ভালোভাবে পারফর্ম করেছিল।
1: ডেফিনেটলি অস্কার ব্রুজোন রেজাল্ট ওরিয়েন্টেড কোচ, আমরা বসুন্ধরা কিংসের হয়ে তাকে যেটা বাংলাদেশে ফেডারেশন কাপ জিততে দেখেছি, বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ সেটা জিততে দেখেছি, তার আগে নিউ রেডিয়ান্টে ছিলেন মালদ্বীপসে, সেখানেও মালদ্বীপসের যে এফএ কাপ সেটা জিতেছেন, এবং ভারতে তার যখন তিনজন কোচ ছিলেন তিনি কিন্তু নিকোলাস আনেলকা তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন মুম্বাই সিটি এফসিতে, এবং তারও আগে উনি কিন্তু স্পোর্টিং ক্লাব দি গোয়ার কোচ ছিলেন, সুতরাং ডেফিনেটলি কোচিং আমি তো বলছি, তার আগে সেল্টা ভিগোরতেও কিন্তু তার এক্সপিরিয়েন্স রয়েছে স্প্যানিশ টিম,
0: মানে বিদেশেও কিন্তু তার যে এক্সপোজারটা রয়েছে, তো
1: এবং সাউথ এশিয়ান স্পেশালিস্ট কোচ অস্কার ব্রুজোন, এই আবহাওয়ার সঙ্গে তিনি কিন্তু ওয়েল অ্যাকাস্টম,
0: আর সেটা রেজাল্ট কিন্তু এখন ইস্ট বেঙ্গল দিচ্ছে, আর আশা করি এই রেজাল্টটা আলটিমেটলি একটা গুড রেজাল্টেই পরিণত হবে, সেটা টাইম বলবে,
1: কিন্তু ইস্ট বেঙ্গলের যে পুরনো রোগ সেটা কিন্তু আবার শুরু হয়ে গেছে, গতকালের ম্যাচটা যদি দেখো পাঞ্জাব এফসি ছিল, পাঞ্জাব এফসির বিরুদ্ধে কিন্তু বেশ একটা মানে আমরা যেটা দেখলাম আর কি গতকাল, যে অনেকটা স্ট্রাগল করলো, স্ট্রাগল করার পরে কিন্তু 0-0 ম্যাচটা ড্র হলো, কিন্তু মানে যে মোহনবাগান যে ড্র করার ফলে যে অ্যাডভান্টেজটি ইস্ট বেঙ্গলের ছিল সেই অ্যাডভান্টেজটা কোথাও যেন তারা হারিয়ে ফেললো, এবং মিগুয়েল যিনি এসছেন বসুন্ধরা কিংস থেকে এবছর ইস্ট বেঙ্গলে বেশ ভালো পারফর্ম করছেন, তিনি কিন্তু গোলের সামনে একাধিক সহজ সুযোগ নষ্ট করলেন, 2-3 বার বলটিকে বারে মারলেন, এবং কলকাতা ময়দানে একটা কিন্তু খুব পুরনো প্রবাদ আছে, যদি তোমার মানে তোমার শট যদি বারে লাগে তাহলে তুমি কিন্তু সেই ম্যাচ জিতে ফেরো না, এবং সেটা কিন্তু কাল আরেকবার আমরা দেখতে পেলাম,
0: তো এটা একটা আনফর্চুনেটলি বিষয়। তবে তোমরা কি এখন সঠিক উত্তর দিতে পারবে আমাদের ওই ফ্রি কিকটার?
1: আরো এক বন্ধু আছে, শুনে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: না, কোনোভাবে শোনা যাচ্ছে না, কিন্তু কোনো সমস্যা নেই, আমাদের ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে চটপট করে তোমরা উত্তর দিয়ে দাও যে এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে সব থেকে বেশি গোল কে করেছে, আর কটা গোল করেছে এটাও বলতে পারো, এটা একটু বোনাস
1: পয়েন্ট, মানে এটা বোনাস
0: একদম। তো আরও একজন বন্ধু ফোন করে, শুনে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না কোনোভাবে শোনা যাচ্ছে না, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমরা তো গল্প করছি।
1: আপনাদের একটা অনুরোধ যে আপনারা যখন ফোনটা করবেন একটু রেডিও সেট থেকে দূরে এসে ফোনটা করবেন, তাহলে আপনার আওয়াজটা ক্লিয়ারলি আমাদের কাছে আসবে।
0: এক্স্যাক্টলি। তো তোমরা

0: আমাদের ফেসবুকে উত্তর দিতে থাকো, ততক্ষণ না হয় আমরা লাস্ট ফোন কল নিয়ে নিই।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ না, এতো হ্যালো বলে কেটে দিলে হবে না, আমাদের তো উত্তরটাও দিতে হবে। তো তোমরা আমাদের উত্তর দিতে থাকো, আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে এখনও পর্যন্ত উত্তর আসছে, অনেকগুলোই উত্তর এসছে কিলিয়ান এমবাপে। এবার এটা সঠিক না বেটিক, এটা কিন্তু লাস্ট ফোন কল নেওয়ার পরেই বুঝতে পারবো লাস্ট ফোন কল কি এটা হবে, দেখে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, কোনোভাবে শোনা যাচ্ছে না। তো এটা কি সঠিক উত্তর? এটা কি এখন দিয়ে দেব? ওর স্বপ্নময় না, লাস্ট
2: ফোনটা ফোন কলের জন্য আমরা অপেক্ষা করি এবং বলতে বলতে এসেও গেছে,
1: একদম
2: শুনে নেব কে বলছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার,
3: আমি দক্ষিণ চব্বিশ ঘন্টা কুলদলির মইপিঠ থেকে বুদ্ধদেব মাইতি।
1: বেশ, উত্তরটা
3: কিলিয়ান এমবাপ্পে 24টা গোল করেছে।
1: বেশ, শুনতে থাকুন তাহলে স্বপ্নময়, এটা কি সঠিক উত্তর?
2: একদমই তাই। সুতরাং কিলিয়ান এমবাপ্পে,
1: জোরে হাত তালি।
2: যার কথা আমরা বারবার বলছি, রিয়াল মাদ্রিদের হয়ে বছর অসাধারণ ফর্মে আছে, কিন্তু যেই মানে ব্যাপারটা তার ক্ষেত্রে লাগে যে কিছুটা কিন্তু সেলফিশ, এবং সেই ব্যাপারটা কিন্তু রিয়াল মাদ্রিদকেও কিছুটা ভোগাচ্ছে। তবে যে কথাটা আমি বারবার বলছি, যে কোনো স্ট্রাইকার কিন্তু একটু সেলফিশ হয়, মানে তুমি যদি এর আগেও দেখো জ্লাতান ইব্রাহিমোভিচ, কেননা তারও একটা খিদে থাকে গোল করার, এবং সেখানে মানে স্ট্রাইকার একটু সেলফিশ না হলে যদি গোলের ওপেন নেটের সামনে এসে কোনো স্ট্রাইকার পাস করে, তাহলে সেটা কিন্তু মানে ঠিক এক্সপেক্টেড নয়। কিন্তু হ্যাঁ, কিলিয়ান এমবাপ্পে যত পরিণত হবে তত হয়তো আরো ভালো ফুটবলার হয়ে উঠবে।
1: সেলফিশনেসটা ঠিক আছে, একটু দরকার, কারণ এখন ইয়াং এজ, এখনই তো নিজের স্ট্যাটস বাড়াতে হবে। আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও দেখেছি, সে যদি নিজের জন্যে না খেলতো আজ কিন্তু সে নিজের এই লেগাসিটা সেটা তৈরি করতে পারতো না। তো কিলিয়ান এমবাপ্পে আশা করি বোধহয় রোনাল্ডোর রাস্তাটাই ফলো করছে, যে টিমের আগেও আগে যদি তুমি নিজের স্ট্যাটসটার দিকে দেখো, দেখো যে এই কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ, এই রিয়াল মাদ্রিদ বলছি, ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনার যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল
2: ম্যাচটা, তোমার মাথা থেকে রিয়াল মাদ্রিদ বেরোচ্ছে না।
1: ঠিক আছে শোনো,
2: তুমি তুমি এল ক্লাসিকো হারার পরে তুমি চোখের সামনে শয়নে স্বপ্নে তুমি রিয়াল মাদ্রিদ দেখছো?
1: আরে তুমি এখন আর্জেন্টিনাকে নিয়ে বলো, কারণ আর্জেন্টিনা যে জিতেছিল সেখানে কিন্তু ফাইনালে ধাওয়া রিয়াল বলছি, কিন্তু যাই হোক, কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছিল। ভাবো ওই লাস্ট গোলটা যদি মারতে পারতো আমাদের ফ্রান্সের ওই প্লেয়ারটা, দেম্বেলেই বোধহয় প্রবাবলি শটটা মেরেছিল আর মার্টিনেস সেভ করেছিল, তাহলে কিন্তু এমবাপ্পের মাথায় তো মুকুট পড়তোই, সেই সঙ্গে আমরা হয়তো এমবাপ্পেকে আজকে এখন সেলফিশ প্লেয়ারটাও বলতাম না,
2: কিন্তু গ্রেটেস্ট অফ অল টাইম তিনি কিন্তু ট্রফিটা
1: শেষ আশিস তিনি হেসেছেন।
2: এবং মানে সত্যি মানে লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে, মানে বিশ্ব ফুটবলে হয়তো তার মতো ফুটবলার খুব কমই আসেন, অত স্কিলফুল প্লেয়ার, মানে আমরা তার চোখ দিয়ে প্রাইমের খেলা দেখো, 2010 বিশ্বকাপ, 2014 বিশ্বকাপ, সেই সময়টা তার প্রাইম ছিল, মানে যে বছর বিশ্বকাপে। এখন তো লিওনেল মেসি ধীরে ধীরে ফেড অ্যাওয়ে করছে, বাট তুমি যদি তার প্রাইমের টাইমটা দেখো, সেই সময় মানে তার ড্রিবলিং স্কিল, একা তিন চারটে প্লেয়ারকে টেনে বেরিয়ে যেতে পারতেন, এবং সেই ক্ষমতাটা ছিল তার মধ্যে, এবং সেই কারণে তিনি এই ট্রফিটা ডিজার্ভ করতেন, যেমন 2011 বিশ্বকাপটা ডিজার্ভ করতো সচিন তেন্ডুলকার।
1: একদম। আর যখন ওয়ার্ল্ড কাপ নিয়েই কথা হচ্ছে, জানোই তো ওয়ার্ল্ড কাপ 11 জুন থেকে শুরু হবে, তো এই ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা ফ্রি কিক থাক তোমাদের জন্য। এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সব থেকে বেশি গোল কোন প্লেয়ার করেছে?
2: খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, এখনো অব্দি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সব থেকে বেশি গোল কোন প্লেয়ার করেছেন, তোমরা তোমাদের উত্তর জানাতে পারো 0332213134 এই নাম্বারে, অথবা আমাদের ফেসবুক পেজে যে পোস্টারটি আছে তার নিচেও কিন্তু কমেন্ট করে জানাতে পারো।
1: একদম, তোমরা আমাদের উত্তর দাও আর আমাদের ফেসবুক পেজে উত্তর দিতে থাকো, আর সেই সঙ্গে তোমাদের জন্য না হয় এখন রইল জাভেদ আলীর কণ্ঠে জিয়া লাগে না গানটি।

0: একদম ফিরে এলাম স্টুডিওতে, জাভেদ আলীর কণ্ঠে জিয়া লাগে না গানটি শুনে। আর এখন কিন্তু আমরা ফেসবুক লাইভেও রয়েছি, তো তোমরা সরাসরি আমাদের সঙ্গে
1: এবং ফ্রিকিকের যে প্রশ্নের উত্তরগুলো আছে সেই ফ্রিকিকের প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা ফেসবুক লাইভে কমেন্ট করেও জানাতে পারো।
0: একদম। আর আমাদের লাস্ট ফ্রিকিকে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, এখনো পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবথেকে বেশি গোল কে করেছে? আর তোমরা আমাদের উত্তর দিতে থাকো ফেসবুকে। এখনো পর্যন্ত একটা উত্তর এসেছে, সন্টু বসাক লিখে আমাদের সঙ্গে ফোনে আবার যোগাযোগ করতেই পারো। আর আমাদের ফেসবুক পেজ তো খোলা রয়েছেই, আর সেই সঙ্গে এখন আমরা অন ফেসবুকে
1: লাইভও আছি। মানে আমরা সুতরাং হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে সামনেই বিশ্বকাপ আসছে, তবে এরই মধ্যে ব্রাজিল কিন্তু তাদের যে প্রিলিমিনারি স্কোয়াড সেটা কিন্তু অ্যানাউন্স করেছে। এবং সেই প্রিলিমিনারি স্কোয়াডটাকে তুমি যদি দেখো, যদি তুমি ওটাকে অ্যানালাইজ করার চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পাবে যে সেই স্কোয়াডে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলারদের কিন্তু ডেকে পাঠিয়েছেন কার্লো আনসেলোত্তি। এবং যেটা সবচেয়ে সুখবর যে নেইমারের ব্রাজিল দলে প্রত্যাবর্তন।
0: তুমি নেইমারের কথা বললে আমার পুরো
1: ব্রাজিলেরও হয়ে গেল এবার বন্ধুরা,
0: এইভাবে বলো না। বাট ঠিক আছে, আশা করি নেইমারকে ওই ফর্মে যদি দেখতে পাই, নেইমারের 2015-16-14 ফর্ম,
1: 2013-14 ফর্মটা, মানে সেই সময় নেইমারের যে ফর্মটা ছিল, তিনি হয়তো একটা স্বপ্নের ফর্মে ছিলেন। এবং ইতিমধ্যে একজন বন্ধু হয়তো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন, শুনে নেব তিনি কি বলেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি ঋদ্ধি বলছি, আমি হচ্ছে নদিয়ার রাসফুলিয়া থেকে বলছি।
0: বেশ,
1: উত্তরটা
2: হ্যাঁ বলছি, কলকাতা নাইট রাইডার্স কি 2014 সালের মতন কিছু?
0: বন্ধুর ফোন কেটে গেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বন্ধু আবার আমাদের সঙ্গে ফোন কলে যোগাযোগ করতে পারো। কিন্তু হ্যাঁ, তোমরা আমাদের যে ফ্রিকিকের প্রশ্নটা রয়েছে সেটাও কিন্তু তোমরা আমাদের উত্তর, প্রশ্নের উত্তরটা দাও আমাদের ফোন করে, যে এখনো পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবথেকে বেশি গোল কে করেছে?
1: আমাদের লাইভেও কিন্তু চলে এসেছে উত্তর, যে মিরোস্লাভ ক্লোজে 16টা গোল।
0: হ্যাঁ, প্রবাল মহাপাত্র লিখছেন মিরোস্লাভ ক্লোজে 16টা গোল। আর সেই সঙ্গে আরো একজন বন্ধু ফোন করলে, শুনেনি।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোনো কারণে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে।
0: আর তো এটা সঠিক না বেঠিক আমরা বলবো ঠিকই, তবে একটা লাস্ট ফোন কল নিয়ে নি, তো ফোন কলের অপেক্ষায় রয়েছি।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
0: না আপনার কথা তো,
1: কথাটা ঠিক শোনা যাচ্ছে না।
0: তো এটা সঠিক না বেঠিক, লাস্ট ফোন কলের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। আর দেখা যাক লাস্ট ফোন কল কি বলে আমাদের। লাস্ট ফোন কল চলে এসেছে, বন্ধু কি বলে শুনে নি।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: মুর্শিদাবাদের ওয়াকিল আহমেদ বলছি।
0: বেশ,
1: উত্তরটা
3: ব্রাজিলের পেলে।
0: ব্রাজিলের পেলে বন্ধু উত্তর দিলেন, তবে এটা কি সঠিক উত্তর? তবে ফেসবুকে যারা উত্তর দিয়েছো মিরোস্লাভ ক্লোজে, তাদের জন্য কিন্তু রইল এখন জোরে হাততালি।
1: মিরোস্লাভ ক্লোজে জার্মান প্লেয়ার ছিলেন, এবং 2010 বিশ্বকাপে তিনি কিন্তু তার স্বপ্নের ফর্মে ছিলেন, এবং সেই বছর তার যে পারফরমেন্স ছিল, আমরা ছোটবেলা থেকে ইনফ্যাক্ট মিরোস্লাভ ক্লোজেকে দেখে কিন্তু বড় হয়েছি। এবং থমাস মুলার, মিরোস্লাভ ক্লোজে, এরা কিন্তু মানে অনেক আমাদের যে এজের যারা ছিল, হয়তো আমরা, হ্যাঁ আমরা মারাদোনাকে দেখিনি, কিন্তু আমরা এই প্লেয়ারগুলোকে দেখে বড় হয়েছি। জ্লাতান ইব্রাহিমোভিচ,
0: বা আমরা জার্মানির কথা যখন বলছি,
1: বাস্তিয়ান সোয়েনস্টাইগার, ম্যানুয়েল নুয়ার,
0: তারপরে ম্যানুয়েল নুয়ার তো এখনো খেলছেন, তারপরে আমরা যদি,
1: হ্যাঁ ম্যানুয়েল নুয়ার এখনো খেলছে, কিন্তু ওই জার্মানির মেইন দলটা থেকে কিছুটা মানে সাইড হয়ে গেছেন,
0: স্টিল এখনো মেইন গোলকিপার হয়ে বায়ার্ন মিউনিখের হয়ে খেলছে এই 41 বছর বয়সে। আর ম্যানুয়েল নয়ারের যে গোলকিপিং স্টাইল, সে কিন্তু অ্যাটাকিং গোলকিপিং করে, মানে মাঝে মাঠেও তাকে।
1: ম্যানুয়েল নুয়ের যখন তার কেরিয়ারটা শুরু করেছিলেন শালকের হয়ে, সেই সময় ম্যানুয়েল নুয়ের স্ট্রাইকার হিসেবে খেলতেন, তো পরবর্তীকালে কোনো একটি ম্যাচে, কোনো একটি প্রদর্শনী ম্যাচে গোলকিপারের অভাব দেখা দেয় দলের মধ্যে, এবং তখন কিন্তু ম্যানুয়েল নুয়ের গোলকিপিং করেন, এবং তারপর থেকে কিন্তু ম্যানুয়েল নুয়েরকে আমরা গোলকিপার হিসেবেই দেখেছি। সুতরাং ম্যানুয়েল নুয়ের ছিলেন একজন অনফিল্ড প্লেয়ার, যিনি কিন্তু পরবর্তীকালে তার পজিশন শিফট করেন, এবং একদম শালকের যে যুব দল সেখান থেকে কিন্তু ম্যানুয়েল নুয়ের উত্থান, এবং সেখান থেকে কিন্তু আজকে ম্যানুয়েল নুয়ের হয়ে উঠেছেন। এবং ডেফিনেটলি এটা কিন্তু একটা খুব সুন্দর এক্সাম্পল। এবং তুমি যদি দেখো বিশ্ব ফুটবলে আমরা মানে গোলকিপারদের কিন্তু হিরো হয়ে উঠতে হয়তো আমরা খুব কমই দেখেছি। একটা সময় রেনে হিগুয়েতা, তিনি তার স্কর্পিয়ন কিকের জন্য বিখ্যাত ছিলেন, তারপর দিদা ছিল ব্রাজিলের, এবং পরবর্তীকালে জিয়ানলুগি বুফন, ম্যানুয়েল নুয়ের, অ্যালিসন বেকার এখন ব্রাজিলের গোলরক্ষক,
0: বা বেলজিয়ামের গোলকিপার আমাদের
1: থিরবাও কুর্তোয়া,
0: স্প্যানিশ গোলকিপার দিগিয়া,
1: এবং তুমি ইকের ক্যাসিয়াসের কথা ভুলে যাচ্ছ, 2010 বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস উইনার, এবং ইকের ক্যাসিয়াস

0: গার্সিয়ার মতো গোলরক্ষক আমার মতে আমি খুব কম দেখেছি, এবং সেই সময় যদি তুমি দেখো দুজন গোলরক্ষক ভালদেস এবং ক্যাসিয়াস, এই দুজন স্প্যানিশ টপ দুজন গোলরক্ষকের মধ্যে মানা হতো, কিন্তু ক্যাসিয়াস যেহেতু স্প্যানিশ টিমে ছিল অলরেডি, তাই ভিক্টর ভালদেস কোনো কারণে কিন্তু তিনি স্প্যানিশ দলে কখনো খেলতে পারেননি সেভাবে, কিন্তু দুজনে কিন্তু সমমানের গোলকিপার ছিল, এবং ভিক্টর ভালদেস বার্সেলোনার মেন কিপার ছিল এবং ইকের ক্যাসিয়াস কিন্তু ছিল রিয়েল মাদ্রিদের মেন কিপার, সুতরাং এদের দুজনের মধ্যে কিন্তু একটা টাসেল সবসময় চলতে থাকতো।
1: যেরকম আমরা ব্রাজিলেও এই মুহূর্তে দেখছি, যেখানে আমরা এডারসন মরেস বা অ্যালিসন বেকারের মধ্যে হয়, যেখানে আমরা বেশিরভাগ সময় আমরা দেখি ব্রাজিলের ইন্টারন্যাশনাল টিমে
0: অ্যালিসন বেকারি
1: কিন্তু বেশি সুযোগ পায়, কিন্তু এডারসন মরেসও কিন্তু খুব ভালো নামি একজন গোলকিপার, কারণ তার আমরা দেখেছি কিন্তু ম্যানচেস্টার সিটিতে কিন্তু সে খুব ভালো গোলকিপিং করে, আর সেই কিন্তু সেখানকার প্রাইম গোলকিপার।
0: একদমই তাই, মানে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, গোলরক্ষকের যে পজিশনটা সেটা সিঙ্গেল পজিশন, মানে তুমি যদি দেখো ইয়ের ক্ষেত্রে মানে ভারতীয় দলের ক্ষেত্রেও একসময় সুব্রত পাল, সন্দীপ নন্দী, অরিন্দম ভট্টাচার্য তিনজন টপ কিপার ছিল ভারতীয় ফুটবলে, কিন্তু সেখানে কিন্তু সুব্রত পালই সুযোগ পেয়েছেন, অরিন্দম ভট্টাচার্য বা সন্দীপ নন্দী তারা কিছুটা কম সুযোগ পেয়েছে, কারণ সেই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা কিছুটা কম জায়গা ছিল আর কি, মানে তো তুমি সেই ব্যাপারগুলোকেও কিন্তু দেখতে পারো। এবং গোলকিপার আমি যেটা বলছিলাম যে ওয়ান অফ আ পজিশন, এবং তাই সেক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ হয়ে যায়। চট করে IWL এর আপডেটগুলো দিয়ে দিই, IWL এ কিন্তু ইস্ট বেঙ্গল 1 পয়েন্ট দূরে চ্যাম্পিয়ন হওয়ার থেকে, অ্যান্থনি অ্যান্ড্রুজের ছেলেরা কিন্তু মেয়েরা তারা কিন্তু অসাধারণ খেলছে, এবং আগের ম্যাচে সেসা ফুটবল একাডেমির বিরুদ্ধে কিন্তু একটা বেশ বড় জয়, 6 গোলে করেছে, এবং সেই ম্যাচটা একটা অসাধারণ 6-0 গোলে তারা ম্যাচটা জিতে নিয়েছে। ফাজিলা ইকুয়াপুট পরপর 10টা ম্যাচে গোল করেছে, এবং চিমা ওকরের রেকর্ডটাকে কিন্তু ফাজিলা ইকুয়াপুট ছুঁয়ে নিলেন।
1: আর এখানে কিন্তু আমরা তাহলে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে দেখছি, ঠিক আছে।
0: হ্যাঁ মানে আজকেও একটা খেলা আছে, আজকেও 7:30 থেকে ম্যাচ আছে ইস্ট বেঙ্গল, এবং আজকের ম্যাচটা যদি ইস্ট বেঙ্গল একটা পয়েন্ট পেতে পারে তাহলে কিন্তু আরও একবার কনসিকিউটিভ সেকেন্ড টাইম ইস্ট বেঙ্গল কিন্তু IWL চ্যাম্পিয়ন হয়ে যাবে।
1: একদম, আমরা এবার আজকের মতো বোধহয় ফুটবল নিয়ে সমস্ত আপডেট তোমাদের হয়ে গেল,
0: এবার ধীরে ধীরে আমরা IPL এর দিকে এগোই,
1: এর দিকে যেইটার জন্য সবাই এক্সাইটেড থাকে। আর IPL এর কথায় আমাদের সবার প্রাণের শহর কলকাতা, আর কলকাতা
0: পরপর 4টে ম্যাচ
1: এক্স্যাক্টলি
0: পরপর 4টে ম্যাচে কিন্তু জয় তুলে নিয়েছে। আগের ম্যাচে মনে হয় আমরা যে বলছিলাম না যে কলকাতার কিছু সমস্যা, কলকাতার টিম ম্যানেজমেন্ট মনে হয় আমাদের কথাগুলো শুনে নিয়েছে,
1: এক্স্যাক্টলি আমাদের কথা শুনেছে আর টিমও সাজিয়েছে। আমি বলেছিলাম মানীশ পান্ডেকে টিমে রাখতে, ঠিক আছে, মানীশ পান্ডেকে ব্যাট

0: কলকাতার দলটা সাজানো হচ্ছে,
1: সেরকম কিছু না। আমরা যদি দেখি কলকাতা এখন এইট পজিশনে রয়েছে, বাট KKR এই এইট পজিশন থেকে কিন্তু পরপর যে চারটে ম্যাচ জিতেছে এইটা একটা গুড সাইন। আর বাকি তিনটে ম্যাচ রয়েছে, এই তিনটে ম্যাচ যদি জিতে যায় আমরা তিন দুগুণে ছয় পয়েন্ট পাচ্ছি, আর আগে রয়েছে নয় পয়েন্ট। তো পনেরো পয়েন্টে যদি আমরা আশা করি আমরা কোয়ালিফাই করতে পারবো, কারণ আমাদের পরের ম্যাচগুলো রয়েছে যেটা হচ্ছে আরসিবির সঙ্গে, তারপরে রয়েছে আমাদের বোম্বের সঙ্গে, আর একটা রয়েছে এলএসজির সঙ্গে।
0: এই যে তুমি আজকে বলে দিলে কোয়ালিফাই করবে, পরে আমার ডাউট হচ্ছে।
1: আরে এইভাবে বলো না, দেখো এইটাই দেখার বিষয় যে KKR কী করে। পরের তিনটে ম্যাচ কিন্তু KKRকে জিততেই হবে।
0: যেমন ধারা ভাষ্যকাররা যখন দেয়, তো একটা খুব ফেমাস লাইন আছে যে কমেন্টেটার স্কার্স, তো এখানে ঋত্বিক কাউকে ভালো বলে দিলে না তারপরে সেই দলের না, মানে আমার একটু ভয় হয় আর কি। না সবসময় হয় না এটা, কিন্তু মাঝে মাঝে কিন্তু হয়ে যায়।
1: না এইভাবে বলো না, ঠিক আছে। যখন কমেন্টেটার স্কার্স নিয়ে কথা হচ্ছে, আমি একটু ব্যাটার কার্স নিয়েই একটা তোমাদের জন্য একটা ফ্রি হিট দিচ্ছি। এখনো পর্যন্ত IPL-এ এই সিজনে সব থেকে বেশি উইকেট কে নিয়েছে, একদম সহজ কথায় কার মাথায় পার্পেল ক্যাপ রয়েছে, আমাদের সরাসরি এটা ফোন কল করে উত্তর দিয়ে দাও 0332131342 নাম্বার, কিংবা আমাদের ফেসবুক পেজে আমাদের যুবাণী কলকাতা, সেখানে আমরা এখন ফেসবুক লাইভ হয়েছি, বা আমাদের পোস্টারটা রয়েছে সেখানে কমেন্ট করে উত্তর দাও যে এখনও পর্যন্ত এই সিজনে পার্পেল ক্যাপ কার মাথায় রয়েছে। আর KKR-এর নিয়ে যে কথা হচ্ছে, KKR-এর বোলিং কিন্তু ইউনিট লাস্ট চার ম্যাচে খুব ভালো হয়েছে, যেখানে কার্তিক ত্যাগি 13 উইকেট নিয়েছে, ভ্যাভা বারোরা 11 উইকেট নিয়েছে, সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী দুজনে মিলে 10 উইকেট।
0: বরুণ চক্রবর্তী ফাইনালি তার ফর্মটা খুঁজে পেলেন, এবং যেটা নিয়ে আমরা সিজনের শুরু থেকেই কথা বলছিলাম যে T20 বিশ্বকাপের যখন থেকে নকআউট স্টেজগুলো শুরু হয়েছে তখন থেকে কোথাও যেন বরুণ চক্রবর্তী তার ফর্মটাকে হারিয়ে ফেলেছিল, কিন্তু সেখান থেকে যে কামব্যাকটা করেছে বরুণ চক্রবর্তী সেটা কিন্তু সত্যিই ভালো। এবং সুনীল নারিন, আমি মানে সুনীল নারিনকে সেই আমি জবের থেকে ক্রিকেট খেলা দেখা শুরু করেছি, মানে তবে থেকে দেখছি 2014 সাল থেকে, এবং একই পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, মানে আমি মানে কনসিস্টেন্সির মনে আরেকটা নাম হচ্ছে সুনীল নারিন। প্রত্যেক বছর KKR এর হয়ে খুব ভালো ব্যাটিংও করতে পারেন, বোলিংও করতে পারেন, এবং আমার মনে হয় সুনীল নারিন মানে তিনি মানে KKR দলটা মনে হয় যতদিন থাকবে ততদিন মনে হয় সুনীল নারিন দলটায় খেলে যাবে।
1: এক্স্যাক্টলি, মানে সুনীল নারিন KKR এর জন্য গোট। আর যে জিনিসটা হচ্ছে এইবার KKR যদি
0: গ্রেটেস্ট অফ অল টাইম,
1: এক্স্যাক্টলি, KKR যদি পরপর তিনটে ম্যাচ জিতে আমাদের প্লে অফসে কোয়ালিফাই করে, KKR-ও কিন্তু একটা ইতিহাস তৈরি করবে।
0: না দেখো এর আগে এরকম ইতিহাস একবার চেন্নাই সুপার কিংস এর ছিল,
1: আরসিবি করেছে,
0: হ্যাঁ, মানে ফার্স্ট হাফটা খুব খারাপ খেলার পরে, আমরা যে বছর IPL সম্ভবত আবুধাবিতে হলো সে বছর ফার্স্ট হাফটা খেলা খারাপ খেলার পরে আমরা কিন্তু দেখেছি সেকেন্ড হাফে পরপর ম্যাচ জিতে কিন্তু সে বছর চেন্নাই সুপার কিংসই কিন্তু যায় পরে রাউন্ডে।
1: এবার দেখার বিষয় যে কলকাতা কি করে। আর সেই সঙ্গে বন্ধু কিন্তু ফোন কলে, শুনে নি বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আনসুল কম্বোজ সব থেকে বেশি উইকেট পেয়েছে।
1: আচ্ছা বেশ, শুনতে থাকো, বন্ধু বলছেন আনসুল কম্বোজ সব থেকে বেশি উইকেট নিয়েছে, ঠিক আছে কোনো সমস্যা নেই।
0: আমাদের লাইভে উত্তর এসেছে, শুভজিৎ বলছে ভুবনেশ্বর কুমার, প্রবাল মহাপাত্রও বলছে ভুবনেশ্বর কুমার।
1: আচ্ছা, এরকম অনেক অনেক উত্তর আছে এখানে, আমাদের এখানেও অনেক উত্তর আছে। সায়নদীপ দাস লিখছেন ভুবনেশ্বর কুমার পার্পেল ক্যাপ শুড কাম ব্যাক ইন ইন্ডিয়ান T20 টিম। একদম, ভুবনেশ্বর কুমারকে শুধু ইন্ডিয়ান T20 কেন, আমরা ODI যে 2027-এ
0: দেখো, ভুবনেশ্বর কুমার হচ্ছে ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি দেওয়া শেষ গিফট, মানে পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকাকালীন সৌরভ গাঙ্গুলির হাতে কিন্তু একদম তৈরি হয় ভুবনেশ্বর কুমার, এবং তারপরে তার মতো সুইং মাস্টার আমরা ভারতীয় ক্রিকেটে খুব কমই দেখেছি। এবং আমি আমার মনে আছে আমি সেই বছরটাতে কিন্তু ভুবনেশ্বর কুমারকে দেখেছিলাম, এবং আমার ফার্স্ট ইয়ারটা, আমি তো অঙ্কন, আমি মনে হয় ক্লাস 5-6 পড়ি সে বছর, সৌরভ গাঙ্গুলি পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার ক্যাপ্টেন, এবং হঠাৎ করেই আন করে ভুবনেশ্বর কুমারকে তিনি কিন্তু তুলে আনেন, এবং তারপর যে পারফরমেন্স করে ভুবনেশ্বর কুমার, এবং সেখান থেকেই তার উত্থান, তারপর ভারতীয় দলে খেলা, চ্যাম্পিয়ন্স ট্রফি দলে সেই পারফরমেন্স, সব কিছু মিলিয়ে ভুবনেশ্বর কুমার কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ, ব্যাটও করতে পারে ভুবনেশ্বর কুমার,
1: সেটা আমরা আগের ম্যাচেই দেখেছি, যেখানে মুম্বাইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি ম্যাচ, লাস্ট ওভারে 15 রান বাকি, রোমারিও শেফার্ড কিন্তু সেইভাবে পারফর্ম করতে পারলো না, ভাগ্যিস সেখানে রোমারিও শেফার্ড আউট হয়ে গেল, লাস্ট 3 বলে দরকার 9 রান, ভুবনেশ্বর কুমার এলো 6 মেরে দিল, আহা আহা, আর কিছু বলার নেই, চ্যাম্পিয়ন। আমরা মানে ওই ম্যাচটা দু পয়েন্ট পেয়ে গেছি, কিন্তু
0: আবার স্বপ্ন দেখা শুরু।

0: করেছে।
1: স্বপ্ন তো দেখতেই হবে, কারণ স্বপ্ন না দেখলে কিভাবে আমরা জীবনে,
0: তুমি ঘুমিয়ে পড়ো না,
1: না একদম ঘুমানোর দরকার নেই, আমরা জেগে জেগে স্বপ্ন দেখছি।
0: আচ্ছা,
1: আর যে কথাটা হচ্ছে, কিন্তু সেই ম্যাচের প্রেস কনফারেন্সে আমাদের রাজাত পাটিদার যেটা বলেছেন একদম মানে সত্য কথা, এই ম্যাচটা আমাদের জেতা জন্য ছিল না, এই ম্যাচ আমরা ডিজার্ভ করি না জেতা। মানে একটা মানে টিমের ক্যাপ্টেন জেতার পরেও যখন বলছে এই ম্যাচ তারা ডিজার্ভ করে না জেতা, মানে সে কিন্তু তাদের টিমের স্ট্যান্ডার্ড হাই করে দিচ্ছে।
0: একদমই তাই, এবং ভুবনেশ্বর কুমারের মানে এবং প্রত্যেক দলের প্রত্যেকটা প্লেয়ারকে সেই বছর কিন্তু বেশ একটা ভালো পারফরমেন্স দেখতে পেরেছিলাম। তবে যে
1: বন্ধু ফোন কলে আছে শুনে নিই, বন্ধু কি বলছে,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: মুর্শিদাবাদ থেকে তানভীর।
1: বেশ, উত্তরটা
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ একদম শুনতে পারছি, বলুন।
2: পাবনা কুলতলা থেকে ইমন মাইতি কথা বলছি।
1: বেশ, উত্তরটা,
2: উত্তরটি হবে ভুবনেশ্বর কুমার 21টি উইকেট।
1: বেশ, শুনতে থাকুন। তাহলে যারা যারা ভুবনেশ্বর কুমার বলছো তাদের জন্য জোরে হাততালি, একদম। আর সেই সঙ্গে তোমাদের জন্য পরের ফ্রি হিটটার প্রশ্ন ফ্রি হিট দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এই সিজনে এখনো পর্যন্ত সব থেকে বেশি ছয় কোন প্লেয়ার মেরেছে? একদম সহজ প্রশ্ন, উত্তর দিয়ে দাও, সহজ ফ্রি হিট। এই আইপিএল এর সিজনে সব থেকে বেশি ছয় কোন প্লেয়ার মেরেছে? আর আমাদের সরাসরি ফোন কল করে নাও 0332213134 নাম্বারে, কিংবা আমাদের ফেসবুকে যুবনী কলকাতা। আর যেটা আমরা বললাম KKR, আর KKR এর পরে আমরা সেদিন যে RCB আর MI এর যে ম্যাচটার কথা বললাম, যেখানে ভুবনেশ্বর কুমার বলেও যেরকম 4 উইকেট নিল, 21টা উইকেট টোটাল ভুবনেশ্বর কুমারের, মুম্বাইয়ের কিন্তু ব্যাটিং অর্ডার কোলাপস করে দিল, আর সেই সঙ্গে মুম্বাইয়ের এই বছরের প্লে অফ
0: এবং সেখানে তুমি যদি দেখো প্রত্যেকটা প্লেয়ার, সূর্য কুমার যাদব থেকে শুরু করে
1: আমরা রোহিত শর্মা, যেটা আমরা বারবার বলছি, হার্দিক পান্ডিয়া, রিকেলটন, কুইন্টন ডিকে, ট্রেন্ট বোল্ট,
0: মানে প্রত্যেকে, মানে ট্রেন্ট বোল্ট যদি তুমি দেখো সেখানে, মানে সে অত ভালো পারফর্ম করলো নিউজিল্যান্ডের হয়ে, তারপর হয়তো ভারতীয় কন্ডিশনে ক্লিক করতে পারছে না কোনো কারণে আইপিএলে। এবং সবচেয়ে যেটা আমার যেটা আশ্চর্য লাগছে, অ্যাকচুয়ালি ওই একটা প্রবাদ আছে, টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ, আমার মনে হয় একাধিক অধিনায়ক হয়ে যাওয়ার ফলে দলের মধ্যে কোথাও একটা লিডারশিপের অভাব দেখা দিচ্ছে,
1: যেখানে আমরা এই বছর দেখলাম ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে ছন্ন ছড়া, মানে ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে আইপিএলে সবাই 6-4 মারছে, ভুবনেশ্বর কুমার, ভুবনেশ্বর সরি কি জসপ্রীত বুমরা,
0: তুমি ভুবনেশ্বর কুমার থেকে বেরো।
1: হ্যাঁ না, ভুবনেশ্বর কুমার এখন স্বাভাবিক, RCB ফ্যান এখন তো আমি ভুবনেশ্বর কুমারই আমার মুখ দিয়ে বেরোবে, কারণ যখনই উইকেটের দরকার ভুবনেশ্বর কুমার চলে আসো উইকেট নিয়ে নাও। তো যাই হোক, হ্যাঁ
0: যেটা তুমি ফোন করে বলো এরকম,
1: আমি ফোন করে বলি না, আমি টেলিপ্যাথি করি মনে মনে।
0: আচ্ছা আচ্ছা, যাই
1: হোক, হ্যাঁ জসপ্রীত বুমরার কন্ডিশন কিন্তু বোলিং এ এই আইপিএল সিজনে খুব একটা ভালো না, কারণ উইকেট লেস যাচ্ছে, 11টা ম্যাচে 3টে উইকেট নিয়েছে, তো এইটা একটা কনসার্নিং বিষয়। এবং
0: তবে জসপ্রীত বুমরার ইকোনমিটাও কিন্তু কিছুটা বেটার আছে বাকিদের তুলনায়, কারণ জসপ্রীত বুমরাকে এবছর মানে এখন যে স্ট্র্যাটেজিটা যে কোনো ব্যাটসম্যানরা নিচ্ছে জসপ্রীত শেষের দিকে টেকনিকটা দেখতে পেয়েছিলাম। বলতে বলতে ফোন কলে বন্ধু আছে শুনে নেব।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, সূর্যবংশী।
1: বেশ, শুনতে থাকুন, কেন আমাদের ফেসবুক লাইভেও কিন্তু উত্তর এসছে, মৌসুমী লাহিড়ি লিখছে,
0: তিনিও বলেছেন বৈভব সূর্যবংশী 40টা, প্রবাল মহাপাত্র বৈভব সূর্যবংশী বলছেন, শুভজিৎ বলছে সূর্যবংশী,
1: এখানেও অনেকেই বলছেন সূর্যবংশী। এই
0: আরেকটা ফোন কল
1: শুনে নি, শুনে নি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি কানপুরবাসী মুস্তাফা
1: বলছি। বেশ, উত্তরটা
3: বৈভব সূর্যকুমার।
1: আচ্ছা, বৈরব সূর্যকুমার বললো, মানে দুটো উত্তর আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু যারা যারা সূর্যবংশী বলেছো তাদের জন্য কিন্তু এখন রইল
0: একটা জোরে হাততালি।
1: একটা জিনিস, এই 15 বছরের এই বাচ্চা ছেলেটা

0: মাঠে কিন্তু সবার সঙ্গে খেলাধুলো করছে,
1: একদমই তাই। এবং কালকে একটা কথা হচ্ছিল যে হয়তো রাজস্থান রয়্যালস একটা 15 বছরের বাচ্চার উপর একটা একটু বেশি ডিপেন্ড করে ফেলছে, কেননা সেই ম্যাচিউরিটি কিন্তু এখনো তার খেলার মধ্যে আসেনি। খুবই তরুণ একজন ক্রিকেটার, ইন ফিউচার হয়তো তিনি বিগ প্লেয়ার হতে পারেন, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে তার উপর প্রত্যাশার যে চাপ সেটা যেন কখনো তার খেলার যে কেরিয়ার তার পথে যেন কখনো বাধা না হয়ে দাঁড়ায়।
0: এক্স্যাক্টলি। আর আর যেটা আমরা দেখছিলাম, এই এত সূর্যবংশীর উপরে এত ডিপেন্ডেন্সি, ওই কারণে প্রথম 4টে ম্যাচ আনবিটেন ছিল, টেবিল টপার ছিল, বাট তারপরে কিন্তু আরআরের যেই ফলটা শুরু হলো, কারণ সবার টার্গেটই হচ্ছে যে সূর্যবংশীকে যে হোক করে আউট করে দেওয়া। সূর্যবংশী আর জয়সওয়াল আর ধ্রুব জুড়েল, এই তিনটে টপ অর্ডারের যে পিলার, এই দুটো যদি আউট হয়ে যায় তাহলে কিন্তু আর সেইভাবে আমরা ডেপ দেখতে পাচ্ছি না, কারণ আমরা ওদের ক্যাপ্টেন রিয়ান পারাককেও কিন্তু সেইভাবে ফর্মে দেখছি না। আর আমরা যদি নিচে দেখি সেখানে ফেরেরা রয়েছে বা আমাদের জাদেজা রয়েছে, কিন্তু তারা সেইভাবে
1: রাজস্থানের উপরের অর্ডারটা একবার মানে যদি ক্রপ অফ করে যায়, তারপরে তাদের পরে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সেভাবে পরীক্ষিত হচ্ছেন, এবং আমরা দেখছি অনেক ক্ষেত্রেই তারা এসে সেরকম পারফরমেন্স সেটা কিন্তু দিতে পারছে না,
0: সেইটা কিন্তু একদম চিন্তার বিষয়। ওই কারণে রাজস্থান কিন্তু এখন 6 নম্বরে চলে এসেছে 12 পয়েন্টে। সো দেখার বিষয় রাজস্থান রয়্যালস এখন কি করে ওরা, কারণ সিএসকেও কিন্তু এখন 12 পয়েন্টে রয়েছে। আর
1: সুতরাং লিগ কিন্তু খুব ওপেন এখনো, মানে
0: এখন ওপেন,
1: যেখানে যে কোনো দলই কিন্তু টপ 4-এ যেতে পারে, এবং সেই কারণেই হয়তো

0: কি সিএসকে তে সেখানে খুব ভালো খেলেছে এলএসজির সঙ্গে,
1: সেখানে উরভিল প্যাটেল
0: ১৩ বলে ৫০,
1: মানে আমরা আমরা জাস্ট ওই ম্যাচটা ভাবছিলাম যে কে বাঁচাবে, এবং সেখানে একটা নতুন তারার আগমন, এবং সিএসকে প্রত্যেক বছরই কিন্তু এই উরভিল প্যাটেল তার মতো প্লেয়ারদের কিন্তু তুলে আনে, এবং এটা কিন্তু সত্যি একটা প্রশংসনীয় ব্যাপার।
0: এই সিএসকে আর মুম্বাইয়ের যে স্কাউটিং সেটা অনবদ্য স্কাউটিং, এইবারও আমরা দেখলাম উরভিল প্যাটেলের মতো প্লেয়ার, বা আমরা সিএসকে কে দেখলাম আয়ুষ মায়াত্রে যে এখন আন্ডার-19 টিমের ক্যাপ্টেন। তো এই যে ইয়াং প্লেয়াররা এই সমস্ত টিম থেকে উঠছে সেটা কিন্তু আমাদের ক্রিকেট টিমের একটা ভালো ফিউচার এনে দিচ্ছে। তো আমরা সিএসকেকেও দেখলাম, আর পাঞ্জাব, পাঞ্জাবের কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়, কারণ পরপর চারটে ম্যাচ হেরে গেছে। তো পাঞ্জাবের এখন খুব কন্ডিশন খারাপ, পরে তিনটে ম্যাচে দুটো জিততে হবে, অর্থাৎ 66.66% উইন রেশিও রাখতে হবে, তাহলেই কিন্তু পাঞ্জাব
1: একদমই তাই। হ্যাঁ, মানে পাঞ্জাবকে কিন্তু পরের ম্যাচগুলোকে খুব ভালো করে খেলতে হবে, এবং শ্রেয়াস আইয়ার তার উপর কিন্তু আমাদের পূর্ণ আস্থা আছে। ঘড়ির কাঁটায় সময় বলছে কিন্তু ১১:৫৭, ঋত্বিক
0: আজকের পর্যন্ত টেবিল টপারই রয়েছে 14 পয়েন্টে, কারণ আর গুজরাট এসআরএইচও 14 পয়েন্টে রয়েছে, বাট ডিউ টু হায়ার নেট রান রেট আরসিবি টেবিল টপার। কিন্তু লাস্ট তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হেরেছিল, তো সেইখানে কিন্তু আরসিবির মিডল অর্ডার কোলাপস করেছিল। তো দেখার বিষয় আরসিবি কীভাবে কামব্যাক করে, সেগুলোকে ঠিক করে, আর এবারও যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি, সেই কথাই
1: একদম। ঋত্বিক মনে আবার এখন অলরেডি স্বপ্ন দেখা শুরু করেছে, স্বপ্ন দেখো তুমিও, স্বপ্ন দেখুক সবাই। এবং এই বলে আমি আর ঋত্বিক খেলাধুলার অনুষ্ঠান শেষ করব। তবে ঋত্বিক যাওয়ার আগে কি গান আমাদের শ্রোতাবন্ধুদের জন্য?
0: যেতে যেতে সবার জন্য রইল রূপম ইসলামের কণ্ঠে আমরা পুলিশ, এই গানটি। আবার গল্প হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, ততক্ষণ টাটা।

শেষ হল যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন স্বপ্নময় চক্রবর্তী এবং ঋত্বিক শিকদার। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন অতুল প্রসাদের গান, শিল্পী সমিতা মুখোপাধ্যায়।

অতুল প্রসাদের গান শুনলেন সমিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী সুশান্ত দাশ।

0: আকাশবাণী কলকাতা। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন 2025 চলতি বছর পয়লা জুলাই থেকে চালু হতে চলেছে। গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের সমস্ত গ্রামীণ এলাকায় এই আইন কার্যকর হবে। এর ফলে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি আর্থিক বছরে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। এর মধ্যে পয়লা জুলাই পর্যন্ত মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প মনরেগার সমস্ত নিয়ম কার্যকর থাকবে। অসমাপ্ত প্রকল্পগুলিও সম্পূর্ণ করা হবে মনরেগার আওতাতেই। এই কাজ শুরুর জন্য চলতি আর্থিক বছরে 95,692 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, রাজ্যগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা করেই এই আইন রূপায়নের প্রক্রিয়া চলছে। তবে কোনো শ্রমিক যাতে কাজ থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি আশ্বাস দেন।
2: विकसित भारत जी राम जी अधिनियम की अधिसूचना जारी कर दी गई है। 1 जुलाई से अब विकसित भारत जी राम जी योजना के अंतर्गत ग्रामीण क्षेत्र में रोजगार चाहने वाले हमारे मजदूर भाइयों को बहनों को अब 100 नहीं साल में 125 दिन का रोजगार दिया जाएगा।
1: শ্রী চৌহান আরও জানান, অধিকাংশ রাজ্যকেই প্রস্তুতির জন্য সর্বাধিক 6 মাস সময় দেওয়া হবে, কিন্তু কোনো রাজ্য পয়লা জুলাইয়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে না পারলে ওই তারিখের পর থেকে কাজের অর্থ বরাদ্দ করা হবে ভিবিজি রামজি প্রকল্পের আওতায়। এই আইন রূপায়িত হলে গ্রামীণ দরিদ্র ও শ্রমজীবী পরিবার, মহিলা, স্বনির্ভর গোষ্ঠী এবং কৃষকদের জীবনে নতুন আশার সঞ্চার হবে বলে কৃষিমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন। পারিশ্রমিকের টাকা সরাসরি হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিকদের ব্যাংক বা ডাকঘরের অ্যাকাউন্টে পাঠানো হবে। সর্বাধিক 15 দিনের মধ্যে টাকা জমা পড়বে। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরিদর্শনে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্য সরকারের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দপ্তর, তবে সেখানে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে কর্মীর অভাব রয়েছে এবং সঠিকভাবে কাজ হয়নি। তিনি জানান, নিয়োগের জন্য প্রায় 6,500 প্রার্থী উত্তীর্ণ হয়েছে, শীঘ্রই এই নিয়োগ হবে।
3: সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই, এমন পঞ্চায়েত যেখানে কোনো অফিসার নেই কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, এডুকেশনের লোক নেই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে, ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার না হলে খরচা করবে কি।
1: এদিকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গত সন্ধ্যায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ভবনে গিয়ে তার দপ্তর পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, শহরে থমকে থাকা মেট্রো রেলের প্রকল্পগুলি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দপ্তরে নিয়োগ এবং শহরের উন্নয়নে যাবতীয় বিষয়ে জোর দেওয়া হবে। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে মহিলাদের সুরক্ষায়।
4: যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের সংকল্পপত্রে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা ইমিডিয়েটলি, এরকম নয় যে চলছে তো চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পয়লা জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত, সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা পয়লা জুন থেকে এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে।
1: উল্লেখ্য, রাজ্যে পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে। এ সম্পর্কে পুর নগরোন্নয়ন মন্ত্রী, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সবাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন বলে মন্তব্য করেন। অন্যদিকে ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী নিশীথ প্রামাণিক গতকাল দায়িত্বভার গ্রহণের পর বলেছেন, গত কয়েক বছরে বাংলার ক্রীড়া জগতে কোনো কাজ হয়নি। তিনি কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী থাকাকালীন রাজ্যের জন্য গৃহীত একাধিক প্রকল্প বাস্তবায়িত করতে দেয়নি তৎকালীন রাজ্য সরকার। জেলায় জেলায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের অধীনে সর্বোচ্চ মানের এবং কম খরচে স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে শ্রী মোদী সন্তোষ প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে রাজ্য পুলিশ এ হত্যার ঘটনার তদন্তের জন্য সিবিআই এর নাম সুপারিশ করেছিল। সেই প্রেক্ষিতে আজই সিবিআই তদন্তভার গ্রহণ করছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর বেলা দেড়টায়।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
1: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
1: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
1: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
1: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
1: ব্যাস,
0: বুঝে গেছি।
1: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
5: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
4: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
6: উনো জমির দুনো ফসল,
7: রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের রাম ভাই বলছি। বন্ধুরা, একটু ভেবে দেখার সময় এসেছে। কি ভাববেন বলুন তো, আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ কিন্তু চারপাশে যদি আমরা একটু ভালো করে অনুবীক্ষণ করি তাহলে দেখতে পাবো বিপন্ন। কেন? নির্বিচারে ধ্বংস হচ্ছে।

0: আর সেই সঙ্গে বন্য প্রাণ, হারিয়ে যাচ্ছে জীব বৈচিত্র্য। অথচ এই সুন্দর পৃথিবীতে সকলেরই তো সমানভাবে বাঁচার অধিকার আছে বলুন, তাই রক্ষা করতে হবে আমাদের পরিবেশ। আর তার বড় অঙ্গ হচ্ছে বৃক্ষ রোপণ, ছেদন নয়। চলুন অনুষ্ঠানে শুনি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা শ্রুতি নাটক আমরা যত বন্য। নিবেদন করছেন আমাদের প্রতিনিধি তুহিন চট্টোপাধ্যায়।
1: বন্ধুরা, আমরা সবাই জানি যে গাছ আমাদের পরম বন্ধু। আমরা বছরের একটি নির্দিষ্ট সময়ে স্কুলে, পাড়ায়, ক্লাবে গাছ লাগিয়ে থাকি। তোমরাও নিশ্চয়ই লাগাও, কারণ আমরা জানি যে গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের আজকের অনুষ্ঠান প্রকৃতির এই আদি সৃষ্টিকে নিয়ে। আজ তোমাদের আমরা শোনাবো একটি শ্রুতি নাটক, আমরা যত বন্য। রচনা ভগীরথ মিশ্র, আবহ ও নাট্য নির্দেশনা কালিদাস মিশ্র। শুরু করছি আজকের শ্রুতি নাটক, আমরা যত বন্য।
2: মহামহিম মহিমানব রাজাধিরাজ, বৃক্ষ গৌরব প্রজাপালক, শ্রীযুক্ত বটেশ্বর মহারাজের
3: জয়,
2: মহারাজের
3: জয়,
2: মহারাজের
3: জয়।
2: দরবারে উপবিষ্ট পাত্রমিত্র অমাত্য বৃক্ষ পালগণ, হরিত কি বহরার মতো রাজবৈদ্যগণ, রাজ্যদিশী সুখ পাখি এবং পশ্চাতে দণ্ডায়মান রাজপ্রহরী বৃন্দ, মহামান্য কপিল নদী এবং মধুবন থেকে আগত বৃক্ষ ও পশু পাখি বৃন্দ, মানুষের লাগাতার অত্যাচার ও জুলুমে অতৃষ্ট হয়ে মধুবনের সমস্ত গাছ এবং পশু পাখি তাদের রাজার কাছে বিচার প্রার্থী হয়ে এসেছে।
1: উপস্থিত বন্য মহোদয়গণের জয় হোক, বক্তব্য পেশ করো।
3: আমরা হলেম গাছ,
4: আমরা হলেম গাছি,
3: তোমার রাজ্যে ডাল দুলিয়ে মনে সুখে নাচি।
5: আমরা যত পাখি তোমার রাজ্যে থাকি, মনের সুখে গান গাই, তোমার গাছের কোলে ঘুমাই, তোমার গাছের ফল খাই, তেষ্টা পেলে কপিল নদীর জল খাই।
3: আমরা যত গাছ ও প্রাণী তোমায় রাজা বলেই জানি, ধন্য তুমি ধন্য, তোমার পায়ে প্রণাম জানাই, আমরা যত বন্য।
1: কিন্তু সাঞ্জ প্রহরে দল বেঁধে যে কি হয়েছে বল দেখি, মুখগুলো সব শুকনো কেন, চোখের কোণে জল দেখি।
6: আমি শাল রাজা মশাই, তোমার রাজ্যে দিচ্ছে হানা, গাছ কাটায় কষাই, তার কুড়ুলে অর্ধেক বন ফর্সা, তুমি মোদের রাজা মশাই, তুমি এখন ভরসা।
5: আমি টিয়া পাখি রাজা মশাই, আমরা গাছের ডালে বাসা, খড় কুটোতে বাঁধি, সেই বাসাটি ভাঙলে পড়ে কার দুয়ারে কাঁদি।
3: একদম ঠিক কথা।
5: আমি বাঘ রাজা মশাই, সেই সৃষ্টির আদি থেকে বনিমদের জন্মভূমি, সেই ভূমিটাই হারিয়ে যাচ্ছে, বিচার করো তুমি।
1: যা শুনছি আর তো চুপ করে বসে থাকা যায় না, কিছু তো একটা করতে হয়।
2: আমরা যে সমূলে বিনষ্ট হয়ে গেলাম রাজামশাই, রোজ রোজ আমাদের কেটে নিয়ে যাচ্ছে, দেখতে দেখতে আমাদের বস্তিটা ফাঁকা হয়ে এসেছে।
1: আমি বাতাস রাজামশাই, আগে আমরা জঙ্গলে ঢুকতে পারতুম না, এত ঘন জঙ্গল ছিল, আর এখন আমরা সারা জঙ্গল দৌড়ে বেড়াই।
5: একদম ঠিক কথা। আমি মেঘিদির সর্দার মহারাজ, আগে আমরা একটুখানি ক্লান্ত হলেই নেমে পড়তুম মধুবনে, আর এখন সারা শরীর ক্লান্তিতে ভেঙে পড়লেও নামতে পারি না ওই এলাকায়। উফ, কি গরম, একটুখানি নামলেই গা জ্বলে যায়।
2: আমি কপিল নদী মহারাজ, আমার শরীর একটুখানি ছায়া পায় না আজকাল, আগে মেঘ ভাইরা প্রায় রোজ এসে স্নান করিয়ে যেত, এখন কালে ভদ্রে আসে, কোনো রকমে দু চার ফোঁটা জল ছিটিয়েই পালায়। সারাদিন রোদ্দুরে শুকোতে থাকি আমি, পাখিরা খেলতে আসে না মহারাজ, পশু পাখি পেট ভরে জল খেতে পায় না, বড় মাছ তো নেই, ছোট মাছগুলো মরে যাচ্ছে।
5: আমি মৌমাছিদের সর্দার মহারাজ, আগে সারা বনে শয়ে শয়ে মৌচাক বানাতুম আমরা, আর এখন গিয়ে দেখুন মহারাজ, মৌচাক বাঁধার মতো মোটা গুড়ি এবং কোটরওয়ালা গাছের সংখ্যাই কমে গিয়েছে ভীষণ, আর শাল পিয়াল পলাশ নিম মহুয়া এই গাছগুলোকে তো রোজই কেটে ফেলছে, এই গাছগুলোই তো হরেক রকমের ফুল ফুটিয়ে মধু জোগাত আমাদের।
7: শুধু ফুলের নয়, ফলের গাছগুলো সব শেষ হয়ে যাচ্ছে, আমরা আর বেশি দিন বাঁচবো না মহারাজ।
2: হ্যাঁ, কত ফলের গাছ ছিল মধুবনে, দেখেছি তো, মৌসুমে ফল পেকে থাকতো, জঙ্গলের পশু পাখিরা পেট ভরে খেত, আমরা অনাহারে থাকতে দিইনি কাউকে, না পশু পাখিকে না মানুষকে।
5: কিন্তু মানুষ তো সেই উপকারের কথা মনে রাখে না মহারাজ, তারা আমাদের বনের ফল খেয়ে গায়ের বল বাড়ায়, তারপরে ওই বল খাটিয়ে আমার দেরি কাটে।
1: কে করছে সব, তার নাম কি?
2: তার নাম মহারাজ পবন কষাই, একটা কুড়ুল নিয়ে রোজ ঠকে মধুবনে, সারা দিন ইচ্ছে মতো গাছ কাটে, আর দিনের শেষে সেই কাটা গাছগুলোকে নিয়ে ফিরে যায় শহরে।
3: পবন কষাইয়ের শাস্তি না হলে আমরা সবাই মারা পড়ব মহারাজ।
2: পবন কষাইয়ের শাস্তি চাই, শাস্তি চাই,
3: শাস্তি চাই, শাস্তি চাই,
2: ওর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও,
3: ভেঙে দাও, গুড়িয়ে দাও,
2: জঙ্গলের নিয়ম ভাঙছো কেন অত্যাচারী পবন কষাই, জবাব চাই।

0: থামো, হইচই করলে সব কিছুই পণ্ড হবে। ঠান্ডা মাথায় ঠিক করতে হবে সব কিছু।
1: বাঘ মামা কি হুকুম দিলে কেমন হয় মহারাজ?

0: চোখে দাঁতে চিড়ে ফালা ফালা করে দিই।
1: হ্যাঁ মহারাজ।
2: হাতি মামা ওকে সুরে তুলে আছড়ে মারু।
3: থামো থামো, এসব চলবে না।
0: কেন চলবে না বলুন বৃক্ষরাজ? ওরা রোজ রোজ আমাদের খুন করে, আর আমরা
3: ওরা যা পারে আমাদের তা শোভা পায় না। আমরা হলেম গাছ, সৃষ্টির আদি পুরুষ, আমরা বড়। ওদের মতো হীন পন্থা গ্রহণ করতে পারি না। আমরা প্রকৃতির সন্তান, আমরা জন্ম থেকেই সকলকে ভালোবাসতে শিখেছি। সকলের উপকার করাকেই নিজেদের ধর্ম বলে মেনে নিয়েছি। আমরা ধ্বংসের পথ নিতে পারি না।
4: তাহলে পবনের কোনো শাস্তি হবে না মহারাজ?
3: হবে, অবশ্যই শাস্তি পাবে সে। কিন্তু তার জন্য আমরা অন্য পন্থা নেব, যা হবে নীতি নিয়মে বাঁধা। পবনকে সাজা দিতে হলে আমরা স্বধর্মে থেকেই তা করব। এসো সবাই কাছে এসো
4: মহারাজ।
3: হাওয়া, তুমি জোরে জোরে আওয়াজ করে বল, আমাদের কথা যেন কেউ শুনতে না পায়।
2: মহামহিম মহিমানব রাজাধিরাজ, সর্বগুণান্বিত প্রজাপালক শ্রীযুক্ত বটেশ্বর মহারাজের
4: জয়।
2: মহারাজের
4: জয়।
2: মহারাজের
4: জয়।

0: ভয় কাঁপছো কেন তোমরা? মনে নেই আমাদের মহাসভার কথা, মহারাজের আদেশের কথা? এর মধ্যে ভুলে গেলে?
1: মনে আছে তো শাল দাদা, যখনই পবন গাছ কাটতে আসবে ওর মাথার ওপর থেকে ছায়া
2: সরিয়ে নেব,
1: ডালগুলোকে একদম সোজা করে দিও, যাতে ওই কষাইটার
2: ছায়া পাবে না।
1: সূর্যি দাদা, তোমার রোদের তেজ আরো তীব্র করো,
2: দেখি কষাইটা কি করে বাঁচে।
3: উফ, রোদ্দুরের কি তেজ আজ, সারা শরীর ঝলসে যাচ্ছে। সারা শরীর জ্বলে গেল আমার, তেষ্টায় ছাতি ফেটে যাওয়া জোগাড়, দুঢোক জল না পেলে নিঘাত ছাতি ফেটে মরে যাব আমি।
2: কেমন জব্দ, মজাটা বোঝো এবার। এ হলো রাজার দেওয়া সাজারে বাবা, এবার আর তোর রেহাই নেই রে পাবনা।
4: আচ্ছা, এক বুদ্ধি বেরিয়েছে আমাদের রাজা মশাইয়ের মাথা থেকে, শুধু পবন কষাইয়ের মাথার উপর থেকে ছায়াটা সরিয়ে নাও, এক চালেই পবন কষাই
2: মা।
3: উফ বাবা, কি তেষ্টা! ওগো ওগো কপিল নদী, কপিল নদী, আমার এক আঁচলা জল দাও না, তেষ্টায় আমার ছাতি।

0: ফেটে যাচ্ছে,
1: জল নেই, ডোবো কোথেকে?
0: কিন্তু কিন্তু যখন ঢুকলাম বনে, তোমার ওপর দিয়েই তো গেলাম, তখন তো তীর তীর করে বইছিলে তুমি।
1: তখন ছিল, এখন নেই, ফুরিয়ে গেল কথা, অত জেরা কিসের হে?
0: ইস, বালি কি তেতে ছেড়ে বাবা, পা রাখা দায়, দাও না গো এক আঁচলা জল।
1: কোথেকে দেব, তুমি তো সে পথ মেরে দিয়েছ।
0: আমি?
1: নয় তো কে? গাছগুলোকে একে একে কেটে ফেললে জায়গাটা গরম হয়ে গেল, মেঘ ভাইরা এই গরমের নামে, আর ওরা না নামলে বৃষ্টি হয়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তোমরা, পরিবেশের ভারসাম্যটুকু বোঝো না।
0: দোষ করেছি আমি, ভুল করেছি, এবার এবার এক আঁচলা জল দিয়ে আমার প্রাণটা বাঁচা কপিল নদী।
1: রাজা মশাইয়ের হুকুম, তোমায় জল দেওয়া বারণ, গাছেরা তোমায়
2: ছায়া দিবে
0: না, না
1: নদী তোমায়
2: জল দিবে
0: না, না না
1: হাওয়ারা তোমায়
2: বাতাস দিবে
0: না, না। কিন্তু কিন্তু এক ফোঁটা জল না পেলে আমি তো মরে যাব।
1: তুমি এক কাজ করো, বাঁচতে যদি চাও আমাদের রাজার কাছে যাও।
0: তোমাদের তোমাদের রাজার কাছে? উফ, কি যে করি, কেমন করে যে বাঁচি, আকাশ থেকে আগুন বৃষ্টি হচ্ছে।
3: সুজি দাদা, রাজা মশাইয়ের কথা মনে আছে তো? তোমার রোদ্দুর তীক্ষ্ণ বর্ষার মতো ওর শরীরে বিধিয়ে দাও।
0: না না আর না, আর মেরো না, দয়া করো, তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছি আমি, আর কখনো এলাকায় আসবো না, গাছ কাটবো না, এই নাক মুলছি, কান মুলছি, এবারের মতন মাফ করে দাও আমায়।
3: আমাদের কাছে প্রাণ ভিক্ষাচে কোনো লাভ নেই, বাঁচতে যদি চাও আমাদের রাজার কাছে যাও, তিনি মাফ করলে তবেই রেহাই পাবে তুমি।
0: তাই যাচ্ছি, আমি আমি এক্ষুনি তোমাদের রাজার কাছে যাব, পায়ে ধরে মা।

0: বাড়ির সবুজ দেশ
1: চল জোরসে পা চালাই, গেলে মিলবে ক্ষীরার মালাই, ভিজিয়ে দেব কুটুমগুলোর শুকনো বেশ। ও বন্ধু, তোমরা কে গো?
0: আমরা মেঘমালা।
1: আমরা চলেছি উঁচু পাহাড়ের দেশে গাছ বন্ধুদের কাছে গো। এখানে একটু নামো না বন্ধু, তেষ্টায় গরমে এখানে থাকা যায় না গো। এখানে একটু নামো না বন্ধু।
0: আমরাও তো নামতে চাই, এখানে নামার জায়গা কই?
1: গাছগাছালি হালকা তাই এখানে নামার উপায় নাই।
0: এই মেঘ, চল রে চল জোরসে চল, মনের মধ্যে পেলাম বল।
1: ওই দেখ, একটুখানি এগিয়ে গিয়ে কুটুমের দেশে ঢালবো জল।
0: এই মেঘ, চল চল চল
1: চল চল চল চল।
2: মহারাজ মহারাজ মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে বাঁচান।
3: তুই খুনি, আমার অনেক প্রজাদের তুই খুন করেছিস।
2: আমার কোনো অপরাধ হয়ে গেছে বৃক্ষরাজ।
3: তোর জন্য মধুবনের অনেক গাছ, কত সুন্দর সুন্দর পাখি মরে গেছে। তোর জন্য মেঘ বন্ধুরা আমার রাজ্যে নামতে পারে না। তোর জন্যই কপিল নদীতে জল নেই। তোকে কঠোর সাজা পেতে হবে।
2: আমি আমি সব দোষ স্বীকার করছি বৃক্ষরাজ, এবারের মতন মাফ করে দিন আমায়।
3: মাফ করবার কোনো প্রশ্নই ওঠে না, শাস্তি তোকে পেতেই হবে।
4: মৃত্যুই ওর একমাত্র শাস্তি।
3: থামো, মানুষের হাওয়া গায়ে লেগেছে তোমাদের, মানুষের মতোই ভাবতে শিখেছ, প্রকৃতির নিজস্ব নিয়ম ভুলে গেছ, হত্যার বদলে হত্যা। বর্বর মানুষের

0: সৃষ্টির আদি প্রাণ, প্রকৃতির সন্তান, তোমাদের তোমাদের লজ্জিত হওয়া উচিত। শোন পবন, তোকে আমি এবারের মতো মাফ করতে পারি, কিন্তু একটা শর্তে।
1: বলুন
0: বলুন বৃক্ষরাজ, সারা মধুবনের যত গাছ তুই এ যাবৎ কেটেছিস,

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল গীতি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময়

0: দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এ মাসের 15 তারিখ থেকে 5 দেশ সফরে রওনা দিচ্ছেন। আন্তর্জাতিক নার্স দিবসে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15 জন পেশাদার নার্সকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত করেছেন। ফ্রেঞ্চ রিভিয়েরায় বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ICC T20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর বিষয়ে তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত খবর। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেন আরো 4 মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেন এই অনুষ্ঠানে। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে ছিলেন। NDA জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, এই নিয়ে পরপর 3 বার NDA অসমে ক্ষমতা দখল করেছে। হিমন্ত বিশ্ব শর্মাও প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে 3য়বার শপথ নেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে NDA নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন AIDMK বিধায়কের একটি দল পি ভেনুমানিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্কারকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পাড়ি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতে বিদেশি মুদ্রার সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় গুজরাটের ভদোদরায় এক অনুষ্ঠানে শ্রী মোদী তার পূর্বে সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময় বিভিন্ন

0: রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, কোনো এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারের মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালের খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুদ 51% বেশি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালিতে তাঁর এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে থেকে রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন, সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ গিস্টারসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালি, সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করবে। দেশের প্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতে যে ডাক দিয়েছিলেন, আজ তার 6 বছর পূর্ণ হল। 2020 সালের আজকের দিন অর্থাৎ 12 মের এর সূচনা হয়েছিল। আর্থিক বিকাশ, আধুনিক পরিকাঠামো ব্যবস্থা ও চাহিদা সহ 5টি স্তম্ভের ওপর মূলত দাঁড়িয়ে রয়েছে এই আত্মনির্ভর ভারতের ভাবনা। দেশকে সম্পূর্ণ স্বনির্ভর ও স্বাবলম্বী করার সুদূরপ্রসারী এক পরিকল্পনা হল এই আত্মনির্ভর ভারত। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এয়ার নিউজ কলকাতায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে 15 জন পেশাদার নার্সের হাতে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার তুলে দিয়েছেন। নার্সিং ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব সহ স্বাস্থ্যমন্ত্রকের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হচ্ছে। এবারের মূল ভাবনা, নার্সরা আমাদের ভবিষ্যৎ, নার্সদের ক্ষমতায়ন জীবন রক্ষা করে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করেছে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। সেই 150 জনের তালিকাও রয়েছে ইডির হাতে। বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায় বলেছেন, এই তদন্তের কিনারা হয় কিনা গোটা রাজ্যের মানুষ সেদিকে তাকিয়ে রয়েছেন। এদিকে সিপিআইএম বলেছে, সুজিত বসুর আরও আগেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল। ফ্রান্সের ভূমধ্যসাগর সংলগ্ন ফ্রেঞ্চ রিভিয়েরা ইন্ডি ফিল্ম বা বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। রেড কার্পেটে হাঁটবেন হলিউডের তারকা জন ট্রাভোল্টা, অ্যাডাম ড্রাইভার এবং বারবারা স্ট্রাইসেন্ড সহ আরও অনেক তারকা। উল্লেখ্য, কান বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন চলচ্চিত্র উৎসব। 1939 সালে ইতালির ফ্যাসিস্ট শাসকদের প্রভাবাধীন ভেনিস চলচ্চিত্র উৎসবের বিকল্প হিসেবে কান চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিলম্বিত হয়ে 1946 সালে প্রথম এই উৎসব শুরু হয়। চীনের হুনান প্রদেশে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 5 জন নিহত, আরও 2 জন আহত হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘন্টার জন্য বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে এবং বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ সময় রাজ্যের বিভিন্ন অংশে শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার 2026 সালে ICC পুরুষদের T20 বিশ্বকাপ থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনায় তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর AKM ওয়ালি উল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। কমিটিকে 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একটি প্রতিবেদন,
1: इस साल 7 फरवरी से 8 मार्च तक भारत और श्रीलंका की संयुक्त मेजबानी में हुई

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে তোলা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষার নিট ইউজি 2026 বাতিল করা হয়েছে, সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আরজিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রায়া চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। আইএসএল ফুটবলে আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট ইন্টার কাশির বিরুদ্ধে খেলবে, খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। পৌরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে তোলা হয়েছে। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9 নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা হয়। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। সেই 150 জনের তালিকাও রয়েছে ইডি হাতে। মোট 17টি পুরসভায় 1000 কর্মীকে আইন বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয় বলেও ইডি সূত্রে জানা গেছে। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত অয়নশীলের অফিসে তল্লাশির সময় প্রচুর ওএমআর শিট উদ্ধার হয়। সেখানেই বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকার লেনদেনের অভিযোগ সামনে আসে। এই তদন্তের সূত্রেই সুজিত বসু সহ একাধিক তৃণমূল নেতা ও প্রভাবশালী ব্যক্তির নামও উঠে আসে। ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে গত 1 মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবে।
1: যারা অন্যায় করেছে, যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, একজনও ছাড়া পাবে না, একজনও নিষ্কৃতি পাবে না। সুজিত বসু দিয়ে যেটা সূচনা হলো, নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবে না।
0: মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 23 মে এই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র পাঠানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। এর জন্য নতুনভাবে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে। এনটিএ আরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি জমা দিতে হবে না। এছাড়া ইতিমধ্যেই আগের পরীক্ষার জন্য জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে বলে পরীক্ষার্থীদের। নতুন পরীক্ষার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করারও দরকার হবে না। এনটিএর অফিসিয়াল সামাজিক মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানানো হবে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে রাজ্য পুলিশ এই হত্যার ঘটনার তদন্তের জন্য সিবিআই এর নাম সুপারিশ করেছিল। সেই প্রেক্ষিতেই আজই সিবিআই তদন্তভার গ্রহণ করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তারা এই মামলার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। ডিআইজি পঙ্কজ সিংয়ের নেতৃত্বে 7 সদস্যের দল এই তদন্ত করবে। কলকাতা অঞ্চলে যুগ্ম নির্দেশকের অধীনে এই দল কাজ করবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজন অনুযায়ী আধিকারিক নিয়োগ করা হবে। আজ রাজ্য পুলিশ সিবিআইকে ঘটনার কেস ডায়েরি হস্তান্তর করতে পারে বলে জানা গেছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। আবেদনকারীর আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN News কলকাতাতে। আরজিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রায়া চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আজ এই মামলা ডিভিশন বেঞ্চে উঠলে সিবিআই মুখবন্ধ খামে, তদন্তের অগ্রগতি জানায়। এরপর নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন, সিবিআই নতুন করে তদন্ত করছে না। এর প্রেক্ষিতে বিচারপতি মান্থার নির্দেশ, অন্যান্য মামলা শুনানির জন্য এই মামলায় পর্যাপ্ত সময় দেওয়া যাবে না, তাই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজনে কোনো কমিশন গঠন করা যেতে পারে। তিনিও চান এই মামলা সঠিক বিচার হোক। এর আগে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিল। পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য। আজ কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে রাজ্যে কোনো লগ্নি আসেনি।
2: সামগ্রিকভাবে এখানে মেধার বিকাশের পর্যাপ্ত কোনো সুযোগ নেই। আমরা ডে ওয়ান থেকে বলেছি উই ওয়ান্ট দ্য ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট, পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, দ্য গভর্নমেন্ট দে ডোন্ট হ্যাভ এনি কম্প্রিহেনসিভ ল্যান্ড পলিসি। আমাদের রাজ্যে বর্গ অপারেশন হয়েছিল, আমাদের ফার্টাইল ল্যান্ড আছে।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিকের মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত 569 কিলোমিটার অংশের মধ্যে 456 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এজন্য প্রথম পর্যায়ে 181 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র তৎকালীন রাজ্য সরকারকে প্রয়োজনীয় টাকাও পাঠিয়ে দেয়, কিন্তু রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করেনি। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরিদর্শনে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্য সরকারের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দপ্তর, তবে সেখানে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে কর্মীর অভাব রয়েছে এবং সঠিকভাবে কাজ হয়নি।
3: সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই। এমন পঞ্চায়েত যেখানে কোনো অফিসার নেই কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, রেজিস্ট্রেশনের লোক নেই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে, ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার না হলে খরচা করবে কি।
0: এদিকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গত সন্ধ্যায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ভবনে গিয়ে তার দপ্তর পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, শহরে থমকে থাকা মেট্রো রেলের প্রকল্পগুলি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
4: আজকে মেট্রো বাজেটগুলো সমস্ত থমকে দাঁড়িয়ে রয়েছে, আগের সরকার করতে দেয়নি, সেই সমস্ত কাজ আমরা আবার শুরু করবো। এবং আজ থেকে আমাদের চিংড়িঘাটা যেটা থমকে দাঁড়িয়েছিল সেটা চালু করে, মানে কমিশন দিয়ে দেওয়া হয়েছে।
0: এছাড়া দপ্তরে নিয়োগ এবং শহরে উন্নয়নে বিষয়ে জোর দেওয়া হবে। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে মহিলাদের সুরক্ষায়। রাজ্যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, এ সম্পর্কে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সবাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন।

0: আদরণীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি বিধায়ক যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের সংকল্পপত্রে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা ইমিডিয়েটলি, এরকম নয় যে চলছে তো চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পয়লা জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত, সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা পয়লা জুন থেকে, এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে।
1: আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ইন্টার কাশির বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30। মোহনবাগান 10 ম্যাচ চেয়ে 21 পয়েন্ট নিয়ে লীগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, অন্যদিকে 10 ম্যাচ চেয়ে 11 পয়েন্ট পেয়ে দশম স্থানে রয়েছে ইন্টার কাশি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে তোলা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 বাতিল করা হয়েছে, সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: পুলিশ?
1: মিস সীমা,
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: আরবিআই এই কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি, 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে মাননীয় ইস্যু, উপস্থাপনায় নীলিমা সান্ত্রা।

নমস্কার সকল গুরুজনদের প্রণাম জানিয়ে শুরু করছি মাননীয় শো। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আনন্দের সঙ্গেই, শ্রদ্ধার সঙ্গেই এই দুদিন আগে আমরা উদযাপন করলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। আর গুরুদেবের এক একটি জন্মদিন যখন আমরা উদযাপন করি, তখন আনন্দ মজার কিছু স্মৃতি

আমাদের জীবনের সঙ্গে যোগ হতে থাকে। এই যেমন ধরুন না, এই গত দুদিন আগেই 25শে বৈশাখের দিন সন্ধ্যের দিকে ঝড় জল বিভিন্ন জায়গায় হয়েছে। আসলে এই যে ঝড়ের মাস, বৈশাখেই রবি ঠাকুরের জন্ম। ওই দিনে উদযাপনের সময় যে দুর্যোগ প্রত্যেক বছরে প্রায় লেগেই থাকে, এটা আমাদের সকলেরই আক্ষেপ থাকে, কি থাকে তো। কিন্তু এ আক্ষেপ থাকলেও 25শে বৈশাখের গুরুদেবের জন্মদিন পালনের জন্য কিন্তু প্রস্তুতি চলতেই থাকে, একদম বৈশাখ মাস পড়লেই। আচ্ছা, এমনটা কি এখনো হয় পাড়ার ছেলেমেয়েরা বা গৃহিণীরা মিলে একটা আয়োজন কি করা হয় 25শে বৈশাখের উদযাপনের জন্য? সারা বছর যারা সেরকম চর্চা করেন না, রবীন্দ্র কবিতা, নাটক বা গান, গানের মহড়া দিয়ে, নাটকের মহড়া দিয়ে ছোট্ট একটা মঞ্চ করে মাঠের এক প্রান্তে বা ঠাকুর দালানের অনুষ্ঠান করার আয়োজন এখনো কি হয়? এবারেও কি হয়েছে? সেই অনুষ্ঠানের জন্য মহড়ায় বা অনুষ্ঠানের দিনের কোনো মজার স্মৃতি ভাগ করে নিতে চলে আসতে পারেন 2213-1342 এই নাম্বারে। রবি ঠাকুরের কথা দিয়ে শুরু করলাম। রবি ঠাকুর আমাদের চিন্তায়, চেতনায়, প্রেরণায়। এই প্রেরণা আমাদের জীবনে বিভিন্ন মানুষের থেকে পাই। কোনো লেখা বা কোনো কিছুই আমাদের জীবনে দিকদর্শী হয়ে উঠতে পারে। বলা যেতেই পারে আমাদের জীবনের ধ্রুবতারা কোনো মানুষ, কোনো ঘটনা বা কোনো লেখা। এ মাসের চিঠি লেখার বিষয় ছিল জীবনের ধ্রুবতারা। জীবনে বহু মানুষের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। তাদের মধ্যে কিছু মানুষ থাকেন যারা আমাদের জীবনের এক অটল ভরসা, অবলম্বন হয়ে থাকেন। যে কোনো সমস্যায়, প্রয়োজনে তাদের কাছে ছুটে যাওয়া যায়। দিকভ্রষ্ট নাবিককে যেমন পথ দেখায় ধ্রুবতারা, তেমনি তারা আমাদের আলো দেখান। লিখুন তাদের কথা মাননীয় শীতে। আজকে লিখেছেন এমনই কিছু গুরুজন, মাননীয় শু, তাদের চিঠি তো হাতে রয়েছে। আর যারা লেখেননি তারা চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়: মাননীয় শু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যারা আমাদের মেল করবেন, মেল আইডি মাননীয় শু manuniyeshu@gmail.com। মে মাসের মাননীয় শুর বিষয় জীবনের ধ্রুবতারা।

প্রথম চিঠি বিশ্বনাথ বন্ধু গ্রাম ও ডাকঘর কৈচর জেলা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন সাথী মাননীয় সু। সংসারেতে চারিধারে করিয়াছে অন্ধকার, নয়নে তোমার জ্যোতি অধিক ফুটেছে তাই। চৌদিকে বিষাদ ঘোরে ঘেরিয়া ফেলেছে মোরে, তোমার আনন্দ মুখ হৃদয়ে দেখিতে পাই। তুমি যে বটবৃক্ষ, তুমি ছায়াতরু, তোমার স্নিগ্ধ ছায়ায় দেহ মন জুড়ায়। সুখে দুঃখে শোকে তুমি যে উজ্জ্বল জ্যোতিষ্ক, তুমি বিশ্বজয়ী, পৃথিবীর বিস্ময়, বিশ্বের গর্ব, বিশ্বকবি রবীন্দ্রনাথ। শোষকের নির্মমতায় যখন দলিত মথিত আমাদের হৃদয়, তখন তোমার কাছ থেকেই তো পাই জাগরণের মন্ত্র, দাসত্ব।

রজ্জুকে ছিন্ন করার প্রেরণা। তখন চতুর্দিকে অনুর অনন্তলি, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। তুমি ভেবেছ তাদের কথা, যারা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, অধিকারের জন্য লড়তে হবে মাথা উঁচু করে, যেখানে ভয় লেখা নেই, নেই দাসত্বের ধুলি আঁকা কলঙ্ক তিলক। ওগো প্রাণের দেবতা, তুমি অমর, তুমি সর্বত্র বিরাজিত তোমার সৃষ্টির মধ্যে, নিত্য নিঠুর দ্বন্দ্বের মধ্যেও মানুষকে প্রেমের মন্ত্র দিয়ে তুমি আলোর পথ দেখিয়েছ। অনেক দুঃখ পেয়েও তুমি ছিলে অটল, অবিচল। তোমার কাছেই তো শিখেছি সহনশীল হতে, প্রতিবাদী হতে। বিশ্বজুড়ে একদিন উন্মত্ত দানবিকতার তুমি প্রত্যক্ষদর্শী। তুমি দেখিয়েছ উত্তরণের পথ, সেই শান্তির ললিত বাণীর প্রচার, পাশাপাশি তোমার গর্জে ওঠার অন্তহীন প্রয়াস আমাদেরকে ঋদ্ধ করে। তাই গুরুদেব, তোমার সুরে সুর মিলিয়ে বলি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা।

0: জীবনের ধ্রুবতারা, তাঁকে ছাড়া যেমন আমাদের চলে না যে কোনো শোক দুঃখ থেকে উত্তরণের পথ খোঁজার চেষ্টা তাঁর সৃষ্টি থেকে, তেমনি বিশ্বে সৃষ্টির আর এক শক্তি বা প্রাণের আধার রবি। প্রখর তাপদহনে কিভাবে একটু সাবধানে থাকা যায় সে কথাই শুনে নেব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম চক্রবর্তীর থেকে।
1: দারুণ দহন বেলা, মুন্সী প্রেমচন্দ্রের গল্প অবলম্বনে সত্যজিৎ রায় একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যার নাম ছিল সদ্গতি। সেই গল্পে একজন গরিব কাঠুরিয়া প্রবল গরমে একটি বাড়িতে কাঠ কাটতে যায়। তাকে খাবার জল পর্যন্ত দেওয়া হয় না। অবশেষে ওই প্রবল পরিশ্রমের কাজ করতে করতে তার মৃত্যু হয়। চলচ্চিত্রটি দেখে আমাদের মনে হতে পারে এ ঘটনা ঘটা কি সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান থেকে বলা যায় অবশ্যই সম্ভব। গরমকালে যারা প্রবল কায়িক পরিশ্রম করেন তারা কিছু নিয়মাবলী মেনে না চললে অসুস্থ হয়ে পড়বেন, এমনকি মৃত্যু হওয়াও অসম্ভব নয়। দেখা যাক কী কী ধরনের অসুস্থতা প্রবল গরমে হতে পারে। চিকিৎসা পরিভাষায় এদের বলা হয় হিট এক্সজশন, অর্থাৎ তাপজনিত শারীরিক অক্ষমতা। হিট ক্র্যাম্প, অর্থাৎ মাংসপেশির তাপজনিত প্রবল সংকোচন। এবং হিট হাইপারপাইরেক্সিয়া অর হিট স্ট্রোক, অর্থাৎ তাপজনিত প্রবল জ্বর বা তাপজনিত হৃদরোগ। এখন আমাদের এখানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ঘোরাফেরা করছে, যা আগামী দিনে আরও বাড়তে পারে। এর সাথে রয়েছে আর্দ্রতা, যা শরীর থেকে বেশি পরিমাণে জল ও লবণ বার করে দেয়, ফলে দেখা যায় হিট এক্সজশন। যারা শারীরিক পরিশ্রম বেশি করেন, এমনকি রোদের মধ্যে বা অত্যন্ত গরমে বেশি কাজ করেন, যেমন কৃষক, শ্রমিক ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত মানুষেরা, তাদের ক্ষেত্রে এই ধরনের অসুস্থতার সম্ভাবনা বেশি থাকে। সাধারণত কাজ করতে করতে মাথা ঘোরা, মাথা ধরা, বমি ভাব, মুখ লালচে হওয়া, প্রস্রাবের পরিমাণ অত্যন্ত কমে যাওয়া, চোখে কম দেখা ইত্যাদি উপসর্গ দেখা যায়। পরে মুখ রক্তশূন্য দেখায়, নাড়ির গতি দ্রুত হয়, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, গা ঠান্ডা ও ভিজে ভিজে হয়ে যায়। অবশেষে সেই মানুষটি জ্ঞান হারান ও পড়ে যান। হিট ক্র্যাম্পের ক্ষেত্রে হাত পায়ের বা পেটের মাংসপেশির প্রবল ব্যথা ও কুঞ্চন লক্ষ্য করা যায়। যারা বয়লার বা ব্লাস্ট ফার্নেস ইত্যাদি গরম জায়গায় কাজ করেন তাদের এই সব লক্ষণ দেখা যায়। তৃতীয় অসুস্থতাটি হল তাপজ্বর বা হিট হাইপারপাইরেক্সিয়া। বহুক্ষণ প্রখর রৌদ্রে থাকার পর হঠাৎ প্রবল জ্বর। আগের লক্ষণগুলি এর সাথে তো থাকেই, জ্বর প্রায় 104 ডিগ্রি ফারেনহাইট অবধি উঠে যেতে পারে, এমনকি 110 বা 115 ডিগ্রি ফারেনহাইট হওয়াও বিচিত্র নয়। রোগী ক্রমশ অজ্ঞান হয়ে পড়ে, এমনকি দুর্বল বা বয়স্ক লোকেদের ক্ষেত্রে মৃত্যু হওয়াও অসম্ভব নয়। তবে এইসব রোগের হাত থেকে পরিত্রাণের কয়েকটি উপায় আছে, তা মেনে চললে এইসব অসুস্থতা হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রথমত, রোদে বেরোলে টুপি বা ছাতা ব্যবহার করতেই হবে। দ্বিতীয়ত, প্রচুর পরিমাণে জল খেতে হবে। শরীর খারাপ লাগলে ওআরএস বা নুন চিনির সঠিক মিশ্রণ, অর্থাৎ 1 গ্লাস জলে 1/4 চামচের নুন ও 1 বা 2 চামচ চিনির মিশ্রণ তৈরি করে বারে বারে খেতে হবে। মনে রাখতে হবে শরীর থেকে যতটা জল বেরিয়ে যাচ্ছে সেই পরিমাণ জল শরীরকে আবার ফিরিয়ে দিতে হবে। মাঝে মাঝে ছায়ায় বসে বিশ্রাম নিতে হবে। হালকা বা সুতির পোশাক পরতে হবে যাতে শরীরের মধ্যে বাতাস চলাচল করতে পারে। যেসব খাবারে জলের ভাগ বেশি, যেমন চা, রসালো ফল, যেমন তরমুজ, পাকা পেঁপে, পাকা আম, টক দই ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্য যাদের ডায়াবেটিস আছে তারা চিকিৎসকের পরামর্শ মতো খাদ্য নির্বাচন করবেন। দিনে অন্তত 2 বার সকালে ও সন্ধ্যায় স্নান করতে হবে। শরীর

0: খারাপ লাগলে কাজ বন্ধ করে ছায়ায় বসে বিশ্রাম নিতে হবে ও প্রচুর পরিমাণে জল বা শরবত খেতে হবে। যারা ঘরে বসে কাজ করেন এসির ঠান্ডা ঘরে, তারা বারবার রোদ থেকে এসিতে ঢোকা বা এসি থেকে বারবার রোদে বেরোনো এই কাজ করবেন না। মাঝখানে 5 মিনিট অন্য কোনো ঘরে যেখানে এসি নেই অথচ ছায়া, সেরকম জায়গায় বসে তারপরে এসিতে ঢুকবেন বা এসি থেকে রোদে বেরোবেন। এইভাবে চললে আমরা এই দারুণ দহনবেলা অতিক্রম করতে পারব এবং কোনো রকম দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, অর্থাৎ এই প্রচণ্ড রোদ থেকে, তাপ থেকে মৃত্যু ইত্যাদি ঘটনাও আমরা যাতে না ঘটে সেই বিষয়ে যত্নবান হতে পারব।
1: শুনলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম চক্রবর্তীর কথা, কিভাবে এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা একটু ভালো থাকতে পারি। এবার ফোনে দিদি শুনে নেব, রয়েছেন আমাদের কোন বন্ধু, তার স্মৃতি আমাদের সাথে ভাগ করে নিতে। নমস্কার। নমস্কার, হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার রবীন্দ্র জয়ন্তী উদযাপনের কি স্মৃতি?

0: বিভিন্ন নিজেদের বাড়িতে বা পাড়াতে যেগুলো পাওয়া যায় সেসব সংগ্রহ করে একটু সাজসজ্জা করলাম। তারপরে যারা আগ্রহী তাদের সবাইকে আগের থেকেই প্রস্তুতি ছিল, দু তিন দিন আগের থেকে প্রস্তুতি চলতে থাকে, সেভাবে কবিতা গান এবং কোনো কোনো বছর নাটকের মহড়া করে ছোটখাটো নাটকও করা হতো, চেনা নাটকগুলি বেশি হতো। আর সেইখানে কখনো সখনো বৈশাখ মাসের ঝড় টর হওয়ার একটা ব্যাপার ঘটতো, সেই জন্য আমরা কিন্তু দু একবার ধাক্কা খেয়ে বুঝে গেছিলাম যে ঝড়টা তো বিকেল বা সন্ধ্যের আগেই হয়ে যায় সাধারণত, সেই জন্য আমরা তারপরে অনেক সময়তেই শুরু করতাম। আর হ্যাজেক লাইট জ্বালিয়ে, তখন তো কারেন্ট যায়নি আমাদের এলাকায় তখনো, তো হ্যাজেক লাইট জ্বালিয়ে এসব হতো। আর সভাপতি মশাইকে প্রথমেই তিনি বক্তব্য তো রাখলেন, তারপরে যারা গুছিয়ে বলতে পারেন তেমন লোক তো কম ছিল, যার ফলে সভাপতি সাহেব হয়তো ভালো করেই বললেন গুরুদেব সম্বন্ধে অনেক কিছু। তারপরেই হয়তো তাকে ডাকলাম যে এইবার ইনি কিছু বলবেন, তিনি হয়তো ততটা সবাই ভালোভাবে গুছিয়ে বলতে পারেন না, তিনি সংক্ষেপ হিসেবে দিলেন যে সভাপতি মশায় সবই বলে দিয়েছেন তাই আমি আর কি বলবো, এরকম ভাবে তিনি শেষ করে দিলেন। তো পরে সেইগুলো নিয়ে আমরা ভাবতাম যে যাই হোক সব মিলিয়ে আমরা আন্তরিকতাটা আমাদের ছিল, যেটা এখন আন্তরিকতার একটু অভাব, কিন্তু এখন মানে কি দেখনদারিটা অনেকটাই বেশি। আর এই এখন যে শব্দ দূষণের ব্যাপারটাও আমাদেরকে পীড়া দেয় যে এত জগৎসম্পূর্ণ,
1: অনেক সময় মনে হয় আসলে যুগ বদলের সঙ্গে সঙ্গে আমাদের উদযাপনটা একটু অন্যরকম ভাবে বদলে যায়, কিন্তু সেই আন্তরিকতা প্রজন্মের পর প্রজন্ম কিন্তু চলতেই থাকে, এমন ভাবেই রবি ঠাকুর আমাদের কিন্তু রয়েছেন সাথে। বেশ ভালো থাকবেন, আমাদের সাথে ভাগ করে নিলেন আপনার সেই সুখস্মৃতি। এমনই সুখস্মৃতি রবীন্দ্র জয়ন্তী উদযাপনের আমাদের প্রায় প্রত্যেকের, প্রত্যেক বছর যখন পালন হয় তার সাথে সাথেই কিন্তু আমাদের একটি করে স্মৃতি যোগ হতে থাকে। এবার পরের চিঠিতে যাব, নতুন দিল্লি থেকে লিখেছেন কালীপদ চক্রবর্তী। জীবনের ধ্রুবতারা হলেন সেই মানুষটি যিনি অন্ধকার সময়ে পথ দেখান, ভুলের মধ্যে সত্যের দিশা দেন এবং নীরবে জীবনের ভীত গড়ে দেন। আমার জীবনে সেই ধ্রুবতারা ছিলেন আমার গৃহশিক্ষক অজয়বাবু। তিনি ব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন, কর্মব্যস্ত জীবনের মধ্যেও তিনি নিষ্ঠার সঙ্গে আমাকে পড়াতেন এবং মানুষ হওয়ার শিক্ষা দিতেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও আদর্শবান মানুষ, জীবনে কখনো মিথ্যে কথা বলেননি, অবিবাহিত থেকেও সকলের প্রতি তার ভালোবাসা ছিল গভীর। আমাকে তিনি খুব স্নেহ করতেন, শুধু পড়াশোনা নয়, সততা শৃঙ্খলা ও মানবিকতার মূল্যও শিখিয়েছেন। আজ আমি এবং আমার ভাই যতটুকু শিক্ষা জীবনে বোধ অর্জন করেছি তার পিছনে তার অবদান অপরিসীম। আজ তিনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার স্মৃতি, তার উপদেশ এবং তার স্নেহ আজও আমার পথ চলার সঙ্গে, তাকে আমি কখনো ভুলতে পারব না। তিনি আমার জীবন আকাশে চিরজাগ্রত এক ধ্রুবতারা হয়ে থাকবেন। কালীপদ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে আপনি লিখেছেন।

এমনই জীবনের ধ্রুবতারা কিছু মানুষ থাকেন যাদের পথ প্রদর্শনের মাধ্যমে আমাদের জীবনটাই বদলে যায়। বলাগড় মন্দিরতলা হুগলি জেলা থেকে লিখেছেন যশোদা নন্দ গোস্বামী। দুপুরের দোসর মাননীয় শো। শৈশবে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে দিয়ে রবি ঠাকুরের সঙ্গে পরিচয়। এছাড়া তার সাহিত্য জগতের সঙ্গে পরিচয় হয়েছিল পুঁথিগত শিক্ষাকালে। ভালো লাগত তার কবিতা পাঠ করতে, তার সৃষ্ট গল্প উপন্যাস নাটক ভালো লাগত এই পর্যন্ত। সেইভাবে রাবীন্দ্রিক ভাবনায় নিমজ্জিত হইনি কখনো। প্রথম পিতৃত্বের আস্বাদনে

যখন সুখসাগরে ভেসে চলেছি, বিপন্ন হল ব্যক্তিগত জীবন, দিশেহারা অবস্থা নিজের, হাতড়ে বেড়াচ্ছিলাম কোনো খড়কুটো। দুমাসের মাতৃহারা পুত্রকে কিভাবে প্রতিপালন করব এই দুশ্চিন্তায় দিন কাটছিল না। এমন সময় হাতে এলো কবিগুরুর জীবনী সমৃদ্ধ একটি বই। পড়তে পড়তে জানতে পারলাম, শোকের দহনে বারবার দগ্ধ হয়েছেন বাঙালির বড় আদরের কবি। মাতৃহারা হয়েছিলেন শৈশবে, পত্নী বিয়োগ জীবনের মধ্য গগনে। এরপর কন্যা রেণুকা, পিতা দেবেন্দ্রনাথ, পুত্র সমীন্দ্রনাথ, পরপর শোকস্রোতে দগ্ধ হয়েও কবি তাঁর সাহিত্য সৃষ্টির জগতে বিচরণ করেছেন দুঃখ কষ্টকে সঙ্গী করেই। তাঁর সাফল্যের বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910-এ। ততদিনে কবি সামলে নিয়েছেন নিজেকে, সব জেনে সেই আমার রবীন্দ্রচেতনায় উদ্বুদ্ধ হওয়া শুরু। কবি যেন আমার দুঃখের সাগরের উদ্ধারকারী হয়ে হাজির হলেন, আমার জীবনের ধ্রুবতারা হয়ে। আমার বিপন্ন দিনে সাহস জুগিয়েছেন যিনি আলোকবর্তিকা হয়ে, দুর্বার গতিতে দহনের ক্ষত নিরাময়ের দায় যিনি তুলে নিয়েছিলেন নিজের কাঁধে, ঘুরে দাঁড়ালাম তাঁরই জীবনকে অনুসরণ করে। তাঁকে ছাড়া আর কাকেই বা জীবনের ধ্রুবতারা মানব বলো বন্ধু? লিখেছেন যশোদানন্দ গোস্বামী, বলাকর, মন্দির তলা থেকে।

0: সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল মাননীয় ইস্যুকে প্রণাম জানিয়ে আজকের মাননীয় ইস্যু থেকে বিদায় নিচ্ছি আমি নীলিমা সাঁতরা।
1: তুমি প্রকাশিত থাকো।

0: মাননীয় ইস্যু শেষ হলো, উপস্থাপনায় ছিলেন নীলিমা সাঁতরা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
2: বলুন,
1: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
2: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
1: সেটা কিভাবে হবে?
2: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
1: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
2: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
1: ব্যাস,

0: ব্যাস
1: বুঝে গেছি।
0: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: Good afternoon. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Very light to moderate rain occurred at most places, with heavy rain at one or two places over sub-Himalayan West Bengal. Light to moderate rain also occurred at most places over Andaman and Nicobar Islands, at one or two places over Odisha, Jharkhand and Bihar. Light rain occurred at a few places over Sikkim, at one or two places over Gangetic West Bengal. Gusty winds were recorded at one or two places over Bihar. Yesterday's highest maximum temperature of 40 degrees Celsius was recorded at Bhabua Plains of Bihar, and temperature of 27.9 degrees Celsius was recorded at Tadong in the Sikkim Hills. Chief amount of rainfall received in centimeters: Washabari Tea Estate in Jalpaiguri 7, Utlabari Tea Estate 6, Chepan 5, Mayabandar 2, Long Island 1, Port Blair 3, Khaira and Jajpur 1. Weather forecast for the next 48 hours says, light to moderate rain or thundershower is likely to occur at most places over all the districts of sub-Himalayan West Bengal and Andaman and Nicobar Islands. Light to moderate rain or snow is also likely at most places over Sikkim. Light to moderate rain or thundershower is also likely at a few places over Purulia, Birbhum, West Bardhaman, Murshidabad, Bakura, districts of Gangetic West Bengal and Bihar, and light to rain or thundershower is also likely at one or two places over Gangetic West Bengal, Jharkhand and Odisha. Weather warning for the next 48 hours says, very heavy rainfall of around 7 to 20 centimeters is likely at one or two places over Jalpaiguri districts of sub-Himalayan West Bengal. Heavy rain of around 7 to 11 centimeters is likely over Darjeeling, Kalimpong, Kuchbihar, Alipurduar and North Dinajpur districts of sub-Himalayan West Bengal and Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind of around 50 to 60 km per hour and lightning is likely at one or two places over Bihar, and thunderstorm with gusty wind of around 40 to 50 km per hour and lightning is very likely at one or two places over Jharkhand, Odisha, Andaman and Nicobar Islands and all the districts of sub-Himalayan West Bengal, and also Murshidabad, Purulia, Bankura and West Bardhaman and Birbhum districts of Gangetic West Bengal, and thunderstorm with gusty wind with around 30 to 40 km per hour and lightning is also likely at one or two places over Sikkim. Forecast for Kolkata neighborhood says partly cloudy sky with possibility of thunder and lightning towards the evening is expected. Maximum temperature will be around 34 degrees Celsius and minimum temperature is around 26 degrees Celsius. There is no weather warning for the fishermen of West Bengal coast and also no weather warning for the fishermen of Andaman and Nicobar coast. But due to the swell waves, it is advised that boats are to ply with utmost vigilance and recreation is to take place with due care. And here we conclude today's midday weather bulletin.
4: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী, সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং ভারী বৃষ্টি হয়েছে দুই একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহারের দুই একটি জায়গায়। খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে সিকিমের কয়েকটি জায়গায় এবং সামান্য বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দুই একটি জায়গায়। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গেছে বিহারের সমতল ক্ষেত্র ভাবুয়াতে 40 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চল সিকিমের ট্যাডংয়ে 27.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে বাগডোগরায় 6 সেন্টিমিটার, জলপাইগুড়ি 7 সেন্টিমিটার, ওদলাবাড়িতে 6 সেন্টিমিটার, কুমারগ্রামে 4 সেন্টিমিটার, বিহারের 1 সেন্টিমিটার, পূর্ণিয়াতে, ঝাড়খণ্ডের রামগড়ে 5 সেন্টিমিটার, বেতানাটিতে

এক সেন্টিমিটার। আগামী দুদিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং সেই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। খুব সামান্য বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায়। খুব হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া জেলাসহ পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং সেই সঙ্গে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কোনো কোনো জায়গায়। আগামী দুদিনে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাসহ পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাসহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়, সেই সঙ্গে আন্দামান দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায়। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহারের দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়খণ্ড, উড়িষ্যা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায়, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির দু একটি জায়গায় এবং মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের দু একটি জায়গায়। আগামী দুদিনে কলকাতা ও তার আশেপাশে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামীকাল প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যারা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে মাছ ধরতে যান এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। একটু পরেই রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর সমাজবিদ্যা বিষয়ে পাঠদানে কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নেহা মুখোপাধ্যায় এবং সঙ্গে দুই বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশনে মধুসূদন মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কথিকা, আমাদের অবশ্যই সড়ক নিরাপত্তার নিয়ম মেনে চলা উচিত, বলবেন রাজু মুর্মু। এরপরে রয়েছে লোকগীতি। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কিত দু একটি ঘোষণা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:14। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনে প্রতিদিনের মতোই আজও শুরুতেই থাকছে এক নজরে, অর্থাৎ এক নজরে আমরা দেখে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোকে। টি-টোয়েন্টির পাশাপাশি একদিনের ক্রিকেটেও শীর্ষস্থান ধরে রাখল ভারত।

2026-27 মরশুমে আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা পেয়েছেন একমাত্র ভারতীয় হিসেবে নিতিন মেনন এবং একমাত্র ম্যাচ রেফারি হিসেবে জাভাগল শ্রীনাথ। এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের কোমল কোহার। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে চীনের মেয়েদের কাছে হেরে গেলেন ভারতের মেয়েরা। সচিন যাদবের অভিষেক হতে চলেছে ডায়মন্ড লিগে। আইএসএল এ ইন্টারকাশির বিরুদ্ধে আজ জিততে মরিয়া মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গল গতকাল গোলশূন্য ড্র করেছে পাঞ্জাব এফসির সঙ্গে। ফিফা বিশ্বকাপের সেরা বাজবেন কারা জানিয়ে দিল ফিফা। এছাড়া 55 জনের দল ঘোষণা করে দিয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। প্রাথমিক দল ঘোষণা করেছে তারা, এরপর এখান থেকে 26 জনের দল বেছে নেওয়া হবে। এছাড়াও আজকের ক্রীড়াঙ্গনে থাকছে আইপিএল এর খবর, আর তার সঙ্গে বিশেষ অনুষ্ঠান বাইরে ঘুরে।

0: চলে যাব এবার আমরা আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়
0: টি-20-র পাশাপাশি এবার একদিনের ক্রিকেটের ক্রমতালিকাতেও শীর্ষস্থান ধরে রাখল ভারত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC যে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে রেটিং কমলেও জায়গা ধরে রেখেছেন শুভমান গিলেরা, যা সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের এক দাপটের প্রতিফলন। আগের ক্রমতালিকায় ভারতীয় দলের রেটিং ছিল 119, নতুন তালিকায় তা কমে হয়েছে 118। তাতে অবশ্য সমস্যা কিছু নেই, কারণ এক নম্বর জায়গাটা ধরে রেখেছে গত বছর ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীরা। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, কিউইদের রেটিং 113। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, এক ধাপ উঠে চতুর্থ স্থানে আগামী বছরের একদিনের বিশ্বকাপের অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা। 2025 সালের মে মাস থেকে হওয়া ম্যাচগুলির ওপর ভিত্তি করে ক্রমতালিকা প্রকাশ করেছে ICC। এর ওপর নির্ভর করবে আগামী একদিনের বিশ্বকাপে সরাসরি কারা খেলবে তার উপর সেই বিষয়টি। 2027 সালের 31 মার্চ ক্রমতালিকায় প্রথম 8টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ এমনিতেই পেয়ে যাবে। দক্ষিণ আফ্রিকা প্রথম 8টি দলের মধ্যে থাকায় ক্রমতালিকায় 9ম দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আবার জিম্বাবুয়েও প্রথম 8-এর মধ্যে ঢুকে পড়লে ক্রমতালিকায় প্রথম 10টি দল সরাসরি খেলবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত ক্রমতালিকা কি দাঁড়ায়। ২০২৬-২৭ মরশুমের জন্য ICC যে আম্পায়ারদের এলিট প্যানেল প্রকাশ করেছে সেই তালিকায় ভারতীয়দের মধ্যে একজনই মাত্র স্থান পেয়েছেন। একমাত্র নিতিন মেনন জায়গা পেয়েছেন সেই তালিকায়। আন্তর্জাতিক ক্রিকেটে গত এক মরশুমে আম্পায়ারদের পারফরমেন্স রিভিউ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে রেফারিদের এলিট প্যানেলে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন জাভাগল শ্রীনাথ। গতকাল গান্ধীনগরে অনুষ্ঠিত এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে আয়োজক ভারতের পদক তালিকার সূচনা করেছেন কোমল কোহার। টোকিও চ্যাম্পিয়নশিপের টোকিও অলিম্পিক্সের রজত পদক জয়ী মীরাবাই চানুর পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা করে 23 বছর বয়সী এই ভারোত্তোলক শান্ত ও সংযত পারফরমেন্সের মাধ্যমে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তিনি স্ন্যাচে 78 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 99 কেজি মোট 177 কেজি ভার তুলে এই পদক জয় করেছেন। ক্লিন অ্যান্ড জার্কে তার এই কৃতিত্বের জন্য তিনি এই বিভাগেও একটি ব্রোঞ্জ অর্জন করেছেন। এশিয়ান ওয়েটলিফটিংয়ের বেশ কয়েকজন হেভিওয়েট তারকা খচিত এই প্রতিযোগিতায় চাইনিজ তাইপে দাপুটে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে নিজেদের আধিপত্য বিস্তার করেছেন। হুয়াং ই চেন 193 কেজি উত্তোলন করে স্বর্ণপদক নিশ্চিত করেন। তারই স্বদেশী ফাং ওয়ানলিং 192 কেজি উত্তোলন করে রজত পদক লাভ করেছেন।

আইএসএল এর শেষ ম্যাচে এফসি গোয়ার সঙ্গে ড্র করায় চাপ বেড়েছে মোহনবাগানের। ইস্টবেঙ্গলের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে সের্জিও লোবেরার দল। এই পরিস্থিতিতে আজ ইন্টারকাশির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাথা ঠান্ডা রেখে 3 পয়েন্ট ঘরে তোলাই লক্ষ্য মোহনবাগান কোচের। লোবেরা মনে করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়, তাই নিজেও চাপ নিচ্ছেন না আর ফুটবলারদেরও চাপ নিতে বারণ করেছেন। আইএসএল এ ইন্টারকাশি ভালো অবস্থায় নেই, 10টি ম্যাচে 11 পয়েন্ট নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছে তারা। তার উপর ইন্টারকাশির কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস গত পরশুদিন রাতেই ইস্তফা দিয়েছেন। সুযোগ হাতছাড়া করতে চাইছেন না মোহনবাগান কোচ। এফসি গোয়া ম্যাচের পারফরমেন্সে অসন্তুষ্ট হলেও জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাস ও রবসনদের ওপর আস্থা রাখছেন লোবেরও। গোয়ার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করা নিয়ে কোনো অজুহাত দিতে চাইছেন না প্রশিক্ষক। বাকি সব ম্যাচ জিতে খেতাব নিশ্চিত করাই তার লক্ষ্য। আজ ঘরের মাঠ থেকেই লীগ জয়ের জন্য ঝাঁপাতে চাইছেন তিনি। অন্যদিকে পাঞ্জাব এফসির সঙ্গে ড্র করে নিজেদেরই চাপে ফেলে দিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। গতকাল যুবভারতীতে দুদলের খেলা শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়। মোহনবাগান পয়েন্ট নষ্টের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেতে কিন্তু পারেনি ইস্টবেঙ্গল। আজ ইন্টারকাশির বিরুদ্ধে মোহনবাগান জিতলেই আবার 2 পয়েন্টে এগিয়ে যাবে সবুজ মেরুন, অর্থাৎ আবার পিছিয়ে পড়বে লাল হলুদ শিবির। আইএসএল এ জয়ের দৌড়ে কিছুটা হলেও কিন্তু পিছিয়ে গেল অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। পাঞ্জাব ম্যাচ ছিল ইস্টবেঙ্গল কোচ হিসেবে ব্রুজোর 50তম। এমন একটা ম্যাচে কোচকে 3 পয়েন্ট উপহার দিতে পারলেন না সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলী বা মিগুয়েলরা। ম্যাচের অধিকাংশ সময় দাপটে ছিল পাঞ্জাব ফুটবলাররা, বেশি সময় তাদের দখলেই বলটা ছিল। ঘরের মাঠেও ইস্টবেঙ্গলকে খানিকটা দিশে হারাই দেখিয়েছে। গোলরক্ষক প্রভসু খান সিংগিল বেশ কয়েকবার দলের পতন রোধ করেছেন। ইস্টবেঙ্গলের 2টি শট অবশ্য পোস্টে লেগে ফিরে আসে। লাল হলুদ ফুটবলাররাও গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করেন। গোটা ম্যাচে তেমন ভালো সুযোগও তৈরি করতে পারেননি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। পাঞ্জাবের রক্ষণ ভাঙতে পারেননি তারা, মাঝমাঠের নিয়ন্ত্রণও নিতে পারেননি ইস্টবেঙ্গল ফুটবলাররা। তুলনায় ভালো খেললেন রক্ষণের ফুটবলাররা। একবার মিগুয়েল পেনাল্টি আবেদন করেছিলেন কিন্তু রেফারি কান দেননি। ইস্টবেঙ্গল ম্যাচের শেষ 10-12 মিনিটে পাঞ্জাবকে চেপে ধরলেও লাভ হয়নি। মিগুয়েল এবং রশিদের শট বারে লেগে ফিরে আসে, 2টি ছিল বক্সের বাইরে থেকে নেওয়া শট। ব্রুজো দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন করেও দলের খেলা বদলাতে পারেননি। ম্যাচের অধিকাংশ সময়ই ব্যস্ত থাকতে হয় ইস্টবেঙ্গল গোলরক্ষককে। সব মিলিয়ে চ্যাম্পিয়নশিপের সামনে থাকা দলের যেমন ফুটবল খেলার কথা ছিল, ইস্টবেঙ্গল কিন্তু গতকাল তা একেবারেই পারেনি।

দল জিতলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একের পর এক সদস্য শাস্তি পাচ্ছেন। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের মাঝে অশালীন কথা বলে শাস্তি পেতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে। এবার অশালীন অঙ্গভঙ্গি করে শাস্তি পেলেন দলের অলরাউন্ডার টিম ডেভিড। মুম্বাইয়ের বিরুদ্ধে টানটান ম্যাচে জিতেছে বেঙ্গালুরু। শেষ বলে জেতার পর ডাগ আউটে বসে হাতের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন ডেভিড, সেটি আবার ক্যামেরায় ধরা পড়েছে। তার ফলে শাস্তি পেতে হয়েছে ডেভিডকে। আইপিএলে টানা চারটি ম্যাচ হেরে গেল পাঞ্জাব কিংস। অক্ষর পটেলের দিল্লি ক্যাপিটালসের কাছেও হেরে গেলেন শ্রেয়াস আয়াররা। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে 210 রান করে পাঞ্জাব। জবাবে দিল্লি করে 19 ওভারে 7 উইকেটে 211 রান। গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে প্লে অফের আশা জিয়ে রাখলেন আকসাররা। এই ম্যাচের পর পাঞ্জাবের 11 ম্যাচে 13 পয়েন্টই থাকল। দিল্লি 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 7 নম্বরে উঠে এলো। কলকাতা নাইট রাইডার্স নেমে গেল 8 নম্বরে।

গেল ভারতের মেয়েরা। এই হারের ফলে গতকাল ভারতের অনূর্ধ্ব ১৭ মহিলা জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক ফিফা বিশ্বকাপ খেলার স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেল। ম্যাচের বেশিরভাগ সময় ভারত কঠিন লড়াই করলেও শুরু থেকে শেষ পর্যন্ত চীনের আধিপত্য এবং অবিরাম চাপই শেষ পর্যন্ত জয়ী ১৭ ফুটবল দলের মেয়েরা। ভারতের শীর্ষ জ্যাভলিন থ্রোয়ার সচিন যাদব ৪ জুন রোমে তার ডায়মন্ড লিগ অভিষেক করতে চলেছেন, যা হবে ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সম্মানজনক চতুর্থ স্থান অর্জনের পর তার প্রথম আন্তর্জাতিক ইভেন্ট। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় মর্যাদাপূর্ণ ডিএল সিরিজের রোম পর্বের ৮ জন প্রতিযোগীর মধ্যে তালিকাভুক্ত হয়েছেন। তার অন্য প্রতিপক্ষরা হলেন গ্রেনাডার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স, জার্মানির জুলিয়ান ওয়েবার এবং টমাস রোলার, চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভালভেদ, যুক্তরাষ্ট্রের কার্টিস থমসন, পোল্যান্ডের ডেভিড ওয়েগনার এবং শ্রীলঙ্কার রমেশ থারাঙ্গা পথিরাগে। এরা সকলেই প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছেন ডায়মন্ড লিগে।

দেখে নানা রকমের রিপোর্ট তৈরির এই কমিটির তত্ত্বাবধানে থাকছেন আর্সেন ওয়েঙ্গার। এই কমিটির প্রধান সুইজারল্যান্ডের বিশ্বকাপার পাসকাল জুবের বোলার। এই কমিটির বাকি সদস্যরা হলেন জিউর্গেন ক্লিন্সম্যান, পাবলো সাবালেতা, জন ডাল টমাসন, জিলবার্তো সিলভা, অ্যারন উইন্টার, পাওলো ওয়ানচোপ, অটো অ্যাডো, টবিন হিথ, জেন লুডল এবং মাইকেল ও নীল। এই কমিটির সদস্যরা কখনো থাকবেন মাঠে, কখনো মায়ামির টেকনিক্যাল স্যুটে, যেখানে ছটি অ্যাঙ্গেল থেকে খেলা দেখতে পাবেন তারা। ফিফার তরফ থেকে পাবেন অনেক ডেটা, খেলার বিশ্লেষণ করতে পারবেন তথ্যের ভিত্তিতে এরা সকলেই। এইভাবেই নির্বাচিত হবেন এবারের ফিফা বিশ্বকাপের সেরা ফুটবলার এবং সেরা গোলকিপাররাও।

বিশ্বকাপের ঠিক এক মাস বাকি থাকতেই ফিফা জানিয়ে দিল গোল্ডেন বল বাছাই করবেন কারা। প্রতি ফুটবল বিশ্বকাপে একটা গ্রুপ থাকে, গ্রুপ অফ স্টাডি গ্রুপ থাকে, সেই কমিটি টুর্নামেন্টে দেখে

0: আগামী ফিফা বিশ্বকাপের জন্য 55 জনের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিলের দলে জায়গা পেয়েছেন নেমার এবং আর্জেন্টিনা দলেও রাখা হয়েছে লিওনেল মেসিকে। তবে মেসি বিশ্বকাপ খেলবেন কিনা তা সম্পূর্ণই নির্ভর করছে তার নিজের ওপর। And bring my way out of that hill. Same old boots, but they're off the ground. Devil try to get. বন্ধুরা, খেলাধুলো করতে গেলে একান্ত দরকার কিন্তু আমাদের সুস্থ থাকা। আর সেই সুস্থ কিভাবে থাকা যায় তাই নিয়েই আজকে আমাদের বাইরে ঘুরের বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। আসুন শুনি বাইরে ঘুরে সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সঞ্জয় হাজরা। বাইরে ঘুরে
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আমরা শুনব এমন একজন মানুষের কথা যিনি খেলোয়াড় তৈরির নেপথ্যে কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে। হ্যাঁ বন্ধুরা, স্পোর্টস নিউট্রিশিয়ান এবং স্পোর্টস মেডিসিন নিয়ে দীর্ঘ 30 বছর ধরে পূর্ব ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রারম্ভিক সূচনা লগ্ন থেকে আজও সংযুক্ত এই সংস্থার সঙ্গে ডক্টর লায়লা দাস। প্রথমে আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই। এই যে খেলার মাঠে খেলোয়াড়দের সুস্থ রাখতে যে নিউট্রিশন বা স্পোর্টস মেডিসিনের যে দরকার হয় এটা সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলেন।
2: দেখুন, আগের দিনে যে কনসেপ্টটা ছিল যে খেলোয়াড় তৈরি হয় তাদের ট্যালেন্ট এবং খেলার মাঠে, ট্যালেন্ট নিয়ে খেলার মাঠে ট্রেনিংটা এখনও আছে, ট্যালেন্ট ছাড়া বা প্রপার ট্রেনিং ছাড়া কিছুই হয় না। কিন্তু এখন ল্যাবেও অ্যাথলিট অ্যাজ স্পোর্টস পার্সন তৈরি করা হচ্ছে, ওয়েস্টে বলুন, ইস্টে বলুন, ইভেন ইন্ডিয়াতেও। আমাদের যে খেলোয়াড় তৈরি কারখানা, মেইনলি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেটা আমাদের ন্যাশনাল বডি, তারা যেটা করে সেটা রিসার্চ, ডেটা, টেকনোলজি এবং সাইন্টিফিক ট্রেনিং, এই সবের সংমিশ্রণে খেলোয়াড় তৈরি করছে। ট্যালেন্ট সার্চ করা হচ্ছে প্রথম লেভেলেই, তারপরে তাদের গ্রুম করা এবং তাদের খেলাতে খেলাতে অনেক দুর্বলতা বেরোয়, আংশিক কিছু দুর্বলতা, আংশিক কিছু প্রতিবন্ধকতা, যেটার জন্য তারা মানে আশানুরূপ পারফরমেন্স দিতে পারে না, সেগুলোও সাইন্টিফিক ওয়েতে ডিটেক্ট করে সেগুলোর ডেভেলপমেন্ট এবং ইম্প্রুভমেন্টের চেষ্টা করা হয়। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সেটা শুধু একজন ডাক্তার বা একজন সায়েন্টিস্টকে দিয়ে হয় না, দিস ইজ এ টিম ওয়ার্ক। এটা সায়েন্সের নানা ডিপার্টমেন্ট থেকে সবাই একসাথে হয়ে এগুলো করা হয়।
1: পূর্ব ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জবে থেকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই শুরুর সময় থেকে আপনি এটার সঙ্গে যুক্ত আছেন। আপনার এই দীর্ঘ কর্মময় জীবনের মধ্যে দিয়ে বহু প্রতিভাবান খেলোয়াড় এই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাঙ্গণ থেকে বেরিয়ে পরবর্তী ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কাজ করেছেন। তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে এই যে খেলোয়াড়রা তাদেরকে শারীরিকভাবে যেটা বললেন যে সুস্থ রাখার ক্ষেত্রে এটা একটা অদ্ভুত ধরনের বিজ্ঞান কাজ করে, সেইটার কতটা প্রাসঙ্গিক মানে স্পোর্টসের সঙ্গে কতটা রিলেট করছে?
2: স্পোর্টসের সঙ্গে ভীষণভাবে প্রাস

0: আপনি হয়তো একটা ট্যালেন্টেড বাচ্চা গ্রামগঞ্জ থেকে নিয়ে এলেন, একজন ভালো কোচ তার পিছনে তার সমস্ত ডেডিকেশন দিয়ে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু করতে করতেই তার একটা ছোট চোট হলো, সেই চোট যদি সময়ের মতো না ডিটেক্ট না করা হয়, সারানো না হয়, তাহলে সেটা অনেক বড় হয়ে ওর ভবিষ্যৎটা নষ্ট করে দেবে। যদি ধরুন একটু কোনো ইনফেক্টিভ ডিজিজ হোক, অন্য কোনো সাধারণ জ্বর জারির মতন সামান্য জিনিসও তাকে কিছুদিনের জন্য বেডরিডেন করে দেয়, খেলার মাঠে বাইরে করে দেয়, সেই সময়টা তাদের সেট আপ করা গোলগুলো অনেক পিছিয়ে যাবে। ওই যে অ্যাবসেন্স ফ্রম স্পোর্টস, এটা অনেকটা ওই ছোটোবেলায় আমরা যে একটা অঙ্ক করতাম না, তেল মাখানো বাসে বাদরটা উঠছে তিন হাত, নামছে দু হাত, কখন উপরে গিয়ে পৌঁছবে, এইটা সেই রকম অবস্থা হয়ে যায়। তাদের ট্রেনিং করে আমরা যতটা মাসে পর মাস ইয়ে করে একটা জায়গায় আনছি, পারফরমেন্সটা ইম্প্রুভ করছি, যদি তারা দুইক চার উইক ছ উইক সে হাত পা ভাঙার জন্যই হোক বা যে কোনো কারণে মাঠ থেকে বাইরে থাকে, তাহলে তারা আবার ওইখানে পিছিয়ে গিয়ে প্রথম থেকে শুরু করতে হবে। তারপরে কোচেরা যেগুলো ঠিক করেন শর্ট টার্ম গোল, এবারে হয়তো বেঙ্গল খেলবে, এরপরে হয়তো পরের বছরে গিয়ে ইন্ডিয়া খেলবে, সেই জিনিসগুলো পিছিয়ে যাচ্ছে। আর লং টার্ম গোল, যারা আমাদের লম্বা রেসের ঘোড়া, যাদের আমরা ইন্টারন্যাশনাল ফিগার করবো ভাবছি, তাদেরও অনেক অনেক পিছিয়ে যাচ্ছে। আর প্রপারলি যদি তার রিকভারি না হয় সময় মতো, তাহলে তার আশানুরূপ ইয়েটা কিছুতেই হবে না। এই জায়গাতেই আমাদের মানে সার্থকতা যে আমরা এই ছোটোখাটো জিনিস থেকে প্রপার মনিটরিং কন্টিনিউয়াস করে তাদের সুস্থ রাখার চেষ্টা করি, প্লাস রিকভারি প্ল্যানিং, সেটাও একটা বড় জিনিস। আজ আপনি খাটিয়ে তাকে দিনের শেষে সে আর একটা পা ফেলবার মতন অবস্থায় থাকলো না, শিয়ালদার মুঠের চেয়েও বেশি পরিশ্রম করলো, পরের দিন সকালে আবার উইলোড নেমে কী করে এসে মাঠে, তাকে তার জন্য রেডি করা, রিকভারি ইজ অলসো ইম্পর্ট্যান্ট। তার ডায়েট অ্যান্ড নিউট্রিশন, প্রত্যেকটা গেমের নিজস্ব ডিমান্ড আছে, সেই বুঝে তাদের ডায়েট অ্যান্ড নিউট্রিশন ঠিক করতে হয়, সবার একরকম হয় না। আর এগুলো সমস্তই আমাদের ইয়েতে প্ল্যান করা হয়, এবং পিরিয়ডিক যে হিউম্যান পারফরমেন্স টেস্টিংগুলো হয় ফিজিওলজিক্যালি সাইকোলজিক্যালি, সেগুলো এদের নিজস্ব স্পোর্টসের অ্যাক্ট থাকার বা ইম্প্রুভ করার জন্যে যা যা দরকার সেগুলো ডিটেক্ট করে তার প্যারামিটার, সেখানে কোথাও পিছিয়ে থাকলে তার সেই মতো ট্রেনিং দিয়ে সেগুলো ইম্প্রুভ করা হয়।
1: পেশাগত দিক থেকে যারা এই পেশাটাকে মানে স্পোর্টস নিউট্রিশন এবং স্পোর্টস মেডিসিন নিয়ে যারা এগোতে চাইছে, তাদের জন্য কী উপদেশ দেখবেন এবং কতটা সেটা সুরক্ষিত পেশা?
0: দেখুন, পেশা হিসেবে খুব ভালো, যারা স্পোর্টস লাভার্স, যারা দেশের কিছু করে দেখাতে চান, তাদের জন্য ভীষণই ভালো। তেমনি ফাইন্যান্সিয়ালি যদি দেখেন, একজন ডাক্তার যেটা করতে পারেন, আমি রোজগারের দিক দিয়ে বলছি, তার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। এখানে আমাদের ইভেন এমপ্লয়মেন্ট ইজ ভেরি লিমিটেড, সারা ইয়েতে নজন, আমি যখন ছিলাম তারপরেও মাত্র নজন স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট ছিল, রিক্রুটেড বাই, আই এম টকিং অ্যাবাউট কোয়ালিফাইড পিপল, যারা রিক্রুটেড বাই সাই, তার মধ্যেও আবার কোয়ালিফিকেশন হিসেবে স্পোর্টস মেডিসিন হয়তো অর্থোপেডিক সার্জন, হয়তো প্যাথোলজিস্ট, তারাও কিন্তু কাজ করেছেন এইসব লাইনে। আর সেখানে বাইরে তো বুঝতেই পারছেন কী অবস্থা, এবং সেই সার্ভিস গভর্নমেন্ট সার্ভিসের আলাদা। যদি আপনি প্রাইভেট প্র্যাকটিসের কথা ভাবেন, এখনকার, তখন তো কিছুই ছিল না, আমাদের অনেক সময় পকেট থেকে টাকা বের করেও টেস্টের জন্য পাঠাতে হতো, এখন তো একটু ইম্প্রুভ করেছে, কিছু তারা চাকরি পায়, কিছু তারা ইনসেন্টিভ পায়, সেই থেকে কিছু কিনতে পারে, কিছু দিতে পারে, কিন্তু যে লেভেলে আমরা আশা করি, আমরা অন্য ইয়েতে, আমি ফার্স্ট স্পেশালিটি ওয়াজ গাইনোকোলজি, সেখানে থাকলে আমি যে লেভেলে পৌঁছতে পারতাম এটার সঙ্গে কোনোভাবে কম্পেয়ার হয় না। আর যারা দিতে পারে, আমাদের মধ্যেও এখন ইন্টারন্যাশনাল লেভেলে ভীষণ মানে বলবো কি রিচ প্লেয়ার্স এসে গেছে, কিন্তু তারা যেহেতু তাদের ক্ষমতা বেশি, তারা অস্ট্রেলিয়া গিয়ে ট্রিটমেন্ট করবে, সাউথ আফ্রিকায় ট্রিটমেন্ট করবে, তারা আমার কাছে আসবে না, দ্যাট ইজ নট ফ্যাশনেবল। সুতরাং টাকার দিক দিয়ে যদি বলেন, আমাদের ওই গ্রাসরুট লেভেল মিডিয়াকার ইয়ে তাদেরই করতে হয়, ফাইন্যান্সিয়ালি মেবি দে আর অলসো ভেরি ট্যালেন্টেড, আলটিমেটলি তারা কোথাও একটা গিয়ে পৌঁছয়। আজ আমরা বাইচুং ভুটিয়াকেও দেখেছি, নেডিকেও দেখেছি, বা বিজেন সিংকেও দেখেছি ওই লেভেলে, কিন্তু এখন যারা হচ্ছে তারা আসবে না। এখন যারা ক্রিকেটে আছে তারা যখন কিছুই পেত না তখন আমাদের কাছে দেখাতো, কিন্তু এখন যারা ক্রিকেটে বড়, তারা এত পয়সার মালিক, তারা আমাদের মতন ছোটোখাটো ডাক্তারের কাছে আসবে না। তারা স্পোর্টসম্যান

0: এখানে যেতে হলে বিদেশে।
1: আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম স্পোর্টস মেডিসিন ডক্টর লায়লা দাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা, প্রযোজনা সৌর্য চৌধুরী।
2: বন্ধুরা, আপনারা শুনলেন বাইরে ঘুরে অনুষ্ঠান। তবে আজ কিন্তু ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ। বন্ধুরা, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল। তবে আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমাদের ইমেল আইডিতে। আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com। এই আইডিতে আপনারা আপনাদের যাবতীয় মতামত আমাদের জানিয়ে দেবেন। আজ ক্রীড়াঙ্গন এ পর্যন্তই।

ক্রীড়াঙ্গন শেষ হল। উপস্থাপনায় ছিলেন নবনীতা রাহা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। নিতাই সাঁপুই, গ্রাম মোল্লার চক, ইসলামপুর, থানা মগরাহাট, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রী অমিত সাঁপুই স্বাস্থ্যবান, বয়স ২৯ বছর, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। ১৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই স্থান থেকে তিনি নিখোঁজ হয়েছেন। সুপ্রিয় দাস, সাব ইন্সপেক্টর, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা পুলিশ, কলকাতা ৭০১ থেকে জানাচ্ছেন যে শ্রী প্রীতম দাস রোগাটি গড়ন, বয়স ১৫ বছর, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। ২০২৬ এর ২১শে এপ্রিল ৯৫/H/২৭ বেলেঘাটা মেন রোড, থানা বেলেঘাটা, কলকাতা ৭১০ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা অফিসার ইনচার্জ, মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭০০০২৭, অথবা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা ৭০০০০১। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন।

নমস্কার, আজ আমরা অল ইন্ডিয়া রেডিওর একটি অনুষ্ঠানে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল থেকে। আমি সমাজতত্ত্বের শিক্ষিকা ডক্টর নেহা মুখোপাধ্যায়। আমার সাথে রয়েছে আমারই দুই একাদশ শ্রেণীর ছাত্রী জ্যোতি ঘোষ এবং সৌমি ঘোষ। আজকের এই সেশনে আমরা একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের প্রথম সেমেস্টারের একটি চতুর্থ অধ্যায় থেকে একটা টপিক বা একটি বিষয় আমরা আলোচনা করব, যেটি হচ্ছে সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন। এখন আমি এই টপিকটা নিয়ে একটি ছোট্ট সেশন আমার ছাত্রীদের সাথে নেব এবং ওরা ওদের মতো করে

0: অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আচ্ছা সৌমি জ্যোতি,
1: হ্যাঁ ম্যাম বলুন,
0: আমরা একটা নতুন টপিক শুরু করছি এখানে, সামাজিকীকরণ। এই সামাজিকীকরণ কথাটার মধ্যে থেকে আমি ঢোকার আগে তোমাদেরকে একটা জিজ্ঞেস করতে চাই যে তোমরা কি এমন কোন মানুষ দেখেছো যে যার কোন রকম চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন কেউ নেই?
1: হ্যাঁ ম্যাম, যেরকম অনাথ যারা রাস্তায় ঘোরাফেরা,
0: হ্যাঁ অনাথ হতে পারে, তার বাবা মা নেই, কিন্তু তার হয়তো কোনো দাদু ঠাকুমা জেঠু কাকুমা কারোর কাছে সে বড় হয়েছে, কিছু না হোক সে অনাথ আশ্রমে বড় হয়েছে, এমনকি আমরা রবিনসন ক্রুসো ছাড়া আর কাউকে দেখেছি যা পৃথিবী কেউ নেই?
1: না,
0: আমরা একমাত্র রবিনসন ক্রুসোকে দেখেছি একটি দ্বীপে, সে তিনি বহুমাস একা একা কাটিয়েছিলেন এবং সেটা কি কঠিন জায়গা ছিল। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমরা কখনো মোগলি বা টারজান দেখেছো?
1: দেখেছি,
0: টিভিতে দেখেছো। তাহলে ভেবে দেখো ওই যে ছেলে মেয়েগুলো যাদের নাম আমরা বললাম তাদেরকে কেমন দেখেছো টিভিতে?
1: ম্যাম তারা জানোয়ারদের মতো, মানে পশুদের সাথেই ব্যবহার করতো,
2: পশুদের মতোই ব্যবহার করে,
0: তারা পশুদের মতো ব্যবহার করছে। সৌমি এটা তুমি একটা ভালো কথা বলেছো, পশুদের মতো ব্যবহার করছে, অর্থাৎ তারা মানুষের মতো ব্যবহার করছে না। তার মানে আমাদের এই যে একটা সমাজ তার একটা গুরুত্ব আছে। আমরা এই যে আজকের এই যে মানুষের চেহারায় এসেছি, এই যে আমরা পোশাক পরছি, কথা বলছি, একে অপরের সাথে মিশছি, তাহলে এইটা কিন্তু শুধুমাত্র মোগলি বা টারজান পারেনি। কেন পারেনি? কারণ তারা বন্য সমাজে বড় হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে বড় হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই যে বড় হওয়াটা, এই বড় হওয়াটা কিন্তু কোনো শিশু জেনে জন্মায় না, তাকে শিখতে হয়। এই শেখার প্রক্রিয়াটাকেই আমরা বলছি সামাজিকীকরণ। হ্যাঁ, তার মানে এই যে আমরা নতুন নতুন ভাবে জামা কাপড় পরা শিখছি, কথা বলা শিখছি, কোথায় কেমন আচরণ করতে হবে বইটা শিখছি, এটা সবটাকে সামাজিকীকরণ বলে। এবার আমাকে যদি এইটাকে সংজ্ঞা দিতে হয় আমি কিভাবে দেব, না দেখো তোমরা চাইলে একটুখানি নিজেদের মতো লিখেও নিতে পারো। যেমন অধ্যাপক কিংসলে ডেভিস তার হিউম্যান সোসাইটি বলে একটা গ্রন্থে বলেছেন যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু পরিপূর্ণ সামাজিক জীবে পরিণত হয় সেই প্রক্রিয়াটিকে আমরা বলছি সামাজিকীকরণ। আবার দেখো ম্যাকাইভার, আমরা ম্যাকাইভারের নাম জানি, তাহলে সেই ম্যাকাইভার কি বলছেন যে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ সামাজিক জীব হিসেবে নিজেকে গড়ে তোলে, যার ফলে তার নিজের এবং অপরের ব্যক্তিত্ব সম্পর্কে সে সচেতন হয়। তার মানে দেখো আমরা কিন্তু একটি কুকুরছানা বা বিড়ালছানার থেকে আলাদা, আমরা কিন্তু মানব শিশু। তাহলে আমাদের জন্মাবার পরে এই যে জৈবিক থেকে সামাজিক হওয়ার যে একটা লম্বা যে প্রক্রিয়া, সেইটাকে আমরা সামাজিকীকরণ বলছি। তাহলে একটা কথা বলো সৌমি, এই যে সামাজিকীকরণ যেটুকু তুমি শুনলে তোমার কি ধারণা হলো?
2: ম্যাম সামাজিক হতে গেলে সামাজিকীকরণ ছাড়া তো চলে না।
0: একদম তাই। তার মানে আমরা যদি আজকে আমাদের পরিবার, স্কুল, পাড়া, এই চেনা জগৎটার মধ্যে বড় না হতাম, আমরাও কিন্তু হয়তো একজন মোগলি বা একজন টারজান হয়ে যেতে পারতাম।
1: ম্যাম এই প্রক্রিয়া কতদিন চলে?
0: খুব ভালো প্রশ্ন করেছো জ্যোতি। এই প্রক্রিয়া আমাদের একটা ধারণা আছে যে হয়তো জন্মের পর থেকে একটু বড় হওয়া পর্যন্ত চলে, কিন্তু তা কিন্তু নয়। এই প্রক্রিয়া কিন্তু জীবনব্যাপী চলে, অর্থাৎ আমাদের আমৃত্যু এই প্রক্রিয়া চলে। আমরা যতবার কোনো একটা নতুন সামাজিক ভূমিকায় আসি, ধরো তোমরা এখন স্কুলে পড়ছো, এবার কোথায় যাবে?
1: ম্যাম স্কুলে যাব,
2: কলেজে যাব,
0: কলেজে যাবে, এরপরে তোমরা চাকরি করবে, তোমরা মা হবে, অন্য ছাত্ররা কেউ বাবা হবে, তোমাদের ভাই বোন আছে, নানা রকম সম্পর্ক, এরকম করতে করতেই প্রত্যেকটা ভূমিকার সাথে আমাদেরকে কিন্তু মানিয়ে নিতে হয়, নতুন ভূমিকা শিখতে হয়। তার মানে সামাজিকীকরণ কিন্তু চলছে, এমনকি যখন আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, অসুস্থ, একটা সময় আমরা মৃত্যুকে মেনে নিতে বাধ্য হব, সেই প্রক্রিয়াটা কিন্তু সামাজিকীকরণের মাধ্যমেই হচ্ছে। তার মানে আরেকবার আমাকে তোমরা বলো যে সামাজিকীকরণ তাহলে আমরা কতদিন চলবে বুঝতে পারছি?
2: ম্যাম সামাজিকীকরণ তো জীবনব্যাপী।
0: আচ্ছা এবার তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই সামাজিকীকরণ যেখানে সে একটা মানুষকে জীব থেকে সামাজিক করে তুলছে, এত বড় একটা প্রসেস, এই প্রসেসটার আমরা একটু কিছু গুরুত্ব আলোচনা করি। এই সামাজিকীকরণের প্রথম গুরুত্ব কি হতে পারে? ধরো এই যে আমি বলছি সৌমি, এই যে আমি বলছি জ্যোতি, তোমরা আমার কাছে কিন্তু একটা আলাদা আলাদা সত্তা। তোমার আমার জ্যোতি বললে একটা আলাদা ব্যক্তিত্ব, একটা আলাদা পার্সোনালিটি মনে হবে, সৌমি বললে একটা আলাদা পার্সোনালিটি মনে হবে, তোমাদেরও কিন্তু নেহা ম্যাম বললে একটা আলাদা ব্যক্তিত্বের কথা মনে হবে। এই যে ব্যক্তিত্ব, যেটা কিনা আমাদের মানসিক আর শারীরিক বৈশিষ্ট্যের একটা সমন্বয়, সেই পুরোটাই কিন্তু আমাদের সামাজিকীকরণের জোর।

0: গড়ে উঠছে। অর্থাৎ আমাদের পূর্ণাঙ্গ বিকাশ সবটা আমাদের কিন্তু সামাজিকীকরণের জন্য গড়ে উঠছে। আমাদের বাবা মা আমাদেরকে নানা রকম কথা শেখাচ্ছে, স্কুলে শিখছে, সব জায়গায় শিখছে। এছাড়া আর কি হতে পারে
1: ম্যাম, যেরকম টিফিন শেয়ার করা শিখছি, স্কুল
0: টিফিন শেয়ার করা শিখছি,
1: সবার সাথে মিলেমিশে থাকা,
0: এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সবার সাথে মিলেমিশে থাকা, এইটা সামাজিকীকরণ আমাদের শেখায়। কারণ আমরা যদি সমাজে সবার সাথে মিলেমিশে থাকতে না পারি, আমরা কিন্তু আমাদের কোনো দায় দায়িত্ব কর্তব্য থেকে শুরু করে কোন চাহিদাও কিন্তু মেটাতে পারবো না।
1: ম্যাম যেমন স্কুলে গেলে যেরকম কোনো গরিব বা বড় লোক বিচার না করা,
0: হ্যাঁ এটা আমরা যে কেন কিভাবে বুঝলে আমরা বিচার করি না,
2: কারণ ইউনিফর্ম দেখে,
0: হ্যাঁ ঠিক বলেছো। কারণ কি কেউ হয়তো খুব দামি পোশাক পরে আসতে পারে, কেউ হয়তো কম দামি, কিন্তু ইউনিফর্ম পরছো মানে তোমরা সবাই সমান। অর্থাৎ আমাদের স্কুলে শিখছি যে আমরা সবাই সমান, মিলেমিশে থাকবো। এছাড়া আর কি হতে পারে, আমাদের যে সোশ্যাল অর্ডার, যে সামাজিক শৃঙ্খলা, এটা কিন্তু আমাদের সামাজিকীকরণ শেখায়। আমাদের ধরো এখন যখন আমরা ক্লাস নিই, তখন আমাদের যদি কারোর খুব জ্বর হয়, শরীর খারাপ হয়, কি খিদে পায়, আমরা কি ক্লাসে চেঁচিয়ে কেঁদে উঠি?
2: না ম্যাম,
0: কখনো করি না। কেন করি না? কারণ আমাদের সামাজিকীকরণ শিখিয়েছে ক্লাসরুমে কিরকম ব্যবহার করতে হয়। তেমনি আমাদের বন্ধুদের সাথে বলো, বাসে ট্রামে বলো, সর্বত্র কিন্তু আমরা শিখছি। এবং এই যে একটা অর্ডার, শৃঙ্খলা, এই শৃঙ্খলার জন্যই কিন্তু গোটা সমাজটা চলছে। হ্যাঁ, এছাড়া ধরো আমি যেটা আমাদের এক্ষুনি বললাম, আমরা কিন্তু একটি ছোট পশু শিশুর থেকে আলাদা। তাহলে আমাদের মধ্যে যে মানবিক গুণ, মানবিক গুণ বলতে কি বুঝতে পারছো? দয়া,
2: দয়া, মায়া,
0: মায়া,
1: মায়া,
0: প্রেম,
1: ভালোবাসা,
0: ভালোবাসা, সহযোগিতা, ঠিক বলছো। এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে তৈরি করে দিতে হয়, মানসিকতা, আমাদের মনোভাব। হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদের সামাজিকীকরণই করে। যদি তোমার আর কি গুরুত্ব মনে হচ্ছে
1: ম্যাম, এই যে আপনি বারবার সংস্কৃতি বা কালচারের কথা বলছেন, তার মানে সংস্কৃতি বেশিরভাগটাই আমরা এই প্রক্রিয়ার দ্বারা বুঝতে শিখি?
0: একদম তাই। আমাদের সংস্কৃতি বলতে কিন্তু আমাদের, আমরা কি খাবার দাবার খাই, আমরা কিরম পোশাক পরি, আমরা কোন উৎসব

0: পশ্চিমবঙ্গেও কিন্তু সর্বত্র এক সংস্কৃতি নেই, তার মানে প্রত্যেকটা সমাজে নিজস্ব কালচার বা সংস্কৃতি আছে, যেটাও কিন্তু আমরা সামাজিকীকরণের মাধ্যমেই শিখি। একদম ঠিক। সৌমির কি কিছু মাথায় আসছে?
1: ম্যাম, ভবিষ্যৎ গঠন, সামাজিকীকরণ যখন আমৃত্যু চলে, তখন একটি শিশু বড় হয়ে ভবিষ্যতে কি হবে, কি করবে, এই এই প্রক্রিয়ার জন্যই তো হয়।
0: একদম ঠিক। ধরো তুমি তুমি নিজেকে নিয়েই ভাবো না, তুমি আজকে ভবিষ্যতে কি হতে চাও। হ্যাঁ, তুমি অন্য আর শুধু যে সবসময় যে টিচার ডাক্তারই হতে হবে তার কোনো মানে নেই, তুমি নিজে একটা ব্যবসা করতে চাইতে পারো। এবং এই যে একটা শিশু ভবিষ্যতে কি হবে, সেটা কিন্তু পুরোটাই নির্ভর করছে যে সে কোন পরিবেশটা পাচ্ছে, সে কিরকম সামাজিকীকরণ পাচ্ছে তার উপরে। এবার আমরা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকে যাচ্ছি, যেটা হচ্ছে সামাজিকীকরণের মাধ্যম, অর্থাৎ কি কি মাধ্যমের দ্বারা এই সামাজিকীকরণ প্রসেসটা বা প্রক্রিয়াটা আমাদের জীবনে ঘটে। সবার আগে আমি বলতে চাই এই মাধ্যম হিসেবে পরিবার বা ফ্যামিলির কথা। একটি শিশু জন্ম নেয় তার পরিবারে, সেই পরিবারে বাবা মা সাধারণত থাকেন, এবং যেরকম জ্যোতি আমাদের বলল, কেউ যদি অনাথ হয় সেক্ষেত্রে তার দাদু ঠাকুমা বা পরিবারের অন্য যে কেউ থাকতে পারে, কিন্তু সাধারণত আমাদের একটি পরিবার থাকে যেখানে শিশু প্রথম জন্মগ্রহণ করে। এবং তার যে একদম বুনিয়াদী বা একদম বেসিক যে অভ্যেস, যে কায়দা, সেগুলো কিন্তু সে সমস্ত পরিবারেই, এমনকি আমাদের আমরা আমাদের বড়দের হাত ধরে বা আঙুল ধরে হাঁটা চলা
2: শিখতে পারি,
0: কথাবার্তা বলা শিখতে পারি, এমনকি একটা টয়লেট ট্রেনিং অবধি আমরা কিন্তু পরিবারে পাই। সুতরাং পরিবারকে আমরা সামাজিকীকরণের একটা প্রাথমিক মাধ্যম বলে ধরি। এবং এই পরিবার আমাদেরকে যেভাবে শেখায়, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে আমাদের পোশাক পরিচ্ছদ, মানসিকতা, আমরা বাইরের মানুষদের কিভাবে নেব, হ্যাঁ সমস্তটা, রাজনীতি ধর্ম কিভাবে বুঝতে শিখব, সমস্তটা কিন্তু আমরা পরিবারের মধ্যে পাই। এছাড়া আমরা বন্ধু গোষ্ঠী বা খেলার গোষ্ঠী, যেটাকে আমরা ইংলিশে পিয়ার গ্রুপ বলি, তারও কিন্তু একটা অনেক অবদান আমাদের সামাজিকীকরণে আছে। তোমরা তো নিজেরা ক্লাসে যাও, তোমাদের তো নিজেদেরই বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধবরা কি সামাজিকীকরণে উপকার করে না?
1: হ্যাঁ করে।
0: কিভাবে করে?
2: ম্যাম, যেমন আমরা
1: টিফিন শেয়ার করে
0: খাই, টিফিন শেয়ার করার কথা বলেছো,
2: ওরা কিছু শেখা, ওদের থেকে আমরা কিছু শিখি।
0: এমন দেখ অনেক কিছু আছে না, যে যেমন ধর যে বিষয়গুলো বাবা মা বা টিচারদের সাথে কথা বললে নিশ্চয়ই ভালো হয়, কিন্তু তোরা বলে উঠতে পারিস না, তাহলে সেই জিনিসগুলো আমাদের মনে হয় না যে বন্ধুদের সাথে ভাগ করে নেওয়াটা অনেক সহজ। তাহলে এই বন্ধুদের গোষ্ঠীটা আমাদের সমান সমান একটা গোষ্ঠী, যাদের যারা কিন্তু আমাদের কর্তা নয়, যারা কিন্তু আমাদের উপর কোনো কর্তৃত্ব নেই, যার জন্য এই যে সমবয়সী এটার সাথে কিন্তু আমরা অনেক বেশি আলোচনা করতে সুবিধা, ফ্রি ফিল করি যেটাকে বলা যায়। যেমন আমাদের যে নতুন নতুন যে ফ্যাশন, নতুন নতুন যে জামা কাপড়ের স্টাইল থেকে শুরু করে বিশেষ কিছু গোপন কথা, হ্যাঁ সেই সমস্ত গুলো কিন্তু আমাদের মধ্যে আমরা বন্ধুদের কাছে বেশি সহজ বোধ করি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা তোমরা স্কুলে আসছো, স্কুল একটা বিশাল বড় দায়িত্ব পালন করছে। হ্যাঁ, এই যে তোমরা বললে যে ম্যাম আমরা একসাথে বড় লোক হই কি গরিব হই একসাথে বসি বা আমরা টিফিন শেয়ার করি, তার মানে কি আমরা সমাজে মিলেমিশে থাকতে শিখি, যেটা একটা ভীষণ বড় গুণ, যেটা না থাকলে আমরা স্কুল চাকরি জীবন পরিবার কোথাও কিন্তু মানিয়ে নিতে পারবো না, তাই না? এছাড়া মনে কর যে এই যে আমাদের সকালবেলা থেকে প্রেয়ার হয়, থেকে আমাদের সাড়ে চারটে অবধি যে আমাদের স্কুলটা চলে, আমাদের হেড স্যার চন্দন মাইতি স্যার যে আমাদেরকে এত রকম ভাবে বলেন যে এই করো তাই করো, উনি নানা রকম উপদেশ দেন, তাহলে সেইটা আমরা কি শিখছি?
2: অনেক কিছু,
0: ডিসিপ্লিন
2: শিখছি,
0: বা যেটাকে আমরা বাংলায় কি বলতে পারি, নিয়ম, তাই না, শৃঙ্খলা। তাহলে এইটা কিন্তু আমাদের স্কুলে একটা বিশাল বড় ব্যাপার। আর এই যে সৌমি কিছুক্ষণ আগে বললেন না যে একটা শিশু বড় হয়ে কি হবে ভবিষ্যৎ, এই ভবিষ্যতের কিন্তু অনেকটা স্কুলে তৈরি হয়, বিদ্যালয়ে তৈরি হয়ে যায়, তাই তো? তাহলে এইখানে আমাদেরকে বুঝতে হয় যে যেমন তোমাদের কারুর কারুর ইচ্ছা হবে সায়েন্স পড়ার, কারুর কারুর ইচ্ছা হবে ধরো এই সোশিয়োলজি নিয়ে বা সমাজতত্ত্ব নিয়ে এগিয়ে যাবার, কারুর কারুর আবার ইচ্ছা হবে যে না আমি চাকরি করব না আমি ব্যবসা করব। তাহলে এই যে ইচ্ছা হওয়াটা, এই ইচ্ছাটা কিন্তু অনেকটা আমাদের স্কুল ঠিক করে দেয়। আমরা তো এগুলো মেন বা প্রধান কিছু সামাজিকীকরণের

0: মাধ্যমের কথা বললাম, তোমাদের আর কি কি মনে হচ্ছে যে যে মাধ্যমগুলোর দ্বারা আমাদের জীবনে সামাজিকীকরণ ঘটে বা ঘটতে পারে, কি মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে বলো।
1: ম্যাম, গণমাধ্যম কি তার মধ্যে কি পড়ে?
0: আচ্ছা বলো তো তাহলে, গণমাধ্যম বলতে তুমি কি কি বোঝাচ্ছ?
1: ম্যাম, যেমন টিভি, খবরের কাগজ, রেডিও,
0: হ্যাঁ সৌমির কিছু আর
1: সোশ্যাল মিডিয়া।
0: হ্যাঁ, এটা তো তোমাদের এখন সবার আগে মাথায় আসবে, আছো, এগুলো একটা বিশাল বড় সামাজিকীকরণ মাধ্যম। এগুলো শুধু যে আমাদের মধ্যে নানা রকম যে বিনোদন দেয় তা না, বিনোদন অবশ্যই দিচ্ছে, কিন্তু আমাদের অনেক কিছু শেখায়, তাই না? একটা সিনেমা দেখে আমরা কিন্তু অনেক সামাজিক বিষয় সম্পর্কে সচেতন হই, অনেক আমরা নতুন নিয়ম কানুন জানি, তাই না? যেগুলো হয়তো আমরা অনেক বিদেশের সিনেমা দেখলে বিদেশের সামাজিক পটভূমিও জানতে পারি। তার মানে কি, আমাদেরকে আমাদের এই যে ছোট গ্রাম বা ছোট শহর, এই গণ্ডির বাইরে কিন্তু আমাদেরকে তারা নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে এমন অনেক কিছু বিষয় শেখাচ্ছে যেটা কিন্তু হয়তো আমরা পরিবারে বা স্কুলে হয়তো শিখি। সৌমির কিছু মনে হচ্ছে আর?
1: হ্যাঁ ম্যাম, এই যে সবার ধর্মই তো আলাদা আলাদা হয়,
0: ঠিক?
1: তো এই আলাদা আলাদা
0: ধর্ম মানে কি বল, আলাদা আলাদা উৎসব,
1: যেরকম দুর্গাপূজা,
0: আমাদের স্কুলে অনেক আমাদের মুসলিম ছাত্র আছে, তারা ঈদে মজা করে, তাই না? এছাড়া
1: খ্রিস্টানদের যেরকম জন্য যেরকম
0: বড়দিন আছে, এবার তার মানে কি, এই যে এক একটা উৎসব, এক একটা নিয়ম কানুন, এক একটা পোশাক আশাক, তাই না? এইগুলোও কিন্তু আমাদেরকে এক জায়গায় আনতে সাহায্য করে। এবং ধর্ম যে শুধুমাত্র আমাদেরকে এইগুলো করছে তা না, ধর্ম কিন্তু আমাদের মনে একটা কর্তব্য বা দায়িত্বের কথা বলে, তাই না? প্রত্যেকটা ধর্মই কিন্তু আলটিমেটলি কিসের কথা বলে, পাপ থেকে মুক্তি। তার মানে কি, আমাদের ব্যক্তিত্ব গঠনের কথা বলছে, যে তুমি অন্যায় করো না, তাই না? আর এই যে আমাদের নিয়ম কানুনের ব্যাপার, আমরা কিন্তু অনেক আইন কানুনও শিখি, তাই না? তার মানে আর কে আমাদের সামাজিকীকরণের মাধ্যম হতে পারে? ঠিক, তার মানে আমরা এই যে আইন কানুন শিখছি সেটা আমাদেরকে কে শেখাচ্ছে? রাষ্ট্র। একদম ঠিক। অর্থাৎ আজকে ধরো আমার তোমার উপর ভীষণ রাগ হলো, কিন্তু আমি কি তোমাকে আজকে গিয়ে খুন করে ফেলতে পারবো? কখনো পারবো না। কেন? কারণ আমরা জানি যে সেটা একটা অন্যায়, সেটা পাপ, সেটা কখনো করা যায় না। তার মানে এই যে একটা বাধ্যবাধকতা, যে আইন, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে রাষ্ট্র আমাদের মধ্যে ঢোকাচ্ছে। আমরা কিন্তু শিখছি যে এর বাইরে যাওয়া যায় না, এই নিয়ম কানুন গুলো মানতে হয়। আজকে যদি এইগুলো না থাকতো, তাহলে আজকে হয়তো সকালবেলা আমি কাজে জন্য বেরোচ্ছি বাড়ি থেকে, আবার ফিরে গিয়ে দেখলাম আমার বাড়িটা আর আমার নেই, তাই না? কেউ হয়তো আমার বাড়িটা নিয়ে নিয়েছে, এটা তো হয় না। কেন হয় না? কারণ কি, সামাজিকীকরণের মাধ্যমে আমাদের মধ্যে কিন্তু এই নিয়ম শৃঙ্খলাটা আছে, সমাজটা চলছে। তাহলে ভেবে দেখো, সামাজিকীকরণ একটা কি বিশাল বড় প্রক্রিয়া, তাই না? আচ্ছা, এছাড়া আমরা আর কি কি গুরুত্বের কথা বলতে পারি? যেমন আমাদের কিছু সামাজিক আদর্শের কথা বলতে পারি। যেমন ধরো আমরা ছোটবেলা থেকে শিখি, দেখবে যে আমাদের অনেক কমিক্সের বই বা আমাদের জীবনী মহাপুরুষদের আমাদের পড়তে হয় না? তোরা নিজেরাও তো পড়েছিস।
1: হ্যাঁ পড়েছি।
0: কার কার?
1: স্বামী বিবেকানন্দ
0: পড়েছিস, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সোশিয়োলজি ক্লাসে আমরা গান্ধীজি, আম্বেদকর, এসব নিয়ে অনেক আলোচনা করেছি। এবার কেন করি বল না?
1: ম্যাম, তাদের থেকে কিছু শেখার জন্য।
0: ঠিক, অর্থাৎ তারা যেরম ভাবে তাদের জীবনটা নিয়ে এগিয়ে গেছেন, সেই আমরা ওইভাবে উদ্বুদ্ধ হতে চাই, অনুপ্রেরণা পেতে চাই, তাই তো? আমরা মোটিভেটেড হতে চাই যে তার ওই জীবনটা যেন আমরা আমাদের মধ্যে আনতে পারি। অর্থাৎ আমরা কিন্তু এখানেও সামাজিকীকরণের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না? আমরা কিন্তু শিখছি, যেটা হয়তো আমার বাবা মাও আমাকে বলেনি, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাও বলেনি, সেটা হয়তো আমি স্বামী বিবেকানন্দর কোনো একটা বাণী থেকে, আদর্শ থেকে, বা গান্ধীজির কোনো একটা জীবনের ঘটনা থেকে আমি শিখছি। সুতরাং এই যে সামাজিকীকরণের যে মাধ্যম, সেইটা কিন্তু এই সামাজিক আদর্শগুলোও কিন্তু একটা মাধ্যমের কাজ করছে। তাহলে আমি যদি এখন ওভারঅল যদি র্যাপিং করি, তাহলে সামাজিকীকরণ মাধ্যম আমার কি কি পাচ্ছি আমি, তাহলে সবার আগে মুখ্য মাধ্যম আমি কি পাবো? মুখ্য মাধ্যম আমি কাকে বলবো?
1: পারিবারিক ভূমিকা।
0: হ্যাঁ, আমরা পরিবারকে মুখ্য মাধ্যম বলবো, বা একে আমরা প্রাথমিক সামাজিকীকরণের মাধ্যম বলি। পরিবারের বেশি কিন্তু অতটা গুরুদায়িত্ব আর কারণ নেই।
2: হ্যাঁ, কেন বাচ্চাকে প্রথম থেকে হাঁটা চলা শেখানো,
0: কথাবার্তা বলা, সবটাই সে শিখছে। এমনকি সে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে কিভাবে মিশতে পারবে সেটাও কিন্তু সে পরিবারেই শিখবে। হ্যাঁ, যেসব, এবং যার জন্য আমরা দেখবে, তোমাদেরকে ক্লাসেও বলি যে পরিবারের দায়িত্ব যেহেতু এতটা গুরুদায়িত্ব আছে, যার জন্য যেসব পরিবারে ধরো আমরা যে নতুন যে কিছু আমরা প্রবণতা পড়েছি পারিবারিক, যেমন কি কি মনে করো, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, সমকামী পরিবার হচ্ছে, বা কোন সময় সিঙ্গেল প্যারেন্ট বা একক মাতা একক পিতা পরিবার, বা হয়তো বাবা মা দুজনেই আছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্রচন্ড মারপিট
2: হচ্ছে
0: বা বাজে কথা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। তার মানে বুঝতে পারছো তো যে এগুলো একটা বাচ্চার মনে কতটা প্রভাব ফেলতে পারে, তাই তো? তাহলে তোমরাও যখন বড় হবে, তোমরা কিন্তু তোমাদের বাড়িতে যে কোনো যখন ছোট শিশু থাকবে, তোমরা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে, সবসময় মাথায় রাখবে। এছাড়া আমরা খেলার গোষ্ঠী বা বন্ধু গোষ্ঠীর কথা বললাম, বিদ্যালয়ের কথা বললাম, এছাড়া আমরা গণমাধ্যমের কথা বললাম, রাষ্ট্রের কথা বললাম, ধর্মের কথা বললাম, এবং আমরা সামাজিক আদর্শের কথা বললাম। আচ্ছা, তাহলে আমরা সামাজিকীকরণ টপিকটা বুঝতে শিখলাম যে কতটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যদি এখন বলি যে সামাজিকীকরণ প্রসেসটা বলতে তুমি কি বোঝাতে চাইছ, তখন তাহলে আমরা যদি এখন এই পুরো জিনিসটাকে যদি একটা ছোট করে যদি এখন আমরা সংকীর্ণভাবে আনি, যদি আমরা এটাকে একদম সারবত্তায় আনি বা সার মর্মটায় আসি, তাহলে সামাজিকীকরণ বলতে কি বোঝাতে পারছি আমরা?
1: ম্যাম, একটি শিশু জন্মের পর তার মৃত্যু পর্যন্ত সামাজিক হওয়ার যে প্রক্রিয়া চলে তাকে সামাজিকীকরণ বলতে পারি।
0: খুব সুন্দর করে তুমি বলেছো, একদম ছোট করে পুরো ঘটনাটা, যে একটি শিশু জন্মের পর থেকে তার মৃত্যু পর্যন্ত, এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে সামাজিকীকরণ একটি আমৃত্যু বা জীবনব্যাপী প্রক্রিয়া, এবং তখন সে জৈবিক থেকে সামাজিক হওয়ার বা অসামাজিক থেকে সামাজিক হওয়ার, শুধুমাত্র জৈবিক থেকে সামাজিক না, অসামাজিক থেকে সামাজিক, যাতে সে অসামাজিকও না হয়ে পড়ে, সেই পুরো প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে সামাজিকীকরণ, এবং সেটা আমৃত্যু চলে। আর তাহলে আমরা আরেকটা কথা বলো দেখি জ্যোতি, যে আমরা তাহলে কি শিখলাম যে এই যে সামাজিকীকরণ, আমরা তো অনেকগুলো মাধ্যমের কথা বললাম, তাহলে একদম প্রাথমিকভাবে কোন মাধ্যম সবচেয়ে বেশি গুরুদায়িত্ব পালন করে?
2: যে ম্যাম, পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি, এছাড়া স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এই বিষয়ে অনেকটাই দায়িত্ব পালন করে।
0: হ্যাঁ, পরিবারের দায়িত্ব একদম ভাবেই সবচেয়ে বেশি। এছাড়াও যেহেতু এখন ছোট ছোট শিশুরা প্রায় 1-1.5 বছর থেকেই প্লে স্কুলে ঢুকে পড়ছে, তাই পরিবারের মতো কিন্তু এখন সমান সমান দায়িত্ব প্রায় বিদ্যালয়ের এসে গেছে। এই বলে আমরা আমাদের আজকের টপিকটা শেষের দিকে চলে এসেছি, এবং আমরা কি কি আলোচনা করলাম, না সামাজিকীকরণের ভূমিকা কি, তার সংজ্ঞা কি, তার গুরুত্ব কি, এই প্রক্রিয়া কিভাবে আমাদের জীবনে খুব ছোট থেকে খুব বড় একটা ঘটনার মধ্যে সমস্ত জায়গায় কাজ করে, এবং আমরা এটা আলোচনা করেছি যে কোন কোন মাধ্যমের দ্বারা এই সামাজিকীকরণ প্রক্রিয়া আমাদের জীবনে ঘটতে থাকে, এবং আমরা এটা জেনেছি যে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই সামাজিক হওয়া মানে আমাদের টোটাল পার্সোনালিটি, আমাদের পুরোপুরি ব্যক্তিত্ব, আমাদের যে পূর্ণাঙ্গন বিকাশ, সেই পুরোটাই কিন্তু হচ্ছে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, এই পুরোটা যেটা আমরা বললাম, এই যে টপিকটা, তাহলে এই যে সামাজিকীকরণ কথাটা যেটা আমরা বারবার বলছি যে আমৃত্যু চলে, তাহলে সেইটাকে, এই আমৃত্যু কথাটা, জন্ম থেকে আমৃত্যু একটা বিশাল বড় সময়, তাহলে এই জিনিসটাকে আমরা এই যে লাইফ লং প্রসেস, এটাকে 4 ভাগে ভাগ করতে পারি। সবচেয়ে আগে কি আসবে?
2: সবচেয়ে
0: শৈশব, একদম সহজ, কারণ সবচেয়ে আগে স্বাভাবিকভাবেই শৈশবকাল আসবে, তারপরে এখন তোমরা যেখানে আছো টিনেজার বা বয়ঃসন্ধিকাল, তারপরে তোমরা চলে যাচ্ছ প্রাপ্তবয়স্ক, আর শেষ হচ্ছে কি দিয়ে?
1: বৃদ্ধকাল,
0: বৃদ্ধ দিয়ে। তাহলে এইভাবে যখন আমরা ভাগ করছি এটাকে, আমরা একটুখানি আলোচনা করি, যেমন এই শৈশবকাল, এই শৈশবকালের কথা আমাদের মনস্তত্ত্ববিদ ফ্রয়েড অনেকটা আলোচনা করেছেন। এই শৈশবকালকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, মৌখিক স্তর, বায়ু স্তর, ইডিপাল স্তর। এবং মৌখিক স্তর, মৌখিক স্তর কথাটা মানে কি, যে একটি শিশু, হ্যাঁ, মুখ দিয়ে, একটি শিশু তখন জন্ম থেকে 1 বছর মতো এই স্তর থাকে, এবং এই সময়তে সেই শিশু কিন্তু সবকিছুই তার মুখ দিয়ে চেনার চেষ্টা করে, তাই না? এবং সে তখন দেখবে একটি ছোট বাচ্চা যাই পায় মুখে পুরে দেয়, তাই না? কেন? কারণ কি সে মুখ দিয়ে সেগুলো, এবং সে হাসি কান্নার তার সবকিছু কিন্তু মুখভঙ্গির উপরই থাকে। তার পেট ব্যথা করলেও সে কাঁদবে, তার খিদে পেলেও কাঁদবে, তার বাড়ির লোককে বা বিশেষ করে তার মাকে বুঝতে হবে সে কেন কাঁদছে, তাই না? এবং এখান থেকে সে যখন আরেকটু বড় হলো, অর্থাৎ এক বছর থেকে প্রায় তিন বছর পর্যন্ত, তখন তার চলে অ্যানাল স্টেজ বা পায়ু স্তর, হাঁটতে শেখে সে সময়। এবং অ্যানাল মানে পায়ু স্তর, মানে তার এই সময় যেটা মেন

0: জিনিস হয় সেটা হচ্ছে বাথরুমে যাওয়ার প্রশিক্ষণ বা টয়লেট ট্রেনিং। এই সময় আমরা কিন্তু বাচ্চাদেরকে টয়লেটে যাওয়া নিজের গুণ কিন্তু তার মধ্যে নিতে শেখে, এবং তারপরে সে দেখবে অনেক সময় বয়স্কদের আচার আচরণকে নকল করে। যেমন দেখবে সে মাথা, হ্যাঁ বলো, হ্যাঁ দাদু কাঁদছে, সেও দাদুর মতো কাঁদছে, বা একটি
1: রান্না করছে,
0: একদম একদম। এটা ভালো, বাচ্চা মেয়েরা সাধারণত খেলনা বাটি বলে তাই না, সে খেলনা বাটি নিয়ে মায়ের মতো রান্না করছে, বা কেউ হয়তো বাবার মতো বাজারে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু একদম, সে হয়তো ভাবছে সে অফিসে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এই সময়তে হয়। এরপরে আমাদের মোটামুটি 4 থেকে 12-13 বছর পর্যন্ত চলে ইডিপাল স্তর। এইটা কিন্তু মনস্তাত্ত্বিক সিগমান্ড ফ্রয়েড কিন্তু এটার উপর অনেকটা গুরুত্ব দিয়েছেন। এই সময় আমাদের মধ্যে বিপরীত যে লিঙ্গ তার প্রতি আকর্ষণ তৈরি হয়, আমাদের মধ্যে কিছু যৌন প্রবৃত্তি তৈরি হয়, হ্যাঁ, এবং আমাদের মধ্যে কিন্তু ঈর্ষা বা এই ধরনের যার একটু জটিল জিনিসগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে নানা রকম অনুভূতি তৈরি হতে শুরু করে। এবং এতদিন পরে মেয়েরা কিন্তু নিজেদেরকে মেয়ে এই জেন্ডারে বুঝতে শেখে, ছেলেরা কিন্তু নিজেদেরকে ছেলে এই জেন্ডারটা বুঝতে শেখে। এতদিন কিন্তু ছোটবেলায় শিশু বলতে কিন্তু ছেলে মেয়ে আলাদা করে কিছু হয় না, শিশু মানে শিশু। কিন্তু এই সময় থেকে কিন্তু এই যে আমরা বলছিলাম না সামাজিকীকরণের সামাজিক ভূমিকা, এই সামাজিক ভূমিকাগুলো কিন্তু তার কাছে খুব স্পষ্ট হতে শুরু করে। এইতে আমাদের এই 12-13 বছর বয়স পর্যন্ত শৈশবকালটা শেষ হয়। এরপরে আমরা চলে যাচ্ছি যেখানে এখন তোমরা আছো, বয়ঃসন্ধিকাল, বা যেটাকে আমরা বলছি অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে এখন ম্যাচিউরিটি বা পরিণমনের দিকে যাওয়া। এখন তোমরা এখানে আমার চেয়ে বেশি ভালো, তোমরা নিজেরা বলতে পারবে যে এই স্তরে কি কি হয় তাই না। অনেক শারীরিক মানসিক একটা পরিবর্তন হয়, যার জন্য এই যে বয়সটা এইটাকে আমরা ফ্ল্যাপার বলি। অর্থাৎ ঠিক যেমন একটা পাখি ডানা ঝটফট করছে ওড়ার জন্য,
2: এই বয়সে ম্যাম নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শিখতে হয় বা
0: চিন্তা হয় তোমাদের যে কি করবে তাই না। এছাড়া দেখো এই যে মানসিক আর শারীরিক যে পরিবর্তন, অর্থাৎ এখন তোমাদেরকে নিজেদেরকে ছোটও তোমরা ভাবতে পারো না, বড়ও ভাবতে পারো না। তাহলে এই যে একটা কি বলবো কনফিউশন, এই যে একটা টানা পড়েন যে আমি এখন কোন দিকে যাব, একদিকে স্বাধীনতার প্রয়োজন হয়, মনে হয় যেন বাবা মা টিচার আমাদেরকে বুঝতেই পারছে না তাই না, আমি বকলে তোমাদের দুঃখ লাগে তাই তো, কিন্তু আবার আমি যদি তোমাদেরকে ছেড়ে দিই তখন কিন্তু তোমাদের এখন ওই বয়সও নেই যে তোমাদেরকে আমি পুরো ছেড়ে দেব তাই না। তাহলে এই যে একটা ক্রিটিক্যাল সময়, এই সময়টা হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই সময়তে কিন্তু সামাজিকীকরণ একটা খুব ক্রিটিক্যাল অবস্থা দিয়ে যায়। এই জায়গাটাতে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু একটা প্রচন্ড রকম ভূমিকা আছে, যে সেই ছেলেটি বা মেয়েটিকে একদিকে শাসন করতে হবে, একদিকে তাকে শৃঙ্খলাবোধ শেখাতে হবে, আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের বুঝতে হবে যে এই বয়সটা কিন্তু খুব সংবেদনশীল, খুব ডেলিকেট, এমন আমি কিছু করব না যাতে করে কিন্তু তার মনে বা শরীরে কোথাও একটা প্রভাব পড়ে। এই যে আমরা খবরের কাগজে পড়ি যে বাবা মা টিভি দেখতে বারণ করেছে, একটি ছোট মেয়ে সুইসাইড করছে ফিনাইলকে, এই যেন এই মর্মান্তিক ঘটনাগুলো কিন্তু জানবে এই সামাজিকীকরণের ফাঁক, কোথাও একটা ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ হয়েছে তাই না।

0: আচ্ছা আমি যে বকি তোমরা আমার উপর রেগে যাও?
1: না ম্যাম।
0: আচ্ছা সত্যি করে?
1: হ্যাঁ ম্যাম সত্যি।
0: আচ্ছা বেশ, কারণ কি আবার তো ভবিষ্যতেও বকবো তাই না?
1: হ্যাঁ,
0: আবার ভালোবাসবো। বেশ, এবার আমরা দেখো প্রাপ্তবয়স্কে চলে আসছি, অর্থাৎ আমাদের বয়স সন্ধির পরে আমরা কিন্তু এটাকে আমরা বেরিয়ে পড়ার বয়স বলি। অর্থাৎ এই সময় আমাদের সংসার জীবন হবে, আমরা চাকরি জীবনে যাব, আমরা কিন্তু এখন পুরোপুরি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক হচ্ছি। এখন কিন্তু আর আমাদেরকে কেউ বকবে না, এখন কিন্তু আমাদের নিজের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। তাহলে এই সময়টাতে যে যত বেশি জীবন নিয়ে খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, তার কিন্তু পরবর্তীকালে সামাজিকীকরণ তত সুন্দরভাবে হতে থাকবে। সে কিন্তু সমাজে তত সুন্দরভাবে নিজেকে মিলিয়ে মিশিয়ে নিতে পারবে এবং তার দায় দায়িত্ব কর্তব্য পালন এগুলো স্বাভাবিকভাবে অনেক বাড়বে, সেইটা সে ভালোভাবে নিতে পারবে। এবং ঠিক উল্টোটা, যদি তার এই সময়টা সন্তুষ্টি না পায়, যদি তার সামাজিকীকরণ ত্রুটিপূর্ণ হয়, কি হতে পারে? তার অবসাদ আসতে পারে। এই যে এক্ষুনি বললে তোমরা সুইসাইড করে, অর্থাৎ আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে।
2: ম্যাম যেমন ফোন যেরকম বলছে বাবা ফোন কিনে দাও, ফোন না কিনে দিলেও সুইসাইড করছে।
0: হ্যাঁ, তার মানে কি সে মানিয়ে নিতে পারছে না। এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটাই তো সামাজিকীকরণ, এবং তার মানে তার সামাজিকীকরণ কিন্তু ত্রুটিপূর্ণ হয়েছে, ঠিকভাবে হয়নি। এবং আমরা এখানে গিয়ে একদম শেষে আসছি বৃদ্ধকাল, যখন 60-70 বছর থেকে তার মৃত্যু পর্যন্ত এটা চলে, এবং এইখানে গিয়ে আমরা শেষ করছি আমাদের সামাজিকীকরণ আমাদের মৃত্যুর সাথে। সেখানেও কিন্তু আমাদের শারীরিক মানসিক নানা রকম বোঝাপড়া সামাজিকীকরণ বৃদ্ধ বয়সেও আমাদের মধ্যে ঘটায়। তাহলে আমরা এটাই শিখলাম যে সামাজিকীকরণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমাদের মানুষের জীবনে। এই পুরো টপিকটাতে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের থেকে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের সমাজ তত্ত্বের শিক্ষিকা নেহা মুখোপাধ্যায় কথা বললাম, এবং আমার সাথে ছিল দুজন একাদশ শ্রেণীর ছাত্রী জ্যোতি ঘোষ এবং সৌমী ঘোষ। আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টার অর্থাৎ নিউ সিলেবাসের প্রথম সেমেস্টারের চতুর্থ অধ্যায় সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন নিয়ে। নমস্কার।
3: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

একটি ঘোষণা। 136তম ডাক আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 অর্থাৎ 17ই জুন তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 712 বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট এর মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS এর সাথে টেলিফোন নম্বর 03322

0321202050 অথবা 0332212062 অথবা 0332212050 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দ

এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল আকাশ আংশিক মেঘলা থাকবে, কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৮৮%, সর্বনিম্ন ৫৬%। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন, একটু পরেই রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। ৬:৪০ কৃষক বন্ধুদের জন্য রয়েছে কৃষি কথার আসর। আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস এই বিষয়ে ডক্টর রাজীব কর্মকারীর সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। ৭:১০ পল্লী তর্জা গান পরিবেশনায় গোবিন্দ জোদ্দার ও সহশিল্পীবৃন্দ। ৭:৩০ সমীক্ষা বলবেন অনুপম ঘোষ। ৮:০০ আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। ৮:১৫ শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। ৮:৩০ কথায় কাহিনী, শুনবেন নাটক স্বর্ণমৃগ দ্বিতীয় পর্ব, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা স্বপন দে সরকার। ৮:৪৫ অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে মুদ্রার বিবর্তন, এই বিষয়ে আলোচনায় অধ্যাপক ডক্টর দেবাশিস মজুমদার, অধ্যাপক ডক্টর রাজীব ভট্টাচার্য এবং শৌর্য চৌধুরী। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন সুমনা গুপ্ত। ৯:৩০ শ্রবণী পত্রিকা শীর্ষক অনুষ্ঠান, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বিষয়ে আলোচনায় থাকবেন প্রসাদ রঞ্জন রায় এবং দীপান্বিতা রায়। ১০:০০ বাংলা ছায়াছবির গান, ১০:৩০ রাগ প্রধান গান পরিবেশনায় তৃষা পাড়ুই। ১০:৪৫ নজরুল গীতি শিল্পী তপন ভৌমিক। ১১:০০ দ্বিজেন্দ্র গীতি শিল্পী সমিতা মুখোপাধ্যায়। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা, একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্যের মানুষ এবার বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের অধীনে সর্বোচ্চ মানের এবং কম খরচে স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে শ্রী মোদী সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে রাজ্যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, এ সম্পর্কে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সবাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান,
1: মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা 1 জুন থেকে এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে।
0: রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্য সচিব মনোজ আগরওয়াল আজ একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত এই বৈঠকে প্রকল্পগুলির সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের বিস্তারিত তথ্য আরও একবার যাচাই করে নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের বর্তমান অবস্থা কীরকম তা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের খাদ্যে কোনোরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। খাদ্যভবনে আজ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, দুর্নীতি এখন অতীত, দল ভরসা করে তাঁর উপরে এই দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, তাঁর সময়কালে খাদ্য দপ্তরে কোনো দুর্নীতি হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে আজ নবমহাকরণে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আগামী 1 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে রাজ্যকে যুক্ত করা হবে। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিপিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আগেই জানানো হয়েছে, রাজ্য পুলিশের সুপারিশের ভিত্তিতে সিবিআই আজ তদন্তভার গ্রহণ করে। এক বিবৃতিতে এই কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, ডিআইজি পঙ্কজ সিং এর নেতৃত্বে তদন্ত চলবে। বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাসকে সাসপেন্ড করা হয়েছে। ভোটের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ গত 5ই মে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে ওই দুই পুলিশকর্মী শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ। মারধরের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই দলের পক্ষ থেকে শুরু হয় তৎপরতা। ওই ঘটনার প্রেক্ষিতেই রাজ্য পুলিশের এই শাস্তিমূলক পদক্ষেপ। আজ আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস নদিয়ায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় সুস্থ উদ্ভিদের গুরুত্ব নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র জানিয়েছেন, রোগ ও পোকামাকড়ের কারণে প্রতিবছর ব্যাপক ফসলের ক্ষতি হয়, তা থেকে রক্ষা পেতে কী করণীয় তা সচেতনতার কর্মসূচিও মাধ্যমেও জানানো হয়। তিনি বলেন, কৃষকরাও এখন বেশি গুরুত্ব দিচ্ছেন জৈব চাষ ও আধুনিক রোগ প্রতিরোধ পদ্ধতিতে। উপস্থিত কৃষি বিজ্ঞানীদের দাবি, উদ্ভিদ সুস্থ থাকলেই সুরক্ষিত থাকবে মানুষের খাদ্য ও পরিবেশ। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবছরের নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে এই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

নদিয়ার কল্যাণী এইমসে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। রোগী সেবায় নার্সদের অবদান ও আত্মত্যাগকে সম্মান জানাতে এই বিশেষ দিন পালন করা হয়। এ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি ও বিশেষ সম্মাননা জানানোর জন্য আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডাইরেক্টর অরবিন্দ সিনহা, ডিন অজয় মল্লিক, ডক্টর রিতেশ সিং, সঞ্জয় মেমোরিয়াল একাডেমি অব নার্সিং রিসার্চের প্রিন্সিপাল রেখা ভট্টাচার্য প্রমুখ। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিংকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। তিনি আরও জানান যে এনসিআরটি নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ্যপুস্তকও প্রস্তুত করছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর শুনবেন সন্ধ্যে ৭টা বেজে ৩৫ মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
1: হ্যালো
2: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
1: আবার
2: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
3: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: স্যার অত কোথায় পাবো?
3: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
1: স্যার 2 লাখ?
4: কি হয়েছে বাবা?
1: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
2: আরে
1: কেটে দিল।
4: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টায় না, এরা সব ফ্রড।
1: ফ্রড?
4: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
1: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
6: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
5: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন। সকলের
0: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায়। হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির 2-1টি জায়গায়, এবং হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিরও কোনো কোনো জায়গায়। কৃষিকাজের জন্য আবহাওয়া সতর্ক বার্তায় জানানো হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জলপাইগুড়ি জেলার কোনো কোনো জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাসহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির 2-1টি জায়গায়। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায়, এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
7: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজও উপস্থিত হয়ে গেছি আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে, নতুন কথা নিয়ে। আজকের দিনটি অর্থাৎ এই 12ই মে আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস। পৃথিবী জুড়ে তো বটেই, কিন্তু আমাদের এই যে ভারতবর্ষ, ভারতের এই যে মাটি, আমরা ভারতবর্ষের মানুষ, প্রত্যেকটি মানুষ গাছের সঙ্গে, বৃক্ষের সঙ্গে, উদ্ভিদের সঙ্গে

0: একেবারে যেন নিবিড় ভাবে জড়িয়ে রয়েছি, এবং আমাদের এই যে বন সম্পদ সেটা কিন্তু আমাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ। আর আজকে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস কি ও কেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য অবশ্যই আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ মানুষ, রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের কৃষি অনুষদ এবং সহকারী অধ্যাপক ডক্টর রাজীব কর্মকার। ডক্টর কর্মকার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার
0: ডক্টর কর্মকার। আমি শুরুতে যেমন বলছিলাম যে আমাদের এই দেশ তো একেবারে গাছপালায় পরিপূর্ণ, অরণ্যে পরিপূর্ণ, সবুজে ভর্তি আমাদের দেশ, এবং কোথাও কোথাও আজকে যেন সেখানে কোথাও একটা হানি এসেছে, একটা প্রশ্নচিহ্নের মুখে আমরা পড়েছি। তো প্রথমেই আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে উদ্ভিদ স্বাস্থ্য এই বিষয়টি কি, এটা যদি একটু বুঝিয়ে বলেন আমার শ্রোতা বন্ধুদের।
1: অবশ্যই, আমরা যখন দেখি যে আমরা চারপাশে আমাদের পরিবেশের মধ্যে অসংখ্য গাছপালা সমস্ত কিছুর মধ্যে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, যারা গ্রামের মধ্যে থাকেন তারা আরো বিশেষ করে ছোটবেলা থেকে বড় হয়েছে, তো আমরা গাছেদের কাছ থেকে শতকরা 80% আমরা জিনিসপত্র পাই যেগুলোর মধ্যে খাবার থাকে এবং তন্তু বা পোশাক পরিচ্ছদের জিনিস থাকে যেগুলো দিয়ে পোশাক পরিচ্ছদগুলো তৈরি হয়, এবং 98% অক্সিজেন আমরা পাই গাছেদের কাছ থেকে। কিন্তু আমরা ভাবি না যে সেই গাছেরও রোগ হতে পারে মানুষের মতোই, এবং সেই গাছও ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষের মতোই। মানুষের যেমন বিভিন্ন রোগ আছে, যেমন ক্যান্সার আছে, যেমন এইডস আছে, সেরকম গাছেরও প্রচুর রোগ আছে যার দ্বারা গাছেরা ক্ষতিগ্রস্ত হয়। আপনাদের একটি গল্প বলবো, যেটি হচ্ছে 1845 থেকে 1852 সালে আয়ারল্যান্ডে একটি দুর্ভিক্ষ হয়েছিল, তাকে আইরিশ ফেমিন নামে খ্যাত। সেই দুর্ভিক্ষটির কারণ ছিল আলুর ধসা রোগ, কারণ আয়ারল্যান্ডের মানুষেরা আলু, আমাদের সকলেই আমরা আলুটাকে অত্যধিক ব্যবহার করি, এবং আলুর সে বছর 1840 সালে একটি জীবাণু ফাইটোপ্থরা ইনফেস্টান্স, এই জীবাণুটি আলুর ধসা রোগ সৃষ্টি করে, এবং আলুর ধসা রোগের ফলে আলুর ফলন কমে যায়, এবং কমে যাওয়ার ফলে আমরা যেটা হয় সেখান থেকে প্রচুর লোক খাবারের জন্য ক্ষতিগ্রস্ত হয়, এবং ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য প্রায় সে বছর 1845 থেকে 52 সাল অবধি 100,000 লোক আয়ারল্যান্ডে মারা যায়। সেরকম আমাদের কলার ক্ষেত্রে পানামা ডিজিজ আছে, যেটি সারা পৃথিবীব্যাপী 60-90% ক্ষতি করে, ভারতবর্ষে তা 30-40% ক্ষতি করে। আলুর ধসা, কলার পানামা ইত্যাদি রোগ আছে, এই রোগগুলি উদ্ভিদ স্বাস্থ্যের সঙ্গে অত্যধিকভাবে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই স্মরণ রাখতেই উদ্ভিদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা জরুরি, সতর্কতা জরুরি, এবং যা যা করলে উদ্ভিদের স্বাস্থ্য ঠিক থাকে এবং উদ্ভিদের স্বাস্থ্য সুরক্ষা হয় এবং উদ্ভিদের স্বাস্থ্য রক্ষা হয়, তাই আমাদের করা উচিত।
0: ঠিক, এবং এবছর অর্থাৎ 2025 আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবসের নিশ্চয়ই একটি কোনো প্রতিপাদ্য বা একটি থিম রয়েছে, সেটা যদি একটুখানি বলেন এবং তার গুরুত্বটাও যদি একটু বুঝিয়ে বলেন।
1: ইউনাইটেড নেশন গাছের স্বাস্থ্যের সমস্ত কিছু দিক সুন্দরভাবে পর্যালোচনা করে প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ প্ল্যান্ট হেলথ উদ্ভিদের স্বাস্থ্যের জন্য একটি দিন ধার্য করেন, এবং এই দিনটি ধার্য করার মূল লক্ষ্য হল উদ্ভিদের স্বাস্থ্য সম্পর্কে মানুষদেরকে সচেতন করা, জনসাধারণকে সচেতন করা। এবং এই বছর ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ইটালি রোম ইউনাইটেড নেশনসের আদেশ অনুসারে তারা একটি ইন্টারন্যাশনাল ডে, আন্তর্জাতিক দিবস অফ প্ল্যান্ট হেলথ, উদ্ভিদের স্বাস্থ্য সম্পর্কে একটি দিবস ধার্য করেছে, যেটি হচ্ছে 12ই মে, এবং সেই দিবসের একটি থিম আছে, সেই থিমটি হলো দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যান্ট হেলথ অন ওয়ান হেলথ। ইম্পর্টেন্স অফ প্ল্যান্ট হেলথ ইন ওয়ান হেলথ এর মানেটা হচ্ছে যে উদ্ভিদের যে রোগ সেই রোগটার যে গুরুত্ব, সেই গুরুত্বটা যেন সকলে বুঝতে পারে এবং উদ্ভিদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, উদ্ভিদের স্বাস্থ্য রক্ষায় আগ্রহী হয়, উদ্ভিদের স্বাস্থ্য রক্ষার দিকে এগিয়ে যায়।
0: তো এই থিমের তো একটা নিশ্চয়ই পটভূমি রয়েছে,
1: পটভূমি আছে,
0: সেই পটভূমিটা যদি একটু ছোট করে আমার শ্রোতা বন্ধুদের বলে দেন।
1: থিমের পটভূমি এইটাই যে মানুষকে মূলত জাগ্রত করা উদ্ভিদের স্বাস্থ্য সম্পর্কে, এবং উদ্ভিদের স্বাস্থ্য সম্পর্কে যাতে মানুষ ব্যবস্থা গ্রহণ করে এবং উদ্ভিদের

0: প্রস্তাবিত হবে 12ই মে, এবং সেখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটি ভিডিও দেখি, এফএওর ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে ভিডিওতে খুব সুন্দরভাবে লেখা আছে যে গাছেরা মানুষদেরকে, লক্ষ লক্ষ মানুষদেরকে আদর যত্ন করে রাখে, যেখানে গাছ নেই সেখানে মৃত্যু অবতারিত, এবং সেই গাছেদের যত্ন নেওয়ার জন্য মানুষকে আরও গুরুত্বপূর্ণভাবে পর্যালোচনা করতে হবে এবং অবলোকন করতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে যে কী কী কারণগুলো গাছের স্বাস্থ্যের অপকার করে বা ক্ষতি করে, সেই সেই কারণগুলোকে দূরীভূত করে আমাদেরকে গাছের যত্ন নিতে হবে। কারণ গাছ থাকলেই প্রাণ বাঁচবে, আর প্রাণ থাকলেই পৃথিবীতে অনেক কিছুই সম্ভব। এই জন্য
1: পৃথিবীটাও সুন্দর হয়ে গড়ে উঠবে,
0: পৃথিবীটা সুন্দর হয়ে গড়ে,
1: মানে আগামী শিশুর বাসযোগ্য পৃথিবী আমরা করে দিয়ে যেতে পারবো তবেই।
0: হ্যাঁ, এবং সেই জন্য এদের থিমের মধ্যে একটি শব্দ বলা হচ্ছে, যেটি ইংরেজিতে বলছে প্রোটেক্টিং প্ল্যান্টস প্রোটেক্টিং লাইফ, মানে গাছ যদি বাঁচে তাহলে পৃথিবীতে বাকি প্রাণেরা বাঁচবে, গাছ যদি মারা যায় তাহলে পৃথিবীতে বাকি প্রাণেরা মারা যাবে। এবং সত্যিই এটা সম্ভব যে উদ্ভিদ না থাকলে প্রাণ বাঁচবে না, তাই সকলে মিলে আমাদের উদ্ভিদের সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য দিতে হবে।
1: তাহলে পরপরই যে কথাটা চলে আসে যে উদ্ভিদের সুস্বাস্থ্য, এই বিষয়টার উপরে নজর দেওয়ার জন্য আমাদের কি কি করা উচিত?
0: উদ্ভিদের সুস্বাস্থ্য বিষয়টি আমি আগেও একবার বললাম যে উদ্ভিদ বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়। আমরা যদি ভারতবর্ষের কথা চিন্তা করি, ভারতবর্ষ হচ্ছে এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে অনেকগুলি জিনিসে দ্বিতীয় স্থান অধিকার করে, বেশ কটি জিনিসে তৃতীয় স্থান অধিকার করে সেগুলো উৎপাদনে, এবং বেশ কিছু জিনিসে প্রথম স্থান অধিকার করে, যেমন হচ্ছে মশলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, যেমন হচ্ছে কোকোনাট মানে নারকেল উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে, এবং চা, তারপরে হচ্ছে আমাদের শাকসবজি, তারপরে হচ্ছে ফল, এগুলোতে ভারতবর্ষ দ্বিতীয় স্থান অধিকার করে। তো এই যে আমি পরিসংখ্যানটা বললাম, এই পরিসংখ্যানটা বলার একটাই উদ্দেশ্য যে ভারতের অর্থনৈতিক অবস্থা গাছেদের স্বাস্থ্যের ওপর কতটা জড়িয়ে আছে ওতপ্রোতভাবে, এবং সেখান থেকে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমরা টাকা পয়সা রোজগার করি বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে আমাদের উদ্ভিদজাত পণ্য সামগ্রী, সেখানে যদি উদ্ভিদের স্বাস্থ্য ব্যাহত হয় তাহলে সেই জায়গাটাতে দাগ পড়বে, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে।
1: ঠিক, একদম।
0: এবং এখানে আমরা যদি দেখি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে মূলত কৃষি কাজের ওপর নির্ভরশীল একটি দেশ, এবং যেখানে আপনারা জানেন যে আমও হয় এবং আপেলও হয় এবং মশলাও হয় এবং আরো যে সমস্ত পণ্য আছে দৈনন্দিন খাবারের অংশ, যেমন বিভিন্ন তন্তু হয়, সেই সমস্ত তন্তুজাত জিনিসপত্র থেকে আমাদের পোশাক পরিচ্ছদ তৈরি হয়, যেমন আমাদের রেশম কীট থেকে রেশম তৈরি হয়, আমাদের পাট থেকে তন্তু তৈরি হয়। তো ভারতবর্ষ এইসবের দিকে একটি সৌভাগ্যশালী দেশ, এবং যেটি কৃষিকাজের ওপরই পুরোপুরি নির্ভরশীল, তাই ভারতবর্ষের মানুষকে অনেকটাই সচেতন হতে হবে গাছের স্বাস্থ্যের জন্য। কারণ গাছের স্বাস্থ্য আমরা জানি যে ব্যাহত করে কিছু কিছু জিনিস, যেগুলোর মধ্যে হচ্ছে রোগ, যেগুলোর মধ্যে আছে পোকা, যেগুলোর মধ্যে আছে আগাছা, এবং যেগুলোর মধ্যে আছে কৃমি আছে, এবং এই সমস্ত যে জিনিসগুলি গাছের ক্ষতি করে, সেই ক্ষতির ফলে আমাদের 35-40% উৎপাদিত ফসল নষ্ট হয়ে যায়, এবং উৎপাদনের হারও কমে যায়, এবং যে তন্তুজাতীয় ফসল বললাম, সেই তন্তুজাতীয় ফসলের কোয়ালিটি বা মান বা গুণগত মান সেটা অনেক নিচে নেমে যায়। এবং এই যে ফ্যাক্টরগুলি বা কারণগুলি আমি বললাম, সেই কারণগুলি সম্পর্কে সচেতন হতে হবে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস আমাদের উদ্ভিদ স্বাস্থ্যকে রক্ষা করে। সবচেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে আগাছা, গাছের আগাছা যদি পরিষ্কার না করা হয় তাহলে মূল গাছের যে খাবার, খাদ্য খাবার, সেটা আগাছারা খেয়ে নেয়, এবং যার ফলে উদ্ভিদের স্বাস্থ্য ব্যাহত হয় এবং উদ্ভিদের খাবারের মধ্যে আছে দুটি খাদ্য, একটি মুখ্য খাদ্য, একটি অনুখাদ্য। মুখ্য খাদ্যের মধ্যে নাইট্রোজেন আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, যা চাষি ভাইরা প্রত্যেকেই জানেন, এবং অনুখাদ্যের মধ্যে প্রায় 21টি মৌল আছে যারা

0: বিভিন্ন সময়ে গাছের যে উৎপাদন, গাছের যে উৎপাদিত ফসল সেটার গুণগত মানটা বাড়িয়ে তোলে, এবং 19টিরও বেশি মৌল আমরা যেটার উপর খুব একটা সচেতন নই, অনুখাদ্যের ওপর, সে অনুখাদ্যের দিকে চাষি ভাইদের একটু নজর দেওয়া দরকার, যাতে করে গুণগত মানটা উন্নত হতে পারে। এছাড়া আমরা কীটনাশক যদি সঠিকভাবে এবং সঠিক মাত্রায় সঠিক পদ্ধতি অবলম্বন করে যদি আমরা দিই, তাহলে আমরা 35-40% যে ফসল নষ্ট হয়, সেই ফসলের নষ্ট হওয়া ফসলকে আমরা উদ্ধার করতে পারি। এরপরে হচ্ছে আপনাদের সেচের দিকে লক্ষ্য দিতে হবে। সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় সেচ যদি দেওয়া হয়, তাহলে ফসলের গুণগত মান আরও উন্নত হবে এবং ফসলের উৎপাদন আরও কিছু বাড়বে। এছাড়া আরও একটি বিষয় আছে, যেটি হচ্ছে বীজ, এবং বীজটি আমাদের দেখে নিতে হবে যেন বীজটি হচ্ছে রোগ জীবাণু মুক্ত হয়। এবং অনেক সময় কি হয় যে আপনাদের একটু আগে যে আলুর ধসা রোগের কথা বললাম, সেটা পরবর্তী আলুতে সংক্রমণ হয়ে থাকতে পারে, সেটা যদি সঠিক আবহাওয়া পায় সেই রোগ জীবাণু কিন্তু ফসলের ক্ষতি করতে পারে, এবং এই জন্য আমাদের বীজ শোধন করা জরুরি। কিছু কিছু আমাদের কৃষি বীজ আছে বা পেস্টিসাইড আছে, যেগুলো দিয়ে আমরা বীজ শোধন করে লাগানোর আগে সেগুলিকে যদি শোধন করি, তাহলে সেই বীজ থেকে উৎপাদন খুবই ভালো হবে এবং সেই উৎপাদনগুলি সুস্বাস্থ্যের অধিকারী হবে।
1: আচ্ছা, ইন্টারন্যাশনাল প্লান্ট হেলথ ডে অর্থাৎ আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস, এই দিনটিকে আমাদের কিভাবে পালন করা যায় বা পালন করতে পারি আমরা, অর্থাৎ কিভাবে স্মরণ করতে পারি, আপনি যেরকম বলছিলেন সেটা কিভাবে অ্যাকচুয়ালি আমরা করতে পারি?
0: আমাদের দেশের বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে। তো গাছের প্রাণ যদি থাকে, যার প্রাণ আছে তার স্বাস্থ্যও আছে। সুতরাং আমাদেরকে সুস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সেটা কিভাবে করা উচিত? গাছের যে স্বাস্থ্য হয় বা স্বাস্থ্য রক্ষা জরুরি, সে সম্পর্কে বহু মানুষই সচেতন নয়। সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত যে কর্মশালা বা কার্যকারণ হয়, সেগুলো অনেকাংশেই চাষি ভাইদের উপকারে আসে এবং চাষি ভাইদেরকে বিভিন্ন রোগ পোকা, বিভিন্ন প্রজাতি যেগুলো রোগের বিরুদ্ধে কাজ করে, এবং বিভিন্ন নূতন নূতন কার্যকৌশল ব্যক্ত করা হয় বিভিন্ন কর্মশালা, কর্মসমিতি এবং ট্রেনিংয়ের মাধ্যমে। এইগুলি পালন করা অত্যন্ত জরুরি, এবং চাষি ভাইদেরকে যারা জানে সেই সমস্ত মানুষদের কাছ থেকে শিখে নিতে হবে এবং সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, যাতে উৎপাদন বাড়ে এবং গুণগত মান বাড়তে থাকে। এছাড়া আজকাল মানুষের যেমন স্বাস্থ্যের ক্লিনিক হয়, সেরকম প্ল্যান্ট হেলথ ক্লিনিকও তৈরি হচ্ছে। এইভাবে আমাদের শহর থেকে গ্রামে এবং গ্রাম থেকে অত্যধিক রিমোট গ্রামে, আমাদের প্রান্তিক গ্রামগুলিতে ছড়িয়ে দিতে হবে এই বার্তা যে উদ্ভিদের স্বাস্থ্য খুব রক্ষা করা খুবই জরুরি এবং উদ্ভিদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুবই জরুরি। কারণ উদ্ভিদ থাকলে পৃথিবীতে প্রাণ থাকবে, আর প্রাণ থাকলেই পৃথিবী প্রাণোচ্ছল হবে।
1: বাহ, খুব সুন্দর বললেন। অর্থাৎ বন্ধুরা, যেটা বলতে চেষ্টা করলেন ডক্টর কর্মকার, সেটা একটু আমি আরও একবার আপনাদের কাছে খুব সহজ করে বলে দেওয়ার চেষ্টা করি যে গাছ কিন্তু আমাদের পরম পরম বন্ধু, আর গাছের সঙ্গে যে যে বন্ধু যে কাজই করুন না কেন, আপনি চাষাবাদ করছেন বা ধরুন আপনার বাড়ির চারপাশে একটা ছোট বাগান তৈরি করেছেন, যেটাই করুন না কেন, এই প্রত্যেকটি উদ্ভিদই কিন্তু যদি স্বাস্থ্যকর হয়, স্বাস্থ্যবান হয়, তাহলে কিন্তু যে উদ্ভিদটি তৈরি হবে সে যেমন সুস্বাস্থ্যের অধিকারী হবে, ঠিক তেমনিভাবে তার কাছ থেকে, যেহেতু সে আমাদের পরম বন্ধু, তার কাছ থেকে কিন্তু আমরাও সুস্বাস্থ্যের অধিকারী হব। সুন্দর পৃথিবী, সবুজ পৃথিবী, নির্মল বাতাস আমরা গড়ে তুলতে পারবো। আর আজকের এই যে দিনটি, অর্থাৎ এই যে 12ই মে, তার কিন্তু একটাই উদ্দেশ্য, ঠিক যেমন করে এই যে বন্ধু হয়ে আমি ভগিনী স্বাগতা আপনাদের কাছে আজকের এই দিনটির গুরুত্ব, এই খবরটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি রেডিওর মধ্যে দিয়ে, ঠিক তেমনি করে আপনারাও প্রত্যেকে আপনাদের অঞ্চলে যদি এই আজকের দিনটির গুরুত্ব কি হয় বা কিভাবে আমরা সুস্থ পৃথিবীতে থাকতে পারি।

0: সেই কথা যদি একটু পৌঁছে দেন বিভিন্ন কর্মশালার মধ্যে বা বিভিন্ন আলোচনা সভার মধ্যে, সেটা যদি করতে পারেন তাহলে কিন্তু এই আজকের দিনের যথাযথভাবে পালন করা হবে বলে আমার মনে হয়। কি বলেন ডক্টর কর্মকার?
1: একদম, আপনি একদম ঠিক বলেছেন। এবং এইভাবে আমাদের বার্তা গ্রাম থেকে প্রান্তিক গ্রামে এবং শহর থেকে গ্রামে প্রত্যেক জায়গায় আমাদের পৌঁছে দিতে হবে, যাতে উদ্ভিদের শাস্ত্রের দিকে সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ নজর দিতে পারে।
0: আপনি প্লান্ট প্রোটেকশনের কথা বলছিলেন, তাই না? তো এই যে প্লান্ট প্রোটেকশনের যে বিষয়টি, সেইটি কি করে রূপায়ণ করা হচ্ছে সেটা যদি একটু বলেন আমার বন্ধুদের।
1: প্লান্ট প্রোটেকশনের বিভিন্ন আঙ্গিক আছে আমাদের, যেমন প্লান্টের বা উদ্ভিদের বা গাছের যে রোগ, সেই রোগগুলো হয় কিন্তু পোকার দ্বারা, রোগ হয় জীবাণুর দ্বারা, রোগ হয় কৃমির দ্বারা। এবং এই যে কৃমি, জীবাণু এবং পোকা, এদেরকে প্রতিহত করার জন্য যে সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করতে হয় চাষি ভাইদের, তাকেই বলে প্ল্যান্ট প্রোটেকশন। এবং এগুলির মধ্যে বিভিন্ন রকম স্তর আছে, বিভিন্ন রকম ধাপ আছে। সেই ধাপের মধ্যে এক ধাপ হলো রাসায়নিক বা পেস্টিসাইড বা কৃষি বিষ ব্যবহার করা। আরো ধাপ হলো, যেমন হচ্ছে কিছু পদ্ধতি আছে যেগুলোতে আর্লি ভ্যারাইটি লাগানো হয়, মানে পোকার আক্রমণ ধরুন হবে এই সময়ে, তাই আমি কিছুটা আগে লাগিয়ে দিলাম, তাহলে পোকার আক্রমণ করতে পারবে না, ওই সময় আমার ফসল উৎপাদন হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে পোকার আগমন বার্তা হিসাব করে লেট ভ্যারাইটিও লাগানো হয়, কিছু কিছু ক্ষেত্রে
0: যেমন
1: পরে লাগানো হয়, যাতে করে পোকার আক্রমণটা প্রতিহত করা যায়। এবং এক্ষেত্রে আমি বলবো চাষি ভাইদেরকে যে রোগ পোকার আক্রমণের বিরোধী কিছু প্রজাতি ভারতবর্ষে তৈরি হয়েছে, প্রায় 109টির মতো প্রজাতি তৈরি হয়েছে, এবং সেগুলি বিভিন্ন শস্যের সঙ্গে যুক্ত। এবং আমি চাষি ভাইদের অনুরোধ করবো, একান্ত অনুরোধ করবো, সেই প্রজাতিগুলি ব্যবহার করে তাহলে তাতে পোকা এবং রোগের জন্য কোনো ওষুধ ব্যবহার করতে হবে না, কারণ সেই প্রজাতি নিজেই সক্ষম রোগ এবং পোকা আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে। সেইভাবেই জিন প্রযুক্তি ব্যবহার করে সেই প্রজাতিগুলি তৈরি করা হয়েছে।
0: আচ্ছা,
1: এবং এটা একটা বলতে পারেন প্ল্যান্ট প্রোটেকশনের নতুন দিক।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে খবর, এই খবর আমার চাষি ভাইরা কোথায় গিয়ে পেতে পারেন, নিতে পারেন বা সঠিক পরামর্শ নিতে পারেন? যেমন আপনি বলছিলেন যে কৃষি বিষ রয়েছে, সেগুলোকে ব্যবহার করতে হবে, তার তো একটা নিশ্চিত মানে পদ্ধতি রয়েছে, পরিমাপ
1: রয়েছে,
0: সেই যে একটা গাইডেন্স তারা কোথায় পেতে পারে সেইটা একটু যদি বিস্তারিত বলেন।
1: হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে এটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। চাষি ভাইদের যোগাযোগ করার বিভিন্ন পথ খোলা আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের বুকে উত্তরবঙ্গকে অগ্রাধিকার দিয়ে একটি বিশ্ববিদ্যালয় আছে, যার নাম হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। সেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক এবং অধ্যাপকরা রয়েছেন এবং রিসার্চ স্কলাররাও রয়েছেন, তারা চাষি ভাইদেরকে এ ব্যাপারে ব্যক্ত করতে পারবেন। আমাদের দক্ষিণবঙ্গে আছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আমি এসেছি, এবং সেই বিশ্ববিদ্যালয়েতে যে কোনো সময় চাষি ভাইরা এলে আমরা তাদেরকে সঠিকভাবে উপদেশ বা সাজেশন বা গাইডেন্স চাই বলুন, সেটা আমরা দিতে পারবো। এবং এছাড়া আছে প্রতিটা ব্লকে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার, যেটা আগে বলা হতো, সেটা এখন হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। তারাও যথেষ্ট টেকনিক্যাল মানুষ, এবং তাদের কাছে চাষি ভাইরা গেলে তারাও এই বিষয়ে বিভিন্ন আলোচনা করতে পারবেন, এবং তারাও খুব আপডেট থাকেন। এবং তাদের সবচেয়ে সহজ হলো তাদের সাথে যোগাযোগ করা। এছাড়া আছে হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র, যে কৃষি বিজ্ঞান কেন্দ্রতে বৈজ্ঞানিকরা থাকেন এবং তাদের সঙ্গে চাষি ভাইরা যোগাযোগ করতে পারেন। এই এতগুলি পথ চাষি ভাইদের জন্য খোলা আছে।
0: এই যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির কথা আপনারা বলছেন, সেখানে গেলে তারা সহায়তা পাবে, তাই তো? আচ্ছা, আপনি বলছিলেন যে উদ্ভিদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বীজ শোধন বা টিকাকরণের একটা বিশেষ ভূমিকা রয়েছে, সেটা একটু বিশদে বলে দিলে ভালো হয়।
1: হ্যাঁ, এই বিষয়ে আমি অবশ্যই বলতে চাই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি এবং যেখান থেকে অনেকটাই শুরুতে সুরক্ষা দেওয়া যায় গাছেদের। এ ব্যাপারে যেমন হচ্ছে কিছু কিছু চারা যখন তৈরি হয় গাছের, যেমন ফুলকপির চারা, বাঁধাকপির চারা যখন তৈরি হয়, সেগুলিতে কিছু

0: শোষক পোকা আক্রমণ করে
1: হ্যাঁ
0: শুরু শুরুর দিকে,
1: ঠিক,
0: এবং তারা অনেক সময় রোগ জীবাণু বহন করে আনে। এবং যেমন হচ্ছে ঢ্যাঁড়সের ক্ষেত্রে আমরা দেখেছি ইয়েলো ভেন মোজাইক ভাইরাস, ঢ্যাঁড়স দেখবেন বেঁকে যায়। ওই ইয়েলো ভেন মোজাইক ভাইরাস আমাদের হোয়াইট ফ্লাই থেকে একটা সাদা মাছি আছে সেখান থেকে আসে। তো আমরা যদি এই টিকাকরণ বিষয়টা হচ্ছে খুব সহজ না, ওই চারাগুলিকে কোনো একটি কীটনাশকে যদি ডুবিয়ে রাখা হয় 10 মিনিট লাগানোর বা রোপণ করার আগে, তাহলে সেটা একটা প্রাথমিক সুরক্ষা প্রদান করতে পারে। আবার বীজ শোধন যেটা হচ্ছে, যে অনেক দিন আগে আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম যে বাড়ির যারা যে বীজ আছে সেটি চৌবাচ্চার মধ্যে ডুবিয়ে তাতে জল দিয়ে একটি লাল ওষুধ দিয়ে দেওয়া হতো, সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে বীজ শোধন। এবং সেই বীজ শোধনটা সঠিকভাবে করলে প্রাথমিকভাবে বীজের মধ্যে উপস্থিত রোগ জীবাণুগুলি ধ্বংস হয়, কিন্তু বীজের কোনো ক্ষতি হয় না।
1: মানে রোপণের আগেই আমরা সেটা করে ফেলতে পারি,
0: রোপণের আগেই আমরা করে ফেলতে পারি,
1: হ্যাঁ, মানে তাতে আশঙ্কাটা অনেকটাই কমে যাবে,
0: অনেকটাই কমে যাবে, প্লাস 95% মতো সুরক্ষা প্রদান করে।
1: আচ্ছা,
0: এবং আমরা যে যেমন ধরুন যেগুলো টিউবার ক্রপ, যেমন পটেটো আছে আমাদের, আলু, আলু যেটা আছে সেটাকে যদি আমরা বীজ শোধন করে মাঠে রোপণ করি, তাহলে সেটা প্রাথমিকভাবে সুরক্ষাটা প্রদান করতে পারে এবং রোগ জীবাণু তার মধ্যে মারা যেতে পারে। তো এই বীজ শোধন এবং টিকাকরণ এই দুটি খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি, এবং যাতে গাছকে প্রাথমিক সুরক্ষা দেওয়া যায় এবং পরবর্তীকালে চাষি ভাইয়ের আর চিন্তার কোনো ব্যাপার থাকে না।
1: আমি একদম শেষে চলে এসেছি অনুষ্ঠানে, আমি ডক্টর কর্মকারকে অনুরোধ করব একটা সার্বিকভাবে উদ্ভিদের স্বাস্থ্য কিভাবে ঠিক রাখা যায় আজকের এই বিশেষ দিনটিতে, যদি একদম ছোট্ট ছোট্ট করে কিছু টিপস আমার ভাইদের শ্রোতা বন্ধুদের একটু বলে দিতে পারেন।
0: প্রথমেই আমি ধন্যবাদ জানাবো যে ইউনাইটেড নেশনসকে, যে উনি উদ্ভিদের স্বাস্থ্যের জন্য একটি দিন ধার্য করেছেন, এবং ওই দিনেরতেই আমরা উদ্ভিদের স্বাস্থ্য রক্ষার শপথ নিতে পারি এবং উদ্ভিদের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা বিভিন্ন বিষয়গুলি অবলম্বন করতে পারি। এক নম্বর হচ্ছে উদ্ভিদের রোগ পোকা বিরোধী যে প্রজাতিগুলি আছে সেগুলিকে ব্যবহার, এবং বীজ শোধন করা, টিকাকরণ করা, এবং সঠিক মাত্রায় কৃষি বিষের প্রয়োগ, এবং প্রতি মুহূর্তে আমাদের দেখতে হবে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হয়, রক্ষা করা হয়, যাতে করে আগাছা জমিতে কম থাকে, কারণ আগাছাই সবচেয়ে বেশি খাবার গাছের খেয়ে নেয়। এভাবেই সুরক্ষা দেওয়া সম্ভব হবে এবং উদ্ভিদ স্বাস্থ্য সম্পন্ন করা হবে।
1: অর্থাৎ এই কথা দিয়েই আমরা শেষ করতে পারি যে একটা সুন্দর সবুজ শস্য শ্যামলা ভারতবর্ষ আমাদের তখনই থাকবে বন্ধুরা, যখন কিনা আমরা প্রত্যেকে এই উদ্ভিদের স্বাস্থ্যের কথা ঠিক ঠিক করে ভাবতে পারবো এবং তার জন্য যা যা করা সেটা করতে পারবো। আমরা এতক্ষণ কথা বলছিলাম আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস কি ও কেন এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমার সাথে ছিলেন আজকে স্টুডিওতে ডক্টর রাজীব কর্মকার, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, কৃষি রসায়ন বিভাগ এবং কৃষি অনুষদ। ডক্টর কর্মকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ, নমস্কার।
1: এবং সেই সঙ্গে সাথে ছিলাম আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সবুজ থাকুন, সবুজায়নে থাকুন। নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে তর্জা গান। পরিবেশন করছেন গোবিন্দ জোদ্দার ও সহশিল্পীবৃন্দ।

এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশন করলেন গোবিন্দ জোদ্দার ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম নিরাপদ সড়ক সুরক্ষিত জীবন, বলছেন অনুপম ঘোষ।
1: সভ্যতা ও বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে যোগাযোগের গুরুত্ব। দ্রুত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা যেন মানব সমাজের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু সড়ক যোগাযোগ এখন অতীব প্রয়োজনীয়। এইসব দিকে নজর রেখে রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস প্রতি দুই বছর অন্তর বিশ্বব্যাপী গ্লোবাল রোড সেফটি উইক বা বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করে। এই বছর অর্থাৎ 2026 8-14 মে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রাষ্ট্রসংঘের আঞ্চলিক কমিশনগুলো যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে। বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় 12 লক্ষ মানুষ প্রাণ হারান এবং প্রায় 5 কোটির বেশি মানুষ আহত হন। 5-29 বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। এই সংকট মোকাবিলায় রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস 2021-2030 সালকে অ্যাকশন ফর রোড সেফটির দ্বিতীয় দশক হিসেবে ঘোষণা করেছে। এর মূল লক্ষ্য হল 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা অন্তত 50% কমানো। এই কর্মসূচিতে 2023 সালের থিম ছিল রিথিঙ্ক মোবিলিটি, 2025 সালে কাজ হয় মেক সাইক্লিং অ্যান্ড ওয়াকিং সেফ নিয়ে। এর উল্লেখযোগ্য সাফল্যের পর এই বছর নজর দেওয়া হচ্ছে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সুস্থায়ী পরিবহনের উপরে। এর সঙ্গে সঙ্গে শিশু ও পথচারীদের নিরাপত্তা, হেলমেট ও সিট বেল্টের ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বন্ধ এবং উন্নত জরুরি পরিষেবা, এই বিষয়গুলির উপরও জোর দেওয়া হচ্ছে। ভারতের প্রেক্ষিতে যদি দেখি, দেখব এদেশে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। নিরাপদ সড়ক সপ্তাহ পালনের মাধ্যমে স্কুল কলেজে সচেতনতা, ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, হেলমেট ও সিট বেল্ট চেকিং এবং দুর্ঘটনাপ্রবণ কেন্দ্রগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়। 2026 সালে ভিশন জিরো নীতির উপর জোর দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বিত কর্মসূচি গ্রহণ করবে। তবে শুধু সরকারি স্তরে কর্মসূচি নিলেই তো হবে না, সাধারণ পথচারী ও যানবাহন চালকদের সচেতন ও উদ্যোগী হতে হবে, কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। যেমন শহরে গাড়ির গতি 30 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে সীমিত রাখতে হবে, হেলমেট ও সিট বেল্ট অবশ্যই ব্যবহার করতে হবে, মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় কোনো অবস্থাতেই গাড়ি চালানো যাবে না, পথচারীদের জেব্রা ক্রসিং ও ফুটপাথ ব্যবহার বাধ্যতামূলক করাও প্রয়োজন, গুড সামারিটাইন আইন সম্পর্কে সচেতন হতে হবে ও আহতকে সাহায্য করতে হবে। পথ নিরাপত্তা সপ্তাহ শুধু 7 দিনের আনুষ্ঠানিকতা নয়, এটি যেন সারা বছরের অঙ্গীকার হয়, এ ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন। সরকার, নাগরিক সমাজের প্রতিটি ব্যক্তি একসঙ্গে সচেতন হয়ে কাজ করলে 2030 সালের লক্ষ্যমাত্রা অর্জন বোধহয় খুব অসম্ভব কাজ নয়। মনে রাখা দরকার, সড়ক দুর্ঘটনা প্রতিরোধযোগ্য। 2026 সালের সড়ক নিরাপত্তা সপ্তাহের শপথ হোক, নিরাপদ সড়ক, সুরক্ষিত ভবিষ্যৎ।
0: শুনলেন সমীক্ষা, শিরোনাম নিরাপদ সড়ক সুরক্ষিত জীবন, বললেন অনুপম ঘোষ।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড গড়েছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমুখ। দেশের আদালতগুলির আধুনিকীকরণের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কাহার ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারত চলতি মাসের 14 ও 15 তারিখে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: 14 और 15 तारीख को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। उसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উভয় দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, সেদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে আসবে, দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগও বৃদ্ধি পাবে। শ্রী মোদীর নরওয়ে, সুইডেন, ইটালি এবং নেদারল্যান্ডস সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ভাবন, পরিবেশবান্ধব জ্বালানি সহ নানা বিষয়ে নেতারা কথা বলবেন। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকেই সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা।
1: ऑपरेशन सिंदूर पहलगाम में हुए आतंकी हमले का एक सटीक, लक्षित और नपातुला जवाब था। इसका उद्देश्य उन आतंकवादी ढांचों को नष्ट करना था, जो न केवल पाकिस्तानी राज्य द्वारा प्रायोजित है, बल्कि पाकिस्तान से और उनके इशारों पर चलता है। अब यह उन राष्ट्रों को ही तय करना है, उन पर ही निर्भर करता है, जो स्वयं को जिम्मेदार मानते हैं कि वे इस बात पर आत्मचिंतन करें कि क्या आतंकवादी ढांचे को बचाने के प्रयासों का समर्थन करना उनकी प्रतिष्ठा और वैश्विक साख को प्रभावित करता है।
0: বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শিখর সম্মেলন 2026 বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পক্ষেত্রকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ভারতের মোট রপ্তানির পরিমাণ আনুমানিক $863 বিলিয়ন বলে মনে করা হচ্ছে, যা সর্বকালীন রেকর্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সাইবার অপরাধ দমনে অপরাধীদের বেআইনি অর্থ লেনদেনের জন্য

0: ব্যবহৃত অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আজ রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতির মোকাবিলা এবং মিউল অ্যাকাউন্ট বা অপরাধীদের অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করা। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকাল ষোড়শ পেনশন আদালতের পৌরোহিত্য করবেন কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই আদালতে 37টি মন্ত্রক ও দপ্তরের সঙ্গে সম্পর্কিত দীর্ঘকাল ধরে অমীমাংসিত 985টি পেনশন সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর জানিয়েছে, 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে পেনশন আদালতগুলি দীর্ঘদিনের অমীমাংসিত ও জটিল পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির একটি কার্যকর মঞ্চ হিসেবে উঠে এসেছে। এ পর্যন্ত 15টি পেনশন আদালতের মাধ্যমে প্রায় 28,000 অভিযোগ বা মামলার বিষয় ফয়সলা করা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে সিবিআই নিট ইউজি 2026 অর্থাৎ চলতি বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই সংস্থাটির বিশেষ টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিবিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এই নিয়ে কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও 4 জন মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের আদালতগুলির আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40-50,000 কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে 3rd থেকে 8th শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। ইসরায়েলের সংসদ কনেসেট 7ই অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য একটি বিশেষ সেনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইন পাশ করেছে। এই আইনে ইসরায়েলের সামরিক বিচার ব্যবস্থার অধীনে একটি বিশেষ আদালত গঠনের সংস্থান রয়েছে। সেখানে উল্লিখিত হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া 300 জন অভিযুক্ত জঙ্গির বিচার করা হবে। নেপালের লুম্বিনী প্রদেশের আর্ঘনশি জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 4 জন মহিলা ও 1 জন পুরুষ নিহত, আরও 20 জন আহত। পুলিশ সূত্রে খবর, অন্তত 30 জন যাত্রী নিয়ে বাসটি সুপা দেউরালী মন্দিরে তীর্থযাত্রা শেষে পার্বত জেলায় ফিরছিল। পানিনি গ্রামীণ পৌরসভার 8নম্বর ওয়ার্ডের দুর্গাফন্দ কুড়ুলেতে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় 100 মিটার নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা

0: পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কোহার ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি এবারের প্রতিযোগিতায় দেশের প্রথম পদক। গুজরাটের গান্ধীনগরে 7 দিনের এই প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল স্ন্যাচে 78 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 99 কেজি মোট 177 কেজি ওজন তুলে পদক জয় করেন কোমল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড করেছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় আজকের প্রসঙ্গ। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 8:30 কথায় কাহিনী শুনবেন নাটক স্বর্ণমৃগ, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা স্বপন দে সরকার। আজ দ্বিতীয় পর্ব। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে মুদ্রার বিবর্তন, এই বিষয়ে আলোচনায় অধ্যাপক ডক্টর দেবাশিস মজুমদার, অধ্যাপক ডক্টর রাজীব ভট্টাচার্য এবং শৌর্য চৌধুরী। আজ এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন সুমনা গুপ্ত। 9:30 শ্রবণী, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বিষয়ে আলোচনায় থাকবেন প্রসাদ রঞ্জন রায় এবং দীপান্বিতা রায়। রাত 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 রাগ প্রধান গান পরিবেশনায় তৃষা পাড়ুই। 10:45 নজরুল গীতি, শিল্পী তপন ভৌমিক। রাত 11টায় শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী সমিতা মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত ৮টায় ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় রাজীব বসাক, ১১:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠানের ঘোষণা।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং

0: আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, edu.catian.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, মে 2026।
1: এখন সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামীকাল জয়ী বিধায়করা শপথ নেবেন। নারী সুরক্ষায় সরকার এবার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে বলে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। মেসি কাণ্ডে রাজ্য সরকার তদন্ত করবে। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। তিলজলা থানা এলাকার তোপসিয়া একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে। মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ, গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাও নেত্রী। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্টস ইন্টার কাশির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।
3: পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
2: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15 মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রে খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরা ওই পর্বে শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ আগরওয়াল আজ একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত এই বৈঠকে প্রকল্পগুলির সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের বিস্তারিত তথ্য আরও একবার যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের বর্তমান অবস্থা কিরকম তা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুঁটিয়ে পরীক্ষা করার কথা বলা হয়েছে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অন্যান্য তথ্য। উল্লেখ্য, রাজ্যে এতদিন চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না বলে জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর নির্দেশ দিয়েছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী আগামীকাল দুপুর 2টায় নবান্ন সভাঘরে সব দপ্তর নিয়ে বৈঠকে বসবেন। অবসরের পরেও পূর্ববর্তী সরকারে পুনর্নিয়োগ করা 232 জন আধিকারিকের নাম আজ প্রকাশ করা হয়েছে। নতুন সরকারের কর্মীবর্গ প্রশাসনিক দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এসব আইএএস, আইপিএস বা ডাব্লিউবিসিএস আধিকারিকদের নামের তালিকা প্রকাশ করে চাকরি থেকে সরানোর কথা বলা হয়েছে। নারী সুরক্ষা, শিশু কল্যাণ এবং দুর্নীতি দমনে সরকার এবার জিরো টলারেন্স বা আপোষহীন নীতি নিয়ে চলবে বলে রাজ্যের নতুন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকে নিজের দপ্তরের অগ্রাধিকার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা স্পষ্ট করে দেন তিনি। মন্ত্রী বলেন, এতদিন রাজ্যে মহিলাদের ওপর যে অত্যাচার ও বঞ্চনা হয়েছে নতুন সরকার তার অবসান ঘটাতে বদ্ধপরিকর। সরকার বদলের দিন থেকেই রাজ্যে আতঙ্কের পরিস্থিতির অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
4: আপনার সন্তান, আপনার কাজ, তার নির্ভয়ে করুন, 8টার পর বেরোতে পারবেন না, থানাতে গেলে থানা এফআইআর নেবে না, এই দিন শেষ হয়ে গেছে। 4 তারিখের পর থেকে মাথা উঁচু করে বাংলার মহিলারা বাঁচবে। যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। সে অভয়াই বলুন, কয়লা ছুরি বলুন, আর বালি ছুরি বলুন, আর যে কোনো বিষয় বলুন, দুর্নীতিতে জিরো টলারেন্স।
2: সাধারণ মানুষের খাদ্যে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। খাদ্যভবনে আজ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, তাঁর সময়কালে খাদ্য দপ্তরে কোনো দুর্নীতি হবে না, দুর্নীতি এখন অতীত। এদিকে আজ নব মহাকরণে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে রাজ্যকে যুক্ত করা হবে। গত বছর 12ই ডিসেম্বর লিওনেল মেসির কলকাতা সফরের সময় যুব ভারতীতে যে শৃঙ্খলার ঘটনা ঘটেছিল তারও তদন্ত হবে বলে তিনি জানান।
5: আমরা বোর্ড মিটিং করবো, তারপরে সিদ্ধান্তের বিষয় আছে। যে সংস্থা যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতে এই সিদ্ধান্তগুলো জানাবো। মেসি কাণ্ডের আমি ফাইল চেয়েছি, ফাইল দেখবো এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো।
2: বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। কলকাতায় আজ বণিক সভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের আবহকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একসময় উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা থেকে মানুষ কাজের সন্ধানে এরাজ্যে আসত, বর্তমানে এরাজ্যের মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছে। রাজ্যে প্রাকৃতিক সম্পদ, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সীমানা সবকিছু থাকা সত্ত্বেও সঠিকভাবে বিনিয়োগ আনা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি। শ্রী ভট্টাচার্য বলেন, বড় শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নেই এবং জমি নীতির পরিবর্তন না হলে শিল্প আসবে না।
6: পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, দে ডোন্ট হ্যাভ এনি কম্প্রিহেনসিভ ল্যান্ড পলিসি। আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, 82% অফ দা ল্যান্ড ইজ ওন বাই দা স্মল ফার্মার্স। এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। সমস্ত মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে কোনোদিন কেউ ফ্যাক্টরি করতে গেলে কোন রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে না।
2: আজকের প্রসঙ্গে এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এ নিয়ে কল্যাণী এইমস এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আজ সিবিআই এর বিশেষ আদালতে তাঁর 10 দিনের হেফাজত চায় ইডি। উল্লেখ্য, গত রাতে সুজিত বসুকে গ্রেপ্তারের পর আজ সকালে তাকে আদালতে তোলা হয়। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক ইডির আবেদনে সম্মতি দেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে সিবিআই। ইতিমধ্যেই সিবিআই এর এক উচ্চপদস্থ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ সকালেই সিবিআই রাজ্য পুলিশের হাত থেকে মামলার তদন্তভার গ্রহণ করে। কলকাতার তিলজলা থানা এলাকা তোপশিয়ার একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও 5 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, আজ দুপুরে আবাসনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে এই বিপত্তি। দমকলের 5টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এখনও ওই আবাসন থেকে ধোঁয়া বেরোচ্ছে। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই ঘটনার তদন্তে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বে ওই কমিটি আগামীকাল সকাল 11টার মধ্যে রিপোর্ট জমা দেবে। মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাওনেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান।
7: অ্যারেস্ট হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, বাট অরিজিনালি সি ইজ ইনহ্যাবিটেন্ট অফ নদিয়া চাকদা। একটা মামলা ছিল 2004-05 সালে, কিন্তু মেইনলি ঝাড়খণ্ডে মামলা আছে, যেখানে সি ওয়াজ পার্ট অফ অ্যান আর্মড স্কোয়াড অ্যান্ড রিজনাল কমিটি মেম্বার। ঝাড়খণ্ড পুলিশ হ্যাজ অ্যানাউন্সড এ রিওয়ার্ড অফ 15 লাখ ডিপেন্ডিং অন দি র্যাঙ্ক অফ দি মাওয়িস্ট লিডার। দেন উইল ইন্ট্রোগেট হার অ্যান্ড ফাইন্ড আউট আদার ডিটেলস অ্যাবাউট আদার মেম্বার্স অপারেটিং ইন ঝাড়খণ্ড এরিয়া।
2: এদিকে আর এক মাওনেতা মাধাই পাত্র আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

0: আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তোলে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবছরের নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে এই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। এদিকে সিবিআই মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে এফআইআর দায়ের করেছে। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইন্টারকাশের মুখোমুখি। শেষ পাওয়া খবর অনুযায়ী খেলা গোল শূন্য রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামীকাল জয়ী বিধায়করা শপথ নেবেন। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের প্রসঙ্গ।

0: আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব।
1: দেশের সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত এই প্রকল্প ইতিমধ্যেই দেশের বহু মানুষের চিকিৎসার ভরসা হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গেও রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়ার পর নতুন করে এই প্রকল্পকে ঘিরে উৎসাহ দেখা দিয়েছে। এই প্রকল্পের সুযোগ সুবিধা, সাধারণ মানুষ এর মাধ্যমে কীভাবে উপকৃত হবেন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়। ম্যাডাম, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইব যে এই যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটাকে আপনি ঠিক কীভাবে দেখছেন? এর ফলে সাধারণ মানুষ কীভাবে এই রাজ্যের উপকৃত হবেন বলে আপনি মনে করছেন?
2: এটা তো একটা খুব ভালো সুযোগ। আমাদের কল্যাণী এইমসে 2023 সাল থেকে আমরা আয়ুষ্মান ভারত শুরু করে দিয়েছি এবং মানে দূর দূর থেকে, জম্মু অ্যান্ড কাশ্মীর, আন্দামান নিকোবর, এখান থেকে সব পেশেন্ট এসেছে আমাদের কাছে
1: আয়ুষ্মান
2: অন্য রাজ্য থেকে। আয়ুষ্মান ভারতে ফ্রি সার্জারি করে আবার তারা সুস্থ হয়ে বাড়ি গেছেন। তো আমরা খুব অপেক্ষা করছিলাম যে বাংলার মানুষ কবে এই সুযোগটা নিতে পারবে, কাজেই আমরা খুব উৎসুক। এটা হয়েছে খুব ভালো।
1: একদম, অন্য রাজ্যের মানুষেরা এতদিন যে সুবিধা পেয়েছেন, এবার আমাদের রাজ্যের মানুষেরাও কিন্তু সেই সুবিধা পাবেন, এটা আপনি মনে করছেন। এই আয়ুষ্মান ভারত যোজনার মূল উদ্দেশ্যটা ঠিক কি? এটা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনতে পারে বলে, মানে এই প্রকল্পটা আনতে পারে বলে আপনি মনে করছেন?
2: এটা তো ভীষণ ভালো হেলথ ইন্স্যুরেন্স আর কি। দ্য কনসেপ্ট ইজ যে আমাদের ভারতবর্ষের আমাদের মেন স্ট্রেংথ হচ্ছে আমরা এতজন মানুষ, তো এতজন সুস্থ মানুষ আমরা কাজ করছি, তো কিছু সংখ্যক অসুস্থ হয়ে পড়ছেন দুস্থ মানুষ, তাদেরকে আমরা একটুখানি কেয়ার করতে পারি, তো মানে এই ব্যাপারটা আর কি। বেসিক্যালি আমরা যে এতজন মিলে ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের টাকায়, সেই কন্ট্রিবিউশনে দেশের জন্য কিছু দুস্থ মানুষ যারা নিজেদের ওই খরচটা করতে পারছে না, আমরা তাদের হেল্প করছি এই হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে। তো এটা তো ভীষণ ভালো একটা ব্যাপার, এবং সব মানে সাধারণ মানুষ বড় বড় সার্জারি টার্জারি করতে পারবে, এটা খুবই উপকার হবে সবার।
1: বেশ, এই আয়ুষ্মান ভারত প্রকল্পে কোন ধরনের চিকিৎসার বা কোন ধরনের হাসপাতালেতে অন্তর্ভুক্ত রয়েছে, কি কি চিকিৎসা হতে পারে?
2: হাসপাতালের ব্যাপারে যাই, হাসপাতালে এরকম এমপ্যানেলড করতে হয়, যেরকম আমাদের এইমস কল্যাণী এমপ্যানেলড আন্ডার আয়ুষ্মান ভারত প্রজেক্ট সিন্স 2023। এইরকম নদিয়া জেলায় দুটি হাসপাতাল, বিএসএফ হাসপাতাল আর কল্যাণী, এইরকম নানা কিছু সরকারি কিছু বেসরকারি হাসপাতাল সারা দেশে আয়ুষ্মান ভারত প্রকল্পে এমপ্যানেলমেন্ট প্রথম করতে হবে, এটা হাসপাতালের তরফ থেকে। আর পেশেন্টদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই আয়ুষ্মান কার্ডটা। হ্যাঁ, তো সেটা একটা এলিজিবিলিটি ব্যাপার আছে। 2011 সালে যে আমাদের সেন্সাস হয়েছিল, ওই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস যে সার্ভেটা,
1: আর্থসামাজিক সব দিক থেকে,
2: সেই সার্ভের ডেটাটাই ওই ডেটাবেসটাই মেনলি ইউজ করা হয়, তার ভিত্তিতে একটা এলিজিবিলিটি ব্যাপার আছে। এবং যারা এলিজিবল, মূলত যাদের বাড়ি নেই, হ্যাঁ, জমি জমা নেই, রোজগার 10,000-এর কম,

0: মাসে, এই রকম ওদের একটা এলিজিবিলিটি ব্যাপার আছে। তো তাদেরকে ওই আয়ুষ্মান কার্ড দেওয়া হয়, সেটা ওই অনলাইনে আয়ুষ্মান অ্যাপ আছে তার মাধ্যমে, আয়ুষ্মান মিত্রা বলে ব্যাপার আছে, ওরাও আর কি হেল্প করে সাধারণ মানুষদের এই অ্যাপগুলো ইউজ করার জন্য। তারপর আর ওয়েবসাইট ন্যাশনাল হেলথ অথরিটির যে ওয়েবসাইট আছে সেটাই সবচেয়ে জেনুইন ঠিক হবে, তো সেই ওয়েবসাইটের থেকে ওই আমরা আয়ুষ্মান কার্ডটা করতে পারি, উই ক্যান এনরোল আওয়ার সেলস। যে কার্ডটা হয়ে গেল এবার, তারপরে কি কার্ডটার সুবিধা হচ্ছে যে প্রতি ফ্যামিলি অন্তর বছরে 5 লাখ টাকা চিকিৎসা, মানে 5 লাখ তক মুফত ইলাজ। হ্যাঁ, তো মানে 5 লাখ পুরো ফ্যামিলির সবাই মিলে 5 লাখ টাক বছরে ওই চিকিৎসাটা পেতে পারবে,
1: পরিবার প্রতি বার্ষিক 5 লক্ষ টাকা,
0: পরিবার প্রতি বার্ষিক 5 লক্ষ। তাহলে কি হলো যে যদি পরিবারে ধরুন 7-8 জন আছে, এবার একজনের যদি অনেক টাকা খরচ হয়ে গেল তাহলে কিন্তু বাকিদের অনেক কম টাকা রয়ে গেল। আচ্ছা, এবার এইটা বুঝতে পারছেন তো, আমাদের এত জনগণ, আমাদের এত পপুলেশন, তো পুরোটাকে কন্ট্রোল করছে ডিজিটাল মিশন। হ্যাঁ, মানে যেটা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, সো মানে এই পুরো ডেটাবেসটা আছে সেন্ট্রালি, তার ফলে এটা মনিটর হচ্ছে। যেই ধরুন একজন পেশেন্ট এলো হাসপাতালে যে আমার আয়ুষ্মান কার্ড আছে, আমি আয়ুষ্মান কাউন্টারে এলো, তখন ইমিডিয়েটলি আমরা ডিজিটালি চেক করে নিচ্ছি যে ওনার কার্ডটা ভ্যালিড আছে কিনা, এবং ওখান থেকে ইনস্ট্যান্টলি আমাদের রেসপন্স এসে যাচ্ছে যে ওনার এই বছরে আর কত টাকা বাকি আছে, এই সব ইনফরমেশনগুলো ইনস্ট্যান্টলি এসে যাচ্ছে আমাদের কাছে। তো এই পুরো একটা সেন্ট্রালাইজড ডেটাবেস আছে বলেই এটা সম্ভব হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে তাহলে পেশেন্ট যখন কার্ড নিয়ে এলো, প্রথম কথা তাকে কার্ড বানাতে হবে সে এলিজিবল থাকলে, এবং কার্ডটা নিয়ে যখন এম প্যানেল হাসপাতালে এলো আমাদের আয়ুষ্মান কাউন্টারে, তখন আমরা প্রথমে আগে তাকে রেজিস্টার করে নিই, দেখলাম যে হ্যাঁ তার কার্ডটা ভ্যালিড আছে, তবে তিনি ডাক্তারের কাছে চলে গেলেন, সেখানে ডাক্তার ধরুন একটা অপারেশন অ্যাডভাইস করলো, তখন আবার উনি আয়ুষ্মান কাউন্টারে ফিরে আসেন, তাতে কী খরচ, আয়ুষ্মানের কিছু করতে হয় না, সব অটোমেটিকই আছে যে এই ডিজিজের জন্য এত টাকা বরাদ্দ আছে। তো আমরা তখন বলে দিলাম একটা ধরুন অস্টিওআর্থ্রাইটিস নিই, তো ওটা ওই খাতে বলাই আছে কত টাকা, ওটা ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভাল এসে যাবে যে 25,000 টাকা ওনার অ্যাপ্রুভ করা হলো। তারপরে ধরুন সার্জারির কথা বলা হয়েছে, তখন ওখানে অপশানসই থাকবে কি কি সার্জারি, এবং তার কাছে ইমপ্লান্ট ধরুন 2-3টে রকমের ভ্যারাইটি আছে, তো পেশেন্টকে জিজ্ঞেস করা হলো কোনটা উনি চান, সেই হিসাবে একটা ক্যালকুলেট, এবং ওখান থেকেই পুরো ডিজিটালি একটা 4 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল এসে যায় যে ঠিক আছে এনার জন্য এই অপারেশনটা করা যাবে, এত টাকা হাসপাতাল পাবে, এই ব্যাপারটা। তাহলে পেশেন্টের কাছে সবটা ফ্রি হয়ে গেল, পেশেন্ট ওই সার্জারিটা করে নিতে পারলেন। এটা মূলত ইনডোর মানে অ্যাডমিশনের পেশেন্টদেরই করা হয়, মানে এই ফেসিলিটিটা দেওয়া হয়, মানে ধরুন একটা MRI আপনি আউটডোরের পেশেন্ট হিসেবে করাতে যাচ্ছেন তখন কিন্তু ওটা ফ্রি হবে না, কিন্তু ভর্তি হওয়া পেশেন্টের MRI হচ্ছে তখন সেটা পুরোটা ফ্রি হয়ে যাবে,
1: মানে ওই স্বীকৃত হাসপাতালে যদি তিনি ভর্তি থাকেন তাহলে তিনি ওই সুবিধাটা পেতে পারছেন। কোন কোন রোগ কোন এরকম ব্যাপার আছে যে কোন কোন
0: সব রোগেরই তালিকা আছে,
1: এবং সেটা অধিকাংশ রোগী সেই
0: মূলত কমন রোগগুলো কভার্ড, তার মধ্যে কিছু কিছু জিনিস যেরকম নট কভার্ড, যেরকম ধরুন আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন বা কোনো নন এসেনশিয়াল ভ্যাকসিনেশনস, মানে কিছু কিছু জিনিস এর মধ্যে নেই, বাট সাধারণভাবে আমাদের যা যা সাধারণ রোগ হয় সেগুলো সবই আছে। আর আরেকটা যেটা ভালো হয়েছে, এখন যারা বয়স্ক মানুষ, মানে এতক্ষণ যেটা বললাম সেটা ইরেসপেক্টিভ অফ, মানে এটা হচ্ছে শুধু যাদের 70 বছরের কম বয়স তাদের ওই এলিজিবিলিটি ব্যাপারটা আছে, কিন্তু এখন যেটা ভালো 70 বয়সের ঊর্ধ্বে যারা তাদের কোনো এলিজিবিলিটি ব্যাপার নেই, ওটা মানে ব্ল্যাঙ্কেট অ্যাপ্রুভাল, ওরা মানে সবাই ওই বায়ু বন্দনা কার্ডটা ওটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের যে আয়ুষ্মান ভারত কার্ডটা, ওটাতে কিন্তু আর কোনো রকম সোশিও ইকোনমিক বা কিছু ক্রাইটেরিয়া নেই, ওটা সবাই জাস্ট 70-এর ঊর্ধ্বে হলে ওই কার্ডটা পেয়ে যাচ্ছেন। আর তার ফলে কি হচ্ছে যে একজন এরকম 70 বয়সের ঊর্ধ্বে মানুষ, উনি 5 লাখ টাকার চিকিৎসা বিনামূল্যে বছরে এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন,
1: মানে দেশের যে কোনো প্রবীণ নাগরিক, এবং যেহেতু আমাদের রাজ্য এটি চালু হলো তাহলে আমাদের রাজ্যে যে কোনো প্রবীণ নাগরিক, তার যদি 70 বছরের বেশি বয়স হয় তিনি এই সুবিধাটা পেতে পারেন, তার জন্য আলাদা করে তাকে কোনো এলিজিবিলিটি আলাদা করে সেই অর্থে কোনো যোগ্যতা লাগছে না। বেশ, আমরা জানি যে আমাদের রাজ্য কিন্তু একটা গ্রামীণ জনসংখ্যা প্রচুর, প্রান্তিক মানুষ রয়েছেন, তা আপনি কি মনে করেন এই প্রকল্প কতটা তারা এর মাধ্যমে লাভবান হতে পারে?
0: এদের জন্যই তো এই মানুষগুলোকে যাতে আমরা মানে ধরুন টার্শিয়ারি লেভেল হসপিটালে মানে একদম বিনামূল্যে অপারেশন করতে

0: করতে পারবে, এই পুরো মিশনটারই উদ্দেশ্য যাতে এই প্রান্তিক মানুষদের কাছে আমরা ওই পরিষেবাটা পৌঁছে দিতে পারি বিনামূল্যে।
1: একদম। আপনি বলছিলেন যে আয়ুষ্মান ভারত কার্ড এর জন্য দরকার হবে, তো এই আয়ুষ্মান ভারত কার্ড একজন সাধারণ মানুষ ধরুন আজকে আমাদের আলোচনা শুনে তিনি ভাবলেন যে তিনি আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন? আপনি কিছু পোর্টালের কথাও বলছিলেন।
0: হ্যাঁ, ওই ন্যাশনাল হেলথ অথরিটি, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল অথরিটি পোর্টালে, সেখানে গেলেই সব ডিটেলসে ভিডিও করা আছে, সব বলে দেওয়া আছে,
1: ওখানেই বলা আছে যে কিভাবে আবেদন করতে হবে, তার বিস্তারিত জানতে পারেন। শুধুমাত্র অনলাইন, অফলাইন কোনো পদ্ধতি আছে?
0: আয়ুষ্মান মিত্রা কিছু কাউন্টার্স আছে,
1: আপাতত হয়তো পরে সেটা চালু
0: হবে, চালু হবে
1: এখন অনলাইনটা যথেষ্ট মানুষ সেটাই সুবিধা পাবেন। বেশ, যোগ্যতা আপনি যেটা বলছিলেন যে 70 বছরে যদি কম তার বয়স হয়, সেক্ষেত্রে কি কি যোগ্যতা দেখা হবে, এলিজিবিলিটি যেটা আপনি বলছিলেন?
0: ওই যে বললাম, ওই যখন কার্ডটা তৈরি হচ্ছে তখনই আর কি ওই 2011 সালের ডেটাবেসটা দেখেই ওরা ঠিক করছে আর কি।
1: আচ্ছা, 2011 সালের তথ্য ভান্ডারে যদি সেই যোগ্যতাটা তার সঙ্গে মিলে যায় তাহলে উনি আয়ুষ্মান ভারত যোজনার সুবিধাটা পাবেন। এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় অধিকাংশ সরকারি হাসপাতালই রয়েছে, কিছু বেসরকারি হাসপাতালও রয়েছে, তাহলে এই সরকারি এবং বেসরকারি দু ধরনের হাসপাতালের ভূমিকাই এই প্রকল্পে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
0: হ্যাঁ, মানে আমাদের ধরুন এত মানুষের পরিষেবা তো শুধুমাত্র সরকারি সেট আপে ডিপেন্ড করলে তো খুব মুশকিল হয়ে যায়, তো সেজন্য সবাইকে সরকারি বেসরকারি সবাই মিলে সে পরিষেবাটা দিতে হবে, তবেই আমরা সবাইকে সুস্থ রাখতে পারবো।
1: একদম। অনেক সময় আমরা দেখেছি যে স্বাস্থ্য বিমা নিয়ে মানুষের মধ্যে একটু সচেতনতার অভাব থাকে, মানে হয়তো অনেক মানুষ বোঝেনি না যে স্বাস্থ্য বিমার প্রয়োজন আছে। এই আয়ুষ্মান ভারত প্রকল্প সম্বন্ধে যে মানুষের মধ্যে একটা উৎসাহ দেখা দিয়েছে বা মানুষ চাইছেন যে তারা এই আয়ুষ্মান প্রকল্পে নিজেদের নাম অন্তর্ভুক্ত করবেন, এর মাধ্যমে মানুষের এই স্বাস্থ্য বিমা সম্পর্কে সচেতনতা গড়ে ওঠার কতটা সুযোগ আছে বলে বা কতটা পরিসর তৈরি হতে পারে বলে আপনি মনে করছেন?
0: হ্যাঁ, এটা তো খুবই ইম্পর্টেন্ট এবং ভালো হবে, কারণ কি আমরা যখন সুস্থ থাকি তখন তো বুঝি না, হঠাৎ অসুস্থ হলে তখন বোঝা যায় যে একটা ইন্স্যুরেন্স থাকলে কত লাভ হতো। হ্যাঁ, আর এইরকম যাদের বলেন একটু একটু গ্রামে একটু যারা প্রান্তিক মানুষ রয়েছেন, তারা এই পুরো যে কর্মকাণ্ড হচ্ছে, যার সব কিছু আমাদের বেশিটাই সেন্ট্রালাইজড, বড় বড় শহরে সব কিছু সুবিধাগুলো আছে, তো তারাও এই সুবিধাটা পেতে পারবে। আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করছি যাতে ওই কিছু মানুষ যাদেরকে একটু হেল্প করা যায়, তাই দুঃস্থ মানুষরাও যাতে এই সেবাটা পায়, ওরাও যাতে এই ভালো সার্ভিসটা পেতে পারে, এটাই হচ্ছে উদ্দেশ্য মেইন মিশনের।
1: এবং মানুষ সচেতন হলে তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদনও করবেন এবং তার মাধ্যমে তারাও এই স্বাস্থ্য বিমার আওতায় চলে আসবেন, যেটা দেখা যাচ্ছে ভারতবর্ষে এখন অনেক মানুষ স্বাস্থ্য বিমার বাইরে, কিন্তু তারাও এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে তার সুবিধাটা পেতে পারেন। আমাদের রাজ্যে আমরা জানি যে সবে কার্যকর হলো বলতে গেলে, তো কিছু তো প্রশাসনিক চ্যালেঞ্জ থাকবেই হয়তো শুরুর দিকে, আস্তে আস্তে সেটা দূর হবে, তা এখন কি কি কাজ আমাদের আপনি মনে করেন যে শুরুর দিকে একটু করতে হবে আমাদের প্রশাসনিক দিক থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে?
0: এমনিতে যেহেতু পুরোটাই ডিজিটাল প্ল্যাটফর্মে, সেহেতু সেই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা আমাদের আছে, কিন্তু আগে কি পেশেন্ট অনেক কম ন্যাচারালি আসছিল, কিন্তু এখন যেহেতু অনেক পেশেন্ট বেড়ে যাচ্ছে, এরকম সব হাসপাতালেই এখন চ্যালেঞ্জেসটা অন্যরকম হবে, তো সেই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে আরও কার্যকরী করতে হবে, আরও স্ট্রেংথেন করতে হবে, আর তারপরে এই যে সমস্ত কিছু ফ্রিতে দিতে হবে, তো হাসপাতালকে সেই জিনিসগুলোর মজুদ রাখতে হবে, সেই সব ফেসিলিটিগুলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।
1: সমস্ত যা যা পরিকাঠামোগত যা যা চ্যালেঞ্জ রয়েছে এবং ওই ডিজিটাল তথ্য ভান্ডার যেটা আপনি বললেন সেটাকে হয়তো আগামী দিনে আপডেট করা বা আরো আরো কিছু নাম দ্বারা প্রকৃত যোগ্য তাদেরকে সেই নামের তালিকায় রাখা,
0: এই কাজ সেইটা তো হাসপাতালের আওতা কাজের আওতা,
1: প্রশাসনিক দিকে
0: তারা প্রশাসনিক
1: দিকে তারা দেখবেন। আমাদের আজকের এই পর্বের আমরা আলোচনা করলাম আয়ুষ্মান ভারত নিয়ে, আমাদের সঙ্গে ছিলেন কল্যাণী এমস এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়। পরের পর্বে আমরা বাকি আলোচনা করব। আকাশবাণীতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: শুনলেন বিশেষ আলোচনা আয়ুষ্মান ভারত, কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন দিব্য দে। আজ শুনলেন প্রথম পর্ব, আগামীকাল শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু, অনুষ্ঠানটির প্রযোজনায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ।

শুনলেন প্রথমে পিলু এবং তিলং ঠুমরি, তারপর কিরবানি দাদরা, শিল্পী সুমনা গুপ্ত, তবলা সঙ্গতে ছিলেন নবারুণ কুমার দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি শুরু করছি আজকে শ্রবণী। আজকের শ্রবণীতে রয়েছে একটি আলোচনা, আলোচনার বিষয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আলোচনায় আছেন প্রসাদ রঞ্জন রায় এবং দীপান্বিতা রায়।
1: আলোচনার শুরুতেই আমি প্রসাদদার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে, যেহেতু উনি রায় পরিবারেরই একজন, উপেন্দ্র কিশোরের জন্ম, তার ছোটবেলা, তার বেড়ে ওঠা, এই সম্বন্ধে যদি কিছু বলেন।
2: তখনকার ময়মনসিংহ জেলা, আজকের কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে তার জন্ম, এবং আমাদের পরিবার সেই পর্যন্ত এই গ্রামেই বসবাস করে এসছে। ছোটবেলায় তাকে তার বাবার এক জ্ঞাতি ভাই দত্তক নেন। তার নাম তার আগে পর্যন্ত ছিল কামোদারঞ্জন রায়, সেই নামটি পাল্টে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হয়। তবে দত্তক নেওয়া সত্ত্বেও এই দুই পরিবার পাশাপাশি বাস করতেন এবং দুজনের মধ্যে গভীর সম্পর্ক ছিল। উপেন্দ্র কিশোর যখন গ্রামে ছিলেন, গ্রাম থেকেই তার ছবি আঁকা আর বাজনা বাজানো এবং সঙ্গীত, এইটার প্রতি গভীর আকর্ষণ ছিল।
1: আচ্ছা, পরবর্তী সময় উনি যে কলকাতায় এলেন, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন, তার অনেকগুলো বিষয়ে আগ্রহ তৈরি হলো, বা আমরা যে পরে শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোরকে পেলাম, সেই পর্যায়টা যদি আমরা একটু জানতে পারি।
2: হ্যাঁ, উপেন্দ্র কিশোর যখন ময়মনসিংহ জেলা স্কুলে পড়তে আসেন, তখন তার পরিধিটা অনেক বেড়ে গেল এবং এখানে বেশ কিছু মানুষের সঙ্গে তার পরিচয় হয় যারা ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। উপেন্দ্র কিশোর সেই সঙ্গে এই দিকে আকৃষ্ট হয়ে পড়েন। এন্ট্রান্স পরীক্ষাতে স্কলারশিপ পেয়ে তিনি কলকাতায় পড়তে আসেন, প্রেসিডেন্সি কলেজ থেকে FA পাশ করেন এবং এখানে হস্টেলে ছিলেন। যে হস্টেলে থাকতেন সেখানেও অনেক ব্রাহ্ম বা ব্রাহ্ম ভাবাপন্ন যুবকরা ছিলেন। বিশেষ করে তার পাশের ঘরে বাস করতেন প্রমোদাচরণ সেন, যে প্রমোদাচরণ প্রথম ছোটদের পত্রিকার সখা নিজের চেষ্টায় বার করতেন, এবং প্রমোদাচরণের প্রভাবেই উপেন্দ্র কিশোর অনেকটা শিশু সাহিত্যের প্রতি ঝুঁকে পড়েন এবং কিভাবে ছোটদের পত্রিকা চালতে হয়, কিভাবে তার কাজটা হয়, সেটা হাতে কলমে তিনি শিখেছিলেন বলা যায় এই প্রমোদাচরণের কাছ থেকে। তো সখা সাথী, সখা ও সাথী, এই তখনকার দিনের যে বড় পত্রিকাগুলো, এগুলো কোনটাই খুব বেশি দিন চলেনি।
1: আমার মনে হয় যে উপেন্দ্র কিশোর মূলত বাঙালির সঙ্গে তার সর্ববৃহৎ পরিচয়টা হচ্ছে শিশু সাহিত্যিক হিসেবে। তো শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোরের সঙ্গে যদি শ্রোতাদের পরিচয় করাতে হয়, আমার মনে হয় একটু পেছন থেকে শুরু করাটা বোধ হয় ভালো। হ্যাঁ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 200 বছর আগে বাংলা হরফ ছাপার কাজটা শুরু হয়েছিল। তখন ছোটদের জন্য কোনো বই লেখার কোনো প্রশ্নই ছিল না। ছোটদের জন্য প্রথম বই আমরা পাচ্ছি 1818 সালে, কলকাতা বুক সোসাইটি বইটা বার করেছিলেন। মূলত ব্যাকরণ, পাঠ্য বই এগুলোই ছিল, মানে ছোটদের ভালো লাগার, তাদের আনন্দ দেওয়ার জন্য কোনো বইয়ের কল্পনা কিন্তু তখন ছিল না। 1847 সালে বিদ্যাসাগর যখন বেতাল পঞ্চবিংশতি বার করলেন, বলা যেতে পারে যে ছোটদের জন্য গল্পের বইয়ের সেটা হচ্ছে সূত্রপাত। যদিও বিদ্যাসাগর যে বইগুলো লিখেছিলেন সেগুলো মূলত অনুবাদ, মৌলিক লেখা তিনি সেভাবে লেখেননি, বেশি অংশটাই হিতোপদেশ, অন্য যে অনুবাদের গল্প সেগুলো ছোটদের জন্য উনি লিখেছেন। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদ্যাসাগর বাংলা ভাষাটা তৈরি করলেন, যে ভাষায় আমরা সত্যি সত্যি একজনের সঙ্গে কথা বলতে পারি, যেভাবে লিখতে পারি, আজকে আমরা যে ভাষায় লিখি, তার ভিত্তিভূমিটা তৈরি হলো বিদ্যাসাগরের সময়।
2: কিন্তু ভাষাটার মধ্যে একটা কাঠিন্য থেকে গিয়েছিল, বিশেষ করে মনে হয় না ছোটরা খুব বেশি আকৃষ্ট হতো এই দিকে। এইটা চলতে চলতে 19 শতকের শেষ দিকে প্রথম ছোটদের জন্য লেখা আরম্ভ হয়। নিশ্চয়ই অবনীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এরা সেখানে একটা বড় অংশ নিয়েছিলেন, এবং বারবার করে রবীন্দ্রনাথ দুজন মানুষের কথা বলে গেছেন, একজন উপেন্দ্র কিশোর এবং আর একজন
1: যোগীন্দ্রনাথ
2: সরকার। তো দুজনকে বলা যেতে পারে ছোটদের জন্য গল্প লেখার একটা মূল চরিত্র।
1: হ্যাঁ, উপেন্দ্র কিশোর, যোগীন্দ্রনাথ এবং অবশ্যই রবীন্দ্রনাথ, এই তিনজনে মিলে একটা ট্রায়ো তৈরি হয়েছিল, যেটা বাংলা শিশু সাহিত্যের ক্ষেত্রে সুবর্ণযুগ শুরু হলো সেই সময়তে। এটা হলো বলে বাংলা শিশু সাহিত্য এক ধাপে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেল। এবং পরবর্তীকালে 1913 সালে যখন সন্দেশ পত্রিকা চালু করলেন উপেন্দ্র কিশোর, তখন একটা বাংলা শিশু সাহিত্য এবং তার পত্রিকা কিরকম হতে পারে তার একটা মানদণ্ড বোধ হয় তৈরি হয়ে গেল, তাই না?
2: একদম ঠিক কথা। তবে রবীন্দ্রনাথের সঙ্গে উপেন্দ্র কিশোর এবং খানিকটা যোগীন সরকারেরও সম্পর্ক শুধু শিশু সাহিত্যের মধ্যে ছিল না। রবীন্দ্রনাথ উপেন্দ্র কিশোরের গান বাজনা এগুলো খুব পছন্দ করতেন, উপেন্দ্রকিশোর নিয়মিত ঠাকুরবাড়িতে যাওয়া আসা করতেন, সেখানের অনুষ্ঠানে উপাসনায় অংশগ্রহণ করতেন এবং যেখানে রবীন্দ্রনাথ গান গেয়েছেন বহু জায়গাতেই উপেন্দ্রকিশোর বেহালা বাজিয়ে তার সঙ্গে গেছেন। এমনকি সেই বিখ্যাত বঙ্গভঙ্গের বিরোধী গান গেয়ে যখন রবীন্দ্রনাথ রাস্তা দিয়ে যাচ্ছেন, উপেন্দ্রকিশোর তার সঙ্গে বেহালা বাজিয়ের সঙ্গত করে গেছেন। উপেন্দ্রকিশোর 10টি সম্ভবত ব্রহ্মসঙ্গীত লিখেছিলেন, তার সবগুলো পাওয়া যায় না, এখনো 5টা কি 6টা ব্রহ্মসঙ্গীতের বইতে আছে। তবে একটা মজার কথা এই যে উপেন্দ্রকিশোরের লেখা জাগো পুরবাসী দিয়ে আজও ব্রাহ্ম সমাজে মাগোৎসব শুরু হয় আর মাগোৎসব শেষ হয় রবীন্দ্রনাথের পাদপ্রান্তের রাখোসেবকে এই গানটি দিয়ে। দুজনের মধ্যে তো বয়সের পার্থক্য মাত্র 2 বছরের।
1: একটা জিনিস আমার খুব মনে হয় দাদা, সেটা হচ্ছে যে উপেন্দ্রকিশোর বলা যেতে পারে বাংলা শিশু সাহিত্যের একেবারে গোড়ার দিকের মানুষ, কিন্তু আজও তাকে আমরা বাংলা শিশু সাহিত্যের যে কোনো আলোচনা শুধু নয়, মানে আমার কন্যাকে আমি যখন বই পড়াতে শুরু করি তখন আমি উপেন্দ্রকিশোরের বই দিয়ে শুরু করি। তো এই যে জায়গাটা, মানে আমার মনে হয় যেটা যে উপেন্দ্রকিশোরের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কতগুলো খুব চমৎকার গুণ ছিল, মানে তার লেখা ছোটরা যেরকম পছন্দ করে আবার বড়রা তাদের নিজস্ব চেতনা বোধ সেটা দিয়েও তার লেখাটাকে অনুভব করতে পারে এবং ভালো লাগে। আরেকটা খুব উল্লেখযোগ্য যে ছোটরা খুব সাধারণত কৌতূহলী হয়, যে কোনো জিনিস তারা দেখে খুঁজে পেতে দেখতে ভালোবাসে। উপেন্দ্রকিশোরের লেখায় আমার মনে হয় যে ওনার মধ্যে বোধ হয় সারা জীবন সেই কৌতূহলী মনটা বজায় ছিল। ও লেখাগুলো পড়লে বিশেষ করে ওনার প্রবন্ধগুলো জীবজগৎ সম্বন্ধে, আকাশ সম্বন্ধে, দূরবীন সম্বন্ধে একটা প্রবন্ধ লিখছেন, সে এত চমৎকার, তার দূরবীন যিনি প্রথম আবিষ্কার করলেন থেকে শুরু করে দূরবীনের কাজ কিরকম হবে পুরো বিষয়টা এমন ভাবে একটা গল্পের মতো লিখছেন। আরেকটা খুব উল্লেখযোগ্য দিক আমার মনে হয় ওনার লেখার যে উনি ভারী সংবেদনশীল মানুষ ছিলেন। এক ঠাকুরদার গল্প লিখছেন, তাতে কিপ্টে বুড়ো, তাকে পাড়ার ছেলেরা পছন্দ করে না, ঢিল মেরে কুল পাড়ে, কিন্তু আবার দুজন দুজনকে ভালোবাসে। এই যে কেউ খারাপ নয়, সবাই আসলে পরস্পরকে ভালোবাসে, এই যে জীবন রস, এইটা আমার মনে হয় উপেন্দ্রকিশোরের লেখায় খুব গভীর ভাবে আছে।
2: জীবন সম্পর্কে আর জগৎ সম্পর্কে উপেন্দ্রকিশোর খুব খোলা চোখ ছিল। আমি একজন লেখায় পড়েছি যে যখন তারা কর্নওয়াল স্ট্রিটের বাড়িতে থাকতেন, সে বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে তিনি হইচই করতেন, ছবি এঁকে দেখাতেন, ছাদের উপরে টেলিস্কোপ লাগিয়ে সেখান থেকে গ্রহ নক্ষত্র চেনাতেন। তো ওদের জানাশোনা কেউ পাশ দিয়ে যাওয়ার সময় বলেছে, দেখ এই বাড়িটা যেন হাসছে। অর্থাৎ উপেন্দ্রকিশোর সবসময় বাড়ির ছেলেপিলেদের নিয়ে হাসি ঠাট্টার মধ্যেই থাকতে ভালোবাসতেন। আবার এটাও লক্ষণীয়, উপেন্দ্র যখন লেখা আরম্ভ করেন তখন তার লেখার ভাবটা এত সহজ সরল ছিল না। যখন ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত প্রথম লিখেছেন, একটু কঠিন ভাষা ছিল এবং রবীন্দ্রনাথ উপেন্দ্রকিশোরকে ছোটদের রামায়ণ নতুন করে লিখতে অনেকটা সাহায্য করেন। এটা উপেন্দ্রকিশোরের ভূমিকাতেও এটা মেনে নেওয়া আছে। সবচেয়ে বেশি তার যে বইটা নাম করেছে ছোটদের কাছে, টুনটুনির বই, যে কথা তুমিও বললে, টুনটুনির বই আমরা ছেলেবেলা থেকে পড়ে আসছি। যদি একটু খুঁজে দেখা যায়, দেখা যাবে এর আগে মুকুল পত্রিকায় টুনটুনির বইয়ের 5-6টা গল্প বেরিয়েছিল, কিন্তু সেখানে ভাষা ছিল সাধু ভাষা, একটু বুঝতে খটোমটো লাগে, কিন্তু যখন বই করলেন তখন বইটা একেবারে সহজ চলিত ভাষায় করে দিলেন, যাতে ছেলেদের বুঝতে কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে ছবি, ছবি তো উনি নিজেই আঁকতেন, কিন্তু ছবি আঁকা নয়, অনেক ক্ষেত্রে উনি দেখেছেন বিজ্ঞানের ক্ষেত্রে বিয়েতে আসল ছবি দেখতে পেলে ছেলেমেয়েরা যেমন বুঝতে পারে তেমন আর কিছুতে পারে না, এবং এর জন্যই তিনি এই হাফটোন প্রিন্টিং এর দিকে নজর দিয়েছিলেন এবং কলকাতার বুকে বসে হাফটোন প্রিন্টিং এ যেমন উন্নত মানের ছবি রিপ্রডিউস করতেও পারেন। আর এ নিয়ে তিনি যে প্রবন্ধ লিখেছিলেন, তার 9টা প্রবন্ধ তখনকার দিনের বিলিতি জার্নালে বেরিয়েছিল, ওখানকার সম্পাদক লিখেছিলেন যে তিনি এই প্রসেস ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু থেকে এত দূরে বসে কি করে এই রকম জিনিস করতে পারলেন, এই ধরনের কাজ তা আমি বুঝতে পারছি না, কিন্তু তিনি করেছেন এবং তার ফলেই ছোটদের জন্য বাংলা বই ছাপা এবং ছোটদের জন্য রঙিন ছবি, রঙিন ছবি তো খুব বেশি দিতে পারতেন না, কিন্তু প্রথম পাতায় একটা বড় পাতা জোড়া রঙিন ছবি, এর ব্যাপারটার মধ্যে দিয়ে বাংলা ছোটদের পত্রপত্রিকা কেন বড়দের পত্রপত্রিকারও চেহারাটা পাল্টিয়ে গেল, কেননা তিনি প্রবাসী আর মডার্ন রিভিউতেও তাঁর করা প্রেট দিয়ে নিয়মিত ছবি ছাপা হতে লাগলো। রাজা রবি বর্মার ছবি বেরিয়েছে প্রবাসীতে পরপর অনেকগুলো, মানে গোটা জিনিসটাই পাল্টিয়ে গেল।
1: হ্যাঁ, এই পাল্টে গেল, এবং ওনার চিন্তার মধ্যে একটা ভীষণ অভিনবত্ব ছিল। মানে আমার যেটা মনে হয় যেহেতু টুনটুনির বইয়ের প্রসঙ্গটা উঠলই, টুনটুনির বইটা আজকেও কিন্তু সাম্প্রতিক টুনটুনির বই তো ছোটরা ছোটদের মতো করে ভাববে, রাজার নাক কাটা গেলে ভারী মজা লাগে বাচ্চাদের, খুব উপভোগ করে ব্যাপারটা। কিন্তু আমার ভীষণ রকম মনে হয় যে এর মধ্যে দিয়ে কিন্তু উপেন্দ্র কিশোরের একটা অন্যরকম চিন্তাভাবনাও বারে বারে প্রকাশিত হয়েছে। যেরকম আমাদের মনে রাখতে হবে যে লেখাগুলো হচ্ছে কিন্তু ব্রিটিশ শাসিত, তখন ভারত স্বাধীন হয়নি, তার মানে রাজা মানে তখন ব্রিটিশ রাজ আর কি। হ্যাঁ, এবং টুনির ঘরে যে ধন আছে রাজার ঘরে সে ধন আছে, কিরকম যেন মনে হয় যে ঘুরিয়ে আসলে উপেন্দ্র কিশোর বলতে চেয়েছেন যে যারা শাসন করছো আমাদের, আর আমরা কিন্তু যোগ্যতায় মানে মর্যাদায় একই রকম, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং শেষ পর্যন্ত টুনটুনির এত বুদ্ধি যে টুনটুনিকে বারবার জব্দ করার চেষ্টা করেও রাজা ব্যর্থ হচ্ছেন এবং শেষ পর্যন্ত রাজার নাক কাটা যাচ্ছে। এইটা একটা খুব উল্লেখযোগ্য, এটা ওনার লেখার মধ্যে দেখা যায় যে তথাকথিত প্রতিষ্ঠিত ক্ষমতাবান মানুষ যারা, তারা কিন্তু আসলে বোকা হয়ে যায়, মানে সাধারণ মানুষ যাদেরকে মনে করা হচ্ছে যে ততখানি বোধহয় বুদ্ধিমান নয় বা ততখানি যোগ্যতা তাদের নেই, তাদের কাছে বোকা হয়ে যায়। বেড়ালকে টুনটুনি পাখি বোকা বানিয়ে দিচ্ছে, বেগুন গাছের কাঁটার খোঁচা খেয়ে বেড়ালকে পালিয়ে যেতে হচ্ছে। কিংবা নরহরি দাস যদি আমরা পড়ি, সেখানে বাঘকে বোকা বানিয়ে দেওয়া হচ্ছে। সব থেকে আমার মজা লাগে যে জোলা আর শেয়ালের গল্পে, সেখানে এই কবিতাটা আমি যদি দুলাইন একটু পড়ি তাহলে খুব মজা লাগবে। দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন, এক ঘায় তার দশটা পড়ে, তার গুণে লোকে খায় পরে। শেয়াল কিন্তু একটাও মিথ্যে কথা বলেনি, সব সত্যি কথা বলেছে। রাজা নিজের মতো করে ভেবে নিয়েছেন, তার মানে রাজা নিজের চারপাশ ছাড়া আর কিছু চেনেন না, রাজা বুঝতে পারছেন না, বাস্তব জগৎ সম্বন্ধে তার অভিজ্ঞতা নেই, ফলে তিনি বোকা হলেন। এবং জোলা কিন্তু আসলে বোকা নয়, জোলা যে বুদ্ধিমান বা জোলার যে বুদ্ধি আছে, রাজকন্যা যখন জোলাকে পড়াশোনা শেখালো তখন কিন্তু জোলা রাজা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারলো। তার মানে বোকা যাকে মনে করা হচ্ছে বা অশিক্ষিত যাকে মনে করা হচ্ছে, সেটা তার সুযোগের অভাব। এই কথাগুলো একেবারেই সরাসরি বলেননি, ছোটরা বুঝতেও পারে না, কিন্তু আমার মনে হয় তাদের ভেতর দিয়ে একটা বোধ চারিয়ে যায়। যেমন পান্তাপুরীর গল্পে রাজা কোনো সমস্যার সমাধান করে না, সাধারণ মানুষ বা সাধারণ গোবর খুর এরকম তুচ্ছ জিনিসরা শেষ পর্যন্ত পান্তাপুরীর চোরকে ধরে দেয়। এইটা আমার মনে হয় যে উপেন্দ্র কিশোর লেখার একটা অদ্ভুত বৈশিষ্ট্য, যেটা আজকেও সমান আকর্ষণীয় করে রেখেছে এত বছর পরেও।
2: সেই সঙ্গে এটাও দেখতে হবে যে এই লেখাগুলোর সঙ্গে তাঁর ছবি, এবং ছবি যেন চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছে। যেমন নরহরি দাসের ছবি, তেমনি সিংহের মামা আমি ভোম্বল দাসের ছবি, বা ওই যে দুটো গাছের মাঝখানে যে আটকা পড়েছিল তার ছবি, বা বাঘের ছবি, এই রকম ছবি। এবং এটা অনেকেই বলেছেন যে ওই সময়ে ময়মনসিংহ জেলাতে এর আশপাশে একটা বেশ ঘন বন ছিল, এখন তার নেই, এবং সেখানে বাঘও ছিল, কাজেই গ্রামের মানুষের মনে একটা বাঘের ভয় নিয়মিত ছিল। তিনি চেয়েছিলেন এই বাঘের ভয়টা যেন লোকের মন থেকে কেটে যায়, তাই জন্য এসব লিখলেন। তবে এইসব করতে করতেই তিনি আসলে এগিয়ে গেলেন তার যেটা সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত বিষয়, তা হচ্ছে ছোটদের জন্য একটি আদর্শ পত্রিকা করা। এবং সেটা তিনি শেষ পর্যন্ত বার করতে পারলেন 1913 সালে, অর্থাৎ বাংলা 1320 সালের বৈশাখ মাসে। সেই আমাদের সন্দেশ, যা আজও অবশ্যই আগের তুলনায় বলতেই হবে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, কিন্তু আজও চলছে। আর চেয়েছিলেন ছোটদের জন্য করা, এবং তার মধ্যে কি থাকবে, ধাঁধা থাকবে, বাইরের খবর থাকবে, গল্প থাকবে, কবিতা থাকবে, নাটক থাকবে, এবং প্রবন্ধ থাকবে ছোটদের জন্য বিজ্ঞানের, ইতিহাসের এবং পৌরাণিক ঘটনা নিয়ে প্রবন্ধ লেখার ব্যাপারে তিনি একদম সিদ্ধহস্ত ছিলেন।
1: হ্যাঁ, আমরা সন্দেশে বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ পেয়েছি। এবং আরো একটা জিনিস আমার মনে হয় যে পুরাণের গল্প, সেটা তো ওনার নিজের লেখা নয়, নরওয়ের পুরাণ বা অন্য জায়গা থেকে পুরাণের গল্পটা নিচ্ছেন, কিন্তু সেটাকে ছোটদের উপযুক্ত করে পরিবেশন করা, সেটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার ছিল। রামায়ণ মহাভারতের গল্প যখন উনি লিখছেন তখন সেটাকে এমন ভাবে লিখছেন যাতে সেটা ছোটদের কিছু কিছু ঘটনা বাদ দিয়ে সেভাবে সাজিয়েছে,
2: এটা একেবারেই। তবে সন্দেশ পত্রিকায় সম্পর্কে একটা জিনিস বলতে হবে যে এত দিনের এত আশা করে তিনি এই কাজটার মধ্যে নামলেন, কিন্তু পত্রিকাটাকে যাকে বলে ফুল ফ্রুশন, মানে শেষ অবধি কি দাঁড়ালো, সেটা তিনি আর দেখে যেতে পারেননি। মনে রাখতে হবে 1913 সালে সন্দেশ আরম্ভ হল, 1914 সালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়, সেই সময়ের মধ্যে তাঁর ডায়াবেটিস ধরা পড়ে, এবং তখন ইউরোপ থেকে ওষুধ আসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল জার্মান ইউবোটের ইয়েতে, ফলে শেষ সময়ে তিনি একরকম বিনা চিকিৎসায় কিন্তু হাসি মুখে মৃত্যুবরণ করেন। কাজেই সব শুধু 28টা সংখ্যা, মানে পুরো 3 বছরও নয় তিনি সন্দেশের সম্পাদনা করেছিলেন। এবং তারপর তাঁর জায়গায় তার ছেলে সুকুমার যখন এসেছেন, এটা সত্যজিৎ একটা লেখা খুব সুন্দর লিখেছেন, যে রাতারাতি সন্দেশ পত্রিকাটা যে আমার ঠাকুরদার আমলের শিশু পাঠ্য পত্রিকা থেকে বাবার আমলে কিশোর পাঠ্য পত্রিকা হয়ে গেল, কাজে পত্রিকার মধ্যেও একটা গুণগত পার্থক্য এসে গেল, তার ছবি লেখা সবই অনেকটা অন্যরকম হয়ে গেল। কিন্তু এই সব কিছুর প্রতিষ্ঠা করেছিলেন ওই দাড়িওয়ালা শান্ত চেহারার সবসময় ছোটদের বন্ধু বলে যিনি নিজের পরিচয় দিতে পছন্দ করতেন, সেই মানুষটি উপেন্দ্রকিশোর।

0: যাকে দেখবার আমরা সুযোগ পাইনি।
1: কিন্তু এটাও একটা খুব অদ্ভুত ব্যাপার না দাদা, যে ওনাদের পরিবারের দেখা গেল যে সকলেই কিন্তু বিভিন্ন ভাবে শিশু সাহিত্যের সঙ্গে যুক্ত থেকেছে, তার বাবার প্রভাবেই সম্ভবত এই যে আগ্রহটা তৈরি হওয়া, সুকুমার রায়ের লেখা, পূর্ণলতা চক্রবর্তীর লেখা, এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, সেটা কি আপনার মনে হয় যে তার বাবার একটা প্রভাব সর্বক্ষণ কাজ করছে?
0: বাবার প্রভাব তো নিশ্চয়ই ছিল। বাড়িতে সুকুমার যেসব ছোটদের নিয়ে অনুষ্ঠান করতে নিয়ে করতেন, তার পিছনে উপেন্দ্র কিশোরের এনকারেজমেন্ট তো ছিলই। কিন্তু এটাও দেখতে হবে, শুধু উপেন্দ্র কিশোরের সরাসরি তার ছেলে মেয়েরা নয়, তার পরবর্তী প্রজন্ম বা উপেন্দ্র কিশোরের ভাইরা, উপেন্দ্র কিশোরের ভাইয়ের মেয়েরা, এরকম তিন চার পুরুষ ধরে রায় পরিবারের লোকেরা ছোটদের জন্য লিখে গেছে, মূলত সন্দেশে, কিন্তু সন্দেশের বাইরেও।
1: আমার যেটা উপেন্দ্র কিশোরের লেখাতে ভালো লাগে সেটা হচ্ছে যে নেতিবাচক কোনো চরিত্র কাউকে ঠিক কালো চরিত্র হিসেবে কখনো তিনি চিত্রিত করতেন না, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে। যেরকম ধরুন মজনতালী সরকার, সেটা ভীষণ মজার একটা গল্প। সেখানে একটা বেড়াল, সে ভীষণ দুষ্টু, সে সারাক্ষণ মিথ্যে কথা বলে, লোককে ঠকায়, কিন্তু তার ঠকানোতে বা তার মিথ্যে কথায় অন্য কারোর কোনো ক্ষতি হয় না কিন্তু, এবং শেষ পর্যন্ত যে সে মারা গেল সেটা কিন্তু তার নিজের দোষে, তার উপর চালাকির জন্যই, কিন্তু সে মৃত্যুটাও ভারী গ্রেসফুল, মানে মৃত্যুতে সে নিজেকে কলঙ্কিত করে না। মানে এই যে জীবনের প্রতি বিশ্বাস বলা যেতে পারে বা মানুষের প্রতি বিশ্বাসও বলা যেতে পারে, এইটা আমার মনে হয় যে ওনার ছোটদের লেখাতে বা ওনার যে কোনো লেখাতে এত বড়ভাবে আসে, এত চমৎকার ভাবে আসে, সেটা বোধ হয় বাংলা সাহিত্যের ক্ষেত্রে এবং শিশু সাহিত্যের ক্ষেত্রে তো বটেই, যেটা খুব উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ জায়গা আর কি।
0: ঠিক, আর বলতে গেলে দু চারটে প্রবন্ধ ছাড়া, উনি ছোটদের লেখা ছাড়া তো আর কিছু লেখেননি, জীবনটাই প্রায় ছোটদের জন্য দিয়ে এসছেন। যদিও তার বাইরে প্রবন্ধ কিছু লিখেছেন, সঙ্গীত, চিত্রকলা এসব নিয়ে বেশ গুরুগম্ভীর প্রবন্ধও লিখেছেন, কিন্তু কম।
1: হ্যাঁ, আমাদের আরেকটা অসম্ভব বড় পাওনা হলো, যেহেতু উপেন্দ্র কিশোর সন্দেশ পত্রিকা শুরু করলেন, সুতরাং ছোটদের পত্রিকা কেমন হয়, কেমন হওয়া উচিত, তার লেখা, তার ছবি, তার ধরন, সমস্তটারই একটা মানদণ্ড তৈরি হলো, যে মানদণ্ডের উপর দাঁড়িয়ে বোধ হয় আজকের পত্রিকা, আজকের শিশু কিশোর সাহিত্য পত্রিকাও বোধ হয় সেই মানদণ্ডকে মাথায় রেখেই তৈরি হয়। আরেকটা জিনিস আমার খুব মজা লেগেছে পড়ে, সেই সময় থেকে কিন্তু প্রচুর রহস্য রোমাঞ্চ ধরনের লেখা বাংলা সাহিত্যে ছোটদের জন্য শুরু হয়েছিল কিছু কিছু, কিন্তু উপেন্দ্র কিশোর কখনো রহস্য রোমাঞ্চ লিখতেন না, ওনার কাছে জীবনটাই এত রোমাঞ্চকর, এত রহস্যে ভরা, হয়তো ওরকম ময়মনসিংহের মতো জায়গায় ওরকম ভাবে থাকা বড় হওয়ার জন্যই হোক বা আরো বিভিন্ন কারণে, যে সেটা কিন্তু উনি কখনো চেষ্টা করেননি, এবং তার জন্য হয়তো বাংলা সাহিত্যে একটা উপকারী হয়েছে আমার মনে হয়।
0: এটাও তো দেখতে হবে, তখনকার দিনের প্রথম দিকের রহস্য রোমাঞ্চ বা ডিটেকটিভ গল্পের প্রথম দিক, সেগুলো ঠিক ছোটদের উপযোগী ছিল কিনা তা নিয়ে একটা প্রশ্ন আছে। উনি সবসময় চেয়েছেন যে ছোটদের জন্য উপযোগী পত্রিকা চালাতে, তো এই পত্রিকা 110 বছর এখন অবধি পত্রিকাকে টানা গেছে। আমরা চাই আর যতদিন পারি পত্রিকা থাকবে, এবং এখনকার ছোটরা যেমন চাইছে সেটা খানিকটা মেটাতে পারে।
1: উপেন্দ্র কিশোরের লেখায় যেটা উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে প্রসাদ গুণ বা রস, যেটা ছোটদের লেখা বা বড়দের লেখা যাই হোক না কেন, বিশেষ করে ছোটদের লেখা যদি সরস না হয়, যদি তার মধ্যে মজা না থাকে, তাহলে তো সেটা ছোটরা উপভোগ করতে পারে না। উপেন্দ্র কিশোরের লেখাতে আমরা দেখেছি ভীষণ, যেটা খুব বেশি মাত্রায় আছে এবং খুব ভালো লাগে, প্রতিটি গল্পই হচ্ছে ভীষণ মজার, গল্পের মধ্যে এক ধরনের মজা থাকে, তার বিষয়টা যখন যেটা বলা হচ্ছে সেটার মধ্যে মজা থাকে, ছোট ছোট ছড়া যখন ব্যবহার করছেন, নাক কাটা রাজারে দেখতো কেমন সাজারে, চরিত্রের মধ্যে একটা ভীষণ মজা থাকছে, বা এই যখন রাজা ব্যাং ভাজা খাচ্ছেন তখন সেই দৃশ্যটা কল্পনা করলেই ছোটদের তো হাসি পাবেই, বড়দেরও ভীষণ হাসি পায়, সেইটা লেখার একটা খুব বড় গুণ, যে খুব ভালো লাগে আর কি, যেটা খুব উপভোগ করতে পারা যায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে, যেটা খানিকটা অদ্ভুতুরে ব্যাপার, যেটা আমরা সুকুমার রায় আরো বেশি করে পাচ্ছি কিন্তু উপেন্দ্র কিশোরের মধ্যেও পাচ্ছি, যে যখন ওই রাজকন্যার চোখের মধ্যে কুটো পড়ছে, সেই কুটোর মধ্যে একটা দৃশ্য দেখা যাচ্ছে, তার মধ্যে একটা হাতি, তার মানে সেই গল্পটা ক্রমশ ক্রমশ বাড়ছে। এটা আজকের দিনে হলে হয়তো জাদু বাস্তবতা, পরাবাস্তবতা অনেক কিছু বলা হতো, হ্যাঁ, কিন্তু তখন তো সেগুলো ভাবারও সুযোগ নেই, বলারও সুযোগ নেই সেই সময়, কিন্তু সেই সময় তিনি কিন্তু কল্পনা এটা করতে পেরেছিলেন, এরকমটাও হতে পারে। একটা ছোট ছেলে যখন সেটা পড়ছে, বাচ্চা যখন পড়ছে, তখন এই অদ্ভুত ব্যাপারটা তাকে কিন্তু আকর্ষণ করে, যে সে নিজে তো বুঝতে পারছে চোখের মধ্যে যে কুটোটা পড়ছে তার মধ্যে এটা থাকতে পারে না, কিন্তু এটা হচ্ছে, কল্পনায় যেরকম পক্ষীরাজের পিঠে চড়ে বাচ্চারা অনায়াসে উড়ে যেতে পারে, সেই কল্পনাটাকে অন্যভাবে একটা ব্যবহার করলেন। বা একটা বাড়ির বাঘের সঙ্গে একটি মানুষের মেয়ের বিয়ে হয়েছে এবং তারপরে তার ভাই এসে তাকে শিলের তলায় চাপা দিয়ে লুকিয়ে রেখেছে, এটা যখন বলছেন উনি শিলের তলায় কুমকুম করে, আবার বলছে বাঘের ছানারা যে শিলের তলায় রয়েছে, বার করে

0: খাই। হ্যাঁ, তার মধ্যে একটা রোমাঞ্চ রয়েছে, কিন্তু বাচ্চার ভয়ও লাগবে যে আচ্ছা সত্যি সত্যি যদি বাঘে বুঝতে পারে যায় বাঘ যে শিলের তলায় রয়েছে তাহলে কি হবে। কিন্তু আবার তার মধ্যে একটা অদ্ভুত রসও রয়েছে যে বাঘের জন্য মানুষের মেয়ে রান্না করে দিচ্ছে। পুরো বিষয়টা মিলে এক ধরনের একটা অদ্ভুত রস এবং একটা মজা, এই দুটো মিলে গল্পগুলোর একটা অন্য ধরনের মাত্রা হয়, যে মাত্রাটা কিন্তু আমরা সমসাময়িক শিশু সাহিত্য নয়ই পরবর্তীকালেও কতজনের মধ্যে পেয়েছি সেটা খুব চিন্তা করে দেখতে হয়। বোধহয় লীলা মজুমদারের মধ্যে খানিকটা আসে, কিন্তু সেটা সরাসরি ভূত হয়ে যায় অনেক সময়। উপেন্দ্র কিশোরের কিন্তু ভূত টুত নেই, বাস্তব ঘটনাই ঘটছে, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত ব্যাপার আসছে।
1: তবে ভূতও উপেন্দ্র কিশোর এনেছেন, মানে তার জীবনের প্রায় একেবারে শেষ দিকে গুপি গাইন, তখন গল্পটার নাম ছিল গুপি গাইন, 3 সংখ্যায় ধারাবাহিক বেরিয়েছিল, পরে মানিক দাস সিনেমা করবার সময় গুপি গাইন বাঘাবাইন করে দেন, তাতে ভূতকেও আনতে হয়েছে। এবং অবশ্যই গল্পটা সিনেমা হওয়ার পর অনেক দিকে অনেক পাল্টিয়ে গেছে, কিন্তু চমৎকার গল্প। বা এই সময় আরও 2-4টে গল্পের মধ্যে ভূতের কথা বা একটু অন্য ধরনের জিনিসের কথা আছে, কিন্তু পড়লে ছোটদের ভয় লাগে না, বেশ মজাই লাগে। এইটা যেমন একটা দিক, 2 নম্বর কথা হচ্ছে এই যে ছবি, ছবি ছাড়া ছোটরা ভালো করে সব জিনিসটা অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না, এটা ওর মাথার মধ্যে গোড়া থেকেই খুব স্পষ্ট হয়েছিল। এবং সেই কারণে উনি নিজে যেহেতু ছাপার কাজ করতেন, ছাপার মধ্যে কিভাবে ছবি ছাপা ভালোভাবে করা যায় এই হাফটোন প্রিন্টিংকে তিনি যে পর্যায়ে নিয়ে গেছিলেন সেটা কল্পনাতীত। কলকাতায় তো নয়, বলতে গেলে এশিয়াতে কোনো জায়গাতে এই ধরনের প্রিন্টিং হতো না। এবং ওই যে রাজা রবি বর্মার ছবির কথা বললাম, রবি বর্মা নিজে ওই ছবি দেখে একদম উচ্ছ্বসিত হয়ে পড়েছিল।
0: এর আগে যোগেন্দ্রনাথ বোধহয় ওনার একবার রামায়ণের গল্প ছেপেছিলেন, যেটা ওনার পছন্দ হয়নি।
1: হ্যাঁ, তখনও তো ওর নিজের প্রকাশনা ইয়ে হয়নি, তখন সিটি বুক সোসাইটি থেকেই বেরিয়েছিল। কিন্তু সেটা শুধু ছাপা পছন্দ হয়নি এমন নয়, সে লেখাটাও একটু আড়ষ্ট ছিল বলে রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা করে উনি আবার নতুন করে বড় করে লেখেন। সেটার প্রথম সংস্করণটাই কেবল সিটি বুক সোসাইটি থেকে বেরোয়, তারপর ওর নিজের ইউরায়ন সান্স থেকে বেরোয়, এবং এই ইউরায়ন সান্সেই পরে উনি সবকটি বই নিয়ে যান। আরেকটা কথা বলার দরকার যে ছোটদের বিজ্ঞান চর্চা এই দিকে ওর খুব ঝোঁক ছিল। মুকুল পত্রিকায় উনি সেকালের কথা বলে একটা ধারাবাহিক লেখা লিখেছিলেন, যে পুরনো দিনের জীবজন্তু গাছপালা কীরকম ছিল, কিভাবে তার পরিবর্তন হয়, এবং সেইটাকে আরেকটুখানি বিস্তৃত করে তিনি এই সেকালের কথা বলে একটা বই করেন।
0: এইটা দাদা একটা জিনিস বলি, যে আজকে যেমন আমরা অনায়াসে ইন্টারনেট দেখে বা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে পারছি,
1: তখন তো তা
0: কঠিন কাজ ছিল,
1: তখন তো তা ছিল না। ওকে বিভিন্ন জায়গাতে বই থেকে ছবি দেখে সেই ছবি রিপ্রোডিউস করতে হয়েছে। এটা বলি যে এই বইটা তখনকার দিনে DPI এর একটা অ্যাপ্রুভড লিস্ট ছিল, স্কুলের ছেলেরা কি কি বই পড়তে পারে। এবং তখনকার যিনি DPI ছিলেন পেডলার সাহেব, তিনি শুধু বইটার নয় ওর ছবির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, বলেছিলেন এত রিয়েলিস্টিক ছবি আমি বিলিতি বইতেও দেখিনি। কাজে ছবির দিকটা ওর নজর বরাবরই ছিল, এবং এই যে ধাপে ধাপে উনি এগিয়েছেন সেটার জন্যই উনি নিজের যে কাজটা যেভাবে করছেন তা নিয়ে, হাফটোন প্রিন্টিং এর পদ্ধতিগুলো নিয়ে উনি ওই 8টা প্রবন্ধ লেখেন যা বেরিয়েছিল। মোটামুটি 12-14 বছরের মধ্যে 8টি প্রবন্ধ বেরোয়। আর এটাও ঠিক যে এই প্রবন্ধের একটি ক্ষেত্রে স্পষ্ট দেখা যায় উনি এক ধরনের কাজ করতে বলেছিলেন, ওদের কাছ থেকে তৈরি করে পাঠিয়ে দিতে বলেন। তো ওখানকার এক সাহেব যিনি কাজ করতে, তিনি বলেন যে না এটা করা যায় না। পরে উনি 2 বছর পরে জানতে পারলেন যে ওই সাহেব নিজেই ওই জিনিসটা তৈরি করে ওই যন্ত্রটা বাজারে এনেছেন। তখন তিনি এটার উপরে ওই ওখানে লেখার মধ্যে লেখেন, টু দ্য ইন্ডাস্ট্রি ইট ম্যাটার্স লিটল হু গেটস দ্য ক্রেডিট ফর দ্য ইনভেনশন, ইট ইজ দ্য ইনভেনশন দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আর এই যে বিজ্ঞানের লেখা, বিজ্ঞান চর্চা, এটা ছাড়াও তিনি হাতে কলমে বিজ্ঞানের কি করা যায় ছেলেমেয়েরা সেগুলো উনি ওর মধ্যে দিতেন, যাতে ছেলেরা ওগুলো তৈরি করত। আর এই যে ধাঁধা, ধাঁধার উত্তর প্রতি মাসে আসতো, প্রতি মাসে সেই উত্তরের উপরে তারা পুরস্কার দিতেন, এই জিনিসটাও খুব।
0: প্রবন্ধটা না ওনার ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে ওই মানের প্রবন্ধ প্রায় লেখা হয়নি বলতে গেলে, বিশেষ করে জীব জগৎ নিয়ে উনি যে প্রবন্ধ লিখছেন, সাধারণ একটা মাকড়সা নিয়ে একটা প্রবন্ধ লিখছেন, বাচ্চারা তো প্রবন্ধ পড়তে চায় না। আমরা ছোটবেলায় পত্রিকা এলে প্রবন্ধটা মোটে পড়তাম না, পাতা উল্টিয়ে গল্পে চলে যেতাম, কিন্তু ওনার প্রবন্ধের মধ্যে এমন একটা প্রবন্ধটা এত প্রায় গল্পের মতোই, হ্যাঁ, যে কিরকম ভাবে একটা মাকড়সা শিকার ধরছে, কেন ধরছে,
1: সেখানে উনি মাকড়সা বা মাছির মাইক্রো ফটোগ্রাফ মানে মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে ছবিটা বড় করে নিয়ে সেটাও উনি রিপ্রোডিউস করেছেন, ছেপেছেন। এরকম ছাপাও এর আগে এখানে কখনো হয়েছে বলে জানি না, মাইক্রো ফটোগ্রাফ এখানে সম্ভবত তার আগে কোনো বইতেই ব্যবহৃত হয়নি, কিন্তু উনি করেছেন নিজের হাতে। ওর পরে সুকুমার।

0: করেছেন বটে। আর সুকুমারকে উনি বিলেতে পাঠিয়েছিলেন অবশ্যই উচ্চশিক্ষার জন্য এই সময় দুবছরের জন্য। সুকুমার ফিরে আয়, কিন্তু সুকুমারের চিঠির মধ্যে স্পষ্ট আছে যে তিনি এখানে যা শিখে গেছেন ওখানে তার উপর যে খুব বেশি কিছু জানতে পেরেছেন এমন নয়, তবে প্র্যাকটিস করবার অনেক সুযোগ পেয়েছেন, কিছু নতুন পদ্ধতি ট্রাই করেছেন, সব জিনিস যে এখানে কাজে লাগবে না তাও বলেছেন, এবং কী ধরনের যন্ত্রপাতি কোথায় কীরকম দামে কেনা যায় ঘুরে ঘুরে দেখতে, কাজে এক হিসাবে তিনি বাবার এজেন্টের মতন কাজও করেছেন। যদিও এই সময়টা যখন সন্দেশ বেরুচ্ছে তখন মনে রাখতে হবে যে সুকুমারের কোনো লেখা প্রথম বছরে প্রায় বেরোয়নি, একেবারে বছরের শেষে সুকুমার যখন ফিরে আসেন বিলেত থেকে তখন একটা কবিতা, একটা গল্প, একটা প্রবন্ধ বেরিয়েছিল। সুকুমারের সন্দেশে একমাত্র প্রথম দিকের কন্ট্রিবিউশন হচ্ছে ওই কেদারনাথ চট্টোপাধ্যায়ের লেখা ভবম হাজাম বলে একটা গল্পের সঙ্গে ছবি, কেদারনাথে তখন বিলেতে ছিলেন, তার সঙ্গে ছবিটা এঁকে সুকুমার পাঠিয়েছিলেন এবং সেটাই প্রথম সুকুমারের কন্ট্রিবিউশন। পরবর্তীকালে যে আট বছর ধরে সুকুমার একাই সন্দেশকে ভরিয়ে রেখেছিলেন সব রকম জিনিস দিয়ে, তার সূত্রপাত এইখানে। এবং তার বিভিন্ন চিঠির মধ্যে দেখা যাচ্ছে বারবার তিনি জানতে চাইছেন সন্দেশ কীভাবে চলছে, কীরকম হবে, কার কাছ থেকে লেখা পাওয়া যাচ্ছে। এবং তার মধ্যে উল্লেখ আছে যে আমি হাতে করে সুকুমার প্রথম সংখ্যার সন্দেশ রবীন্দ্রনাথকে দিয়ে এসেছিলেন, রবীন্দ্রনাথ কত খুশি হয়েছিলেন, রবীন্দ্রনাথ বলেছিলেন যে তিনি কিছু লেখা দেবেন। তা আমাদের দুর্ভাগ্য যে উপেন্দ্রকিশোরের আমলে রবীন্দ্রনাথের লেখা পাওয়া যায়নি, কিন্তু পরে সুকুমার এবং তারপর সুবিনয়ের আমলে রবীন্দ্রনাথের লেখা বেরিয়েছিল। এবং বিশেষ করে বলতে ইচ্ছা করছি সে গল্পটার একটা অংশ এখানে বেরিয়েছিল, কিছু কবিতা ছবি সমেত, হয় সুখলতার আঁকা একটা, একটা সুকুমারের আঁকা দুপাতা জুড়ে বেরিয়েছিল সেন্টার স্প্রেড দিয়ে ছবি দিয়ে, মানে সেটা অসাধারণ। সেটাও বহু লোকে বলেছে এরকম জিনিস বাংলা পত্রপত্রিকায় সম্ভব বলে তারা মনে করেননি।
1: আসলে সব মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ, মানে সাহিত্যিক, শিল্পী, সঙ্গীত শিল্পী, সমস্তটা মিলিয়ে, এবং তার ছেলেমেয়েদের লেখাতেও আমরা পাই যে বাবা হিসেবে তার যে ভূমিকা, সংসারে তার যে ভূমিকা, সেটাও পূর্ণতা লেখায় রয়েছে। যে কোথাও একটা কোনো মেলায় গেলে অন্য লোকেরা ভিড় করে চলে আসতো, যে বাবা নিজের ছেলেমেয়েদের এমন করে বোঝাচ্ছেন যে চারপাশের লোকেরা ভিড় করে শুনতে আসছে, ট্রেনে চেপে যাচ্ছেন ছেলেমেয়েরা যে প্রশ্ন করছে তার উত্তর এমনভাবে দিচ্ছেন যে সহযাত্রীরা উঠে আসছে শোনার জন্য যে কি বলছেন। শিশুদের জগতের মধ্যে একটা মানুষ বাস করতেন, এই বিষয়টা উপেন্দ্র কিশোরের পুরো জীবন নিয়ে দেখলে এটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়। আমাদের খুব সৌভাগ্য যে আমরা এরকম একজন মানুষকে আমাদের সমাজে পেয়েছি।
0: সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে উপেন্দ্র কিশোরের মনটা এত দরাজ ছিল, এক জায়গাতে এটা ওর মেয়েও লিখে গেছে নিয়েতে, সবাইকে নিয়ে একটা বড় পরিবার করে থাকবেন, বড় করে কাজ করবেন এই মনে করেই ওই গড়পার রোডের বাড়ি তৈরি করেছিলেন। দুর্ভাগ্য যে সে বাড়ি উনি এক বছরের বেশি ওই বাড়িতে উনি বাস করতে পারেননি। এগুলো ভাবলে বোঝা যায় যে একটা কাল চলে গেছে, কিন্তু চলে গেলেও তার একটা ধারা আমাদের মধ্যে এখনো হয়তো রয়েছে। কাজেই আমরা ঘুরে ফিরে উপেন্দ্র কিশোরের কথা বলি এবং উপেন্দ্র কিশোরের প্রদর্শিত পথে চলা আজকের দিনে খুবই শক্ত, কিন্তু কিছুটা যদি চলা যায়
1: তবুও আমরা যদি চেষ্টা করতে পারি যে উনি যেভাবে দেখিয়েছেন আমাদের এগিয়ে যাওয়ার পথ, সেই পথে যদি আমরা এগোতে পারি, আমাদের শিশু সাহিত্য এগোতে পারে, তাহলে সেটা নিশ্চয়ই আমাদের পক্ষে খুব সৌভাগ্যের।
2: শুনলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে নিয়ে আলোচনা। আলোচনায় ছিলেন প্রসাদ রঞ্জন রায় এবং দীপান্বিতা রায়। শ্রবণী এখানেই শেষ করছি। শব্দগ্রহণ, শব্দ সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, উপস্থাপনা ও প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলা ছবির গান। প্রথমে পুনর্মিলন ছবির গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: শৈলেন্দ্র সিং এবং আশা ভোসলে দ্বৈত কণ্ঠে শুনলেন অজস্র ধন্যবাদ ছবি থেকে এই গানটি। এবারের ছবির নাম হীরক রাজার দেশে, শিল্পী অনুপ ঘোষাল।
1: এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক।

শুনলেন রজনী ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। এবারে ছবির নাম নবজন্ম, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: শুনে সে রাজা ছবি থেকে শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। পরের গান অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে ধূমকেতু ছবি থেকে।
1: রূপা

শুনলেন বাংলা ছবির গান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন রাগ প্রধান গান, শিল্পী তৃষা পাড়ুই।

শুনলেন রাগ প্রধান গান শিল্পী তৃষা পাড়ুই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নজরুল গীতি শিল্পী তপন ভৌমিক।

শুনলেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী সমিতা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন প্রথমে হেম বেহাগ, তারপর মালুহা কল্যাণ রাগে সেতার, শিল্পী সৌমিত্র লাহিড়ি, তবলা সঙ্গতে পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। প্রথমে হেম বেহাগ রাগে সেতার, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ি।

0: ministers of BRICS member countries will exchange views on global and regional issues of mutual interest. Talking about Prime Minister Modi's visit to the UAE, Mr. Jaiswal said that during the visit, there will be talks on energy security.
1: During the visit to the United Arab Emirates as well, discussions will take place on energy security. Apart from this, there will be also the Nordic Summit along with the visits from Norway, Sweden, Italy and the Netherlands. These countries are major hubs of innovation and India is also doing significant work in the innovation ecosystem. Therefore, discussions will take place on all these issues and how we can help lead India towards the vision of a developed nation.
0: Chief Justice of India Surya Kant has announced to constitute a high-powered committee headed by Supreme Court Justice Arvind Kumar to prepare a blueprint for the modernization of courts across the country and secure a government allocation of 40 to 50,000 crore rupees for the purpose. In Maharashtra, 6 devotees were killed and around 15 others injured after a wall collapsed during a religious gathering in Jat Tehsil of Sangli district yesterday. More than 300 devotees had gathered at the site when strong winds accompanied by heavy rain lashed the area. The injured have been admitted to hospitals in Jat and the Sangli Civil Hospital for treatment. Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has appealed to the people of the state for the practical implementation of Prime Minister Modi's call. He urged citizens to reduce fuel consumption and avoid unnecessary purchases of coal. In IPL cricket, Gujarat Titans outclassed Sunrisers Hyderabad by 82 runs to take the top position in the points table in Ahmedabad. Chasing a target of 169 runs, Sunrisers Hyderabad were all out for 86 runs in 14.5 overs. Today, Royal Challengers Bengaluru will take on Kolkata Knight Riders in Raipur, Chhattisgarh at 7:30 p.m. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি জানিয়ে দিই আপনাদের রাত্রিকালীন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথাও কোথাও। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.2 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.7 ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 88%, সর্বনিম্ন 56%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার অনুষ্ঠান সূচি। বুধবার সকাল 6টায় সুভাষিত, অন্নদা শঙ্কর রায় রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6টা 5, 6টা 30 আজকের চাষবাস কথিকা মাছের বর্জ্যের পুনর্ব্যবহার বলবেন ডক্টর দেবাশিস দে। গর্ভকালীন পুষ্টি এ বিষয়ে বলবেন ডক্টর পুষ্পার্ঘ পাণ্ডা, আপনার স্বাস্থ্যে 6টা 40 মিনিটে। 6টা 45 প্রাত্যহিকী উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য ও শৈলেন চক্রবর্তী। বনানী ঘোষের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত 7টা 45 মিনিটে। 8টায় জানা অজানা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেলিমেডিসিন এ বিষয়ে বলবেন ডক্টর সুপ্তেন্দুনাথ অধিকারী, শুনবেন প্রথম পর্ব। দেবপম দাসের কণ্ঠে নজরুল গীতি 8টা 5 মিনিটে। 8টা 20 কথিকা অগ্নিযুগের অনামীরা হরিপদ ভট্টাচার্য, বলবেন কৃষ্ণেন্দু দেব। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ 8টা 30 মিনিটে, পুষ্পেন দে। গানে গানে 9টায় জেলার চিঠি, 9টা 25, 9টা 30 গানে গানে শেষাংশ। গানের ভেলা 10টায় উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। যুববাণীর অনুষ্ঠান 11টায় তরুণ তুর্কি, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও সৌরিক ঘোষ। অতিথি হয়ে উপস্থিত থাকবেন শুভশ্রী রাপদান। সাথিনা পাইনের কণ্ঠে শুনবেন ভজন 12টায়। 12টা 15 লোকগীতি পৌলমী দত্ত, 12টা 35 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, অপুষ্টি দূরীকরণে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। আলোচনায় ডক্টর মানসী চক্রবর্তী, মিতালী পালোধি, সঙ্গে স্বাগতা মণ্ডল।

ছায়াছবির গান একটায় একটা পঞ্চাশ মহিলা মহল আমার কলম উপস্থাপনে শ্রীতমা মুখোপাধ্যায়। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা 2:05 2:30 আধুনিক গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশন শুরু বিকেল 5টায়, শুনবেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় নবম শ্রেণীর জীবন বিজ্ঞান, উপস্থিত থাকবেন সোনারপুর ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক শুভশীল এবং দুজন শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান 6:05 6:40 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, MSME এই বিষয়ে আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন রোলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত, শুনবেন তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। আজকের প্রসঙ্গ 9:30 প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। অনুরোধের আসর 9:45, 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন শিল্পী সাথিনা পাইন, নজরুলগীতি শিল্পী দেবপম দাস, 10:45 11:00 আধুনিক গান প্রভাতী মুখোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন শরদ শিল্পী পুষ্পেন দে। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন ঠুমরি শিল্পী লক্ষ্মী শঙ্কর, সুসৌমি মাইতির কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত 6:25, 6:35 রামচরিত মানসের 109তম পর্ব, 6:45 ভজন ননী দত্ত যুববাণীর অনুষ্ঠান, 7:10 সুপ্রভাত উপস্থাপনায় মনীষা চক্রবর্তী, আধুনিক গান 8:30 প্রভাতী মুখোপাধ্যায়ের কণ্ঠে, পৌলমী দত্তের কণ্ঠে লোকগীতি 8:50, 9:10 রাশধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীত ওয়ার্ল্ড মেলোডিস, সুরভি 12:00 12:20 পাশ্চাত্য সঙ্গীত, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুসৌমি মাইতি, উর্বশী 5:20, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান, 7:10 নজরুলগীতি দেবপম দাস, দর্পণ 7:30, 8:00 হিন্দি ছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছবির গান। শুনলেন বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:15 হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।